0: वंदे मातरम,
1: वंदे मातरम, सुजला सुफला मलयज शीतला,

আজ সোমবার, 22শে আষাঢ় 1948 শকাব্দ, 13ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:02 সূর্যাস্ত 6:21 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 9 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, FM প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মাইকেল মধুসূদন দত্তর রচনা থেকে পাঠ।
1: ছিনুমরা সুলোচনে গোদাবরী তীরে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে, ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুরূপ অনুসম, সদা করিতেন সেবা লক্ষণ সুমতি দণ্ডক ভাণ্ডার যার, ভাবি দেখো মনি কিসের অভাব তার, যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে শতত বিরত, সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে, ভুলিনি পূর্বের সুখ রাজা নন্দিনী রঘুকুলবধু আমি, কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনি, পঞ্চবটি বনচর মধু নিরবধি জাগাত প্রভাতে মরে কুহরি সুস্বরে পিকরাজ, কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি, শিখিসহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর, নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জগতে, অতিথি আসিত নিত্য করভ করভি মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ কেহ শুভ্র কেহ কালো কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বরশিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসি আরসি মোর তুলি কুবলয়ে অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখী আর কিল পাবো প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড় জনমে দেখিবে সে পাদুখানি আশার সরসে রাজীব নয়নমণি, হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধু, সরমা কহিলা সতী সীতার চরণে সরিলে পূর্বের কথা ব্যথা মনি যদি পাও, দেবী থাক তবে কি কাজ সরিয়া হেরি তব অশ্রুবারি ইচ্ছি মরিবারে, উত্তরিলা প্রিয়ঙ্গদা কাদম্বা যেমতি মধুরসরা এ অভাগী হায়ল সুভগে, যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে।
0: সুভাষিত অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্তর রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, প্রথমে সমবেত কণ্ঠে ও পরে খেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ, বলবেন ডক্টর সৌরভ চন্দ্র। 6:40 আপনার স্বাস্থ্য, স্তন ক্যান্সারের লক্ষণ ও তার চিকিৎসা, বলবেন ডাক্তার দীপ্তেন্দ্রনাথ সরকার। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে মৌমিতা ঘোষ বিশ্বাস। 8:00 বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতিতে মৌসুমী গঙ্গোপাধ্যায়। 8:20 কথিকা রানী চন্দ, এক আশ্চর্য জীবন কথা, বলেছেন অনিন্দিতা ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শাশ্বতী বাগচি। 9:00 বাংলা ছায়াছবির অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় দেবাদ্রিতা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনায় পৌলমী নাগ ও ব্রতদীপ মুখোপাধ্যায়। 12:00 ভজন, সায়ন্তন অধিকারীর কণ্ঠে। রবি অধিকারীর কণ্ঠে লোকগীতি 12:15। 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান 1:00। 1:45 মহিলা মহল, ভ্রমণ কথা, অতিথি থাকবেন ভ্রমণকারী রূপা দাস, উপস্থাপনায় ব্রততী দাস। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান দুপুর 2:30। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য, 10ম শ্রেণীর পদার্থবিদ্যা, আলোচনায় সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক কৌশিক নস্কর ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, লব মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের শেষাংশ, বর্ষায় শিশুর যত্ন, এ বিষয়ে ডাক্তার মণিমালা মুর্মুর সাক্ষাৎকার। পরে লোকগীতি, প্রথমে স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, পরে গোলাপী হাঁসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, শুনবেন মানবতার স্বার্থেই জৈব কৃষি, এ বিষয়ে রিতেশ চন্দের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। পরে আমন ধানের মূল জমির পরিচর্যা বিষয়ে জয়দীপ বসুরায়ের সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান, স্বাস্থ্য জিজ্ঞাসা, কিডনিতে জল জমা, এ বিষয়ে ডাক্তার অভিজিৎ তরফদারের সঙ্গে কথা বলবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী শুভজিৎ দে। 9:30 দৃষ্টিপথ, অঙ্গদান বিষয়ে সুদীপ্ত সাহা রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন দেবর্ষী ঘোষ। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 10:00। 10:30 ভজন, শিল্পী সায়ন্তন অধিকারী। 10:45 নজরুল গীতি, মৌসুমী গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আধুনিক গানে সুজিত কুমার লায়েক 11:00। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দ মিত্র, পরে তবলা শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী। আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে এখন শুনছেন সুবদ্ধ সঙ্গীত, শুনছেন ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীতে মৌমিতা ঘোষ বিশ্বাস, ধারাবাহিক রামচরিত মানুষের 170তম পর্ব। 6:35 6:45 ভজন, শিল্পী সায়ন্তন অধিকারী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, মেঘবালিকা আচার্যের উপস্থাপনায়। 8:30 নজরুল গীতি মৌসুমী গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 আধুনিক গানে সুজিত কুমার লায়েক। 9:10 রাসধারা,

0: 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শাশ্বতী বাগচি। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 লোকগীতি রবি অধিকারীর কণ্ঠে, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 হিন্দি অনুষ্ঠানের শেষাংশ গুল গুলশান, 7:10 শিল্প সংলাপ, শিল্প শ্রমিকদের স্বাস্থ্য ও পেশাগত সমস্যা বিষয়ে ডক্টর দেবযানী বসু মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল, 7:30 দর্পণ, 8:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক, উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ 1। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক। থাইল্যান্ডের একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অব কমার্স CEOE এবং ICEX স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল

বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষে শ্রী গোয়েল এ মাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, আইন মেনে চলাচলের জন্য সকল জলযানের ক্ষেত্রেই হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক বৈঠকের পরেই সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করে বলেন, তাঁর নেতৃত্বেই কাতার উন্নতি ও সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছেছিল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। থাইল্যান্ডের ব্যাংককে গভীর রাতে একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। মধ্যরাতে আগুন লাগে বলে উদ্ধারকর্মীরা জানান। ঘটনাস্থল থেকে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ব্যাংককের উত্তরাঞ্চলে অবস্থিত ওই পাবের সামনের দরজা দিয়ে আগুন বেরিয়ে আসছে। একাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সাংবাদিকদের জানান, এ ঘটনায় 27 জন নিহত হয়েছেন, বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশে গত 1 সপ্তাহে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত। বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে, যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে।

0: ক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক দুদিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহরলাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD-র 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWD-র সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানিয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত ইউভা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15-29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে এজন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ আনন্দ ভেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের স্বরিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ। এই বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
3: জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ নিয়ে এখন বর্তমান সময়ে খুবই আলোচনা হচ্ছে। এর কারণ কি? যে পরিবেশের পরিবর্তন, চাষবাসের পরিবর্তন, মানুষের ব্যবহারের পরিবর্তন অনেক নতুন ধরনের রোগের উদ্ভাবন ঘটাচ্ছে, যেগুলো মানুষের মধ্যে চলে আসছে প্রাণীর শরীর থেকে, আবার প্রাণীর শরীরের রোগও কিছু মানুষের মধ্যে চলে আসছে। তো সুতরাং আমাদের এই বিষয়ে চিকিৎসা করার কথা ভাবলে হবে না, কেন চিকিৎসা ব্যয়সাধ্য, চিকিৎসা করেও যে মহামারী আটকানো যায় এরকম কোনো আমাদের কাছে রিপোর্ট নেই। সুতরাং প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং রোগ প্রতিরোধ করাই হবে কিন্তু রোগ প্রতিরক্ষার প্রধান উপায়। আমরা এই প্রতিরোধ করতে গেলে কারণ জানতে হবে, কারণ অনুযায়ী রোগের প্রতিরোধ পদ্ধতি ঠিক করতে হবে। কিছু সাধারণ ব্যবস্থাপনা আছে যেগুলো রোগ প্রতিরোধ করার জন্য আমরা আপনাদেরকে বলব, মনুষ্য যেসব রোগ যেগুলো প্রাণীর শরীর থেকে আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখবেন। পোষা প্রাণী বা খামারের প্রাণীর সংস্পর্শে যদি আসেন এবং খাওয়ার আগে পরে অন্তত 20 সেকেন্ড সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নেবেন। আপনার যদি পোষ্য প্রাণী থাকে বা খামারের প্রাণী থাকে, কুকুর বিড়াল হোক বা গরু ছাগল হোক, তাদের নিয়মিত ভ্যাকসিনেশন বা টিকা দানের কাজটি গুরুত্ব দিয়ে করবেন। পোকামাকড়, ভেক্টর বা যেসব বাহকের মধ্যে দিয়ে এই ধরনের রোগ ছড়ায় সেক্ষেত্রে মশা মাছি এই ধরনের এদের কামড় থেকে বাঁচতে গেলে মশারি ব্যবহার করতে হবে, কিছু পরজীবী নাশক স্প্রে বা ওষুধ ব্যবহার করতে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদভাবে খাদ্য পানীয় গ্রহণ করতে হবে। মাংস দুধ ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে খেতে হবে। কাঁচা বা আধকাঁচা মাংস খাওয়া থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এবং বন্য প্রাণী এবং বন্য এলাকার যেসব প্রাণী যদি মানুষের বসবাস জায়গায় চলে আসে তাদের থেকে বিশেষ সাবধানতা নিতে হবে, কেননা বন্য প্রাণীর থেকে অনেক রোগ কিন্তু প্রাণীর দেহে এবং মানুষের দেহেও আসতে পারে। আর আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, সতর্ক থাকুন, তাহলেই আপনি সুরক্ষা পাবেন। অসুস্থ প্রাণীর যত্ন নেওয়ার জন্য গ্লাভস বা মাস্ক বা বুট ব্যবহার করুন। যদি আপনার খামার থাকে, খামারে যাওয়ার আগে জৈব নিরাপত্তা ব্যবস্থা নেবেন। এরকম অনেক রোগ দেখা যায়, আমি কিছু যে রোগ দেখা যায় তার কথা বলছি, যেমন জলাতঙ্ক রোগ, অ্যানথ্রাক্স রোগ। অ্যানথ্রাক্স রোগে মারা গেলেই গরুটা আমরা কেটে রাস্তার পাশে ফেলে দিই, চামড়াটা বিক্রি করে দিই। এই যে সর্বনাশটা করলেন, এই রোগের যে জীবাণু সে ফুলে রেণুর মতন বাতাসে ছড়িয়ে যায়, বা শিয়ালে কুকুরে যদি সেই মাংস খেয়ে নেয় সেটা কিন্তু বন্যপ্রাণীর মধ্যে রোগ চলে যেতে পারে, তার থেকে মানুষের মধ্যে রোগ চলে আসতে পারে। জলাতঙ্ক রোগের যেমন সাবধানতা নিতে হয়, অ্যানথ্রাক্স রোগ বা ইনফ্লুয়েঞ্জা রোগ যেগুলোই প্রাণীবাহিত মনুষ্য রোগ, সব ক্ষেত্রে কিন্তু নিজস্ব সাবধানতা নিন এবং অন্যকেও সচেতন করুন, তাহলে অবশ্যই এই জুনোটিক রোগ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ থেকে আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। বিশেষ করে কিছু বলার দরকার, যেগুলো যে ছোট ছোট বাচ্চারা, গর্ভবতী মহিলা বা যারা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, যাদের মধ্যে ইমিউনিটি লস আছে, যেমন কিছু কিছু রোগে ইমিউনিটি লস হয়, তাছাড়া যারা দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন যেসব মানুষ, তারা কিন্তু বেশি ঝুঁকির জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা নিতে হবে। আপনার যদি পোষ্য প্রাণী থাকে ঘরের মধ্যে, তাদের জন্য খাবার দাবার আলাদা করে রাখা, আলাদা করে তৈরি করা, তাদের খাবারের সঙ্গে নিজের খাবার একসঙ্গে না খাওয়া, এই ব্যবস্থাগুলো নিতে হবে। আর যদি আপনার খামার বাড়ি থাকে, গরু ছাগল যেগুলো আপনার খামারে আছে, খামারেই থাকতে দিন। খামারের মধ্যে যেন কোনো বন্য প্রাণী না আসে, আসলে তাকে তাড়াতে হবে, ব্যবস্থা নিতে হবে। খামারের মলমূত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে বর্জন করতে হবে, দরকার হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, এবং খামারের গরু ছাগল হাঁস মুরগি আমাদের প্রিয় হলেও তাদের থেকে সাবধানভাবে তাদেরকে হাত লাগাতে হবে, এবং তার থেকে কোনো রোগ হবে তাকে আলাদা করে চিকিৎসা করতে পারলে অনেকটা অংশেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি। আর যেটা বিশেষ করে বলার, আমরা শহর এবং শহরতলিতে গৃহপালিত যে প্রাণী, পোষ্য প্রাণী বিশেষ করে যাদেরকে বলা হয়, সেই পোষ্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়ার দরকার। ঘরের মধ্যে বিড়াল থাকলে তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি আমরা ঠিকই আছে, আদর করি, যত্ন করি, এর একটা ভালো দিক আছে যে মানুষের সাইকোথেরাপিতে এটা কাজ করে, বা ঘরের কুকুর সাইকোথেরাপিতে কাজ করে, কিন্তু তাদের যে বর্জ্য পদার্থগুলো এলো, মল মূত্র পায়খানা, সেগুলো প্লাস্টিক ব্যাগে করে বাইরে দূরে ফেলে দিয়ে আসতে হবে। আমাদের যে খাবার খাচ্ছি সেই খাবার যেন ওদেরকে না খাওয়ানো হয়, আর ওদের মুখের খাবারও যেন আমরা না খাই। বিশেষ করে ছোট শিশুরা এটা করে ফেলেন হয়তো অজ্ঞাতভাবেই, সেইগুলো ক্ষেত্রে নজর রাখতে হবে। আর বন্য প্রাণীর সঙ্গে বা রাস্তার কুকুরের সঙ্গে, রাস্তার বিড়ালের সঙ্গে আমার ঘরের বিড়াল কুকুর যেন না মিশতে পারে। এবং আমরা কখনোই বলবো না যে দূরে রাখুন গৃহপালিত প্রাণীকে বা পোষ্য প্রাণীকে, তাদের আদর যত্নে রাখুন, কিন্তু নিজের ক্ষেত্রেও আদর যত্ন বজায় রাখুন, নিজের রোগের সাবধানতা নিন, তাহলেই অনেক জেনেটিক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি।
2: শুনলেন প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ, এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র।
1: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সারা পশ্চিমবঙ্গের আগামী 24 ঘন্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলার 2-1টি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত

0: পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও বীরভূম জেলার দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী। ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা, অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা, নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজকের কথিকা স্তন ক্যান্সারের লক্ষণ ও তার চিকিৎসা। বলছেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপ্তেন্দ্রনাথ সরকার।
1: স্তন ক্যান্সার এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সাধারণতম বা কমন ক্যান্সার। আগে লাং ক্যান্সার ছিল সবচেয়ে কমন, এখন দেখা গেছে স্তন ক্যান্সারই সবচেয়ে কমন। এবং এটাও এর সাথে দেখা গেছে যে যে হারে স্তন ক্যান্সার বেড়ে চলেছে, যে খুব শীঘ্র হয়তো এটা একটা প্রায় অতিমারীর আকার ধারণ করে নেবে। সুতরাং আজকে প্রত্যেকটি শ্রোতাবন্ধু যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের জেনে নেওয়া উচিত যে কী লক্ষণ দেখলে আপনারা ভাববেন যে আমরা স্তন ক্যান্সারের দ্বারা আক্রান্ত হতে পারি বা থাকতে পারি। প্রথম জিনিসটি হচ্ছে আপনি স্নান করছেন, স্নান করতে করতে হঠাৎ দেখলেন যে আপনার ডান স্তনে বা বাম স্তনে একটা ছোট্ট চাকার মতন, যেটা আপাত নির্বিষ, ব্যথা নেই, যন্ত্রণা নেই, এবং আপনার সাধারণভাবে মনে হবে যে এটা তো কিছুই নয়। এই যে কিছুই নয় জিনিসটা ভাবছেন, এটা কিন্তু স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফোলা বা লাম্প আস্তে আস্তে বড় হবে, ওপরের চামড়াটাকে আগ্রাসন হবে এবং বেরিয়ে আসবে, বাস্ট করবে, ফাঙ্গেশন হবে, সেটা তো অনেক দেরির কথা। কিন্তু স্নান করতে করতে খুঁজে পাওয়া ছোট্ট নুড়ি পাথরটি কিন্তু আর্লি এক্সপ্রেসড ক্যান্সারের সাইন, এবং এই স্টেজে ধরা পড়লে আপনি সম্পূর্ণ নিরাময় যোগ্য অবস্থায় থাকবেন। এছাড়া কি হতে পারে, না আপনি গত দু মাস ধরে দেখছেন আপনার বৃন্তটির থেকে রস কাটছে এবং চুলকোচ্ছে এবং একটা ঘায়ের মতো তৈরি হয়েছে। এই যে বৃন্ত থেকে রস কাটছে বা ঘায়ের মতো তৈরি হয়েছে একটা সিচুয়েশন, এটাকে পেজেটস ডিজিজ বলে। পেজেটস ডিজিজ হচ্ছে একটা প্রাথমিক লক্ষণ যে আপনার স্তনের ভেতরে হয়তো একটা লুকিয়ে থাকা স্তন ক্যান্সার আছে। সুতরাং বৃন্ত ক্ষয়ে যাওয়া, রস কাটা বা চুলকোনো, এটাও কিন্তু প্রাথমিক লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। তৃতীয় কোন জিনিসটি দেখবেন, না আপনি এমনিতে ঠিকই আছেন, কোনো অসুবিধে নেই, আপনি হাত দিয়ে কোথাও কোনো লাম্পও পাচ্ছেন না, কিন্তু গত দু তিন সপ্তাহ ধরে দেখছেন যে স্তনের বৃন্ত থেকে একটা লাল বা রক্তের মতো জিনিস বেরোচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা জরুরি যে মহিলারা অনেক সময় স্তনের মধ্যে দুধের মতো, গম গোলা জলের মতন বা জলের মতো কিছু নির্যাস দেখতে পান, সেগুলো কিন্তু একেবারেই দুশ্চিন্তার কারণ নয়। দুশ্চিন্তার কারণ তখনই যদি আপনি রক্তক্ষরণ দেখেন। সুতরাং রক্তক্ষরণ দেখলে আপনাকে কিন্তু নিশ্চিতভাবে আপনার কাছের ডাক্তারবাবুটির কাছে যোগাযোগ করতে হবে। চতুর্থ জিনিসটি কী হতে পারে, না যেরকম আপনি একটা লাম বা ফোলা আপনার স্তনের মধ্যে দেখতে পাচ্ছেন, আবার হয়তো স্নানরত অবস্থায় আপনি দেখলেন যে আপনার বগলের মধ্যে একটা ছোট্ট ফোলা রয়েছে, সেটা কিন্তু এই যে আপাত দৃষ্টিতে যেটা নির্বিষ লাম, সেটা বগলের গ্রন্থিতে ছড়িয়ে পড়ার লক্ষণ হতে পারে। সুতরাং সেটি সম্বন্ধে আপনাকে সচেতন হতে হবে। সর্বশেষে বা পঞ্চম যে জিনিসটির কথা বলবো, সেটি হচ্ছে যে আপনি দেখছেন আপনার বৃন্তটি যেন অকারণে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। কেন ঢুকে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, এটা কিন্তু স্তন ক্যান্সারের একটা প্রাথমিক চিহ্ন হতে পারে। কেন না, হয়তো ভেতরে একটা টিউমার রয়েছে, যে টিউমারটি তার যে ডাক্টের গা থেকে উঠেছে, সেই ডাক্টটি ওপরের মিল্ক ডাক্টটি ওপরের বৃন্তটিকে ভেতরের দিকে টেনে আনছে। সুতরাং এই পাঁচটি জিনিস, আবারও বলি, একটি ফোলা, দ্বিতীয়ত স্তন থেকে রক্তক্ষরণ, তৃতীয়ত স্তনের মধ্যে বা বৃন্তর মধ্যে ক্ষয়ে যাওয়া এবং তার থেকে রস কাটা, পঞ্চম বৃন্ত থেকে রক্তক্ষরণ, এবং লাস্ট জিনিসটির যেটা আপনাদের এক্ষুনি বললাম, বগলের মধ্যে একটি গ্রন্থি বা বৃন্তি ভেতরে ঢুকে যাওয়া, এইগুলি কিন্তু স্তন ক্যান্সারের প্রাথমিক চিহ্ন। লক্ষ্য করলে নিশ্চিতভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
2: আকাশবাণী কলকাতা, এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন কথিকা স্তন ক্যান্সারের লক্ষণ ও তার চিকিৎসা। বলেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার দীপ্তেন্দ্রনাথ সরকার।

0: তো হই আছে। আর দিনের শুরুতেই যখন বলতে এসেছি প্রাত্যহিকের দরবারে আপনারা আমরা এই হৃদয়ের কথা, তখন তো অতীতকে একবার মনে করে নিতে হবে। চলে যাই ক্যালেন্ডারের পাতায়।
1: আজ 13ই জুলাই, শিল্পী ছবি বিশ্বাসের জন্মদিন। প্রকৃত নাম শচীন্দ্রনাথ বিশ্বাস, আদর করে বাড়ির লোকেরা ডাকতেন চাব্বি বলে। সেই চাব্বি নামটি কালক্রমে হয়ে ওঠে ছবি, ছবি বিশ্বাস। 1900 সালের এই 13ই জুলাই তারিখটিতেই তিনি জন্মগ্রহণ করেন। ছবি বিশ্বাস নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রপ্রেমী বাঙালির মনে ভেসে ওঠে এক স্বর্ণময় সময়ের স্বপ্নময় পুরুষ। দীর্ঘদেহী, সুন্দর স্বাস্থ্যের অধিকারী, উজ্জ্বল বর্ণ আর ভরাট মুখে একরাশ উল্টানো অভিজাত চুলের সুষমা, চরিত্রকে জীবন্ত করে তোলায় যিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ছবি বিশ্বাসের জন্ম কলকাতার হেদুয়া অঞ্চলে। ছাত্রাবস্থাতেই আসেন শিশির কুমারের সান্নিধ্যে। অভিনয় জীবনের সূচনা যাত্রাভিনয়ের মাধ্যমে। নদিয়া বিনোদ যাত্রার অসম্ভব খ্যাতি তাঁকে টেনে আনে রঙ্গমঞ্চে। সমাজ নাটক দিয়ে তাঁর পেশাদারি মঞ্চাভিনয়ের সূচনা। এরপর পথের দাবি, মীর কাসিম, সিরাজ দৌল্লা, ধাত্রীপান্না প্রভৃতিতে প্রতিভার স্বকীয়তায় চিহ্নিত করান নিজেকে। মঞ্চ অভিনয়ের মাঝখানেই তাঁর চলচ্চিত্রে যোগদান। প্রথম চলচ্চিত্রাভিনয় 1936 সালে অন্নপূর্ণার মন্দির ছবিতে। এরপর একদিন রাত্রে, কাবুলিওয়ালা, হেডমাস্টার, শশীবাবুর সংসার, সাহেব বিবি গোলাম, জলসাঘর, দেবী, দাদা ঠাকুর প্রভৃতি অসংখ্য ছবিতে নিজেকে ছড়িয়ে দেওয়া এবং ছাড়িয়ে যাওয়ার নাম হয়ে ওঠেন ছবি বিশ্বাস। আকাশবাণীর বহু নাটকেও অংশগ্রহণ করেছেন তিনি। মাত্র 62 বছর বয়সে 1962 সালের 11ই জুন বারাসত মহকুমার গঙ্গানগরের কাছে যশোর রোডে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই মহান শিল্পী। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

0: স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাস ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করার পর কংগ্রেসের সদস্য হয়ে অসহযোগ আন্দোলনে যোগদান করেন। এরপরে বিপ্লবী শচীন সান্যাল কলকাতার ভবানীপুরে ঘাঁটি গড়লে যতীন্দ্রনাথ এই দলে যোগ দেন। 1924 খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতায় তরুণ সমিতি প্রতিষ্ঠা করেন যতীন্দ্রনাথ দাস। এই সময়ই তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলে পাঠিয়ে দেওয়া হয়। জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে 23 দিন অনশন করেন তিনি। এই ঘটনার বছর পাঁচেক পরে লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে লাহোর জেলে তাঁকে নিয়ে আসা হয়। এখানে রাজবন্দীদের ওপর জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের জন্যে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলে বহুবার তাঁকে জোর করে খাওয়াবার চেষ্টা করেন জেল কর্তৃপক্ষ। যতীন্দ্রনাথ দাস 1929 খ্রিস্টাব্দের 13 জুলাই আজকের দিনে লাহোর জেলে তাঁর ঐতিহাসিক অনশন শুরু করেন।
1: আজ শ্রীমতী গৌরী আয়ুবের মৃত্যুদিন। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী গৌরী আয়ুবের জন্ম 1931 সালের 13 ফেব্রুয়ারি পাটনা শহরে। সেখান থেকে বিএ পাশ করে শান্তিনিকেতনে দর্শনশাস্ত্রে অনার্স পড়তে আসেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়েন। কলকাতায় প্রথমে যোধপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষয়িত্রী ও পরে শ্রী শিক্ষায়তনের অধ্যাপিকা ছিলেন। শান্তিনিকেতনে তাঁর শিক্ষক ছিলেন দার্শনিক আবু সৈয়দ আয়ুব। সাম্প্রদায়িক বিদ্বেষ দূর করার জন্যে গৌরী আয়ুব অন্নদাশঙ্কর রায়, মৈত্রী দেবী, নারায়ণ চৌধুরী প্রমুখের সঙ্গে গড়ে তোলেন সাম্প্রদায়িক সম্প্রীতি সমিতি। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানকার অনাথদের জন্য তিনি মৈত্রী দেবীর সঙ্গে কল্যাণীতে খেলাঘর গড়ে তোলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খেলাঘরের আশ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে পশ্চিমবঙ্গের অনাথ শিশুদের জন্য তাঁরা বাদুগ্রামে খেলাঘর স্থাপন করেন। আমৃত্যু গৌরী আয়ুব ওই সংস্থার সভাপতি ছিলেন। তিনি ছিলেন যতটা ভারতীয় ততটাই আন্তর্জাতিক মানসিকতার অধিকারিণী। তিনি বাংলা ও ইংরেজিতে বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ রচনা করেন। তাঁর প্রকাশিত উপন্যাসের নাম তুচ্ছ কিছু সুখ দুঃখ। 1998 13 জুলাই আজকের দিনে তিনি প্রয়াত হন।
0: এই হারিয়ে যাওয়া আবার আচম্বিতে প্রাপ্তি, এই নিয়েই আমরা প্রত্যেকে অতীত ঐতিহ্যের শিকড় গেঁথে গেঁথে বর্তমানের ভূমিতে চারণ করে হাতে হাত ধরে এগিয়ে চলেছি ভবিষ্যতের দিকে, গড়ে তুলছি একটা সুন্দর দেশ। তাই আসুন আমরা এই পবিত্র সকালের মুহূর্তে সকলে মিলে একসঙ্গে করি দেশবন্দনা।

0: সকলে মিলে একসঙ্গে করলাম দেশবন্দনা। জুলাই মাসের প্রথম পক্ষের প্রাত্যহিকের বিষয়ে এবং তার চিঠি পাঠে আসার আগে একবার বলি দ্বিতীয় পক্ষের বিষয়, চাঁদের মায়া। হ্যাঁ, চাঁদকে ঘিরে আমাদের অনিঃশেষ রোম্যান্টিসিজম। ঘুম পাড়ানি, শিশুতোষ ছড়ায় মামা সম্বোধনে আহ্বান জানানো, রূপকথার চরকা কাটা চাঁদের বুড়ি কিংবা ঝলসানো রুটির উপমা, চাঁদের অনুষঙ্গ বারবার এসেছে আমাদের সাহিত্যে, সংস্কৃতিতে, লোককাহিনীতে। পূর্ণ শশী হোক বা ট্রাম লাইনের তারে ঝুলতে থাকা এক ফালি চাঁদের আকর্ষণ অমোঘ। তাই তো আজও দেখা মেলে চাঁদের মায়ায় জ্যোৎস্না প্লাবিত চরাচরের মোহে আকুল চন্দ্রাহতদের। এই চাঁদকে নিয়ে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম, chitihirjhanpi.air@gmail.com। আর যদি চিঠি লেখেন তাহলে লিখুন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, চাঁদের মায়া।
1: पीएम जय अब गरीबों की जय बन गई है।
2: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं, अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 125,000 करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
3: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
4: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: রয়েছি জুলাই মাসের প্রথম পক্ষে মন খারাপের মহৌষধ বিষয় নিয়ে। খুলে ফেললাম চিঠির ঝাঁপি। প্রথম চিঠিটি লিখেছেন শুভদীপ দে, আকুই, বাঁকুড়া থেকে। লিখছেন, ঝিরঝিরে বর্ষার বিকেল, আধার হয়ে আসা ব্যালকনির রেলিংয়ে থুতনি ঠেকিয়ে বসেছিলাম মন ভার করে। এলোমেলো চিন্তার মধ্যেই মনের ইনবক্সে টুং করে তার মেসেজ এলো, জরুরি তলব, বেরোতে হবে। পার্কের ফাঁকা বেঞ্চিতে বসলাম, মাথায় কালো ছাতা। সে টুপ করে এসে বসল আমার পাশে। একটা ঝোড়ো বাতাস

0: এসে একঝাঁক বৃষ্টির গুঁড়ি ভেসে এসে কানে কানে শাসিয়ে গেল। এবার টুপটাপ কথাটা ঝরে পড়ুক, নইলে কিন্তু আমি ভাসিয়ে দেব। অগত্যা আমি শুরু করলাম, কি গো মন ভার কেন? সে বলল, নিজেই ভেবে দেখো। আমি বললাম, বেশ তো চলছে জীবন, নটা ছটার কাজ, সন্ধ্যায় জমিয়ে চা আর টেলিভিশনের তরজা, রোববার থলি ভর্তি বাজার আর সময়ে ঘুম। সে এবার চোখে চোখ রেখে বলল, এটাই বুঝি তোমার সঙ্গে আমার বোঝাপড়া ছিল, নিরাপত্তায় মোড়া একটা জীবন, কলের যন্ত্রর মতো ছুটে চলা আর বিশ্রাম। তাহলে কেন তুমি সেই চব্বিশের পাতাঝরা বিকেলে গিটার হাতে গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলে? আর কেনই বা একসময় প্রতিশ্রুতি দিয়েছিলে, কাশ্মীর থেকে কন্যাকুমারী পরিব্রাজক হয়ে ঘুরে দেখবে আসমুদ্র হিমাচল? আমি আমতা আমতা করে বললাম, ইয়ে মানে চব্বিশ আর চল্লিশের তো তফাৎ আছে। হঠাৎ আকাশে একটা কড়কড় করে বাজ পড়ল, আমি তার চোখে আগুনের ঝলকানি দেখলাম। আমি সঙ্গে সঙ্গে পরিমরি বলে উঠলাম, ঠিক আছে কথা দিচ্ছি, আজই আলমারি থেকে গিটারটা ঝেড়ে নামাব, আর বাড়ি ফেরার পথে ট্রাভেল এজেন্টের কাছ থেকে কেরালা ভ্রমণের লিফলেটটাও নিয়ে যাব। হঠাৎ আকাশের মুখ ভার কেটে গিয়ে শেষ বিকেলের মিষ্টি একটা রোদ্দুর ঝলমল করে উঠল। সে আমায় আলিঙ্গন করে কানে কানে বলল, আর বিকেলে গিটারের ক্লাসটাতেও ভর্তি হয়ে যেও। বাড়িতে ফিরে হাতে গরম সিঙ্গাড়া আর কেরালা ভ্রমণের লিফলেট দেখে দেখি গিন্নির গোমড়া মুখেও এক গাল হাসি। কনুই দিয়ে হালকা ঠেলা দিয়ে সে জিজ্ঞেস করল, কি গো কার সঙ্গে দেখা করে এলে? আমি চোখ টিপে বললাম, আমার মন খারাপের সঙ্গে। লিখলেন শুভদীপ দে, আকুই, বাঁকুড়া থেকে।
1: রিয়া ঘোষ, সুভাষগ্রাম, কলকাতা 700146 থেকে লিখেছেন। অনেকেই আমাকে বলে, তোর জীবনের আকাশ সদা নির্লিপ্ত, এত শান্ত, কখনো ঝড় আসে না? আমি আলতো হেসে জবাব দিই, আসার চেষ্টা করে, আমার খারাপ না থাকার বেড়ায় প্রতিহত হয়ে ফিরে যায় তারা। আসলে মনের মেঘলা আকাশটাকে ঢেকে রাখতেই এই রোদেলা মুখোশটা পরা। তারা জানে না সেই আবরণের ওপারেও হঠাৎ মেঘ ঘনিয়ে আসে, কালো গুরুগম্ভীর মেঘ। চারপাশের কর্কশ কথা, অবহেলা বা ব্যর্থতার ধুলোবালি যখন আমার মনের জানলাগুলো ঝাপসা করে দেয়, তখন আমিও থমকে দাঁড়াই। তবে আমি সেই মেঘের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি না, আবার তাকে আমার আকাশে চিরস্থায়ী বসতিও গড়তে দিই না। আমার কাছে আছে এক গোপন অ্যালকেমি মন খারাপের এক আশ্চর্য মহৌষধ। যখনই বিষাদের কুয়াশা চারপাশটা গ্রাস করতে চায়, আমি নিজেকে কিছুটা সময় দিই। নিঝুম বর্ষার মতো আমার ভেতরের মেঘটাকে কিছুক্ষণ ঝরে পড়তে দিই চোখের জলে। মিনিট পনেরো মেঘটা কেটে যায়, তখন মনের জানলাগুলো আবার হাট করে খুলে দিই। আমার এই ওষুধের সবচেয়ে বড় উপাদান হলো এক ফোঁটা উদাসীনতা। বাইরের জগতের নেতিবাচক মন্তব্যগুলোকে স্রেফ ফুরফুরে হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজেকে বলি, এরা তো ক্ষণিকের অতিথি, আমার অন্তহীন আকাশের মালিক তো আমি নিজেই। তারপর আমারই মন আমাকে উপহার দেয় জোনাকি রাশি। এক কাপ ধোঁয়া ওঠা লিকার চা হাতে বারান্দার টবের পাতায় লেগে থাকা হীরক জ্যোতি। ঘড়ি বলে সকাল 6টা।

45, প্রাত্যহিকিতে কান পাতি, আমার মনের অন্ধকারে জোনাকির আলো, গতিময়তায় ঋদ্ধ আমি বুঝেছি ঝড়টা বাইরের পরিস্থিতি মাত্র, কিন্তু শান্ত আকাশটা আমি নিজে। ঝড় আসে চলেও যায়, কিন্তু আকাশটা চিরকাল থেকে যায়। আর ঠিক এই কারণেই আমি সব সময় ভালো থাকি। রিয়া ঘোষ, সুভাষ গ্রাম, কলকাতা।

এবারে চিঠিটি লিখেছেন বেঙ্গালুরু কর্ণাটক থেকে সন্দীপ রায়। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, কিছুদিন ধরেই খেয়াল করছি তোমার মনের আকাশে যেন অন্যরকম এক ঋতু এসেছে। বাইরে আগের মতোই হাসো, কথা বলো, কিন্তু সেই হাসির আড়ালে একটা নীরব ক্লান্তি লুকিয়ে আছে। মানুষ বড়ই অদ্ভুত, শব্দের আড়ালেই সবচেয়ে গভীর নীরবতাটাকে লুকিয়ে রাখে। মন খারাপ হওয়া কোনো দুর্বলতা নয়, যার অনুভব করার ক্ষমতা আছে তার জীবনে মেঘ তো জমবেই, তাই না? রোদ্দুরের গল্প তো সবাই বলে, তবে মেঘের গল্প খুব কম মানুষই শোনে। মন ভীষণ ক্লান্ত হলে চেনা পথ, চেনা মানুষও যেন খুব দূরের মনে হয়। ঠিক তখনই দরকার হয় এক অদ্ভুত মহৌষধের, যার নাম নেই, কোনো প্রেসক্রিপশনও নেই। কখনো সেটা এক কাপ গরম চা, কখনো পছন্দের খাবার যার গন্ধে শৈশব ফিরে আসে, কখনো পুরনো একটা গান, আবার কখনো চেনা রাস্তায় উদ্দেশ্যহীন হাঁটা, যেখানে গন্তব্যের চেয়ে পথ চলাটাই আসল। আর সবচেয়ে বড় মহৌষধ হল নিজেকে একটু ক্ষমা করে দেওয়া। আজ ভালো লাগছে না, এটা নিজের কাছে স্বীকার করা। সবসময় শক্ত থাকতেই হবে, এই বোঝাটা একটু নামিয়ে রাখা। মানুষ তো আর পাথর নয়, কান্না লুকোনো চেয়ে মেনে নেওয়াটাই বেশি সাহসের। জীবন তো একরঙা নয়, ঋতু যেমন বদলায় মনও বদলায়। তাই মেঘকে ভয় পেও না, মেঘ যেন বলে একটু থামো আর নিজের জন্য একটু সময় চুরি করে নাও। মোবাইল ফোনটা ঘরের একটা অন্ধকার কোণে বন্দি করে রেখে এসে একটু চা বানাও, নিজের প্রিয় সেই গানটা শোনো, বা জানলার ধারে বসে বৃষ্টির টুপটাপ ঝরে পড়া ফোঁটাগুলির দিকে তাকিয়ে দেখো, বুক ভরে সোঁদা মাটির গন্ধ শুকে দেখো, তার তৃপ্তি কতখানি। কারণ পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সম্পর্ক কেবলমাত্র তোমার নিজের সঙ্গেই। আর মনে রেখো, মেঘ কিন্তু ক্ষণস্থায়ী, আজ যা অসহ্য লাগছে একদিন তাই তোমাকে আরও শক্ত, আরও সুন্দর করে তুলবে। তাই একটু ধৈর্য ধরো। আমি জানি খুব শিগগিরই কোনো এক সকালে, কোনো এক অকারণ মুহূর্তে তোমার সেই চেনা প্রাণ খোলা হাসিটা আবার ফিরবে। আর বিশ্বাস করো, এই পৃথিবীটা তখনও ঠিক এতটাই সুন্দর থাকবে। ইতি সন্দীপ রায়, বেঙ্গালুরু কর্ণাটক।

0: আগমনী কর মিশ্র, বিধাননগর, মেদিনীপুর সদর, সূচক 7211 থেকে লিখেছেন। মন খারাপের নিজস্ব কোনো রং নেই, তবু সে আকাশটাকে ধূসর করে দিতে জানে। তার কোনো শব্দ নেই, অথচ নিঃশব্দেই হৃদয়ের প্রতিটি কোণে প্রতিধ্বনি তোলে। সে সময় আমি কোনো মহৌষধের খোঁজে ওষুধের আলমারি খুলে বসি না, ফিরে যাই নিজের ভিতরের সেই নিভৃত অরণ্যে, যেখানে শব্দেরা এখনো পাখির মতো বাসা বাঁধে। এক ফালি ভোরের আলো, জানালায় এসে থেমে থাকা বৃষ্টির গন্ধ, কিংবা বহুদিন আগের কোনো অব্যক্ত স্মৃতি, এসবই ধীরে ধীরে বিষণ্ণতার শরীরে প্রলেপ হয়ে লাগে। তখন মনে হয় মন খারাপ আসলে ভেঙে পড়ার নাম নয়, সে আত্মার গভীরে নেমে যাওয়ার এক নীরব যাত্রা। এই যে লিখি, এ লেখা তো শুধু বাক্য সাজানো নয়, নিজের ক্ষতকে আলোয় মেলে ধরা। প্রতিটি শব্দে জমে থাকা অশ্রু একসময় মুক্ত হয়ে ওঠে, প্রতিটি বিরতি চিহ্ন হয়ে যায় দীর্ঘশ্বাসের পরের শান্তি। তাই আজও বিশ্বাস করি, মন খারাপের সবচেয়ে কার্যকর মহৌষধ বাইরে কোথাও লুকিয়ে নেই, সে জন্ম নেয় নিজের সঙ্গে নিজের পুনর্মিলনে, নীরবতার স্নিগ্ধ স্পর্শে, আর সেই সাহসে যেখানে অন্ধকারকে অস্বীকার নয়, আলোর জন্মভূমি বলে গ্রহণ করা যায়, গুনগুনিয়ে ওঠা যায় অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আগমনী কর মিশ্র, বিধাননগর, মেদিনীপুর সদর থেকে ছিল আপনার চিঠি।
1: এবারে চিঠিটি লিখেছেন চন্দননগর হুগলি থেকে সুব্রত দেব। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, চারদিকে শুধু নেই নেই, বিশুদ্ধ জল নেই, নেই বিশুদ্ধ বাতাস, গাছপালা নেই, নেই সেই সব দিন,

আগের মতন কইরে আগের মানুষ কই। সত্যি কি আর আগের সেই মানুষ আছে? মানুষের জীবনযাত্রায় এসেছে গতি, আধুনিকতা, কিন্তু মানুষ হারিয়েছে আবেগ। ভাবলে মন কেমন করে, বিষণ্ণতা গ্রাস করে। কাগজ খুললেই খুন, ধর্ষণ, বৃক্ষছেদন, বধূহত্যা, নারী নির্যাতন ইত্যাদি প্রাত্যহিক ঘটনা আমাদের মননকে আহত করে। তখন ভারতের সফল চন্দ্র অভিযান, আমাদের ঘরের মেয়ের এভারেস্ট অভিযান আশার আলো দেখায়। বর্ধমানের শিক্ষক গাছমাস্টার যখন নীরবে তার সাথীদের নিয়ে সবুজায়নে সামিল হন, লক্ষাধিক বৃক্ষরোপণ করেন, তখন মনে হয় না সব শেষ হয়ে যায়নি, এখনো আলো আছে। এসবই তো মন খারাপের মহৌষধ। ছোট ছোট সুন্দর মুহূর্ত, ভালো ঘটনা চকিতে মনে এনে দিতে পারে অনির্বচনীয় আনন্দ। প্রকৃতি সুন্দর, সুন্দর তার সৃষ্টি, জীবকুল, উদ্ভিদ, প্রাণী। কেন তবে আমরা হানাহানি, বিদ্বেষ, জাতপাত, আদিমতার অন্ধকার নেশায় নিজেদের জীবনকে করে তুলি দুর্বিষহ, মনকে করে তুলি ব্যথাতুর? আর যদি করেও তুলি, তা আনন্দময় করার মহোসত্ত্ব আমাদেরই হাতে। প্রতিটি মানুষই কোনো না কোনো ক্ষেত্রে সৃষ্টিশীল। মনে পড়ে প্রথম যেদিন আমার টবেতে লাগানো জুঁই চারায় ফুল ফোটে, সে যে কি আনন্দ হয়েছিল অবর্ণনীয়। ছোট্ট ফুলের সুবাসের সঙ্গেই মন খারাপ উধাও হয়ে গেছিল। কবি কিটসের কথায়, আ থিং অব বিউটি ইজ এ জয় ফর এভার। সুন্দরের একটি সৃষ্টি চিরকালের এক আনন্দের উৎস। জীবনের ছোট ছোট আনন্দের মাঝেই লুকিয়ে আমাদের ভালো থাকার চাবিকাঠি মন খারাপের মহৌষধ। শুভেচ্ছান্তে সুব্রত দেব, চন্দননগর, হুগলি।

ছোট্ট মন, শব্দটির এতটুকু নাকার, কিন্তু তার বিচিত্র কার্যকলাপের থই না পেয়ে নাম রেখেছি বহুরূপী পাখি। কখনো ফুরফুরে মেজাজে কত না খুশি, শীষ দিয়ে গান শোনাবে, ডানা ঝাপটে বলবে নাও চলো উড়িয়ে নিয়ে ঘুরিয়ে আনি, আমিও আনন্দে ভাসে। একথা লিখে চিঠি শুরু করেছেন তনিমা সিনহা ধনিয়াপাড়া ব্যারাকপুর থেকে। লিখছেন, তার দর্শীপনার কথা কি যে বলি, কখন যে কোথায় ছুটে বেড়ায়, কোথা থেকে ঠোঁটে করে নিয়ে আসে কত স্মৃতি, আমিও যাই হারিয়ে। সম্বিত ফিরে পেয়ে ধমকে বলি, দেখলি কতটা সময় বয়ে গেল, ওকে স্থির হয়ে বসানোর সাধ্য আছে আমার। ওই ধ্যান ট্যান করে গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে বাধ্য পশুটির মতো কিছুক্ষণ চুপ, তারপর সেই লাফাই ছাপাই। যখন তিরিক্ষি হয় আমার মেজাজ, ও মা গম্ভীর হয়ে দার্শনিকের মতো বলে, আমাকে আগলে রাখতে শেখো, ক্রোধ সংবরণ করে সংযত থাকো, তবেই জীবন সুন্দর। রেগে বলি, চুপ করো, সংসারে সমাজে আশেপাশে যা হচ্ছে স্থির থাকা যায়? বিঙ্গের মতো বলে, একটু ধৈর্য একটু ভালোবাসা দাও, সব ভালো হবে। প্রাত্যহিক কি মজার ব্যাপার কি জানো, এই মন পাখিটির যখন মুখ ভার হয় তখন মশাই নট নরণ চরণ, এমন হাঁড়িমুখ হয়ে বুকে বসবে যে সব কাজ পণ্ড। তখন তাকে করো তো সমত, যত আমার বয়স বাড়ছে তারও মুখ ভার বাড়ছে। অনেক কষ্টে ডাক্তারি করে মহৌষধ বার করেছে, কোনোদিন ওকে নিয়ে যাই পথ শিশুদের নাটক দেখাতে, কখনো খেলনা জামা কাপড় নিয়ে চলে যাই কাছাকাছি অনাথ আশ্রমে ছোটদের হাসি দেখতে। সেদিন একটি বৃদ্ধাশ্রম থেকে ফেরার সময় বললাম, দেখলি মন পাখি, নিজের দুঃখটা কত ছোট, ফুরফুরে মনে গুনগুন করছিল, মহৌষধ পেলেই ও হয়ে যায় একান্ত আমার। পক্ষ জুড়ে বন্ধুদের লেখা মহৌষধগুলি আমার

0: চিকিৎসালয়ে জড়ো করছি। কে জানে কোনটা কখন কাজে লাগে। তনিমা সিনহা, ধনিয়া পাড়া ব্যারাকপুর থেকে ছিল আপনার চিঠি।
1: শুভেন্দু শেখর মাইতি, গয়েশপুর ভাটা হুগলি থেকে লিখছেন, মন খারাপ আমার নতুন নয়, ছোটবেলা থেকেই প্রিয় মানুষের সামান্য অবহেলা বা একটি কষ্টের কথায় মন ভারী হয়ে উঠেছে। আবার এমনও হয়েছে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই মন খারাপ এসে নিঃশব্দে পাশে বসেছে। আশ্চর্যের বিষয়, কেন মন খারাপ হলো তা যেমন অনেক সময় মনে থাকে না, তেমনি কখন যে তা সরে যায় সেটাও বুঝতে পারি না। তবে নিজের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করেছি, মন খারাপ হলেই আমার লিখতে ইচ্ছে করে। কাগজ কলমের সামনে বসে নিজের অজান্তেই শব্দের সঙ্গে একাত্ম হয়ে যাই। ধীরে ধীরে দুঃখের ভার শব্দে মিশে যায়। যে কষ্ট আমাকে ভেতর থেকে নিঃশব্দে গ্রাস করছিল, সেই এক সময় একটি কবিতা, একটি গদ্য কিংবা কয়েকটি সত্য বাক্যের জন্ম দেয়। লেখা শেষ হলে মনে হয় মন খারাপ কোথাও হারিয়ে যায়নি, সে কেবল রূপ বদলেছে। যন্ত্রণা থেকে অনুভূতিতে, অনুভূতি থেকে শব্দে, শব্দ থেকে সৃষ্টিতে। তখন বুঝি আমার মন খারাপ বৃথা ছিল না, সে আমাকে ভেঙে দেয়নি, বরং নতুন কিছু গড়ে তুলেছে। তাই আজ মনে হয় মন খারাপের মহৌষধ সবার কাছে এক নয়। কেউ মানুষে খুঁজে পায়, কেউ প্রকৃতিতে, কেউ নীরব প্রার্থনায়, আর আমি খুঁজে পাই সৃষ্টিতে। কারণ সৃষ্টি শুধু একটি লেখা নয়, তা নিজের ভেতরের অস্থিরতাকে অর্থ দেওয়ার এক নীরব প্রক্রিয়া। আমার কাছে মন খারাপের মহৌষধটাই সৃষ্টি। লিখলেন শুভেন্দু শেখর মাইতি, গয়েশপুর ভাটা হুগলি থেকে।
0: রুম্পা দত্ত, সঞ্জীব সরণী, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন, যে অসুখে আজ 8 থেকে 80 কম বেশি সবাই আক্রান্ত তা হলো মন খারাপ। কারণে অকারণে আমাদের মন খারাপ হয়ে যায়, যার প্রত্যক্ষ ফল হলো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মানসিক হাসপাতাল। এ যে মন কেমন করা, মন খারাপ, এর কারণ অনুসন্ধান করলে বোঝা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কারণ আমরা নিজেই। নিজেকে বা নিজের মন ভালো রাখার চাবিকাঠি থাকে নিজের কাছে। সেই চাবি দিয়ে মনের ঘরের বন্ধ দরজা যদি একবার খুলে দেওয়া যায়, তাহলেই আমরা পেয়ে যাব মন খারাপের মহৌষধ। মানুষ ওই মানুষের পাশে থাকা, অপরের জন্য সামান্য একটু প্রচেষ্টা, একটু অনুভূতি, একটু নিঃস্বার্থ ভালোবাসা যদি জাগিয়ে তোলা সম্ভব হয়, তাহলে বন্ধু শুধু নিজের কেন, অপরজনের মনও তুমি ভালো করে দিতে পারবে এক নিমেষে। জীবনের মধ্যবর্তী পর্যায়ে এসে তাই মনের ঘরের দরজায় মন খারাপ এসে করা নাড়লেও অবলীলায় বুঝিয়ে দিই মন খারাপের বাস আমার মনে হবে না। সামাজিক কাজ, কাগজ কলম, গীতাঞ্জলি, শখের ছোট্ট বাগান, সত্তরার্ধ বাবা মায়ের প্রাণ খুলে কথা বলা, এই হলো আমার মন খারাপের মহৌষধ। সর্বোপরি আমার বেতার বন্ধু আকাশবাণী সর্বক্ষণের সঙ্গী, সকাল থেকে রাত আমার মন তার হেফাজতে বহাল তবিয়তে থাকে। তাই মন ভালো রাখতে সবাইকে বলি, মনে মনে একবার জোর গলায় প্রাণ খুলে গিয়েই দেখুন না, বন্ধ মনের দুয়ার দিয়েছে খুলে, এসেছে নতুন হাওয়া, মন ঠিক ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। রুম্পা দত্ত, সঞ্জীব সরণী, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে ছিল আপনার চিঠি।
1: এবার আসি আকাশ বাতাসের কথায়। প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 28.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 84%। বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।
0: দেখতে দেখতে প্রাত

0: দৈহিকের সময় শেষ, আমরা ফিরে যাই ঘরে। আর আপনারা দ্বিতীয় পক্ষের চাঁদের মায়ায় আচ্ছন্ন হন, প্রস্তুত হন। আজ আসি, ভালো থাকার চেষ্টা করবেন সবাই, নমস্কার।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কল্লোল কোনার,
0: অয়ন্তিকা ঘোষ।
1: নমস্কার।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ 1। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। ভারতীয় নভশ্চরদের মহাকাশে পাঠানোর লক্ষ্যে গগনযান মিশনের 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ইসরো। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 শিক্ষার্থীর স্বর্ণপদক জয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অব কমার্স CEOE এবং ICEX স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক গোলটেবিল বৈঠক এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেবেন শ্রী গোয়েল। সবশেষে মন্ত্রী এমাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী 2 দিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। ব্রাসেলসে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের 3য় বৈঠকে যোগ দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই আমেরিকা পদক্ষেপ নিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জিয়াস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাত করেছেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন

চলতি বছরের 27 অক্টোবর হবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সংসদ কনেসেট। গাজার যুদ্ধের পর এই প্রথম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশে নির্বাচন হতে চলেছে। কনেসেটের বর্তমান মেয়াদের শেষ অধিবেশন হবে আগামী শুক্রবার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ, 18 জন মহিলা, 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্টবেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক 2 দিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার মানু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের 8th ব্যাটেলিয়ন এবং মানু থানার পুলিশকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাচার সন্দেহে পাম্পাইয়া রেয়াং এবং পরশুরাম রেয়াং নামে 2 ব্যক্তিকে আটকও করা হয়। সরকারি হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজারমূল্য প্রায় 10 লক্ষ টাকা। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে। 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানায়। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে মাই ভারত পোর্টালে এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের স্বরিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেক্সান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন।

0: প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে কৃতিত্ব অর্জন করলেন সিনার। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টের গতকাল তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ছ উইকেটে 130 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে আরও 327 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ এক। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ এবং জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসবে। রাজ্য সরকার 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। আগামী 30 আগস্ট পর্যন্ত চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া। রাজ্যে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখতে মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের কমিটি গঠন করেছে। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের FB মাকালী ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার, এখনও নিখোঁজ 6 জন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্টবেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল পাস হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হল। একটি প্রতিবেদন।
2: এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন এই আইন চালু হওয়ার পর রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, হিংসা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্য সরকার 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের মেচেদায় এই ঘোষণা করেছেন। ওই দিনই রাজ্যে নতুন সরকারের প্রথম 100 দিন উদযাপন করা হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করত। মেচেদায় গতকাল সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন,
3: 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা।
1: উল্লেখ, রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা যোজনা আয়ুষ্মান ভারত চালু হয়েছে। তৃণমূল কংগ্রেস জমানায় রাজ্য সরকার এই স্বাস্থ্য বীমা প্রকল্পটি থেকে আমজনতাকে বঞ্চিত করেছে বলে বারবার অভিযোগ করেছে BJP। রাজ্যে শিল্প বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন BJP সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এ বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন।

0: যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে প্রায় ৯ মাস সময় নিলেও নতুন সরকার মাত্র দেড় মাসে 1,20,00,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
1: কাউকে চিন্তা করার কোনো কারণ, 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে কিন্তু 9 মাস লাগিয়ে দিই, 1,20,00,000 লোককে তো দেড় মাসে দিই, বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35-40 হাজার মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহে শিষ্কন সহ রাজ্যের বাছাই করা 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5,00,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গেছে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ শ্রমিকদের সমস্যা নিয়ে গতকাল উত্তরকন্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়করা। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে আইআর নিউজ কলকাতাতে। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের কমিটি গঠন করেছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2 মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া এবং 2 চব্বিশ পরগনার মাদ্রাসাগুলির বর্তমান অবস্থা, পরিকাঠামো, পঠন পাঠন, পাঠ্যক্রম এবং নিরাপত্তা সহ নানা বিষয় কমিটি খতিয়ে দেখবে। 15 জুলাই থেকে কাজ শুরু করবে এই কমিটি। 21 জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যের খারিজি মাদ্রাসাগুলিকে সরকারি কাঠামোর মধ্যে আনা আশু প্রয়োজন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
2: সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, সার্ভে হওয়া উচিত। এক সময় বুদ্ধদেব ভট্টাচার্য আজ থেকে বহু বছর আগে, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর। যদিও পলিটিক্যাল প্রেশারে তার রাজনৈতিক দলের চাপে তাকে সেই বক্তব্য থেকে সরে আসতে, সরকারের উচিত সার্ভে করা।
0: রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়া শিক্ষকদের অনুপাতে সামঞ্জস্য রক্ষার কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। যেসব স্কুলে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি, সেখান থেকে শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে। এই মর্মে স্কুল শিক্ষা কমিশনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি পাঠিয়েছেন। জাতীয় শিক্ষানীতি রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা দপ্তর প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির নানা দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালারও আয়োজন করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানির অভিযোগে সিপিআইএম নেতা লাহিক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে পাকড়াও করা হয়। এবারের বিধানসভা নির্বাচনে বাড়িপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বাড়িপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পেছনে উস্কানি দিয়েছে। তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এদিকে লাহিক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাহিক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের ওপর নির্যাতন করেছে, বিজেপিও ওই একই পথে হাঁটবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে রক্তেশ্বর চকের কাছে ডুবো ট্রলারটিকে শনাক্ত করা হয়। সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে আসা হয়েছে। ট্রলারের ভেতর থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। এফবি মা কালী নামে ট্রলারটি চলতি মাসের গোড়ায় পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সেটি নিখোঁজ হয়ে যায়। এখনও 6 জনের কোনো খোঁজ মেলেনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানালেন,
3: 13 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ

0: আজ নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে, উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
1: মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠুচক্রের মোকাবিলা করবে। খেলা শুরু হবে বিকেল সাড়ে চারটেই। ইস্টবেঙ্গল গতকাল নিজেদের মাঠে 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন আজ থেকে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসবে। রাজ্য সরকার 16 আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা ঘোষ বিশ্বাস।

বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞান জগতে সমাদৃত হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তুঁত গাছের রাইজোস্ফিয়ার থেকে আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণ করা হল শ্যামাপ্রসাদের নামে। নতুন ব্যাকটেরিয়া প্রজাতি আবিষ্কার করে এবার জাতীয় স্তরে সেতুবন্ধন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ স্মরণীয় করতেই নাকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ। আবিষ্কৃত এই ব্যাকটেরিয়ার নাম দেওয়া হয়েছে মাইক্রোমোনোস্পোরা শ্যামাপ্রসাদী। ব্যাকটেরিয়ার সেক কোড রেজিস্ট্রিতে ওই নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন। নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়া আবিষ্কারের নেপথ্যে রয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের অধ্যাপক অমিত কুমার মণ্ডল সহ পঙ্কজ মণ্ডল, ঋত্বিক মণ্ডল, শুভজিৎ সাউ, দীপাঞ্জন দাস, রোহিণী থাপা এবং সাগ্নিক গুহ। গবেষণা দলটি তুঁত গাছের রাইজোস্ফিয়ার থেকে এই নতুন প্রজাতিটিকে আলাদা করেছেন। গবেষকদের মতে এই রাইজোস্ফিয়ার নির্বাচন করার পিছনে গভীর তাৎপর্য রয়েছে। বাংলার সেই মাটির প্রতিনিধিত্ব করে আজীবন সংগ্রাম করে গেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই তুঁত গাছের মূলের মাটি থেকে এই ব্যাকটেরিয়া আবিষ্কার তার সেই অবদানের প্রতি বৈজ্ঞানিক শ্রদ্ধাঞ্জলি। আলিপুরে গড়ে উঠেছে বাঘরোল সংরক্ষণ কেন্দ্র। রাজ্যে পালাবদলের পর বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্ব দিতেই এই উদ্যোগ। কেন্দ্রীয় জু অথরিটির কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য বন দপ্তর। সেখান থেকে সম্প্রতি এল সবুজ সংকেত, আর সেজন্য আলিপুর চিড়িয়াখানায় তৈরি হচ্ছে বাঘরোল প্রজনন কেন্দ্র। রাজ্যের বাঘরোল প্রজাতির জৈব বৈচিত্র্য খুঁজতে প্রথমে করা হবে ডিএনএ ম্যাপিং। প্রজননের আগে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে বাঘরোলের ডিএনএ ম্যাপিং করা হবে। ডিএনএ ম্যাপিং হাতে থাকলে ভবিষ্যতে তাদের সংরক্ষণ প্রজনন কাজ চালানো সহজ হবে। পশ্চিমবঙ্গের অন্যতম বন্য প্রজাতি বাঘরোল, মেছো বেড়াল বা ফিশিং ক্যাট বলে পরিচিত বাঘরোল দেখতে অনেকটাই বেড়ালের মতো, তবে বেড়ালের থেকে আকারে বেশ বড়। পূর্ণবয়স্ক মেছো বেড়ালকে অনেক সময় বাঘের বাচ্চা বলে ভুল হয়। নদীনালা থেকে মাছ ধরে খেতে এরা বিশেষ দক্ষ। দক্ষিণবঙ্গের হাওড়া হুগলিতে বাঘরোল বেশি দেখা যায়। মাছের ভেড়ি বাদাবনে এরা বেশি থাকে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বাঘরোলকে অতি বিপন্ন প্রাণী তালিকায় রেখেছে। অতি বিপন্ন এই প্রাণীকে সংরক্ষণ করতে তাই পশ্চিমবঙ্গের বন দপ্তর উদ্যোগ নিয়েছিল। আগে সরকারের আমলেও বাঘরোল সংরক্ষণে উদ্যোগ নিয়েছিল বন দপ্তর। সেজন্য গড়চুমুক ডিয়ার পার্ককে বাঘরোল সংরক্ষণ কেন্দ্র গড়ার চেষ্টা হয়। প্রকল্পে বরাদ্দ হয়েছিল 25 লক্ষ টাকা। এবার সেটিই হবে আলিপুরে। কৃত্রিম কোষ বানিয়ে দেখালেন মার্কিন বিজ্ঞানীরা। জীবন্ত কোষের সঙ্গে তুলনা করলেও এই কোষকে অবশ্য জীবন্ত বলতে রাজি নন বিজ্ঞানীরা। প্রাণহীন অথচ কৃত্রিম কোষ যে কোনো জীবিত কোষের মতো বেড়ে উঠতে পারে, খাদ্য খায়, বংশবৃদ্ধিও করে। আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই কোষ তৈরি করেছেন। জীববিজ্ঞানের জগতে এটি এক যুগান্তকারী ঘটনা। প্রাণহীন ওই কৃত্রিম কোষের নাম স্পাডসেল। গবেষণার নেপথ্যে থাকা বিজ্ঞানী দলের প্রধান কেট আডামালা জানিয়েছেন, কোষের গতিবিধি সংক্রান্ত গবেষণা এতদিন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র

0: জীববিদ্যার পরিসরে, এখন তা রসায়নের গণ্ডির মধ্যে এলো। এতে প্রমাণ হয় যে জীবিত কোনো কিছুর মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য, যেমন বেড়ে ওঠা বা বংশবৃদ্ধি করা, তার জন্য কোনো জাদুবলের প্রয়োজন হয় না। জানা যাচ্ছে ওই স্পাড সেল মূলত চর্বি বা লিপিড দিয়ে তৈরি, ভিতরে রয়েছে প্রোটিন আর রাইবোজোম। বিজ্ঞানের খবর এই পর্যন্তই, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী মৌসুমী গাঙ্গুলী।

শুনলেন নজরুল গীতি, শিল্পী মৌসুমী গাঙ্গুলি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা, রানী চন্দ, এক আশ্চর্য জীবন কথা, বলছেন অনিন্দিতা ঘোষ।

বহুধা বিস্তৃত, বৈচিত্র্যে ভরপুর তাঁর জীবন। করতে হয়েছে কারাবাস, ঘুরে বেরিয়েছেন কুম্ভমেলায়, কখনো শান্তিনিকেতনে ঘর বেঁধেছেন, সংসার পেতেছেন, তো কখনো বেরিয়ে পড়েছেন পাহাড়ে, বনে, জঙ্গলে, কখনো চিত্র প্রদর্শনী রত, তো কখনো পালন করেছেন সেবাব্রত। এক আশ্চর্য নারী, একাধারে চিত্রকর, লেখিকা, লিপিকার, সেবিকা, রানীচন্দ। জন্ম ব্রিটিশ ভারতের অবিভক্ত মেদিনীপুরে 1912 সালে। পিতা কুলচন্দ্র দে, মাতা পূর্ণশশী দেবী। বিশ্বকবি স্বয়ং তাঁর হাত ধরে রেলের গাড়ি চড়িয়ে শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন। মুকুল দে ছিলেন রানীর দাদা, চৌরঙ্গে আর্ট স্কুলের অধ্যক্ষ। আর্ট স্কুলের বিশাল বাড়িতে গুরুদেব মাঝে মাঝে এসে মুকুলদের সঙ্গে থাকতেন। এখান থেকেই তিনি রানী ও তাঁর দিদি অন্নপূর্ণাকে সঙ্গে নিয়ে শান্তিনিকেতনে আসেন। কয়লাচালিত রেলের গাড়ির কালিতে কালিময় মুখ হাত ধুতে পাঠালেন কবি দুই বোনকে। আয়নায় তাঁরা নিজেদের মুখ ও দড়ি পাকানো চুল দেখে হেসে গড়াগড়ি যাচ্ছেন। ওদিকে কবি খাবার টেবিলে অপেক্ষা করছেন অনেকক্ষণ। দেরি দেখে বাথরুমে কবির করাঘাত। তাড়াতাড়ি বেরিয়ে এসে তাঁরা দেখেন টেবিলে সাজানো সন্দেশ, রুটি, মাখন, ঘরে বানানো চা, মিষ্টি, নিমকি। গুরুদেব নিজে প্লেটে তুলে তাঁদের দিচ্ছেন। টেবিলের মাঝখানে একটি লাল রঙের গোলাকার বস্তু রাখা, সেটা কেটে রুটিতে লাগিয়ে কবি নিলেন, তাঁদের দিলেন না। রানী যখন মনে মনে ভাবছেন বস্তুটা কি, তখন কবি মনের কথা পড়ে বললেন, ওটা এক ধরনের চিজ, খেতে পারবি না, প্রথম প্রথম গন্ধ লাগে, খেতে খেতে অভ্যাস হয়। গৃহকর্তা রবীন্দ্রনাথকে আমাদের দেখার সৌভাগ্য হয় রানীচন্দর লেখা পড়ে। তাঁর এই লেখার হাত তৈরি হয় গুরুদেবের উপদেশে। অসুস্থ রবীন্দ্রনাথকে যখন রানী সেবা যত্ন করতেন, তখন তিনি রানীকে লেখালেখির কথা বলেন। অবনীন্দ্রনাথের থেকে শোনা পুরনো দিনের কথা দিয়েই রানীর লেখালেখি শুরু। আর কথক অবনীন্দ্রনাথ থেকে লিপিকার রানীর হাত ধরে পাঠক সমাজ পেল অবনীন্দ্রনাথের রবি কাকাকে, পরাধীন ভারতের কর্মী রবীন্দ্রনাথকে, শিল্পীগুরু অবনীন্দ্রনাথকে, ঘরোয়া ও জোড়া সাঁকোর ধারে নামক স্মৃতিকথাতে। অবশ্য রানীর প্রথমে লেখার হাত নয়, আঁকার হাত তৈরি হয়েছিল গুরুদেবের পরামর্শে ও নন্দলাল বসুর সাহচর্যে। সেই শৈশবেই যখন রানী তার বাবাকে হারান, তখন থেকেই নন্দলাল বসু ছিলেন রানীর আপনজন। আদর করে তিনি রানীকে রানু বলে ডাকতেন। নন্দলাল বসু কোনোদিনও লেকচার দিতেন না। একবার রানী ছয় ঋতুতে রাধার বিরহের ছবি আঁকছিলেন। শুকনো ঝরে পড়া পাতার শব্দে তরিতে এসে বাইরে দাঁড়ানো রাধা, রাতের আকাশ আর সামনে একটা গাছ। রানী চাইছিলেন গাছটাকে দূরে সরাতে, কিন্তু কিছুতেই ছবির গাছটাকে দূরে সরাতে পারছিলেন না। নন্দদাকে জানাতে তিনি রং তুলি নিয়ে যেই বসলেন, যেন গাছের সঙ্গে তার ভাব জমে গেল, আর গাছও নড়ে চড়িয়ে উঠল। কলকাতা থেকে একবার অবনীন্দ্রনাথ আক্ষেপ করে নন্দলাল বসুকে দেশি রং তৈরি করতে বললেন। খোয়াইতে বর্ষার জলে ধোয়া থিতিয়ে যাওয়া লাল পলিমাটি, নদীর ধারের এলামাটি, ধান ক্ষেতের সাদামাটি, ভূষো কালি, জয়পুর থেকে আনা পাথর ঘষে ঘষে সবুজ রং তৈরি হল, এই দেশি রং দিয়ে অনেক ছবি আঁকা হয়েছিল। অনেক সময় ডিম মিশিয়েও রানীরা রং গুলতেন। এক গাদা ডিম ঘরের এক কোণে থাকত। কখনো কখনো রং গুলতে গিয়ে শুকনো পাতা জেলে সেই ডিম ভাজা করে খেয়ে ফেলতেন তাঁরা।

0: স্মৃতির ঝাঁপি থেকে এমনই নানা সরস চিত্র যেমন রানীচন্দের কলমের ডগায় উঠে এসেছে, তেমনি তুলিতে ধরা আছে রানীর জীবনের বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন স্কেচ। জাতীয়তাবাদী উদ্বুদ্ধ রানী 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, কারাবাসও করেছেন। সেই কারাবাসের কাহিনী লিপিবদ্ধ করেছেন জেনানা ফাটকে। শান্তিনিকেতনের সহজ জীবন ও অনাড়ম্বর যাপনের ছবির পাশাপাশি কারাগারে থাকার সময়ও স্কেচ করেছেন, এমনকি এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরের সময়ও ছবি আঁকছেন রেলের গাড়িতে বসে। কুম্ভমেলায় রাস্তায় শোভাযাত্রার সাথে পা মিলিয়ে স্কেচ করেছেন নাগা সাধুদের, আবার তাঁদের একজনের সঙ্গে ভাব জমিয়ে লেখার রসদ সংগ্রহ করেছেন। খোঁজ নিচ্ছেন কোথা থেকে কতদিন ধরে তারা হেঁটে হেঁটে হরিদ্বারে এসে পৌঁছেছেন। ফলস্বরূপ আমাদের হাতে এল পূর্ণ কুম্ভ নামক এক ভ্রমণ গাথা। এই বইটির জন্য তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। হিমাদ্রিও রানীচন্দর আরেকটি ভ্রমণ গাথা, যে দেশের স্বাধীনতার জন্য রানী কারাবরণ করেছেন সেই স্বাধীন দেশকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পান। কর্মসূত্রে তাঁর স্বামীকে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো, মাঝে মাঝে তিনি সেই ট্যুরের সঙ্গী হতেন, ফলে আমরা পেয়ে যাই পথে ঘাটে নামক ভ্রমণ বৃত্তান্ত। অনিলচন্দ ছিলেন রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব। তাঁর সঙ্গে রানী বিবাহবন্ধনে আবদ্ধ হন রবীন্দ্রনাথের পৌরোহিত্যে মুম্বাইয়ের টাটা প্যালেসে। তবে রবীন্দ্রনাথের মৃত্যুর পর তাঁদের জীবন অন্য খাতে প্রবাহিত হয়েছিল। দিল্লিতে তাঁরা সংসার পাতেন, তখন কেন্দ্রীয় মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেন অনিলচন্দ। সে সময় রানী তাঁর স্বামীর সঙ্গে সাংস্কৃতিক দলের অন্যতম প্রতিনিধি হয়ে পূর্ব ইউরোপ ও তৎকালীন সোভিয়েত রাশিয়াতেও যান। দেশের প্রথম মহিলা চিত্রশিল্পী হিসেবে দিল্লিতে ও বম্বেতে একক চিত্র প্রদর্শনীও হয় তাঁর। সে সময় খুব কম মহিলাই বাইরের জগতে নিজের আঁকা দেখানোর সুযোগ পেতেন বা ভাবতে পারতেন। সঙ্গীত নৃত্যাভিনয়েও পারদর্শী ছিলেন তিনি। ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের দেশ বিদেশের অনুষ্ঠানে তিনিও অংশ নিতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় ভুবনমোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট প্রদান করেন। 1997 সালের 19শে জুন রানীর জীবনাবসান ঘটে। গুরুদেবের স্মৃতি তিনি শেষ দিন পর্যন্ত আঁকড়ে রেখেছিলেন। আর্থিক সংকটে পড়েও সেসব কাউকেই দিতে পারেননি অর্থের বিনিময়ে। রানীচন্দর কলম কালি তুলির আঁচড়ে যেমন ধরা আছে শান্তিনিকেতনের গুরুত্বপূর্ণ সময়, তেমনি ধরা পড়েছে রবীন্দ্রনাথ, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ, মহাত্মা গান্ধীর সান্নিধ্যের সুন্দর মুহূর্তগুলো। তবে তিনি তার নিজের ছবির বিষয়ে খুব একটা বেশি কিছু বলেননি। মহাত্মা গান্ধীর অনুরাগিনী, রবীন্দ্রস্নেহধন্যা এই আশ্রমকন্যা হয়তো তাঁর নিজস্ব শিল্পী সত্তাকে অবগুণ্ঠিত রেখে তাঁদের জ্যোতিপ্রভায় নিজেকে আলোকিত করতে চেয়েছেন শুধুমাত্র।
1: শুনলেন কথিকা রানীচন্দ এক আশ্চর্য জীবন কথা, বললেন অনিন্দিতা ঘোষ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, নটভৈরব রাগে শুনবেন খেয়াল, শিল্পী শাশ্বতী বাগচি। শিল্পীকে তবলায় সঙ্গত করেছেন কিংসুক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নটভৈরব রাগে খেয়াল, শিল্পী শাশ্বতী বাগচে। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন কিংশুক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা।

এখন বাংলা ছায়া ছবির গান। আজ আপনাদের জন্যে নির্বাচনে ছায়াছবি আলো অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে কয়েকটি গান।

0: গানে গানে এই পর্যন্ত। আলো ছায়াছবি থেকে শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে বেশ কয়েকটি গান।
1: বড় বৌমা, এটা তোমার জন্য।
2: এত তারা কিসের ছিল মা?
1: আরে, আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
3: কিন্তু ঠাম্মি, হ্যাঁ, তোমার কোনটা?
4: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধে হবে।
1: ও সব কি বলছো? যা,
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফোরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। ভারতীয় মহাকাশ গবেষণা

0: ইরানের উপর নতুন করে হামলা মার্কিন সেনার। ইতালির জানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসি বিস্তারিত সংবাদে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। একটি প্রতিবেদন।
1: এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন এই আইন চালু হওয়ার পর রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, হিংসা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন BJP সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পৌর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে 11 ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক এবং সম্মেলনে যোগ দেবেন। 2022-এর পর দ্বিতীয়বার ভারতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। বিশ্বের 47টি দেশ থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন। সাইবার নিরাপত্তা বিষয়ক সরঞ্জামের একটি উচ্চমানের প্রযুক্তি নির্ভর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনে স্পেন, বেলজিয়াম, ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি সেদেশের চেম্বার অব কমার্স, CEOE এবং ICEX স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী 2 দিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উন্নাওতে লখনৌ কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। তারা গোটা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করবেন। 63 কিলোমিটার দীর্ঘ 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়েটি দেশীয় পদ্ধতিতে উন্নত মানের নির্মাণ প্রযুক্তিতে তৈরি। বিহারে হেলিকপ্টার পর্যটন পরিষেবার সূচনা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ পাটনা থেকেই প্রকল্পের উদ্বোধন করবেন। এর প্রথম পর্যায়ে বিহারের 3টি জেলায় পরিষেবা চালু হবে। আজ থেকে সাধারণ মানুষ অনলাইনে বুকিং করতে পারবেন। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে। 8টি সংশোধনী বিলও সরকারি অধিবেশনে পেশ করবে বলে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ

0: পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা এবং মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আবার উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে তিনটি বিস্ফোরণ হয়েছে বলে সেদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলা তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে মর্মান্তিক নৌকোডুবির ঘটনায় প্রাণ হারানো 15 জন ভারতীয় পর্যটকের মৃতদেহ আজ ভিয়েতনাম এয়ারলাইন্সের উড়ানে হোচিমিন সিটি থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছে। স্থানীয় সময় সন্ধে 6টায় হোচিমিন সিটি থেকে উড়ানটি রওনা হয়ে ভারতীয় সময় রাত 9:35 মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে, কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও হচ্ছে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন মহিলা, 60 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। সেদেশের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহ দপ্তর IMD আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা এবং উত্তরাখণ্ডেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 3-4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির জানিক সিনা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার ভেরিভকে গতকাল 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে দেন। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে তাদের আরও 327 রান করতে হবে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়। জাসিকা ভাটিয়া 113, স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে 1 ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। ইতালির জানিক সেনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম জনসংখ্যা দিবসের ভাবনা, লিখেছেন রঞ্জন সেন। জনসংখ্যার নিঃসন্দেহে একটা আলাদা শক্তি রয়েছে, কিন্তু বিজ্ঞানসম্মত এবং পরিকল্পনা মাফিকভাবে তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে সেই শক্তি পরিণত হয় দুর্বলতায়। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য হল জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সম্পর্কে বিশ্ব

0: জুড়ে মানুষকে অবহিত করা। যত সহজে ব্যাপারটা বলে ফেলা গেল, কাজটা কিন্তু ততটাও সহজ নয়। তবুও এ কাজটা আমাদের করতেই হবে, কারণ পরিবার পরিকল্পনা, মায়ের স্বাস্থ্য, সুস্থায়ী উন্নয়ন সব কিছুর সঙ্গেই এর যোগাযোগ রয়েছে। এক কথায়, জনসংখ্যা দিবসকে দেখতে হবে দেশের বিকাশের ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, পরিবার পরিকল্পনা, দারিদ্র ও মাতৃস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP 1989 থেকে এই দিনটি পালন করা শুরু করে। অপরিকল্পিত গর্ভধারণ এবং অল্প বয়সে সন্তানের জন্ম দেওয়া মা ও শিশু দুজনের স্বাস্থ্যের জন্যই মারাত্মক ক্ষতিকর। প্রসূতি মায়েদের সুরক্ষা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতেই এই দিনটি বড় ভূমিকা পালন করে। একথা ঠিক যে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হয়েছে, তবুও স্বাস্থ্য পরিষেবার অসাম্য, অর্থনৈতিক বৈষম্য এবং কর্মসংস্থান এখনও বড় চ্যালেঞ্জ। মনে রাখা দরকার, শুধুই সংখ্যা নিয়ন্ত্রণে কাজ ফুরোবে না, বরং যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নের মাধ্যমে তাদের একটা উন্নত ভবিষ্যৎ প্রদান করাই সরকারের লক্ষ্য। এটা করা না গেলে নারী ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের স্বাবলম্বী করার কাজটা দ্রুত করা যাবে না। আমাদের জাতীয় জনসংখ্যা নীতি তৈরি করা হয়েছিল 2045 সালের মধ্যে দেশের জনসংখ্যা স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে। এখন পৃথিবীর জনসংখ্যা প্রায় 830 কোটি, আর রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী ভারত প্রায় 147 কোটি নাগরিক নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সাম্য, দারিদ্র, মানবাধিকার, মাতৃত্ব, জ্বালানি সংকট, বনাঞ্চল ধ্বংস সবকিছুর সঙ্গেই জনসংখ্যার সম্পর্ক রয়েছে। আমাদের এই সরল সত্যটাও বুঝতে হবে যে আজকের সময় জনসংখ্যার আকারটাই বড় কথা নয়, আরও জরুরি হল তার গুণগত মান। তরুণদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করাটাই আসল কাজ, না হলে সংখ্যাটা বোঝা হয়ে যাবে। তাছাড়া প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়নের এমন পন্থা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা বাসযোগ্য হতে পারে। আমরা দেখছি জনসংখ্যার চাপ তৈরি করছে বেকারত্ব ও আর্থিক বৈষম্য। খাদ্য, পানীয় জল, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ছে। শহরগুলিতে জনসংখ্যার চাপের ফলে বাড়ছে বস্তি এলাকা, সরকারি হাসপাতাল এবং স্কুলগুলিতেও বাড়ছে ভিড়। আসল কথা হল, সরকারি পরিকাঠামোর ওপর চাপ বাড়ছে, দেখা দিচ্ছে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার সমস্যা। এছাড়াও সম্পদ ও সুযোগের অভাবে কর্মসংস্থানের সমস্যা তৈরি হয়, বাড়ে অপরাধমূলক কর্মকাণ্ড, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতা। অনেকেই বলবেন, জনসংখ্যা বাড়লে তো কর্মশক্তিও বাড়বে, বাড়বে বাজার। ঠিক কথা, কিন্তু অপরিকল্পিত ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে সম্পদের অভাব ও বণ্টনের সমস্যা, বেকারত্ব, আবাসন সংকট এবং পরিবেশ দূষণের মতো সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব জনসংখ্যা দিবস আমাদের এই অবস্থার মোকাবিলা করার জন্য প্রস্তুতি ও সতর্কতা নেওয়ার দিন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন ভালোবাসা ভালোবাসা ছবির গান। প্রথম গানটি সন্তু মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভালোবাসা ভালোবাসা ছবির পর এবার শুনবেন ছবি গভীর গোপন বৃষ্টি থেকে গান। প্রথম গানটি দ্বৈতকণ্ঠে রূপঙ্কর বাগচি এবং অন্বেষা দত্তগুপ্ত।

শুনছেন গানে গানের দ্বিতীয় পর্ব। এবার শুনবেন হঠাৎ দেখা ছবির গান। প্রথম গানটি মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

এই গানটি দিয়ে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন গানের ভেলা।

শ্রোতা বন্ধু সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের ভেলার আজকের পর্ব। আজ এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে দেবাদৃতা রায়।

হ্যাঁ, আমাদের চিন্তা যেন আর পিছু ছাড়ে না, একটা চিন্তা থেকে হাজার চিন্তার জন্ম। আর যত বেশি বেশি আমরা চিন্তা করি, কোথাও গিয়ে নিজেরা নিজেদের মনে ক্লান্ত হয়ে পড়ি, অবসাদ আসে। আর সেই ক্লান্তি অবসাদ যখন মনকে ঘিরে ধরে, তখন আমরা একটা আশ্রয়ের সন্ধান করি, যে আশ্রয় মনের সমস্ত ক্লান্তিটুকু মুছে দেবে। বলাই বাহুল্য যে সেই আশ্রয় আমাদের ঈশ্বরের সন্ধানে নিয়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ কুন্তিকে বলছেন যে তুমি আমার কাছে কী বর চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। কুন্তি উত্তরে বলছেন, হে মাধব, যদি কিছু দিতেই চাও তবে আমাকে বারবার বিপদ ও দুঃখ দাও, কারণ যখন আমাদের জীবনে বড় বড় বিপদ ও দুঃখ এসেছিল তখন তুমি সব সময় আমাদের রক্ষাকর্তা হিসেবে আমাদের সাথেই ছিলে। আমি চাই না সেই বিপদ ও তোমার সান্নিধ্য আমার জীবন থেকে হারিয়ে যাক। অর্থাৎ মজার বিষয় হচ্ছে, আমরা যখন একটু দুঃখে থাকি, সংকটে থাকি, তখন যেন আমরা আরো বেশি বেশি করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার চেষ্টা করি। যখন একটু রসে বসে মজে যাই, আমাদের মন বোধহয় দিবানিশি তাকে অতটা সন্ধান করে না। সে যাই হোক, তবু যেভাবেই হোক, যে মুহূর্তেই হোক, ঈশ্বরের সন্ধান আমাদের মধ্যে থাকে। এবার এই ঈশ্বরের সন্ধান করতে গিয়ে আমরা বিভিন্নজন বিভিন্ন পথে দৌড়োদৌড়ি করে ফেলি। যত একাধিক পথ অবলম্বন করি তত যেন নিজেদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়, আর সেটা করতে গিয়ে কোথাও গিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। ভাবছেন তো এত কথা কেন বলছি? ক্যালেন্ডারের পাতা বলছে আজ 13 জুলাই, মাঝে আর দুটো দিন, তারপরে 16 জুলাই, অর্থাৎ আগামী বৃহস্পতিবার প্রভু জগন্নাথের রথযাত্রা। তাই ইচ্ছে হল আজ সোমবার গানের ভেলার এই পর্বে প্রভু জগন্নাথকে স্মরণ করে কিছু কথা আপনাদের জানানোর, আলোচনা করার, এবং অতি অবশ্যই তাঁর রথযাত্রা নিয়েও কিছু কথা বলার। প্রথম গানটি শুনলাম শিপ্রা বসুর কণ্ঠে, এবারের গানে পণ্ডিত অজয় চক্রবর্তী।

জগন্নাথ, এই শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায় তাহলে কি পাই আমরা? জগন যুক্ত নাথ। জগন শব্দের অর্থ হল জগৎ, আর নাথ মানে প্রভু, অর্থাৎ যিনি জগতের প্রভু তিনি জগন্নাথ। তাহলে যিনি জগতের প্রভু তাঁর কাছে তো কেউ ব্রাত্য নয়, অবহেলিত নয়, তিনি সবাইকে তো এক করবেন, এ তো স্বাভাবিক কথা। মিলিয়ে দিলেন আর্য থেকে অনার্য, জৈন বৌদ্ধ শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব সবাইকে যেন এক গ্রন্থিতে বাঁধলেন। বলা ভালো, একাধিক মতের এক কেন্দ্রীভূত রূপ আমাদের প্রভু জগন্নাথ। বারবার এই বার্তাই দিলেন যে আলাদা হলে হবে না, যত বেশি আলাদা হবে তত আমার থেকে দূরে সরে যাবে, যদি আমাকে কাছে পেতে চাও তাহলে তোমাদেরকে আগে এক হতে হবে। আজকে শুরুতে যে কথা বলছিলাম যে আমরা দূরে সরে যাই, আমরা এক হতে পারি না, সেইখানেই যেন প্রভু জগন্নাথের তাৎপর্য খুঁজে পাই আমরা। তিনি এক করে দিলেন, মিলিয়ে দিলেন। তাঁর যে রথযাত্রা, এই রথযাত্রা

একটি গুরুত্ব বা একটি তাৎপর্য আমরা তো জানি যে প্রভু সেদিন রথে চড়ে পথে নামবেন, রথে চড়ে পথে নামবেন, অগণিত ভক্ত সমাগম হবে, উচ্চ নীচ ধনী দরিদ্র নির্বিশেষে বহু মানুষ শ্রীক্ষেত্রে পুরীধামে পৌঁছবেন একবার শুধু ওই রথের রশিটি টানবেন বলে।

ভেবে দেখুন, প্রভুর এই রথযাত্রার তাৎপর্য কি শুধু একটা দিনের অনুষ্ঠান? পূজো আচার, বহু মানুষের সমাগম, শুধুই কি তাই, আর কিছু না? সেটা খুঁজতে গেলে আমাদের কঠোপনিষদের একটি শ্লোকে পৌঁছতে হবে। সেটি কি? আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগহমেব চ। কি সুন্দর বিষয় দেখুন। একবার প্রভু জগন্নাথের রথকে কল্পনা করুন। রথের মধ্যে তিনি বসে আছেন, সেই রথের রশি টানার জন্য এত এত মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছেন। আমাদের এই যে শরীর, তাকে যদি আমরা একটি দেহরথ ভাবি কেমন হয়? সেই রথের আরোহী আছেন, সারথি আছেন এবং একটি লাগাম আছে। এই যে প্রগম শব্দটার মূল অর্থ লাগাম। কিসের লাগাম, কাকে লাগাম দিতে হয়? এই শ্লোকের তাৎপর্যে বলা হচ্ছে যে আমাদের শরীরটা সেই অর্থে রথ, তাতে আরোহীকে আত্মা, তিনি সেখানে আরোহী, তিনি বসে আছেন, ঠিক যেমন রথে প্রভু জগন্নাথ নিজে বসে আছেন। আর আমাদের এই যে বুদ্ধি, বিচক্ষণতা, তা হচ্ছে সারথি, সব নিয়ন্ত্রণ করছে। বিশেষত আরো কাকে নিয়ন্ত্রণ করছে? আমাদের মনকে। মন এখানে লাগাম স্বরূপ, আমাদের মন খুব চঞ্চল। শ্রীশ্রীমা সারদা একবার বলছেন যে মানুষের মন না মত্ত হস্তি, ওকে না বাঁধতে পারলে ও এদিক ওদিক দৌড়ুদৌড়ি করবে, তাই ওকে নিয়ন্ত্রণ করা আগে প্রয়োজন। তো সেই মনকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি, সারথি হয়ে। তাহলে এবার একবার কল্পনা করুন প্রভু জগন্নাথের রথ, আর একদিকে এই কঠোপনিষদের শ্লোকে যেখানে বলা হচ্ছে এই শরীর দেহরথ, তার নিয়ন্ত্রণ, সেখানে বুদ্ধির প্রভাব এবং সেখানে আত্মার অবস্থান আরোহী হয়ে, একটা রূপক পাচ্ছি না আমরা প্রভু জগন্নাথের রথকে এখানে? সেটা যেন রূপক, আদপে এই কোটি কোটি মানুষের শরীর তার মূল তাৎপর্যে দাঁড়িয়ে আছে। কি চমৎকার ব্যাখ্যা! আচ্ছা শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই টেলিফোনে যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা আপনারা জানেন, তবু আরও একবার মনে করিয়ে দিই, 2213-1342। আপনারা যোগাযোগ করুন, নিশ্চয়ই কথা হবে এবারের গানে রুদ্র রায়।

প্রভু জগন্নাথ তার সম্পর্কে কথা বলতে গেলে একটা চিন্তা খুব মাথায় আসে, দেখুন কি স্বতন্ত্র। আমরা আমাদের বাকি যে সকল দেবদেবী দেখি, তাদের পূজোর বিধি বলুন, পোশাক আশাক বলুন, নিয়ম বলুন, খাওয়া দাওয়া বলুন, যাই বলুন না কেন, প্রভু জগন্নাথ সেখান থেকে অনেকখানি স্বতন্ত্র। প্রথমেই বলতে হয় তাঁর এই অর্ধসমাপ্ত অবয়ব, হাত দুটি অসম্পূর্ণ, শরীর প্রায় নাভি পর্যন্ত, মাথা চার চৌকো, বড় বড় দুটো চোখ, কান সেভাবে বোঝা যায় না, দেখতেও তিনি বাকিদের থেকে একেবারে অন্যরকম। এই যে নিজেকে স্বতন্ত্র করে নেওয়া, এর কি কারণ? এর কি আলাদা কোনো তাৎপর্য আছে নাকি এটা এমনি এমনি? এখানে অনেক ব্যাখ্যা আসতে পারে, উপাখ্যান আসতে পারে, সবটুকু আজকে বলে শেষ করা যাবে না। কিন্তু এখানেও শ্বেতাশ্বর উপনিষদের একটি শ্লোক বলতেই হয়। শ্লোকটি হচ্ছে, অপানিপাদ যবন গ্রহিতা পশ্যত্তচক্ষু স শৃণোত্তকর্ণ সা বেত্তি বেদং ন চ তস্যাস্তি বেত্তা তমাহুরগ্র।

পুরুষাং মহন্তম। এই যে শ্লোক, এই শ্লোকটিকে যদি শব্দ ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করা হয়, কীরকম হয়? অপার্ণিপাদ মানে যার সেই অর্থে হাত বা পা নেই। যবন, হাত বা পা নেই তা সত্ত্বেও তিনি অত্যন্ত বেগে গতিশীল বা বলা যায় সর্বত্র বিরাজমান। গ্রহিতা, তিনি হাত ছাড়াই সব কিছু গ্রহণ করছেন। অচক্ষুঃ পশ্যতি, চোখ না থেকেও তিনি সব কিছু দেখছেন। অকর্ণ শৃণোতি, কান না থেকেও তিনি সব শোনেন। সাবিত্রী বেদ্যম, জগতে যা কিছু জানার যোগ্য তিনি সব কিছু জানেন। না চ তস্যাস্তি বেত্তা, অথচ এমন কেউ নেই যিনি তাকে সম্পূর্ণরূপে জানতে পারেন। ঠিক যেন অবাং মানসা গোচারা, অর্থাৎ মন ও কথার অতীত তিনি। শুধু মন দিয়ে, শুধু কথা দিয়ে, শুধু কিছু আলোচনা দিয়ে তাকে বুঝে ফেলব, এত সহজ তিনি নন। তমাহুরাগ্রং পুরুষাং মহান্তম, জ্ঞানী ব্যক্তিরা তাঁকেই আদি, শ্রেষ্ঠ ও মহান পুরুষ বলে অভিহিত করেন। এবার এই শ্লোকে মূলত ব্রহ্মের ব্যাখ্যায় এমন করে তুলে ধরা হয়েছে, তাহলে এই শ্লোকের ব্যাখ্যা একবার ভাবুন, আরেকদিকে ভাবুন প্রভু জগন্নাথকে, তাঁর অবয়বকে, কোথাও কি মিলে যাচ্ছে না? সত্যিই তো, যার হাত দুটি অর্ধসমাপ্ত, অবয়ব অর্ধসমাপ্ত, হ্যাঁ চোখ দুটো না হয় বড় বড়, সেই অর্থে কান নেই, মানে একটা অর্ধসমাপ্ত অবয়ব, কিন্তু তিনি জগতের নাথ, জগতের প্রভু, তিনি সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। আসলে ঈশ্বর চেতনা বুঝি এমনই, কোনো একটা জায়গায় তাকে আটকে রাখা সম্ভব হয় না, সব মিলেমিশে একাকার হয়ে যায়। আর প্রভু জগন্নাথ যেন সাধ করে মিলিয়ে দিচ্ছেন, তিনি আলাদা চাইছেন না, তিনি কোনো পৃথকীকরণ চাইছেন না। তার পোশাক আশাক আর খাওয়া দাওয়া নিয়ে আজ একটু কথা বলবো। দেখবেন মজার, আমরা সারাদিনে কবার পোশাক পরিবর্তন করি বা আমরা সারাদিনে কবার খাই, প্রভু জগন্নাথ যে সারাদিনে কবার পোশাক পরিবর্তন করেন, শুধু সারাদিনে নয়, সারা বছরে, প্রতি মাসে, আবার প্রতি মাসে একবারও নয়, কোনো কোনো মাসে চার পাঁচবারও হয়ে যায়। আর খাওয়া দাওয়া তো আরও মজার বিষয়, আসব কিন্তু আরও একটি গানের পর। এবারের গানে মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি ধারা চালাবার সুকুমার রায় বলছি।
0: বলুন,
1: মানে আপনাদের কোনো ক্লাস হবে? প্রতিদিনই শুনি এত সুন্দর ভাবে করেন, আর কি সংস্কৃত ভাষায় যে এখানে উল্লেখ করছেন আমাদের যে দিচ্ছেন, কিন্তু আমার কোনো বইও পড়িনি আর সুযোগ পাইনি বই পড়া। আমার কুটির শিল্পীতে ব্যস্ত থাকি, ছোট থেকে তো শিল্পীতে ব্যস্ত আমরা থাকি, আমার বেরিয়েও পাই না অনেক দিন বলে আমরা এখানে কাজ করি। তা আপনার এই প্রোগ্রামের জন্য আমাদের কাজের তো ক্ষতি হয়, মালিক আমাদের যাচ্ছে তাই করে বলে, কিন্তু মালিক আমাদের মেনে নিয়েছে এই ব্যাপারটা। আমাদের আধ ঘন্টা এক ঘন্টা আমরা সময় দিতে হয় এই প্রোগ্রাম শোনার জন্য, এই জায়গাটা আমাদের আমাদের মালিক ছেড়েই দেয়। আমাদের ওরা শুনতে শুনবে এই সবাই মিলে আমার শুনি এত সুন্দর। আমি পরে আমি কিন্তু আপনাকে এই প্রশংসা করছি যে আমি বলে কথা বলছি, আপনার ভালো লাগলে আপনাকে প্রকাশ করবো। আমি চালিয়ে যান, আমাদের এইরকমভাবে আমাদের দিয়ে যান, আমরা যেটা জানি না সেটা আপনার কাছে জানতে পারছি। এটা আমার মানে কাছে খুবই বড় পাওনা, এই বয়স হয়ে এত কিছু পাচ্ছে, এটাই আপনাকে ধন্যবাদ জানাই। আপনি শর্মিষ্ঠা নিয়ে কথা বলছেন তো?
0: আমি দেবাদ্রিতা রায় আজকে সঙ্গে আছি অনুষ্ঠানে।
1: আচ্ছা ঠিক আছে, আমি ডাকলাম, আপনি শুনছেন? চালিয়ে
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন।

এবার প্রভু জগন্নাথের পোশাক নিয়ে একটু কথা বলি। কত রকমের পোশাক, যেটা বলছিলাম একটু আগে যে দিনের সারাদিনে তো একাধিকবার পোশাক পরিবর্তন হয়, বছরে প্রত্যেক মাসে ঘুরিয়ে ঘুরিয়ে পোশাক। কীরকম দেখুন, বৈশাখে তিনি পরেন চন্দন বেশ, তখন তিনি মদনমোহন। জ্যৈষ্ঠে হস্তি বেশ ধারণ করেন। এখানে একটা ছোট্ট উপাখ্যান একটু বলি। কর্ণাটকের এক ব্রাহ্মণ একবার প্রভুকে দর্শন করতে এসেছেন। দর্শন করতে এসে তিনি প্রায় সব রূপেই প্রভুকে দেখেছেন, একাধিক বেশে দেখেছেন, কিন্তু সেই ব্রাহ্মণের আবার আরাধ্য দেবতা গণেশ। তো তার মনে একটু মনটা একটু খুঁতখুঁত করেছে যে প্রভু জগন্নাথকে গণপতি রূপে তো দেখতে পেলাম না। প্রভু সেটি উপলব্ধি করেন। ওই আর কি, ভক্তের মন খারাপ হলে প্রভুর অন্তরে বাজবে, সে তো স্বাভাবিক কথা। তো তখন থেকে তিনি জ্যৈষ্ঠে একবার এই গণপতি বেশ ধারণ করেন, হস্তি বেশ ধারণ করেন। বেশটা হচ্ছে হস্তি বেশ, তখন তিনি গণপতি। আবার এই জ্যৈষ্ঠের শুক্লা একাদশীতে তিনি রুক্মিণী হরণ বেশ ধারণ করেন। আষাঢ় মাসে স্বর্ণবেশ, শ্রাবণ মাসে দুবার পরিবর্তন হয় পোশাকের, একবার চিতালাগি বেশ, আরেকবার রাহুরেখা লাগি বেশ।

ভাদ্রের প্রথমে বনভোজন বেশ, আবার ওই ভাদ্রেই পরে কালীয় দমন বেশ, প্রলম্ব বেশ, শেষে বামন বেশ। এই যে বললাম যে এমন মাসও আছে যে মাসে একাধিকবার পরিবর্তন হচ্ছে পোশাকের। আশ্বিনে প্রভু জগন্নাথের রাজবেশ, কার্তিকে পড়েন শ্রীরাধা দামোদর বেশ, ত্রিবিক্রম বেশ, বামন বেশ, নৃসিংহ বেশ, পরশুরাম বেশ, আবার রাজাধিরাজ বেশ। আর কি চমৎকার একটা বিষয় দেখুন, ঠিক যেন মানে আমরা ঈশ্বরকে যেভাবে পেতে চাই, আমাদের মন যেভাবে তাকে আকর্ষণ করে, ঠিক যেন তিনি আমাদের আপনজন। আমাদের আমরা মানুষরা যেরকম যা করি টরি, তিনিও যদি তেমনটা হন বা তার যদি একটা খুব সুন্দর অবয়ব থাকে, আমরা যেন কোথাও গিয়ে অন্তরে একটা তৃপ্তি লাভ করি। তো প্রভুর লীলার মধ্যে তার অনেকবার নিদর্শন পেয়েছি আমরা। দেখবেন এই বিশেষ করে প্রতি বছর ভাদ্র আশ্বিন যেই পেরিয়ে যায়, কার্তিকের শেষ থেকে আমাদের একটু একটু হালকা শীত করে না, মনে হয় যেন একটা একটু গরম চাদর একটু গায়ে দিলে ভালো হয়, হালকা হালকা শীত করছে। প্রভুরও বুঝি শীত করে, তাই অগ্রহায়ণ মাসে তিনি পরেন শীতবস্ত্র, এবং এই শীতবস্ত্রকে বলা হয় ওড়ন। এর একটি নির্দিষ্ট নাম আছে, সেটি হচ্ছে ওড়ন। মাঘে পরেন পদ্মবেশ, আবার মাঘী পূর্ণিমাতে পরেন গজধারণ বেশ, বসন্ত পঞ্চমীতে চাঁচেরি বেশ, ফাল্গুনে কুণ্ডল বেশ, দোল পূর্ণিমায় পরেন রাজবেশ, আর চৈত্রে শ্রীরামচন্দ্র বেশ। তাহলে আপনারা একবার নিজেরাই গুণে দেখুন যে প্রভু জগন্নাথ এক বছরে কতবার পোশাক পরিবর্তন করছেন। আমরা আবারও গানে ফিরব, এবারের গানে হৈমন্তী শুক্লা।

0: আমাদের আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, বাড়িপুর কোলালপুর থেকে মলয় ভট্টাচার্য বলছি।
0: বলুন।
1: বলছি যে দেখুন, বেদেতে জগন্নাথ বলে তো কোনো দেবদেবার নাম কি পাওয়া যায়, কিন্তু জগন্নাথকে বৈদিক দেবতা হিসেবে পূজা করা হয়, এর মন্ত্র বা পূজা পদ্ধতি বা কি?
0: বেশ, আপনি সঙ্গে থাকুন।

আমাদের শ্রোতাবন্ধু যে প্রশ্নটি রেখে গেলেন, দেখুন, আজকে আমি বার দুয়েক উপনিষদের দুটি শ্লোকের কথা বলেছি। সবসময় যে প্রত্যক্ষভাবে কোনো ব্যাখ্যা, তাৎপর্য তুলে ধরা থাকবে বা রয়েছে, সেটা হয় না। প্রভু জগন্নাথের পূজো বলুন, তাঁরই রথযাত্রা বলুন, বা তাঁর বিভিন্ন, তাঁর লীলার বিভিন্ন দিক বলুন, সেখানে অনেক বেশি রূপক চলে আসে। যেমন ওই রথের বিষয়টি একটু আজকে বললাম, কিছু উপাখ্যান রয়েছে, ইতিহাস রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, অনেক লোককথাও সেখানে রয়েছে। সব কিছু মিলিয়ে প্রভু জগন্নাথ সেখানে প্রত্যক্ষভাবে বেদের কোন অধ্যায়ে কোন শ্লোকে তাকে পাবো বা পেতেই হবে সেই সন্ধান আমি জানি না, সেই সন্ধান করতে করতে আমরা কোথায় পৌঁছতে পারবো, কিন্তু সেই ব্রহ্মের সন্ধান করলেও আমরা কোথাও গিয়ে প্রভু জগন্নাথকে পাচ্ছি। রথ, দেহরথ তার ব্যাখ্যা করলেও সেই প্রভু জগন্নাথই চলে আসছেন। সর্বধর্ম সমন্বয় এই চেতনার দিকে গেলেও সেই প্রভু জগন্নাথই চলে আসছেন। তাহলে তার অতীত কিছু কি পড়ে থাকলো? থাকলো না বোধহয়। আচ্ছা, বলেছিলাম খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো। একেবারে আমরা মানুষজন সারাদিনে যেরকমটা করি, প্রভুজি প্রায় সেরকমই করেন। দেখবেন চিকিৎসা শাস্ত্র অনুযায়ী একটি কথা ডাক্তারবাবুরা প্রায়শই বলেন যে দিনে

অন্তত চার ঘন্টা বা তিন থেকে চার ঘন্টা পরপর খেতে হবে, খালি পেটে থাকা উচিত নয়, কারণ খালি পেটে থাকলে সেখান থেকে হাজার একটা রোগের সূত্রপাত ঘটে। এই যে চব্বিশটা ঘন্টা, সেখানে ওই তিন চার ঘন্টা পরে পরে আমাদের খাবার খাওয়া উচিত। প্রভু জগন্নাথ কিন্তু খুব সুন্দর সেটা মেনে চলেন। কীরকম দেখুন, একেবারে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাঁর সেবায়ত্রা তাঁর কাজে লেগে পড়েন, পূজা অর্চনা করে তাঁর ঘুম ভাঙানো হয়, তারপর দন্তমঞ্জন হয়, দাঁতমাজা হয়, তারপর কি হয়, কর্পূর এবং সুগন্ধি মেশানো জলে স্নান হয়। দিনের ওই সকাল আটটা সাড়ে আটটা নাগাদ পোশাক পরিবর্তন হয় প্রভুর, আর ওই সকাল নটা নাগাদ তিনি প্রাতরাশ গ্রহণ করেন, যে প্রাতরাশকে আমরা একটি নামে চিনতে পারি, বালভোগ। কি থাকে তাতে? ওই দই, কলা, মিষ্টি এসব মিলিয়ে মিশিয়ে। তার ঠিক এক ঘন্টা পরে ওই সকাল দশটা করে তিনি রাজভোগ গ্রহণ করেন, সেই রাজভোগে থাকে পিঠে, পোলাও প্রভৃতি খাবার। তারপর সকাল এগারোটায় আবার পোশাক পরিবর্তন হবে। এরপর ওই ওই ঘন্টা দেড়েক মাঝখানে কাটে, তারপর দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রভু মধ্যাহ্ন ভোজন করেন এবং তাতে ৩৭ রকমের পদ থাকে। সেই ভোজন সেরে আবার পোশাক বদল। এরপর কি হয়, ঘুম, দিবানিদ্রা, এবং ওই সময় মন্দিরের দরজাও কিন্তু বন্ধ। একেবারে বিকেল চারটে নাগাদ ঘুম থেকে ওঠেন, পোশাক পরিবর্তন হয় এবং তখন প্রভু জগন্নাথ ফুলের সাজ গ্রহণ করেন, অসম্ভব সুন্দর ফুলের সাজ গ্রহণ করেন আর খান কি জিলিপি ভোগ। এরপর সন্ধে সাতটায় শুরু হয় বৈকাল। বৈকাল কি না, আট রকমের ভোগ দিয়ে তাকে নিবেদন করা হয়, তিনি গ্রহণ করেন। রাত দশটায় চন্দন লেপন হয় প্রভুর গায়ে, পোশাক পরিবর্তন হয় এবং প্রভু তখন সোনার অলঙ্কার পরেন। এরপর রাত এগারোটায় রাত্রিভোগ। তাহলে ভাবুন, সারাদিনে প্রভু জগন্নাথ কতবার আহার গ্রহণ করছেন এবং প্রতিবার খাবারের কী বৈচিত্র্য। কখনো জিলিপি ভোগ, কখনো দই কলা মিষ্টি দিয়ে বালভোগ, কখনো পিঠে পোলাও দিয়ে রাজভোগ, কত কিছু। আমাদের এক শ্রোতাবন্ধু একটি গানের অনুরোধ করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, আসুন শুনি সেই গানটি।

0: সময়টা দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে। প্রভু জগন্নাথকে নিয়ে আলোচনা করতে বসলে আজকে যতটুকু কথা বললাম খুব সামান্য অংশটুকু তুলে ধরতে পারলাম, এখনও অনেক অনেক কথা বাকি রয়ে গেছে। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, দেখুন, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনের যে অবস্থান কি চমৎকার দেখতে লাগে, তাই না? দুই দাদা, মাঝখানে বোন, একেবারে যেন একটি বলিষ্ঠ পারিবারিক বন্ধন। সেখানেও এই যে বলছিলাম একটু আগে যে তিনি এক করতে এসেছেন, বিভাজন করতে আসেননি, সত্যিই তো তাই, কেন আলাদা হবে, সবাই একসঙ্গে থাকা। একেবারেই সুন্দর একটি পারিবারিক বন্ধনের নিদর্শন তুলে ধরছেন তারা, দেখলেই খুব ভালো লাগে। আমরা নিজেদের অজান্তেই একটি কথা বলি, ভবতু মে নন পথগামী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রায়শই বলতেন যে বালকের মতো সরল বিশ্বাস নিয়ে তাকে ডাকো, নিশ্চয়ই পাবে। আমরা যদি ওই বালক স্বরূপ সরল বিশ্বাস নিয়ে তাকে ডাকতে পারি, আমাদের দৃষ্টিপথে তাকে রাখতে পারি, তাকে অনুসরণ করতে পারি, তাহলে হয়তো আমরা এত সহজে বিভ্রান্ত হব না। আমরা যত এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করব, তত আমাদের মধ্যে দ্বন্দ্ব, সংশয় প্রভৃতি আসবে। বোধহয় একজন শ্রোতা বন্ধু এসেছেন, একটু চেষ্টা করি কথা বলার। নমস্কার, কে বলছেন?
1: আমি সারেঙ্গা থেকে বলছি, হাওড়া সারেঙ্গা থেকে, তাপস মণ্ডল।
0: আপনার রেডিও সেটের ভলিউমটা মিউট করে দিন।
1: হ্যাঁ, হ্যালো।
0: হ্যাঁ, এবার বলুন।
1: জয় জগন্নাথ। আমি সমস্ত এই যে শ্রোতা বন্ধুকে রথযাত্রার প্রাক্কালে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আজকে যে আপনি যে পুরো তত্ত্বগুলো আমাদের তুলে ধরলেন, এর জন্য আপনাকে এবং আপনাদের এই অনুষ্ঠান পরিচালকদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কারণ এগুলো আমাদের সত্যি অজানা ছিল, এই জগন্নাথ দেবের খাদ্যভাগ, তারপরে বস্ত্র পরিধান, এত কিছু জানা আজকে আমরা জানতে পারলাম। এটা আমাদের অনেক তত্ত্ব আমাদের মধ্যে চলে এলো, আমরা এই জ্ঞানটা পেলাম। আপনাদের, আপনাকে জানাই অশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই প্রভু জগন্নাথের স্মরণে থাকবেন। দেখবেন তাহলে অনেক ক্লেদ, গ্লানি, হতাশা আমাদের মনকে অযথা গ্রাস করতে পারবে না, আমরা ভালো থাকব। কারণ দিনের শেষে আমাদের প্রত্যেকের একটাই চাওয়া, ভালো থাকতে হবে। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম দেবাত্রিতা রায়। আবার কথা হবে।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আজকেটা অন্যরকম দিন, অন্যরকম সকাল বলা যেতে পারে। কারণ ইউজুয়ালি এরকম অনুষ্ঠানে আমার তো নামগন্ধ পাওয়া যায় না, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। হ্যাঁ, আজ কিন্তু আমি এখানেই রয়েছি, এই অনুষ্ঠানে রয়েছি। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমার কাছে আজকে, কারণ আমি খুব একটা ঝগড়া টগড়া করতে পারি না।
1: না, ব্রতদীপ ঝগড়া করতে পারি কিনা সেটা আমরা একটু পরেই দেখতে পারবো, কারণ আজকে বিতর্ক নিয়ে রয়েছি আমি সম্পূর্ণ, আর আমার সঙ্গে রয়েছে ব্রতদীপ।
0: আর আমি কতটা কি করলাম পারফরমেন্স সেটার উত্তর, সেটার রিপ্লাইটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারো আমাদেরকে সরাসরি টেলিফোন লাইনের মাধ্যমে 0332131342 এই নাম্বার। এবং টেলিফোন করার সময় আপনাদেরকে, মানে তোমাদেরকে একটি ছোট্ট অনুরোধ, সেটি হচ্ছে এটা রেডিও সেট থেকে মোটামুটি 100 মিটার দূরে থাকলে আমরা খুব খুশি হব, ঠিক আছে? মানে আমরা তো আমার কথা শুনতেই পাচ্ছি, আরও একবার যদি শুনতে হয় টেলিফোনের মাধ্যমে সেটা বড়ই বিরক্তিকর।
1: তাহলে বন্ধুরা তোমরা ফিতে নিয়ে 100 মিটারই ঠিক মাপতে পারো, একটু দূরে গেলেই হবে। আর এছাড়া আমাদের ফেসবুকের যে কমেন্ট বক্স সেটা তো রয়েছে, তোমরা কমেন্ট করে জানাতে পারো আর কি নিয়ে কমেন্ট করবে
0: সেটা নিয়ে। এবার একটা বিষয় ছোট্ট করে বলি নাকি, আসলে এই একটা বিষয় নিয়ে কোনোদিন বিতর্ক হওয়া যে সম্ভব সেটাও হয়তো জানতাম না, কিন্তু মানে এটা তো আমি মনে মনে মনে করি যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেউ না কেউ তো নিশ্চয়ই মনে করে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু অন্যরকম, এটা আমরা সবাই চাই। ওই যে সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই কি সুখী হয়? এবং সুখ এটাই কি সব?
1: আর এই সুখ বিষয়টা কিন্তু খুবই আপেক্ষিক ব্রতদীপ।
0: তা তো বটে।
1: হ্যাঁ, আর এই আপেক্ষিকতাকে সঙ্গে নিয়েই আজকে আমাদের এই বিতর্ক অনুষ্ঠান। আমাদের বিষয় হ্যাপিনেস ইজ ওভাররেটেড,
0: মানে একটা কোয়েশ্চন মার্ক আছে,
1: মানে আদৌ কি হ্যাপিনেস ওভাররেটেড?
0: আমার কাছে খানিকটা। তো কিভাবে সেই পয়েন্টসগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এই পয়েন্টসের পর্যালোচনা করে তোমরা আমাদেরকে রিপ্লাই দেবে। রিপ্লাই দেবে কিভাবে? আমাদের টেলিফোন লাইন 0332131342 এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে এসে আজকে যে পোস্টারটি রয়েছে বিতর্কে, সেই বিতর্কের কমেন্ট বক্সে চলে এসো। আর হ্যাঁ, তাহলে আমরা শুরুই করি আর কি। যেমনটা বলছিলাম,
1: যেমনটা বললো যে ও হচ্ছে হ্যাপিনেস ইজ ওভাররেটেড এর পক্ষে, আর আমি মানে পক্ষে বলতে মানে জিনিসটাকেও মনে করে, আর আমি কিন্তু মনে করি না যে হ্যাপিনেসটা ওভাররেটেড। কারণ আমার মনে হয় এই যে সুখী থাকা, ভালো থাকা, এগুলো আমাদের রোজকার নিত্যদিনের প্রয়োজন। এটা বলেই তো আমরা একটা ভালো কাজ করতে পারবো, ভালোভাবে চলতে পারবো, না হলে তো সবটাই কেমন গুলিয়ে যাবে।
0: তা তো ঠিক, কিন্তু এই সুখ একে খুঁজতে গিয়ে আমরা বড্ড বেশি কমফোর্ট জোনে বিশ্বাসী হয়ে যাচ্ছে না? আমরা মানে মানে কোট আনকোট কোর ব্যাং হয়ে যাচ্ছি না? তো
1: এই
0: এই প্রশ্নের উত্তরই থাকবে আজকের এই গোটা অনুষ্ঠানে। আমাদের টেলিফোন লাইনও থাকবে খোলা তোমাদের জন্য, যেমনটা বললাম 0332131342। তোমরা এসে কি জানাবে যে আমাদের দুজনের পয়েন্টস যা যা আমরা দিলাম, আমাদের পক্ষ এবং বিপক্ষের যে যুক্তি দিলাম, সেটা তোমার তোমার কাছে কোন যুক্তিটা গ্রাহ্য বলে মনে হচ্ছে?
1: মানে আমার পক্ষে তোমরা না ব্রতদীপের পক্ষে, সেই কথাটা তোমরা জানাবে। আর আপাতত এই যে বিতর্কটা আমরা শুরু করি, কি বলো?
0: হ্যাঁ, শুরু করার আগে মানে শুরুটাই শুরু, মানে একটু একটু গানে গানে যদি শুরু হয়।
1: নিশ্চয়ই গানে গানে শুরু হোক। তাহলে একটা একদম নিউ রিলিজ সিনেমা আজও অর্ধাঙ্গিনী, সেখান থেকে রাপূর্ণ ভট্টাচার্যের কণ্ঠে তুমি মনে হয় চলে যাবে গানটা শুনে। আবারও ফিরে আসছি আজকের আড্ডায়।

0: কত কিছুকে সত্যি মেনে নিতে হয়, জানি না আমরা কতটা কি আমরা মেনে নিতে পারি, কিন্তু এই মেনে নেওয়ার মধ্যে কি সুখ লুকিয়ে থাকে কে জানে।
1: সব সময় যে মেনে নিতেই হবে সেটাও কিন্তু কোনো মানে নেই, মানে নিজের সুখের জন্য আমরা সবকিছু, মানে অন্যের সুখ রয়েছে সেটার জন্য আমরা মেনে নিচ্ছি, এই জিনিসটাও কিন্তু এবার আস্তে আস্তে ছাড়তে হবে।
0: একদম,
1: নিজের সুখটাকেও কিন্তু প্রায়োরিটি দিতে হবে ব্রতদেব।
0: একদম, কিন্তু ওই যে নিজের সুখকে প্রায়োরিটি দিতে গিয়ে আমরা সেলফ অবসেসড হয়ে যাচ্ছি না, তো সেই নিয়ে আজকে আমাদের এই বিতর্ক।
1: একদমই বিতর্ক নয়, সেলফ অবসেসড হয়ে যাওয়া আলাদা বিষয়, আর নিজেকে প্রায়োরিটাইজ করা সেটা কিন্তু আলাদা বিষয়।
0: প্রায়োরিটাইজ করতে গিয়ে যদি আমরা স্বার্থপর হয়ে যাই, কে জানে কার কথা, কাল কৃষ্ণে দেখা কথাতেই আছে।
1: স্বার্থপর হলে হবে না, কারণ এই যে আমরা সবাই একটা বলে দিই, ধরো আমি আমার নিজের জন্য একটা চয়েস করছি যে এখানে আমি ভালো থাকবো, এখানে আমি হ্যাপি থাকবো, আমি এই জিনিসটাকে বেছে নিলাম।
0: বেশ বেশ,
1: তো তখন সবাই এই কথাটাই কিন্তু বলে যে ও স্বার্থপরের মতো ভেবে নিল, কিন্তু কেউ কি এটা বলে যে ওই মানুষটা নিজে ভালো থাকবে বলে নিজের ভালো থাকারও তো একটা অধিকার রয়েছে।
0: সবার একসবার একসবার,
1: সেইভাবেই কিন্তু মানুষটা তার ভালো থাকা বেছে নিচ্ছে।
0: আসলেই আসলেই, সেইভাবে সে কিভাবে বেছে নিচ্ছে আমরা, এই যে ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। তবে আমরা একদম শুরু থেকে শুরু করি আর কি বিষয়টা, একদম প্রথমেই বলি, সুখ কি জীবনের একমাত্র লক্ষ্য?

0: দেখা যাক এই পয়েন্টসে আমার কাছে কি রয়েছে। প্রথমেই বলি, কেউ সারাক্ষণ সুখী থাকতে পারে না। জীবনে সুখ থাকবে, ব্যর্থতা থাকবে, প্রিয়জনকে হারানোর কষ্ট থাকবে, কাজের চাপ থাকবে, তাই আমাকে সবসময় সুখী থাকতে হবে, এই প্রত্যাশা মানুষকে অযথা কিন্তু হতাশও করে। সুখকে একমাত্র লক্ষ্য বানালে মানুষ ভাবতে শুরু করে দুঃখ মানেই তার জীবন ব্যর্থ। অথচ দুঃখ জীবনের অস্বাভাবিক নয়, স্বাভাবিক একটা অংশ।
1: এইখানেই তো পয়েন্টটা ভুল ব্রতদীপ। মানে আমরা যারা সুখের কথা বলি তারা কিন্তু সবসময় বলি না যে আমাদের 24 ঘন্টাই হ্যাপি থাকতে হবে, হাসতে হবে। মানে হ্যাপিনেস মানে কিন্তু যে আমি সবসময় হাসছি, একটা কোনো কনস্ট্যান্ট স্টেট, আমি সবসময় একইভাবে রয়েছি, এটা নয়। মানে আমি একদম নির্দেশ করে দিচ্ছি সেটা নয়। এবার আমরা কি বলি না, সুস্থ থাকতে চাই, হ্যাপিনেস মানে ভালো থাকা, তার মানে এই নয় যে আমি কোনোদিন অসুস্থ হব না। মানে আমি ধরলাম যে আমি বলে দিচ্ছি সবাইকে যে আরে সুস্থ তো থাকতে চা হবে, সুস্থ থাকতে চাই, কিন্তু তা বলে কি আমরা অসুস্থ হব না?
0: আসলেই আসলেই আর কি, সাময়িক এই কথাটাতে মানে সবই সাময়িক উত্তেজনার ফল আর কি। আমি কথায় কথায় বলি, আমি না অ্যাকচুয়ালি এটাও শোনা আর কি। তো যাই হোক, তবে কি হয়, ওই যে সমস্তটাই তো সাময়িক, সবাই চিরকাল সুখী থাকতে পারে না। আমার কথাটা হচ্ছে এইখানে যে সবাই মানে আমরা শুধু সুখের পেছনেই ছুটে যাচ্ছি, আমরা শুধু সুখকে প্রায়োরিটাইজ করে যাচ্ছি, আদতে গিয়ে ওই শুধু নিজের সুখটা দেখতে গিয়ে আমরা অন্যের দুঃখের কারণ হচ্ছি না। তো আমি জাস্ট এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিচ্ছি, এর বাইরে কিছু বলছি না। এবার আমাদের শ্রোতা বন্ধুরা বলুক, শ্রোতা বন্ধু রয়েছে টেলিফোনে, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো, না বন্ধু ফোন করে যদি গান শোনায় তাহলে হবে না, ঠিক আছে? তার কারণ আমরা আজকে গানের অনুষ্ঠান করছি না, আমরা আজকে করছি বিতর্ক, মানে ঝগড়া করার একটা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়ে ঝগড়ার টোনটাই আসছে না। আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট।
1: না না, ঝগড়া তো করতেই হবে, আর সবসময় যে বিতর্ক মানেই ঝগড়া করতে হবে বলাচ্ছি এমনটা নয়, পয়েন্ট গুলো সঠিক ভাবে
0: রাখতে হবে। আমাদের টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, ওকে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
2: নমস্কার, মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছি।
0: হ্যাঁ বলো।
2: নাম ভোলানাথ হালদার। এখন এমন নয় যে আমরা নিজের সুখ খুঁজতে গিয়ে অন্যের দুঃখ দিচ্ছি, কারণ হচ্ছে এমন সিচুয়েশন মানুষের তৈরি হয়েছে যে সুখ খুঁজতে খুঁজতে এমন জায়গায় আমরা আজকে পৌঁছে গেছি যে একটা ঘরে থাকছি। মানে ব্রতদীপ যেটা বললো যে পুনর ব্যান হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সঠিক।
0: ধন্যবাদ, চলো তাহলে এক পয়েন্ট আমার খাতায় তো জুটলো।
1: কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে ব্রতদীপ, যে আমরা অন্যের দুঃখের কারণ হচ্ছি না যেমন সেটাও ভাবতে হবে, ঠিক তেমন ভাবে অন্যের সুখের জন্য আমরা নিজেদেরও দুঃখ দিচ্ছি না, তো সেটাও তো ভাবতে হবে বন্ধু।
0: একদম, মানে বিষয়টা দুই পাক্ষিক।
1: হ্যাঁ একদমই,
0: ঠিক আছে চলো এরপরের পয়েন্টে চলে যাই। মানে গ্রোথ, একটু আগে বলছিলাম গ্রোথ কি শুধু ডিসকমফোর্ট থেকেই আসে, মানে একটু আগে আমি বলছিলাম যে আমরা সুখী থাকতে গিয়ে ওই কোট আনকোট কুর ব্যাং হয়ে যাচ্ছি না, তো আমরা হয়ে যাচ্ছি না, তো যে আমরা কমফর্টনেসকে প্রাধান্য দিতে গিয়ে আমরা গ্রোথটাকে আটকে দিচ্ছি না। তো দেখা যাক আমার পয়েন্টস কী বলছে। মানে মানুষকে কিন্তু উন্নতি অনেক সময় সব সময় নয়, উন্নতি অস্বস্তি থেকেই আসে। পরীক্ষায় ফেল করা, চাকরি না পাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া, এই সকল জিনিস কিন্তু মানুষকে পরিণত করছে। সংগ্রাম না থাকলে মানুষ নিজের ক্ষমতা চিনতে পারে না, এটা আমার ব্যক্তিগত মতামত। তাই শুধুমাত্র সুখের পেছনে ছুটলে মানুষ কঠিন কাজ, ঝুঁকি বা পরিবর্তন কিন্তু এড়িয়ে যেতে পারে।
1: এবার দেখো প্রতদীপ, মানে আমি আমার লাইফে সংগ্রাম থেকে আমি শিখবো সেটা অবশ্যই, একটা লড়াই আমাকে করতেই হবে, সেটা সবাইকে করতে হয়। কিন্তু লড়াই করতে হবে বলে আমি আজীবন লড়াই করে যাচ্ছি, আমি নিজের সুখটাকে খুঁজছি না, আমি ওই মানে তোমার কথায় যদি বলি কোট আনকোট, তাহলে সেই দিকেও তো আমরা কুয়োর ব্যাঙই হয়ে যাচ্ছি, কারণ আমরা শুধু দুঃখই খুঁজে যাচ্ছি, কষ্টই খুঁজে যাচ্ছি, কষ্টটাকেই আমরা প্রায়োরিটাইজ করছি, আরো বড় করে দেখাচ্ছি। দেখো রাস্তাটা হয়তো কষ্টকর হতে পারে, কিন্তু আমার ডেস্টিনেশনটা তো কখনো মানে কষ্ট হতে পারে না। মানুষ লড়াই করে কেন? মানে আমি আজকে লাইফে বড় হচ্ছি, পড়াশোনা করছি, চাকরি করছি, কেন? আমি ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আরো একটু সেফ থাকবো, একটু আনন্দে বাঁচবো, তো এই বিষয়টার জন্যই না। আর এই গ্রোথ আর হ্যাপিনেস এরা কিন্তু একে অপরের শত্রু নয় ব্রতদীপ, এটা বন্ধুরা তোমাদেরও ভাবতে হবে। একজন মানুষ কঠিন সময়টা পার করে তবেই কিন্তু সুখ, আনন্দ, স্যাটিসফ্যাকশন, তবেই কিন্তু তার লাইফটা গড়ে উঠবে।
0: আমি তোমার এই কথার চেনটা ধরেই আর কি, রেসটা ধরেই একটা কথা বলতে চাই, যে এই যে একদম শুরুতে বললাম, এই যে আনকমফর্টনেস আসবে, এই ফিল করা, চাকরি না পাওয়া, ইন্টারভিউ ক্র্যাক করতে না পারা, এই সমস্তটাই আসবে, এই সমস্তটাই সাময়িক দুঃখ, কিন্তু এই সাময়িক দুঃখটাই কিন্তু তোমাকে অনেক বড় করতে সাহায্য করছে।
1: কিন্তু তা বলে আমি সাময়িক দুঃখটাকে সঙ্গী করে যদি এগিয়ে যাই,
0: ওই সাময়িক

0: দুঃখটাকে যাপন করতে পারি না, আমি সেই সাময়িক দুঃখটা থেকে শিক্ষা নিতে পারি,
1: এইখানেই ভালো থাকা, এইখানেই সুখে থাকা।
0: এবার বন্ধু কি বলছে আমাদের এই কথার পরিপ্রেক্ষিতে? হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো,
0: হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। না বন্ধু, শোনা গেলেও চলে গেল, অসুবিধা নেই, আমরা এখনো কিন্তু তোমাদের অপেক্ষায় রয়েছি। আমাদের কাছে একটি বেশ বড় একটা, সরো বড় সরো, এত বড় কমেন্টস করো না, তোমাদের কমেন্ট পড়তে গেলে আমাদের অনেকটা সময় চলে যাবে। একটু

0: মনে হচ্ছে কি হবে বলো তো, আমরা যে পয়েন্টগুলো ভেবেছি সেগুলো মিস করে যাব। ফোন লাইনে বন্ধু।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
1: ফোনটি করিয়া কাটিয়া দিলে মনটি বড়ই খারাপ হইয়া যায়। তো আমি আমার শ্রোতা বন্ধুদেরকে বলবো, প্লিজ টেলিফোন লাইনে থেকো, 03322131342 এই নাম্বার, অথবা আমাদের ফেসবুক পেজও রয়েছে খোলা, দেখি বন্ধু কি বলছে।
0: হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো না, বন্ধু ফোনটি করিয়া, ওই যে যেমনটা বললাম, ফোনটি করে রেডিও সেট থেকে একটু দূরে চলে যাও। আমরা যেটা নিয়ে কথা বলছি, যে একটু আগে আমরা বললাম যে মানুষের উন্নতি অনেক সময় অস্বস্তি থেকেই আসে, অনেক সময়, সব সময় নয়, অনেকেই হয়তো ওই সুখকে কেন্দ্র করেই উন্নতি পেয়ে যায়, সেটা ওই হাতে গুনে একজন, মানে 100 জনের মধ্যে একজন আই গেস। মানে এবার এবার যেটা বলছিলাম যে সুখ কি আদৌ সবসময় প্রয়োজন নাকি না, এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নে এই নিয়ে আরও বিতর্ক চলবে, আরও আমাদের পক্ষ বিপক্ষের কমেন্টস থাকবে তোমাদের জন্য। এবার দেখা যাক, আপাতত সুরঙ্গনা
0: বন্দ্যোপাধ্যায়, আমি না ব্রতদেব,
1: আপাতত সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গানটি।

0: আমার ভিতর ঘরে অনেকেই থাকে আসলে, অনেক অনেক কিছুর জানা যাতায়াত, অনেক কিছুর আনাগোনা, কখনো সুখ কখনো দুঃখের। একটা শ্লোক আছে জানো তো,
1: সেই
0: শ্লোক বলছে চক্রে পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, অর্থাৎ এই জীবনটা একটা চক্রের আকারে ঘুরে চলেছে, কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে। তাই আমরা যদি সব সময় মনে করি যে আমরা সুখী থাকবো, তাহলে ওই যে নেহাত মেঘেরও কখনো কালে।
1: আমরা কিন্তু কেউ বলছি না যে সব সময় সুখী থাকতে হবে, আমরা কিন্তু বলছি যে সুখটাকে উদযাপন করতে হবে, সুখকে যাপন করতে হবে। কারণ সব সময় যদি আমরা দুঃখ দুঃখ দুঃখ দুঃখ করে যাই, মানছি সুখ দুঃখের পরিপূরক, কিন্তু তখন তো তাহলে আমরা সুখটাকেই, জীবনটাকেই আর উপভোগ করতে পারবো না।
0: কিন্তু ওই যে দুঃখকে যদি আমরা যাপন না করি, সুখকে আমরা বুঝবো কি করে? অন্ধকার যদি না আসে, আলোর অস্তিত্ব

0: থাকবে, দেখিনি আমাদের বন্ধু কি বলছে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছো, কথা কে বলছো, কোথেকে বলছো? হ্যালো, না বন্ধু, চুপটি করিয়া থাকলে হবে না। আমরা আজকে রয়েছি যৌবনীর আড্ডায়, আর বিতর্ক অনুষ্ঠানে রয়েছি আমি তোমার যৌবনীর বন্ধু প্রতদীপ, আমার সঙ্গে সম্পূর্ণ। আমরা আজকে কথা বলছি হ্যাপিনেস ইজ ওভাররেটেড। হ্যাপিনেস কি ওভাররেটেড, মানে হ্যাপিনেস কি একটু বাড়াবাড়ি, কি দেখা যাক বাড়াবাড়ি কিনা। আমরা অলরেডি বলেছি যে আমরা অলরেডি দুটো পয়েন্ট মেনশন করে দিয়েছি। আমাদের আমরা একটু চটপট কমেন্ট বক্সটাও চেক করে নেবো, কমেন্ট বক্স কি বলছে আমরা একটু দেখে নেবো।
1: সৌভিক সরকার অভি বলছে, ছোট করে বলছি দাদা, সুখ জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সেটাই একমাত্র লক্ষ্য নয়। ঠিক একদমই, ব্যর্থতা ও কঠিন সময় মানুষকে আরো শক্তিশালী অভিজ্ঞ করে তোলে। অর্থপূর্ণ কাজ, ভালো সম্পর্ক ও আত্মসম্মান দীর্ঘস্থায়ী তৃপ্তি এনে দেয়। সুখের পাশাপাশি দুঃখকেও গ্রহণ করতে পারলেই জীবনে সত্যিকারের অর্থে পরিণত।
0: তুমি তুমি যেভাবে একটা একটা নিউট্রাল একটা কমেন্ট করে দিলে, এখানে কাকে তুমি সাপোর্ট করলে সেটা মেনশন করতে হবে, ঠিক আছে?
1: আমাকে না ব্রতদীপ, আমি কিন্তু কখনোই বলছি না যে সুখকে যাপন করছো মানে দুঃখকে করো না, কিন্তু আমি বলছি সুখ কখনোই অতি প্রাকৃতিক নয়, ওভাররেটেড নয়। সুখ থাকা উচিত লাইফে, আমার আনন্দিত থাকা উচিত, আনন্দে বাঁচা উচিত, তবেই আমি দুঃখটাকে পাবো।
0: একই সময়ে আমিও কিন্তু দুঃখকে ওভাররেটেড করতে বলছি না, ঠিক আছে? দুঃখ যাপন শরীর এবং মনের পক্ষে ক্ষতিকারক, মাঝে মাঝে দুঃখ যাপন করা ভালো। এই মনে করো গতকাল রাতেই হয়তো কোনো এক মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক, সে লিঙ্গ নির্বিশেষে, সে হয়তো একটি কোনায় দাঁড়িয়ে তার কিচ্ছু হয়নি, তার তার তার কোনো কথা মনে পড়ছে না, তার খারাপ লাগছে না, তার কষ্ট হচ্ছে না, সে বরং ভালোই আছে। কিন্তু সে যদি একদিনের জন্য মনে করে না, আজকে একটু চুপ থাকি, আজকে একটু যাপন করি, আজকে আমার মনটা খারাপ, আজকে আমি সুখী থাকতে ইচ্ছে করছে না, আজকে দুঃখটাকে একটু যাপন করি, সেটাও কিন্তু অন্যায় নয়। দেখা যাক, আমরা এদের পরের পয়েন্টসে চলে যাবো। হ্যাপিনেস অর্থাৎ সুখ ক্ষণস্থায়ী বলেই কি তা কম মূল্যবান? দেখা যাক, সুখ ক্ষণস্থায়ী একদম। নতুন ফোন, নতুন চাকরি, নতুন সম্পর্ক, নতুন সাফল্য, কিছুদিন পরই সবই স্বাভাবিক লাগে, তখনই আবার নতুন কিছুর প্রয়োজন হয়। এইভাবে যদি আমরা শুধুই সুখের পেছনে দৌড়তে থাকি, তার কিন্তু কোনো শেষ থাকছে না।
1: দেখো, সুখটা ক্ষণস্থায়ী আমি মানছি, কিন্তু তা বলে ক্ষণস্থায়ী বলেই সেই জিনিসটা মূল্যহীন হয়ে যাবে? দেখো, সূর্যাস্তও তো তাহলে ক্ষণস্থায়ী, আমাদের চাইল্ড যে চিলড্রেন যে বয়সটা শৈশব সেটাও তো ক্ষণস্থায়ী, আমাদের এই যে প্রিয় মানুষের সঙ্গ একটা সেটাও তো ক্ষণস্থায়ী, এই যে তোমার সঙ্গে আমি বসে আড্ডা দিচ্ছি সেটাও ক্ষণস্থায়ী। তা বলে কি এই যে সময়ে আমি বসে আড্ডা দিচ্ছি, বন্ধুদের কল পাচ্ছি, বন্ধুদের কমেন্ট পাচ্ছি, আনন্দিত হচ্ছি, তাহলে এটাও কি ক্ষণস্থায়ী হওয়া মানে আমার হ্যাপিনেসটাকে উড়িয়ে দিতে হবে?
0: দেখা যাক টেলিফোনের লাইনে বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার
2: নমস্কার, ভালো আছেন?
0: খুব ভালো আছি। আমরা যারা সুখে নেই, তাদের কাছে সুখ সত্যি মূল্যবান, সত্যি দুর্মূল্য আসলে, যারা যারা আসলেই আসলেই সুখের সন্ধান পাচ্ছে না। এবার আমি সেটাই বলতে চাইছি যে যারা আদতে সুখের সন্ধান পাচ্ছে না, যারা যারা বিলা মানে যারা যাপন করছে না দুঃখটাকে, যাদের কাছে মানে ওটাই ওটাই তাদের প্রতিদিন, সুখটা হয়তো সাপ্তাহিক তাদের কাছে, হয়তো সপ্তাহে একদিন হয়তো সুখের দেখা পাচ্ছে, সপ্তাহে একদিন হয়তো তার ভাতের হাঁড়িটা চড়ছে, সেই দিনই তার কাছে সুখ। সেও হয়তো সারাদিন সুখেরই পেছনে দৌড়ে চলেছে, কিন্তু প্রতিদিন তাকে দুঃখ পেতে হচ্ছে। আমি সেই দুঃখকেও যাপন করতে বলবো না কখনোই।
1: কিন্তু এই যে সুখটাকেও কি আমরা কখনো ছেড়ে আসতে পারি? আমরা কষ্ট পাচ্ছি মানছি, আমি সবসময় বলি আজকে নিশ্চয়ই, আমরা ধরো সবার ক্ষেত্রে কি হয়, আমাদের মন খারাপ, তখন কি করি আমরা, মনটাকে ভালো করার জন্য একটা পছন্দের গান শুনে ফেলি, বা কোনো যদি পছন্দের খেলা থাকে সেইটা গেমসগুলো খেলতে পারি, বা কোথাও পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা সেখানে চলে যাই। তাহলে সেখানেও গিয়ে আমরা কি খুঁজি, আনন্দ খুঁজি, সুখ খুঁজি, নিজের সঙ্গটা খুঁজি। তো এই সঙ্গটাও তো এই যে একটু আগে দ্রুতদীপ বললো যে তার কিছুই করতে ভালো লাগছে না, নিজের মতো চুপচাপ থাকতে ভালো লাগছে, তার মানে সেখানেও তো সে নিজের সঙ্গটাকেই খুঁজে নিচ্ছে, নিজের আনন্দটাকেই খুঁজে নিচ্ছে দ্রুতদীপ, যে আমি এটাই ভালো থাকবো।
0: এবার আমরা কিন্তু এটা দেখছি না সে কোনটা যাপন করছে, সে সুখ যাপন করছে না সে দুঃখ যাপন করছে। আমাদের টেলিফোন লাইন এখনো করছে ব্লিঙ্ক, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
0: কে বলছো, কোথেকে বলছো?
1: বলো।
0: একটু রেডিও সেটটা থেকে একটু দূরে, রেডিও সেটটা উনি বললেন

0: তার কোনোদিনই সুখ আসে না আসলে, না সুখ এসেছে, সুখ এসেছিল ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানের লাইনটার মতো, প্রেম এসেছিল নিভৃত চরণে তাই স্বপ্ন মনে হলো তারে, সুখও আসে ওরকম নিভৃত চরণে। অত সহজে সুখের দেখা পাওয়া যায় না বন্ধু, আমরা যেটাকে সুখ বলে দাবি করছি আদতেই তা সুখ। দেখা যাক
1: বন্ধু, কিন্তু কমেন্ট করেছে সৌমেন দাস, বলছে যে আমি সবসময় সুখ খুঁজি কিন্তু পাই না, তবে দুঃখটাকে সরিয়ে দিয়ে সুখ সবসময় খুঁজি, চেষ্টা করলে অনেক সময় পাই। সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। এইটাই তো কথা বন্ধু, সুখকে তো খুঁজতে হবে, সুখী থাকতে হবে, আনন্দে বাঁচতে হবে। আমরা যদি জীবনের এই ছোট্ট সময়টুকু, আমাদের তো এই ছোট্ট বৃত্ত, সেটাকেই যদি আমাদের মতো করে ভালোভাবে না পালন করলাম, বাঁচলাম, তাহলে আর কি করলাম?
0: ছোট্ট করে কিন্তু সম্পূর্ণ পয়েন্টস পেয়ে গেল, কিন্তু সেটা তুমি মেনশন করো।
1: আপাতত 1-1
0: বেশ, আমরা আপাতত 1-1 এ আছি। সেই ছোটবেলায় যখন ব্যাডমিন্টন খেলতাম না, সেরকম একটা ব্যাপার স্যাপার মনে হচ্ছে। তো এবার বনলতা সেন কি বলছে আমি দেখি, যদিও নামটি আমার খুব পছন্দের। জোর করে সুখী থাকতে হবে বললেই সুখী থাকা যায় না, সুখ সার্বিক আর সাময়িকও বটে। চারটে ফিল্টার লাগিয়ে বিভিন্ন রকম ক্যাপশন দেওয়া কি সত্যি সুখের নিদর্শন? কি জানি, নিজের দৈনন্দিন জীবনে ছোট ছোট ঘটনায় পাওয়া তৃপ্তি আমাদের কাছে সত্যিকারের সুখের নিদর্শন, যার কোনো অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই। এক্স্যাক্টলি আমার কথাটা এখানে, যে আলাদা করে সুখ, আমি সুখী আছি এই বিষয়টাকে প্রতিপন্ন করতে হবে না, এটা সত্যি ওভার রেটেড। আমরা সার্বিকভাবে সুখে থাকতে পারি, আমরা আমাদের হয়তো জীবনে অনেকগুলো খারাপ ঘটনা ঘটছে, কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, আসলে খারাপ ঘটনার উপর আমাদের নজরটা সব থেকে বেশি যায়। তাই আমরা বলি যে আমরা সবসময় দুঃখে আছি, কিন্তু সুখটাও কিন্তু অনেকাংশে আমাদের জীবনে ঘটে চলেছে, সেটা ছোট ছোট ছোট ছোট ছোট ছোট মুহূর্ত করে। আজকে আমরা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে ছিলাম, সেখানটায় আমরা কথা বলছিলাম এটা নিয়ে যে এই যারা ইনফ্লুয়েন্সার তাদের জীবনটা কীরকম, তাদেরকে দেখতে পাচ্ছি আমরা খুব সুখে, মানে ভাবা যাচ্ছে না ওরকম একটা লাইফ যদি আমরা পেয়ে যেতাম, ওরকম একটা জীবন লিড করতে পারলে। কথা প্রসঙ্গে বলে রাখি, ওম শান্তি ওম সিনেমাটার কথা মনে আছে?
1: হ্যাঁ,
0: যেখানটায় যখন রিইনকার্নেট হচ্ছে শাহরুখ খান, এবং সেখানে ঘুম থেকে উঠছে, পায়ের তলায় চটি চটি দিয়ে দিচ্ছে কেউ একটা, ঠিক আছে, তার গায়ে একটা কেউ মানে একটা কোট চাপিয়ে দিচ্ছে, মানে এটাই কি সুখ?
1: এটা সুখ নয়। আমরা কি বলছি? আমরা বলছি যে আমরা সুখটা দুঃখটাকেও যেমন যাপন করছি, সবসময় দুঃখ দুঃখ দুঃখ দুঃখ।
0: বনলতা সেন কিন্তু আমাকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে,
1: বুঝতে পেরেছি, তাই জন্য তুমি খুব আনন্দিত, ঠিক
0: আছে,
1: কিন্তু আমি তো ডিফেন্ডটা করবো,
0: বলো।
1: এই যে কথাটা বলা হলো যে এই যে চারটে ফিল্টার বা কোট আনকোট এই যে কন্টেন্ট গুলো, সেগুলো সবসময় সুখ দেয় না, আমি মানছি, এইগুলো আমি করবো কেন? আমি যদি সত্যি আনন্দে থাকি, আমি নিজে জানি আমি আনন্দে আছি, আমি ভালো আছি, আনন্দটা সুখটা তো সত্যি নিজের জন্য। একটু আগে বললাম,
0: আসলে কিন্তু এই যে কিছু মানুষ যারা সুখকে অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছে, যারা সুখকে ওই যে সার্বিক ভাবে আমরা সবাই সুখেই আছি, এন্ড অফ দ্য ডে আমাদের পেটে যাদের খাবার আছে তারা আমরা সবাই সুখে আছি, তো কিন্তু যারা সার্বিক ভাবে সব সময় নিজেকে বলছে হ্যাঁ ভালো নেই, ভালো লাগছে না,
1: এটা তুমি বলো,
0: তো যাই হোক, তো এই যে বিষয়টা, এই গোটা বিষয়টাকেই কিন্তু আমরা ওভাররেটেড বলছি। আমাদের টেলিফোন লাইন করছে ব্লিংক, দেখা যাক বন্ধু কি বলছে।
1: হ্যালো
2: হ্যালো,
0: শুনতে পারছি না তো, না বন্ধু ফোনটি করিয়া চুপ করে থাকলে হবে না তো এইভাবে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলবো, যারা আর কি টেলিফোন করে তোমরা চুপ থাকবে তারা প্লিজ টেলিফোন করো না, অন্য কার অন্য আরও অনেকে আমাদের টেলিফোন করার চেষ্টা করছে, তাদেরকে লাইনটি ছেড়ে দাও। 0332-1313-142 এই নাম্বার। আপাতত আমরা গল্প করছি, বিতর্কে আছি আজকে, বিতর্কে হ্যাপিনেস কি সত্যি বেশি মানে ওভাররেটেড?
1: আর তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমাদের যে বিতর্কের একটা সুন্দর পোস্টার রয়েছে, সেই পোস্টারের তলায় তোমরা কমেন্ট করে জানাও যে তুমি আমার পক্ষে মানে সম্পূর্ণার পক্ষে যে সুখ ওভাররেটেড নয়, সুখ থাকা উচিত সব সময়।
0: হ্যাঁ আমি তো বলছি সুখ থাকা উচিত সব সময়, কিন্তু আমরা বড্ড ওভাররেটেড করে ফেলেছি জিনিসটাকে, সব সময় সবাই সুখী হতে পারে না।
1: নাকি তুমি ব্রতদীপের পক্ষে?
0: দেখা যাক,
1: কমেন্ট করে তোমরা জানাও। একদম একদম।
0: আর একটু এটা একটা গান যদি এরপরে না হয় তাহলে সত্যি কি ওই যে কথাই আছে তো গানটা, গানে গানেই আবার তো না হয় শোনাই, মধুবন্তী বাগচির কণ্ঠে রইল এই গানটি।

0: না না, আমি কিছুটা চেয়েছি, আমি চেয়েছি একটু ভালো থাকতে, একটু সুখী থাকতে, একটু হ্যাপি থাকতে, একটু আনন্দে থাকতে।
1: ওই একটুতেই আমরা সবাই আছি আসলে, জানো তো, আমরা কেউই বেশি চাইছি না। যাই হোক, আজকের বিতর্কে রয়েছি আমি প্রতদীপ, আমার সঙ্গে সম্পূর্ণ, আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332213342। আজকে আমরা টপিক রেখেছি হ্যাপিনেস ইজ ওভাররেটেড, হ্যাপিনেস কি বাড়াবাড়ি, তুমি কোন পক্ষে, হ্যাপিনেস ইজ ওভাররেটেড মানে আমার পক্ষে না সম্পূর্ণর পক্ষে, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের টেলিফোন লাইনও খোলা রয়েছে, দেখি টেলিফোন লাইনেও বন্ধু বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো
1: হ্যালো,
2: আমি হুগলির ধনেখালী থেকে বলছি।
1: বলো।
2: সুখ আসলে মনের ভুল, এই পৃথিবীতে কেউ সুখী নয়, বিথাই সুখের পিছনে ছোটা, দুঃখ নিয়ে ভালো থাকা আর দুঃখের পিছনে আরো দুঃখ, সুখের পিছনে আরো দুঃখ।
1: না, আমি এতটাও করতে বলিনি আর কি, মানে অনেকটা বেশি দুঃখী হয়ে গেছি। না না,
0: আমি এত বলেছি ব্রতদীপের পক্ষে তুমি, কিন্তু তাহলে এভাবে আমাকেও তুমি দুঃখে ভাসিয়ে দেবে? আমি তো সুখী থাকতে চাইছি।
1: আসলে এটা কি সত্যি, এটা এই বিতর্কে আমি আপাতত যেতে চাইছি না, সুখ কি মানে মোহ কে জানে, যাই না, কিন্তু আমি সুখকে প্রাধান্য দিই, কিন্তু সুখকে অতি প্রাধান্য দেওয়াতে আমি একেবারেই বিশ্বাসী নই। 0332213342, কিন্তু স্কোরবোর্ড বলছে কিন্তু 3-1।
0: হ্যাঁ একদমই, কিন্তু তার আগে আমি একটা কথা বলি প্রতদীপ, এই যে তুমি একটু আগে বললে যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলো বা যারাই আমরা দেখাচ্ছি যে আমরা আনন্দে আছি, ভালো আছি, ছবি পোস্ট করছি, কিন্তু আমরা কেন করছি? যদি আমাদের মধ্যে কোনো কষ্ট থেকেও থাকে, যাতে বাকি মানুষেরা ভাবে যে না, এই আমাদেরও কষ্ট তো থাকতেই পারে, কিন্তু তা বলে যে আমি আনন্দে থাকা বাঁচা ভুলে যাবো এটাও নয়, তারাও যাতে ভালো থাকতে পারে, আনন্দে থাকতে পারে, আমরা এইটাকেই কিন্তু প্রমোট করছি।
1: কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি একজন ইনফ্লুয়েন্সার, সেই সকালবেলা টোটে মনে করো, সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে পাঁচটার সময় একটা কফির কাপ নিয়েছে, ঠিক আছে, পাঁচটার সময় পাঁচটা থেকে 5:30 পর্যন্ত ওই ছবি তুলে গেছে, ঠিক আছে, ছবি তুলে ও ও ও ওয়েট স্কেডিউল করে রেখেছে পোস্টটাকে, ঠিক 7টার সময় এটা পোস্ট হবে। ভাবো, সে তার ঘুমকে বিসর্জন দিয়েছে একটা কফির কাপের ছবি স্টোরি দেওয়ার জন্য, ঠিক আছে। এই যে সুখের যে একটা একটা আবরণ, এটা তথাকথিত আবরণ তিনি তৈরি করলেন, তাতে সে কি সুখী থাকছে? না, সে তার ঘুমটাকে মাটি করছে, তার কফিটা ঠান্ডা হচ্ছে, কেউ বলছেন ওই আধ ঘন্টা ধরে শটটা নিতে তার জীবন কাল ঘাম বেরিয়ে যাচ্ছে, তারপর গিয়ে হয়তো সে আবার ঘুমিয়ে পড়ছে, কারণ সাপ্তাহে তো স্কেডুল করা রয়েছে পোস্টটা। তো এই যে একটা সুখের আবরণ, সুখী থাকার, গুড হেলদি লাইফ রাখার আবরণ, সেই আবরণটা কতটা আদতে সুখ তাকে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর সন্দেহ প্রকাশ করছি।
0: নিশ্চয়ই আপাতত 3-1 রয়েছে ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করছি যে আমি জিতবো, তবে আপাতত 3টে পয়েন্ট বলা হয়েছে।
1: এরকম জেতার কথা অনেকই অনেক সময় বলে গেছে জানো তো, কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে,
0: দেখা যাচ্ছে দেখা যাচ্ছে।
1: আমাদের টেলিফোন লাইনে বন্ধু বন্ধু কি বলছে শুনি।
0: হ্যালো,
1: কে বলছো, কোথায় বলছো? হ্যালো,
3: বলছি যে সুখটা তো বাজারে কিনতে পাওয়া যায় না, তো সুখটা নিজের কাছে নিজেকে সুখ তৈরি করতে হয়, তাই না?
1: সম্পূর্ণ না আছে আপনার কথা শুনে,
0: আমি আপাতত 2-3।
1: আচ্ছা, আপাতত 3-2 রয়েছি আমরা, অসুবিধা নেই, আমরা এরপরে চতুর্থ আমাদের ইস্যুতে চলে যাচ্ছি, মিনিং না হ্যাপিনেস কোনটা বেশি গুরুত্বপূর্ণ? একটি অর্থপূর্ণ জীবন সুখী জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান, জানো তো। অনেক মানুষ এমন অনেক কাজ করেন যা সেই মুহূর্তে কষ্ট দেয়, সত্যের জন্য লড়াই, পরিবারের দায়িত্ব নেওয়া, সমাজের জন্য কাজ করা, এগুলো কিন্তু সবসময় আনন্দ দিচ্ছে না, কিন্তু জীবনকে কিন্তু একটা গভীরতা দিচ্ছে, এটাকে কিন্তু তুমি অস্বীকার কোনো দিন করতে পারবে না।
0: এবার দেখো ব্রতদীপ, আমি মানছি একটা অর্থপূর্ণ জীবন আমাদের প্রয়োজন, আমরা কোনো একটা কিছুর জন্য দৌড়ে যাচ্ছি, সারাদিন ভেবে যাচ্ছি, কিন্তু এই অর্থপূর্ণ জীবনে যদি আনন্দ, একটু ভালোবাসা, একটু তৃপ্তি না থাকে, তাহলে তুমি কত দিন ধরে সেই পথে হাঁটতে পারবে একটু আমায় বলো তো।
1: এখানেই হচ্ছে আমার কথাটা, তুমি এইমাত্র বললে যে এই এত অর্থপূর্ণ জীবনে একটু আনন্দ, একটু সুখ, তার মানে একটুই প্রয়োজন আছে
0: এতটা। বিষয়টা হচ্ছে দেখো, তোমরা বলছো আনন্দটা ওভাররেটেড, কিন্তু আমাদের কাছে তো ওই আনন্দটা একটুই হচ্ছে, আমরা তো ওই আনন্দটাকেই ভালোবাসি।

0: চাইছি, ভালো করে নিজের কাছে রাখতে চাইছি, আর মিনিং যে বিষয়টা সেটা দিশা দিচ্ছে ঠিকই, কিন্তু ওই পথটা চলতে গেলে যে জ্বালানিটা শক্তিটা দেবে সেটা কিন্তু এই হ্যাপিনেস, যে আমি এইটা ধরে নিলাম আমি সকালবেলা উঠে বা গোটা মাস আমি অফিসে যাচ্ছি, কেন অফিসে যাচ্ছি, আমি মাস শেষে একটা মাইনে পাবো, আমি সেটা দিয়ে আমার পরিবার বা আমার নিজস্ব যে প্রয়োজনীয় জিনিসগুলো সেটা আমি কিনতে পারবো, তো আমি কিন্তু ওই গন্তব্যটায় যাচ্ছি কেন, ওই ফলাফলের আশা যে মাস শেষে আমি ভালো থাকবো বা আমার কাছের মানুষগুলো ভালো থাকবে, সুখী থাকবে, আনন্দে থাকবে, তো সেখানে কিন্তু এই মিনিংটা কিন্তু হ্যাপিনেস না থাকলে কোনো দিনই মানে একদম যে মিনিং মানে হ্যাপিনেস ছাড়া মিনিং চলে যাবে সেটাও নয়।
1: এবার আমি তোমাকে একটা কথা বলি,
0: বলো,
1: এবার মনে করো যে মানুষটা ওই দিনে একটা দিন মানে যেদিন সে স্যালারিটা পাবে বা যেদিন সে মাইনেটা পাবে সেই দিনের জন্য যদি একটা গোটা মাস ধরে দুঃখ যাপন করে, কষ্ট করে, তাহলে সুখের ভ্যালুটা ইজ ইকুয়াল টু এই এক মাসের দুঃখ হয়ে যাচ্ছে নয় কি?
0: কিন্তু তুমি তো এই যে বললে অর্থপূর্ণ জীবন,
1: তোমার তোমার কথার পরিপ্রেক্ষিতে হ্যাঁ 100 বার
0: সেই লড়াইটা করতে গেলে আমি আনন্দটা পাবো জানি তো, আমি সেই আনন্দটা পেই না,
1: তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুখটা কিন্তু সেই সাময়িকই থাকছে, ঠিক আছে,
0: সুখটা সাময়িক হতে পারে কিন্তু আমরা যদি প্রতিদিন নিজের মতো করে বাঁচার আনন্দটাকে প্রতিদিন ছোট ছোট করে খুঁজে পাই তাহলে কিন্তু সেটাই আমাদের কাজের।
1: তাই তো, দেখি টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে? হ্যালো, কি কোথেকে বলছো?
2: নমস্কার,
1: নমস্কার,
2: আমি পূর্ব বর্ধমানে ডাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলো,
1: আপনি একটু রেডিও সেটটা থেকে দূরে দূরে এসে কথা বলুন প্লিজ।
2: আমাদের জীবনে সুখ এবং দুঃখ, হতাশা, ভয়, এগুলো কিন্তু সব আছে, তা সেইগুলো থাকার জন্যে আমাদের যে সবসময় সুখ থাকবে সেটা নয়, আর এই সুখ থাকার জন্যে যে মানে সুখ আসবে আবার চলে যাবে, সেই জন্য যদি আমরা মানে যে হ্যাপিনেসটা যে সবসময় যে সুখী আমরা থাকবো এটা ঠিক নয়, আর সেই সুখীটা থাক মানে সুখীর বিপরীতে যেটা আছে সেই সুখীর বিপরীতে আমরা সবসময় হাসির মুখে থাকা সম্ভব নয়, সেই জন্য আমাদের যে হতাশা সেই হতাশা আসবে, এই জন্য যদি আমরা ভয় করে থাকি মানে তাহলে কিন্তু আমাদের জীবনটা মাটি হয়ে যাবে।
1: আসলে আসলে আপনার আপনার আপনার এই একটি কথা আজকে অনেকটা অনেকটা কথা ঘুরিয়ে দিতে পারে, জানেন তো, আজকে আপনি একটা সত্যি কথা বলেছেন, আজকে আমরা কি হচ্ছে যখনই সুখী থাকতে চাইছি না আমরা দুঃখকে ভয় পাচ্ছি, অনেক ক্ষেত্রে, সবাই নয় কিন্তু অনেক ক্ষেত্রে কি হচ্ছে আমরা যখনই শুধু সুখে থাকার চেষ্টা করছি, যারা প্রতিনিয়ত শুধু সুখ খুঁজে চলেছি আমাদের কিন্তু পাশাপাশি একটা ভয় তারা করে বেড়াচ্ছে, আমরা দুঃখী হব না তো, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আপনার এই কথাটা আরও একবার আজকে আমাকে প্রমাণ করিয়ে দিল যে হ্যাঁ আমাদের সুখ দুঃখের জীবন, এই যে চক্রায়ত পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, এই কথাটা কিন্তু চাণক্যের শ্লোক, অফ কোর্স,
0: কিন্তু দুঃখের পরে কিন্তু সেই সুখটাই আসে,
1: কিন্তু সুখ চলে গেলে কিন্তু দুঃখটাই আসছে, এই লুপহোলটা, এই এটা চলতেই থাকবে আপাতত। একটা ছোট্ট মানে বিজ্ঞাপন বিরতি বলবো না, বলতে চাই এবারের টপিকটা কি সেটাই নয় যতক্ষণ শুনিনি।
3: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুট ঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে,
4: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
5: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাই এর বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
3: দূর, এ আবার হয় নাকি?
5: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
6: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুত রে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
5: কিন্তু
6: কিভাবে গল্প পাঠাবে?
5: হ্যাঁ,
4: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেল করতে চাও তবে yuvavanikolkda@gmail.com এই মেল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
6: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026।

0: পরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আশারে গপ্পর জন্য। তোমরা পাঠিয়ে দাও তোমাদের আশারে গপ্পের নমুনা আমাদের বলতে চাইতে, এবার বলতে চাইতে তোমার চিঠি পড়া হবে। বেশ, আমরা রয়েছিলাম হ্যাপিনেস নিয়ে, কিন্তু সময় আমাদের বলছে যে খুব তাড়াতাড়ি আমাদেরকে র‍্যাপ করতে হবে। আমরা কিন্তু চার দুইতে রয়েছি। আমিও কিন্তু সেই সুখকেই খুঁজছি সামহাও, কোথাও না কোথাও গিয়ে। এই যে এই পয়েন্টসটা কিন্তু আমাকে আনন্দই দিচ্ছে, সুখই দিচ্ছে।
1: আমি জানি
0: এই সুখটাও এই আধ ঘন্টা, এই যে চলে যাবে না, এই যে এক ঘন্টা কেটে যাবে না,
1: তুমি আবার অন্য একটা সুখ পাবে।
0: না, আমি যে সুখ পাবো তার কি মানে? তার কোনো গ্যারান্টি আছে? কেউ দিচ্ছে না এই গ্যারান্টি। ইয়েস, সুখের গ্যারান্টি কেউ দিচ্ছে না, কিন্তু দুঃখের গ্যারান্টি দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। আমরা কিন্তু মানে খুব ফাস্ট র‍্যাপ করতে চলেছি। আমাদের টেলিফোন লাইন করছে, ব্লিঙ্ক দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো, আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: বলুন,
2: আজকে অনুষ্ঠান খুব ভালোই হচ্ছে। আপনারা দুঃখ আর সুখ আর দুঃখ এই যে আলোচনাটা করছেন, এটা হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, তার মানে কি দুঃখ ছাড়া সুখ আসে না,
0: একদম
2: সুখ পাশাপাশি থাকে। আর একটা ব্যাপার হচ্ছে আলো, আলোকে আমরা সুখ বলি, অন্ধকারকে আমরা দুঃখ বলি, কিন্তু আলো আলো বলে অন্ধকার তুই বড় কালো, অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। আলো অন্ধকার সবই পাশাপাশি আছে।
0: একদম, এরকম একটা নিউট্রাল উত্তর দিয়ে আমাদেরকে না যেত, মানে আমাদেরকে কিন্তু কাউরের পয়েন্টস বাড়ায়নি। ঠিক আছে,
1: কারণ
0: দুঃখ মানুষকে সহানুভূতিশীল করে তোলে। যে মানুষ কষ্ট বোঝে সে অন্যের কষ্ট বুঝতে শেখে। দুঃখ মানুষকে কিন্তু গভীর করে।
1: কিন্তু ব্রতদীপ, এই যে দুঃখ যে আমাদের শিক্ষাটা দিচ্ছে, দুঃখের যে শিক্ষা আছে, কিন্তু কেউ কি সারা জীবন কষ্টে থাকতে পারে, কষ্টে থাকতে চায়? আমার জীবনে পরীক্ষা দরকার মানছি, কিন্তু জীবনটা কি শুধু পরীক্ষা দিতে দিতে দিতে দিতেই কেটে গেল, দুঃখই চলে গেল আমাদের গোটা জীবনে, তাহলে কি আমাদের জীবনটার কোনো মানে থাকবে? তুমি ভালো থাকবে তো ব্রতদীপ?
0: দেখা যাক, আমাদের টেলিফোন লাইনে বন্ধু কি বলছে।
1: হ্যালো,
0: কে বলছো, কোথেকে বলছো?
3: মানুষের জীবনে দুঃখটাই সুখ খুব কম সময়ের জন্য। সুখ যেমন রাত্রি আসে, সকাল হয়, আবার সেই রাত্রি কিন্তু আসে,
1: তেমনি রাত্রির পরে কিন্তু আবার সকালও আসে বন্ধু।
0: ওই যে ঘুরছে ঘুরছে, সবই ঘুরছে। এত নিউট্রাল উত্তর দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তবে আমাকে কিন্তু এই পয়েন্টসটা দিয়ে গেল, ঠিক আছে?
1: না না না, এটা কিন্তু লুপের কথা বলেছে, যে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে।
0: কিন্তু প্রথমে প্রথমে কিন্তু প্রথম দিকে কিন্তু দুঃখটাকে শুরু করলো
1: বন্ধু, কিন্তু জাস্টিফাই করতে পারিনি, তো এই পয়েন্টটা কিন্তু আমি ব্রতদীপকে একদম দেব না।
0: দেখা যাক, আপাতত পয়েন্ট যখন পেলাম না কি আর করা যাবে। আমাদের কাছে একটি কবিতা এসেছে, কবিতাটি খুব সুন্দর হয়েছে। তোমরা যারা আমাদেরকে শুনতে পাচ্ছ, কবিতাটি গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে, আজকে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে কবিতাটি পড়ে আসতে পারো। অসীম কুমার মণ্ডল কবিতাটি পাঠিয়েছে, এবং তার শেষ দুটি লাইন না পড়লেই নয়, সম্পূর্ণ ব্রতদীপ তোমরা লাগিয়ে দিলে বিবাদ, সুখ নামে এই সুখ পাখিটা আজ না হয়ে থাকবা।
1: কিন্তু বাদ কি করে থাকবে? মানে অতি প্রাকৃতিক নয়, কিন্তু সুখ তো থাকতে হবে, তাই না? তো সেক্ষেত্রে সুখ থাক।
0: দেখা যাক, তাহলে আপাতত সময় আমাদের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের। আপাতত রয়েছে তোমাদের জন্য স্টুডিওর বাইরে থেকে শৌরিক। শৌরিক আমাদের জন্য রাউন্ড আপে কি নিয়েছে দেখা যাক।
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: গতকাল ভারতীয় সময় ভোর 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে হয়ে গেল এই বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর এবং নাটকীয় এক কোয়ার্টার ফাইনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের চরম উত্তেজনার পর 3-1 ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নিয়েছে। সেই রিভিউ নিয়ে আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছি আমি শৌরিক। ম্যাচের শুরু থেকেই বিশ্ব চ্যাম্পিয়নদের চেনা ছন্দের আধিপত্য। ম্যাচের মাত্র 10 মিনিটেই স্টেডিয়ামের বাঁ দিক থেকে লিওনেল মেসির নেওয়ার নিখুঁত কর্নার সুইস ডিফেন্সকে পুরোপুরি বোকা বানিয়ে খুঁজে নিল আনমার্কড

0: অ্যালেক্সিস ম্যাকালাস্টারকে। চমৎকার এক হেডে বল নেট কাঁপালো, 1-0 এগিয়ে গেল আর্জেন্টিনা। ফার্স্ট হাফের পুরোটা জুড়ে আর্জেন্টিনার মিডফিল্ড ডমিনেন্স ছিল স্পষ্ট। রদ্রিগো দে পোল এবং এনসো ফার্নান্ডেজের বলের দখল নিজেদের কন্ট্রোলে রেখে পুরো খেলাটা পরিচালনা করছিল। সুইসরা ফার্স্ট হাফে বক্সে ঢোকার জন্য লড়াই করলেও ডিফেন্সে লিসান্দো মার্টিনেজের কঠিন পাহাড় ভাঙতে পারেনি। কিন্তু সেকেন্ড হাফ শুরু হতেই ছবিটা একেবারে পাল্টে গেল। সুইস কোচ মুরাদ ইয়াকিনের কৌশলে মাঠের দখল নিতে শুরু করে সুইজারল্যান্ড। গ্রানিট সাকারের পাসিং এবং ড্যান অ্যান্ডয়ের গতি আর্জেন্টাইন ডিফেন্সকে ব্যস্ত করে তোলে। রিকার্ডো রড্রিগেজের সঙ্গে দুর্দান্ত 1-2 খেলে বক্সের কোণ থেকে নিখুঁত ফিনিশে বল নেটে জড়ায় ড্যান অ্যান্ডয়। 1-1 সমতায় ফেরে সুইজারল্যান্ড। স্টেডিয়ামে তখন পিন ড্রপ সাইলেন্স। কিন্তু নাটকের তখনও অনেকটা বাকি ছিল। ম্যাচের 72 মিনিটে ঘটে গেল সেই বড় টার্নিং পয়েন্ট। সুইস ফরওয়ার্ড ব্রেল এম্বালো পেনাল্টি বক্সে পড়ে গেলে রেফারি প্রথমে লিয়ান্দো প্যারাডিসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখায়। কিন্তু ভিআর রিভিউয়ের পর দেখা যায় এম্বালো কন্ট্যাক্ট হওয়ার আগেই ডাইভ দিয়েছে। ক্লিন সিমুলেশন। মিস্টেক ইন আইডেন্টিটি প্রোটোকল ভেঙে রেফারি প্যারাডিসের কার্ড প্রত্যাহার করে। এম্বালোকেই দ্বিতীয় হলুদ কার্ড ও ফাইনালি লাল কার্ড দেখায়। 11-10 জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এরপরেও নির্ধারিত 90 মিনিট পর্যন্ত 1-1 সমতাতেই স্কোর থেকে যায়। 11-10 জনের দল নিয়ে সুইজারল্যান্ড যেভাবে ডিফেন্স সামলাচ্ছিল মনে হচ্ছিল ম্যাচ টাই ব্রেকারে যাবে। কিন্তু 112 মিনিটে সব প্রতিরোধ ভেঙে চুরমার করে দিল হুলিয়ান আলভারেস। 25 গজ দূর থেকে ডান পায়ের এক চোখ ধাঁধানো বুলেট গতির কাঁপানো শট সুইজারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেলকে পরাস্ত করে সোজা টপ রাইট কর্নারে আছড়ে পড়ল। 2-1 ব্যবধানে আর্জেন্টিনা এগিয়ে গেল। ম্যাচের একদম শেষ মুহূর্তে যখন সুইসরা গোলশোধের জন্য অল আউট অ্যাটাকে উঠল, তখন কাউন্টার অ্যাটাক থেকে তিয়াগো আলমাদার পাস ধরে বল নেটে জড়ায় বালুতারো মার্টিনেজ। 3-1 গোলের মহাকাব্যিক জয়ে সেমিফাইনালে পা রাখল আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইতিমধ্যে যে 4টি দল সেমিফাইনালে উঠেছে, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, এবার দেখার পালা শেষমেশ কারা ফাইনালে উঠছে এবং কারা শেষ মুহূর্তে এসেও বিদায় নিচ্ছে। আপডেট নিয়ে থাকবো তোমাদের সঙ্গে আর আগামীকাল অর্থাৎ 14 জুলাই সেমিফাইনালের আগের রাতে ঠিক রাত 9টায় যুববাণী কলকাতার ফেসবুক পেজ থেকে লাইভ থাকছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের টিম, তাই মিস করো না আগামীকাল অর্থাৎ 14 জুলাই ঠিক রাত 9টায়। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৌরিক। ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থাকো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের একটা টানটান উত্তেজনামূলক পর্ব কিন্তু আমরা শুনিলাম সৌরিকের থেকে। সৌরিক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য। অ্যান্ড যারা আর কি ফুটবল প্রেমী তোমরা, তোমাদের কাছেও বেশ কিছু বিশেষ বিশেষ বার্তা কিন্তু পৌঁছে গেল। তা আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পথে আমরা প্রায় এবার প্যাক করতে চলেছি এবং একদম শেষ যে পয়েন্টটা যেটা রয়ে গেছে আর কি, হ্যাপিনেস কি মানুষকে সেলফ সেন্টার্ড করে তোলে, একটু বেশি আত্মকেন্দ্রিক করে তোলে কি মানুষকে? আমি বলি, যদি নিজের সুখকেই একমাত্র লক্ষ্য বানানো হয় তাহলে মানুষ অন্যের দুঃখ, দায়িত্ব বা সমাজের কথা ভুলে যেতে পারে। আমি ভালো থাকলেই হলো, এই মানসিকতাটাই কিন্তু খুব বিপজ্জনক।
2: কিন্তু দেখো, আমি অন্যকে সাহায্য করেও তো আমরা সুখে থাকতে পারি।
1: 100 বার
2: পরিবারকে ভালো রেখে, বন্ধুর পাশে দাঁড়িয়ে, সমাজের জন্য কোনো কাজ করে, এসব থেকেও তো অনেক আনন্দ আসে। তো হ্যাপিনেস মানেই যে সেলফ সেন্টার্ড হওয়া, সেটা তো নয়। এবং সবসময় সুখ যে নিজের জন্য হবে এমনটাও কোনো মানে না। তো বেসিক্যালি আজকে হ্যাঁ, ব্রতদীপ জিতে গেছে ঠিকই, কিন্তু আমরা সবাই কিন্তু একটা কথা বলতে চেয়েছি যে এই যে সুখ দুঃখ, এটা কিন্তু মানে কন্টিনিউয়াস লুপ। সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, সুখ আসবে। তো এই যে আমি কখনোই বলতে পারি না সুখ ওভাররেটেড বা দুঃখ ওভাররেটেড, তো দুটোই কিন্তু দুটোর মতো সমান তালে চলুক, কি বলে প্রতিদিন?
1: একদম সমান তালে চলবে এভাবেই। আর সুখ থাকলেই দুঃখ থাকবে, দুঃখ থাকলেই সুখ থাকবে, এই গোটা জীবনটাই সুখ দুঃখের একটা দারুণ নিদারুণ লড়াই। আজকে তোমাদের বিতর্কের অনুষ্ঠানে ছিলাম তোমার যৌবনী বন্ধু প্রতিদীপ এবং আমার সঙ্গে ছিল সম্পূর্ণা। আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো। চলো আজকের মতো জানাই টাটা। আর যেতে যেতে তোমাদের জন্য রইল লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ভজন সায়ন্তন অধিকারীর কণ্ঠে।

0: শুনলেন ভজন সায়ন্তন অধিকারীর কণ্ঠে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এবার শুনবেন লোকগীতি, শিল্পী রবি অধিকারী।

0: লোকগীতি শুনলেন রবি অধিকারীর কণ্ঠে। এই অনুষ্ঠানটা এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাতভোর একটানা বৃষ্টিতে আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ ও কালচিনির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আলিপুরদুয়ার জয়গা রাজ্য সড়কের ওপর জল জমেছে, তোরসার জলস্তরও বেড়েছে, নর্দমা ভরাট হয়ে একাধিক বাড়িতে জল ঢুকেছে, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। এদিকে বৃষ্টির জল পেয়ে ধানের চারা বৃদ্ধি আরও ভালো হবে বলে হুগলির বলাকরের কৃষকরা আশা প্রকাশ করেছেন। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে নয় মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে রক্তেশ্বর চরের কাছে ডুবো ট্রলারটিকে শনাক্ত করা হয়, সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়। ট্রলারের ভেতর থেকে নয় মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এফবি মাকালী নামে ট্রলারটি চলতি মাসের গোড়ায় পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এখনও ছজনের কোনো খোঁজ মেলেনি। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়া ও শিক্ষকদের অনুপাতে সামঞ্জস্য রক্ষার কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। যেসব স্কুলে ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি, সেখান থেকে শিক্ষকদের অন্যত্র বদলি করা হবে। এই মর্মে স্কুল শিক্ষা কমিশনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি পাঠিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি থেকে বাড়ি ফেরার পথে টোটো দুর্ঘটনায় গতকাল এক পর্যটকের মৃত্যু হয়েছে। বিকেলে ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিপ্লব সরকার নামে ওই ব্যক্তি যাদবপুরের মুকুন্দপুরের বাসিন্দা। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি শনিবার বকখালিতে বেড়াতে গিয়েছিলেন। টোটোয় চেপে নামখানার দিকে ফেরার সময় ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় ফ্রেজারগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিপ্লববাবুকে মৃত ঘোষণা করেন। আহতদের দারিকনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। চেন্নাইয়ে বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে মুর্শিদাবাদের বড় আর পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। নূর আলম শেখ নামে বছর ২৯ ওই যুবক আট বছর আগে চেন্নাই গিয়েছিলেন, আজ তাঁর দেহ গ্রামে ফিরছে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের খয়রাশল ব্লকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শঙ্কর গড়াই

0: গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাগদায় অনুপ্রবেশকারীদের ভারতীয় নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বাগদা থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট মণ্ডল এবং তার ঘনিষ্ঠ আজহার মণ্ডল এদেশে আসা বাংলাদেশীদের বেআইনিভাবে ভারতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র তৈরি করে দিত। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা লন্ডন মিশন হাসপাতাল এক বছরের মধ্যে চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সম্প্রতি এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তর হাসপাতাল পরিদর্শনে আসবে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর বেলা ১২:৫০।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

কেমন আছেন বন্ধুরা? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এই যে বর্ষার সময়টা, চারিদিকে একেবারে গাছপালা সবুজে সবুজে ভরে উঠেছে, চোখের আরাম, মনের শোক। তাই নিশ্চয়ই আমার বন্ধুরা ভালো আছেন, তাই তো? আর আজকে আমি চলে এসেছি আপনাদের অনুরোধের গানের ডালি নিয়ে। প্রথমেই যে গানটির অনুরোধ রয়েছে সেটি পাঠিয়েছেন গ্রাম ও পোস্ট পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, সব্যসাচী, জয়দেব সাউ, নিতাই দলুই ও কবিতা চৌধুরী। আপনাদের অনুরোধের শিল্পী স্বপ্না চক্রবর্তী।

পরের চিঠিটি এসেছে ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু সরমা পাত্র এবং প্রসেনজিৎ পাত্র লিখেছেন। আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গানের একটি অনুরোধ পাঠালাম। বন্ধু, আপনাদের অনুরোধের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় আর গানটি আমার পছন্দের। দেখুন তো কেমন লাগে গানটি।

এরপরে যে চিঠিটি আমার হাতে রয়েছে, চিঠিটি লিখেছেন পাতিহাল হাওড়া থেকে ভবদেব ঘোষাল। ভবদেববাবু আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু এবং উনি লিখেছেন যে উনি 2025 এবং 2026 থেকে নিয়মিত আমাদের চিঠি লিখছেন এবং অনুরোধ পাঠান আমাদের কাছে, কিন্তু একটি গান যেটি আজকে উনি শুনতে চেয়েছেন আমি শোনাবো বন্ধু আপনাকে। গানটি অনেক দিন ধরে নাকি আপনি শুনতে চাইছেন। সত্যি কথা বলতে কি, সবসময় হয়তো সব চিঠি আমাদের হাতে এসে পৌঁছয় না। আজকে কিন্তু আপনার অভিমান ভেঙে দেব। আপনি শুনতে চেয়েছেন শিল্পী আশা ভোঁসলের, আশা ভোঁসলের গাওয়া এই গানটি। গানটি শুনিয়ে দিই আপনাকে, গানটি আপনার জন্য।

আচ্ছা, যে বন্ধুরা একেবারে নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অল্প অল্প চিঠি লিখছেন, আরও অনেক বন্ধু শুনছেন কিন্তু চিঠি লিখবেন কোথায় ভেবে পাচ্ছেন না, তাই ঠিকানাটা তাদের জন্য আরেকবার জানিয়ে দিই। অনুজমির দুনো ফসল, কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর ইমেল যারা করবেন তাদের জন্য ইমেল আইডি aircoalagri@gmail.com। আবার চলে আসি অনুরোধে, চিঠিটি একটু পড়ি। হ্যাঁ, আমাদের বন্ধু, নতুন বন্ধু, মণ্ডল গ্রাম দরপাড়া পূর্ব বর্ধমান থেকে বন্ধু নিধিরাম শাল, বনশ্রী শাল ও সম্রাট শাল চিঠি লিখেছেন এবং তার সঙ্গে লিখেছেন যে নতুন বছরের 1000 গন্ধরাজ ফুলের শুভেচ্ছা। আমি আপনাদের অত্যন্ত পুরনো বন্ধু। বন্ধু, আপনার যে শুভেচ্ছা আপনি পাঠিয়েছেন, আমি কিন্তু একেবারে প্রাণ ভরে সেই ফুলের শুভেচ্ছা,

ফুলের সুবাস নিলাম, আর তার সাথে সাথে আপনার পছন্দের যে গানটি অনুরোধ করেছেন আপনি, শিল্পী কিশোর কুমারের কণ্ঠে অমর কণ্ঠক ছায়াছবি থেকে, সেই গানটি আপনার জন্য।

এর পরের যে চিঠিটি রয়েছে আমার হাতে, চিঠিটি লিখেছেন রাজবলহাট হুগলি থেকে আমাদের একেবারে নিয়মিত শ্রোতা বন্ধু আশিস ভর, চিরঞ্জীব ভর ও কাশীনাথ দে। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি।

উনজমির দুনো ফসল অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নির্বাচিত লোকগীতি, প্রথমে পরপর দুটি গান হেমাঙ্গ বিশ্বাসের কণ্ঠে।

পরাণ মাঝি হাইল ধরি তো, হুসেন মাঝি গুণটা নিত, ভাটিয়ালি

শুনছেন নির্বাচিত লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবার পরপর দুটি গান আরমান ফকিরের কণ্ঠে।

আরমান ফকিরের কণ্ঠে এই গানটি দিয়ে শেষ হল নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। ইরানের IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, তবে জরুরি ভিত্তিতে নয়। মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় প্রার্থীপদ দাখিল করেন তাঁরা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেরালামের পুলিশের মহানির্দেশককে কমিশন তাসখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথা বলা হয়েছে। 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন DGP-র কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার সরকারি আইনজীবী সঞ্জীব কুমার আম্বাস্থার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ডের শ্রমিকদের বিষয়টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেচনার জন্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির সচিবালয়, কর্মসংস্থান ও শ্রম সচিবালয়কে ইতোমধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে ও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এছাড়া আবেদনটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঝাড়খণ্ডে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, MSME এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা MSME বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজনীতিতে মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলপরিবর্তনের আগে নেতাদের উচিত নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং বর্তমান পদ থেকে পদত্যাগ করা। এ বিষয়ে তিনি সংবিধানের দশম তফসিলের বিধানগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশাখাপত্তনমে প্রবীণ সাংবাদিক মা শর্মা রচিত ভেঙ্কাইয়া নাইকুদু বইটির মা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু রাজনীতিতে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC, জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছেন, জর্ডনে প্রিন্স হাসান, বাহারিনে শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানি ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দার আব্বাস ও সিরিকে তিনটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা হালথানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন। মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী তিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারের আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইন্সের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া থেরেসা লাজারো জানান, 81 বছর বয়সী সুচি সুস্থ আছেন, তবে তিনি এখন কোথায় আছেন তা প্রকাশ করা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে, ওড়িশা এবং উত্তরাখণ্ডেরও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম আর্দ্র আবহাওয়া থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে বলেও IMD জানিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে আরও 327 রান করতে হবে ইংল্যান্ডকে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জ্যোস্তিকা ভাটিয়া 113, স্মৃতি মন্ধানা 70 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামে নিজের 100তম ম্যাচ জয়ের মাইল ফলকও স্পর্শ করলেন। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। এখনকার খবর এ পর্যন্তই। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে, এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেইম কমিশন গঠন করা হবে। বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে এই কমিশন। এদিকে রাজ্যে গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন, তবে জরুরি ভিত্তিতে নয়, মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এই আইন প্রয়োজন ছিল।
1: এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল, আগে নির্দেশ দিয়েছে বিধানসভায়, আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর।
0: রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিকবরায়েক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। মনোনয়ন জমা দেওয়ার পর সুস্মিতা দেব বলেন, ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে তাল মিলিয়ে সংসদে জনগণের স্বার্থে কাজ করতে ইচ্ছুক তিনি।
2: দলের হয়ে সরকারের পক্ষ থেকে সদনের ভিতরে সক্রিয়ভাবে বক্তৃতা রাখতে হবে, জিরো আর এ ইস্যুসগুলো তুলতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মাননীয় মন্ত্রীরা ছিলেন, উনি বললেন ওয়েস্ট বেঙ্গলে যে কাজটা এখন ডাবল ইঞ্জিন সরকার করবে, অবভিয়াসলি সেটার নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীরাও দিবে। তো মন্ত্রীদের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখতে, এবং বিধায়করা, আজকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিধায়কদের বসেছেন, জনসাধারণের আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি বিজেপি।
0: রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমিনীতি সহ বিভিন্ন বিষয় আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠী আজ বৈঠকে বসেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করছেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রী গোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ রয়েছেন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21 জুলাইয়ের শহীদ সমাবেশ পালনের অনুমতি সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগামী বুধবার শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, ওই জায়গায় সভা করার জন্য পুলিশের অনুমতি না মিলায় মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। ভোট পরবর্তী সন্ত্রাস, লটারির টাকা প্রতারণা সহ একাধিক অভিযোগে উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণেশ্বর এলাকা থেকে গতরাতে পুলিশ তাকে পাকড়াও করে, আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। এবছর বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বীরভূমের খয়রাশোল ব্লকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শঙ্কর গড়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে তোলাবাজি, মারধর, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুর থানার পুলিশ 5 তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছেন বোরাই বহলামপুর পঞ্চায়েতের উপপ্রধান। উত্তর দমদমে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধার থেকে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্তর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। খলিশাকোটা এলাকায় আজ ভোররাতে রাজা এবং তার সঙ্গীদের লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। রাজাকে খুব কাছ থেকে গুলি করে পালায় তারা। পরে পুলিশ এসে রাজা এবং তার 2 সঙ্গীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজাকে মৃত ঘোষণা করেন। গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভা ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জানান। মোহনবাগান সুপার জায়েন্ট কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: বাবা, কলেজ ফিস তো বেশি।
5: মামুনি,
4: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
5: দু বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
6: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো,
7: কোথায়
6: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
7: আরবিআই এই কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
8: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গয়ি।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455555 पर कॉल करें।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: আমরা জানি বাঙালিদের পায়ের তলায় সর্ষে, কেননা বাঙালিরা ঘুরতে ভীষণ ভালোবাসে। আজকে এই ভ্রমণ কথা অনুষ্ঠানে এমন এক বাঙালির গল্প বলব, শুধু বাঙালি বললে ভুল বলা হবে, বাংলার গ্রামের মাটির মেয়ে রূপা কিশোরী দাস ঘুরে বেড়াচ্ছে একা একা সারা পৃথিবী জুড়ে। ট্রাভেল ব্লগার রূপা কিশোরী দাস, প্রথমে আগে রূপাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। রূপা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে জিজ্ঞেস করব, কেমন লাগছে আকাশবাণীতে এসে?
1: সবার প্রথমে আমি অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই ব্রততী ম্যামকে, যিনি আমাকে আজকে এত সুন্দর একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান যার নাম হচ্ছে আকাশবাণী ভবন, সেখানে আসার আমাকে তিনি সুযোগ দিয়েছেন। এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য প্রণাম এবং আমার তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা। ছোটোবেলায় আমরা শুনেছি সেই আকাশবাণী, আজকে সেই আকাশবাণীতে এসে আমি আমার কিছু বক্তব্য আমি রাখতে পারছি, এটা আমাদের মতন মানুষদের কাছে, মানে একটা গ্রাম থেকে উঠে আসা মেয়েদের কাছে এটা মানে বিশাল ব্যাপার।
0: এবারে আপনার কাছে আপনার প্রশ্নে চলে যাই। আপনি তো একজন ট্রাভেল ব্লগার, ঘুরছেন এবং সেখান থেকে ব্লগ করছেন, এই যে ঘুরে বেড়ানোর নেশা, এটা কি একদম ছোটবেলা থেকে? কেন হঠাৎ করে ট্রাভেল ব্লগারই হলেন সেটা একটু শুনব।
1: দেখুন, আমি মানে খুব সাধারণ পরিবারের একজন, মানে গরিব পরিবারের, সাধারণ পরিবারের গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন মেয়ে। তো বিদেশে ঘুরবো, দেশে ঘুরবো, এটা তো মানে স্বপ্নর বাইরে আর কি, স্বপ্ন দেখারও বাইরে। ছোটোবেলা থেকে আমার খুব সাবজেক্ট, মানে ভালো সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে ভূগোল। আমি ভীষণ ভালোবাসতাম, মানে আমি যে স্কুলে পড়তাম আমাদের একটা আলাদা করে তো মাস্টারমশাইদের ঘর থাকে, যাকে বলা হয় অফিস ঘর, আর সেই অফিস ঘরে একটা গ্লোব থাকতো, সেই গ্লোবটাকে মাঝে মধ্যে আমাদের ক্লাসরুমেও নিয়ে আসতো, দিয়ে ওটাকে দেখতাম, দেখতাম কোথায় আফ্রিকা, কোথায় ইউরোপ, এই ইন্ডিয়া, ইন্ডিয়াটাকে ঘুরে দিল, ওই দিকটা দেখা গেল আমেরিকা, হ্যাঁ এই দিকটা রয়েছে তোমার অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইগুলো আমার না খুব ভালো লাগতো। ইভেন আমিও এখনও আমি মানে বাড়ির মধ্যে আমি ম্যাপ দেখি, মানে আপনি আমাকে একটা ভালো সিনেমা দেবেন আর ম্যাপ দেবেন, আমি সিনেমাটাকে সরিয়ে আমি ম্যাপটা দেখব, মানে আমার এত ভালো লাগে। নেশাটা আমার ছোটোবেলা থেকেই, কিন্তু ঘোরার নেশা নয়, কেন আমি ঘুরবো কী করে, পকেটে কিছু নেই, বাবা মায়ের টাকা নেই, কিছু নেই, সাধারণ একটা গ্রাম, আমাদের জমি জমা এসব রয়েছে, গ্রাম বাংলা থেকে উঠে আসা মানুষ, আমরা তো তখন তো শহরে আসতাম না, তখন তো গ্রামেই থাকতাম, কিন্তু ভালো লাগতো আমার একদম এই ম্যাপ, মানে ম্যাপ আমার ভীষণই ভালো লাগতো।
0: তা এই যে ম্যাপের প্রতি একটা আকর্ষণ, এটা কি গল্পের বই পড়ে আকর্ষণ নাকি নিজে থেকেই? যেমন ধরুন আমরা যেটা দেখি চাঁদের পাহাড়ে, শঙ্কর ম্যাপ দেখে বুঝতে পেরেছিল তারপরে সে চাঁদের পাহাড়ের জন্য বেরিয়ে পড়েছিল, ওটা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কল্পনা ছিল। তো এই জায়গাটা, এই যে বেড়াতে বেরোবো, বাড়ি ছেড়ে ঘুরতে বেরোবো, এই জায়গাটা কবে তৈরি হলো?
1: বাড়ি থেকে ঘুরতে বেরোবো এটা তো ছোটোবেলা থেকে হয়নি, ছোটোবেলা থেকে ভালো লাগতো, কেন আগে তো আমার জিনিসটা, আমার ঘুরতে গেলে আগে আমার মধ্যে সেই নেশাটা আসতে হবে। বাড়ি থেকে আমি যখন ঘুরতে বেরোই তখন আস্তে আস্তে, তারপরে আমি যখন বড় হই শহরে আসি, এদিক ওদিক যাতায়াত, কিন্তু তখন আমি ট্রাভেল ব্লগ হিসেবে আমি ভিডিও বানাতাম না, জাস্ট শখে একটা দুটো এই ভিডিও করতাম, এটা সেটাও 2020 সালে যখন লকডাউন হয়, যখন সমস্ত মানুষ আর কি বাড়িতে বসে, তখন কেউ রান্নার ভিডিও, কেউ এমনি ভিডিও, কেউ বাড়িতে বসে এইসব ভিডিও করতো, আমিও করতাম, কিন্তু সেটা তখন তো আর ঘোরার ভিডিও না,
0: তখন কেউ ওই বেড়ানোর ভিডিওই করতো
1: না, না না না না, তখন তো বেড়ানোর কোনো প্রশ্নই নেই। আমি আমার স্টার্টিংটা বলছি কোথা থেকে,
0: একদম
1: কি তখন এই জাস্ট টুকটাক ভিডিও রান্না করতাম, এগুলো আমি আর কি বানাতাম, বানিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আর কি আপলোড করতাম, মানে ওই যে নেশা থেকে যে আমার যে পেশা আমি সেটা কোনোদিন ভাবিনি,
0: বেশ
1: এটা আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন ইনকাম করব কিছু। তারপরে আস্তে আস্তে আমার ওই রানু মণ্ডল বলে একজন, তিনি তখন খুব ভাইরাল হয়েছিলেন, তো ভাবলাম না ওনার কাছে যাই, যদি একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, যদি ভিউ হয় লোকও আমাকে দেখবে, তো ওনার কাছে গেলাম। তো ফার্স্ট আমার একটা আমি ভিডিও করেছিলাম, সেটা মানে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল হয়।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এবং সেটা থেকে আমার মোটামুটি একটা
0: পরিচিতিটা
1: আসে, মানে মানুষ আমাকে চিনেছে সেটা থেকে।
0: বেড়াতে যাওয়ার জন্য তো অর্থেরও প্রয়োজন, তো এই অর্থটা কবে থেকে আপনি পেতে শুরু করলেন এই সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে?
1: আমি আপনাকে বলছি ফার্স্ট যে আমি রানু মণ্ডলে যে ভিডিওটা করেছিলাম, আমার সেই ভিডিওটা থেকে আমার একটা মানে সোশ্যাল মিডিয়াতে যেটা রয়েছে সেটা আমি একটা আর কি জায়গায় পৌঁছে যাই।
0: আর তারপরে সেটা থেকেই কি আর্নিং শুরু হয়?
1: হ্যাঁ, সেটা থেকে আমার আর্নিং জাস্ট স্টার্ট হয়। কিন্তু তখন মনে হলো যখন স্টার্ট হয়েছে এবার আমাকে একটু বেটার কিছু করা দরকার আরও। তখন আমি আমার মানে আমি প্রথম যে একা একজন বাঙালি মেয়ে হয়ে আমি ফার্স্ট 12খানা জ্যোতির্লিঙ্গ আমি এক মাসের মধ্যে আমি কমপ্লিট করেছি, যেটা আমার মনে হয় একজন বাঙালি মেয়ে হিসেবে এটা আমি নিজেকে খুব গর্ববোধ বলে।
0: ওটাই কি আপনার বেড়াতে যাওয়ার
1: প্রথম? ওটাই আমার প্রথম ভিডিও, এবং তার আগেও আমার ছিল কিন্তু প্রফেশনালি আমার ছিল না, এমনি আমরা ঘুরতে যেতাম ভিডিও ছাড়তাম, কিন্তু ওটা আমার মানে আমি যে সোশ্যাল মিডিয়াতে ছাড়ি
0: মানে অ্যাজ আ ট্রাভেল ব্লগার,
1: ট্রাভেল ব্লগার হিসেবে আমার ওটা প্রথম। তার আগে তো আমি রানু মণ্ডলের
0: সেই ভিডিও কি ভাইরাল হয়েছিল বা সেই ভিডিও থেকেও আপনি উপার্জন করেছিলেন?
1: হ্যাঁ হ্যাঁ, সেটা তবে সামান্য কিছু, সেই ভিডিওটা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে মানুষজন আর কি চিনতে শিখেছে যে ওই মেয়েটা এক মাসের মধ্যে 12খানা জ্যোতির্লিঙ্গ করেছে। তখন আমার হয়তো বেশি আমাকে লোকজন জানতো না, কিন্তু ওখান থেকে আমার পরিচিতিটা জাস্ট মানে স্টার্ট হয়েছে।
0: আমরা জানি যে আমাদের কথায় আছে জসমিন দেশে জদাচার, তো আপনি তো বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছেন, কোথায় কোথায় ঘুরেছেন সেটার কথায় পরে আসছি, কিন্তু এই প্রবচন রয়েছে জসমিন দেশে জদাচার, এটাকে আপনি কিভাবে মেনে চলেন বা কিভাবে সমর্থন করেন?
1: অবশ্যই ম্যাম, এটাকে আমি 100% সমর্থন করি, জসমিন দেশে জদাচার। দেখুন, আমি যখন বাইরে যাই বা বিদেশে যাই, প্রথমে আমি আমাদের দেশের কথা বলি, আমাদের ভারতের কথা, আমাদের কালচার বা ফুড একরকম। আমরা যদি সাউথে যাই সেখানকার কিন্তু খাওয়া দাওয়া একরকম, সেখানে ইডলি ধোসা কলা পাতায় আপনাকে কত কী খাবার দেবে। সাউথে যদি আপনি যান দেখবেন প্রতিদিন সকালবেলা বাড়ির সামনে ওরা একটা হতে পারে সেটা চালের গুঁড়ি হোক বা আল মানে খড়ি মাটি দিয়ে একটা আলপনা করে, এটা তাদের একটা মানে ওখানকার কালচার। আপনি দিল্লির দিকে চলে যান দেখবেন আপনি ছোলে বাটুরে পাবেন, আপনি পাঞ্জাবে চলে যান দেখবেন আপনি মোটা বিশাল বড় গ্লাসে লস্যি এবং আলু পরাঠা একদম জবরদস্ত। তো এক একটা জায়গায় এক এক রকম কালচার, এক এক রকম ফুড, তাই তো? এবার আমি যখন বাইরে যখন যাই যে জসমিন দেশে জদাচার, আমি রিসেন্টলি ভিয়েতনাম করে এসেছি, তো ওখানে যেই হোটেলে আমি খাবার খেতে গেছি, নর্মাল যে হোটেল, সাধারণ হোটেলের কথা বলছি কেন আমি খুব বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করি
0: একদম, সেটা আমি খেয়াল করেছি
1: সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও ছাড়ার একটাই কারণ কি, আমি বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করি এবং কীভাবে কম খরচে যাওয়া যায় সেটাই আমি আমার মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরি, এটাই আমার মানে মেন উদ্দেশ্য। তো আমি যে রিসেন্টলি ভিয়েতনামে গেছি, দেখি একটা হোটেলে, আমি সাধারণ একটা হোটেলে গেছি, সেখানে আমি জল চেয়েছি, দেখলাম জলটার কালারটা হচ্ছে ইয়েলো কালার, সেটা কিন্তু ফ্রিতে, যেটা আমাদের এখানে জল দেয় যেরকম জলের কোনো কালার নেই, যেই জল খাই প্লেন ওয়াটার সেরকম, কিন্তু ওখানে জলটার মধ্যে হালকা ইয়েলো কালার থাকে, দেখলাম এটা সমস্ত মানুষরা এখানে খাচ্ছে, তো ওটাকে আমি এখন ওখানেও খেয়েছি, দেখলাম ভালো লাগলো। কারণ আমি যদি ওখানে গিয়ে বলি না আমাকে প্লিজ গিভ মি দ্য প্লেন ওয়াটার, ওরা কি আমাকে দেবে? না, অবশ্যই দেবে, কিন্তু আমাকে ওদের জিনিসটা ট্রাই করতে হবে, ওদের কালচারটা আমাকে জানতে হবে। আমি দেখলাম আমি হোটেলে, একটা হোটেলে গিয়েছিলাম, আমি টাকাটা যখন দিলাম, আমরা টাকা কীভাবে দিই, ডান হাত দিয়ে টাকা দিই বা বাঁ হাত দিয়ে টাকা দিই, তো সাধারণত বেশিরভাগ আমরা ডান হাত দিয়ে দিই, বাঁ হাত দিয়ে হয়তো খুব মাঝে সাঝে হয়ে গেলো বা ডান হাতটা বিজি রইলো তখন ইউজ করি। কিন্তু আমি ওখানে গিয়ে যেটা দেখলাম জসমিন দেশে জদাচার, কেন বলছি, টাকাটা না এমনভাবে দিল, দু হাত ধরে দিয়ে মাথাটাকে হালকা করে নিচু করে স্মাইল করে দিল, এটা বেশ

0: আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমিও আবার পরে যখন কাউকে টাকাটা দিলাম, ঠিক ওরকমভাবে দেখলাম, দেখলাম আমি খুব একটা পজিটিভ ফিল পেলাম। আরেকটা কথা আপনাকে বলি ম্যাম, বিদেশে আমাদের এখানে কি হয়, যদি কোনো গাড়ি আসে আপনি কিন্তু রাস্তা ইজিলি হাত দেখিয়ে পার হবেন, এটা আমরা অভ্যস্ত, এটা তো বলতে কোনো লজ্জা,
1: ভারতের কালচার,
0: ভারতের কালচার এটা, এটা আমি যতটা মনে করি রাস্তা দিয়ে গাড়ি আসছে আমরা হাত দেখিয়ে পার হয়ে গেলাম, কিন্তু বিদেশে এরকম সিস্টেম হয় না। বিদেশে একটা সিস্টেম আছে, গাড়ি স্টপ হবে তারপরেই আপনি পেরোতে পারবেন, না হলে আপনার মোটা টাকা ফাইন হয়ে যাবে। আপনি যদি এখানেও যদি আপনি মানে যতই আপনি স্পেশালিস্ট হন না কেন, গাড়ির আসছে আপনি চলে যেতে পারবেন কনফিডেন্স, কিন্তু বিদেশে সেই কনফিডেন্সটা থাকলেও আপনাকে কিন্তু একটা নিয়ম মেনটেন করতে হবে। কেন জসমিন দেশে যদাচার, এটা এই কথাটাকে ম্যাম আমি 100% সমর্থন করি।
1: এইটাই আমি ওই জন্য জিজ্ঞেস করতে চাইছিলাম, কেননা বেড়াতে গেলে যেখানে আমরা যাই সেখানকার খাবার যদি আমরা খাই বা ওখানকার লোকের সঙ্গে যদি মিশি তবেই ওখানকার কালচারটা আমরা বুঝতে পারি।
0: ডেফিনেটলি।
1: আচ্ছা এইবারে আসি, এতদিনে 2 বছর ভিডিও করছেন, 2024 সাল থেকে 2026 সাল,
0: একদম
1: বিশ্বের কোন কোন প্রদেশে কোন কোন মহাদেশে ঘোরা হলো?
0: দেখুন আমি তো বললাম শুরুতেই কি আমি ওয়ার্ল্ড ম্যাপ দেখতে ভীষণই ভালোবাসি, সেই ওয়ার্ল্ড পৃথিবীর ম্যাপের সাথে সাথে কিন্তু আমি ইন্ডিয়ার ম্যাপও খুব দেখতাম কি কোথায় লে, কাশ্মীর থেকে কোথায় কন্যাকুমারী, কোথায় গুজরাট থেকে আসাম, মিডিলে রয়েছে মধ্যপ্রদেশ। তো ভারতবর্ষের মধ্যে আমাদের 28খানা স্টেট রয়েছে, 28খানা স্টেটের মধ্যে আমার সমস্ত স্টেট আশা করি কমপ্লিট করা আছে। এবার আপনি যদি বলেন কি রূপা তাহলে তুমি ওই স্টেটের ওই জায়গায় গেছো, হয়তো পার্টিকুলার আমি সেই জায়গাগুলো আমি টাচ করিনি, কিন্তু আমার যাওয়া 8খানা যেটা ইউনিয়ন টেরিটরি রয়েছে তার মধ্যেও আমার যাওয়া রয়েছে, আন্দামান থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে লাক্ষাদ্বীপ আমার যাওয়া হয়নি, ওগুলো চেষ্টা রয়েছে আমার পরবর্তীতে যাওয়ার। তো এইগুলো যাওয়ার পরে আমি যে বাইরে গেছি, আমার মনে হয় যে বিদেশে যাওয়ার আগে আগে নিজের দেশটাকে ভালো করে দেখা উচিত, দেখো কি আছে আমাদের দেশে। তো এখানকার কালচার, এখানকার ফুড, এখানকার ঘোরা নিয়ে যখন দেখলাম না এবার আমার মনে হয় একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখা দরকার। তো আমার ফার্স্ট আমার বিদেশ যাত্রা হচ্ছে মালয়েশিয়া, আমার ফার্স্ট লাইফে। সেকেন্ড আমি গেছি শ্রীলঙ্কা, থার্ড আমি গেছি যেটা আমার একটা খুব প্রিয় জায়গা সেটা হচ্ছে দুবাই, তারপরে আমি থাইল্যান্ড গেছি, তারপরে আমি যেটা ইতিহাসে পড়েছি পিরামিড, ইজিপ্টে গেছি, জর্ডানে গেছি, ইউএইর অনেক কটা জায়গা আমি গেছি, যেমন আবুধাবি, শারজা, দোহা, তারপরে রাশিয়াতে আমি গেছি, আমি জর্ডানে গেছি যেখানে ডেড সি আছে, নেপালে গেছি, নেপাল যদিও আমাদের ভারতের বাইরে মানে এটা ইন্টারন্যাশনাল একটা দেশ হচ্ছে, নেপালে গেছি, আমি রিসেন্টলি থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম করে এসেছি, আমি 2 বার থাইল্যান্ড গেছি, আবার আমি আর কদিন পরে শ্রীলঙ্কা যাব, আবার আমি কদিন পরে থাইল্যান্ড গ্রুপ ট্যুর করাচ্ছি। তো আগামী দিনে আমার ইচ্ছে আছে কি আরও অনেক জায়গায় যাব, আরও অনেক ইউরোপ মহাদেশ হোক বা আফ্রিকা হোক বা কিছু এশিয়া মহাদেশের মধ্যে তো অনেক জায়গায় ঘুরেছি, তো আগামী দিনে ইচ্ছে আছে কি আরও অনেক অনেক জায়গায় অবশ্যই যাব, কিভাবে বাজেট ফ্রেন্ডলি করে যাওয়া যায় সেই সব নিয়ে।
1: এই বাজেট ফ্রেন্ডলি কথাটাতেই আসতাম, এই যে বাজেট ফ্রেন্ডলি কথাটা আপনি বললেন, 2 বার বললেন, এটা কিভাবে ঠিক করেন যে কোন বাজেট বা কোন দেশে যাচ্ছি? তার কারণ আমরা জানি যে বিদেশ মানেই একটা হিউজ টাকা পয়সার ব্যাপার, তো এই জায়গাটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন, কেননা দেখুন আজকে রেডিওর ওপারে হয়তো এমন একজন কেউ লুকিয়ে রয়েছেন যিনি আপনার মতো ঘুরতে ভালোবাসেন, তার যাতে একটু সুবিধে হয় যে কিভাবে বাজেট ফ্রেন্ডলি, বাজেটটাকে ঠিক করা হয়, কোন কোন দিকগুলোকে নজর দেওয়া উচিত সেটা যদি একটু বলেন।
0: দেখুন আমি সবসময় আমার সোশ্যাল মিডিয়াতে বলি আমি একজন বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল ব্লগার, আর কিভাবে কম খরচে কোথায় যাওয়া যায় দেশে বিদেশে সেগুলোই আমি ভিডিও বানিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে ছাড়ি। বাজেট ফ্রেন্ডলি মানে কি, আপনি যদি এখান থেকে যদি আপনি ইন্ডিয়ার মধ্যে ট্যুর করেন বা বাইরে, বাইরে তো আর ট্রেনে যাওয়া যাবে না, আমাকে প্লেনে যেতে হবে, প্রথমে ইন্ডিয়াতে আসে, যদি আপনি দেখেন কি ইন্ডিয়ার মধ্যে আপনি কোনো জায়গায় যাবেন আমার মনে হয় সেখানে লাক্সারিয়াস করার দরকার নেই, আপনি আপনার একটা কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার ক্লাসটা বেছে নিন, আপনি প্লেনে যাবেন না ফার্স্ট ক্লাসে যাবেন, না ট্রেনে সেকেন্ড ক্লাসে যাবেন, না থার্ড এসিতে যাবেন, না স্লিপারে যাবেন, না জেনারেলে যাবেন, আপনি যেরকমভাবে যাবেন ঠিক সেরকমভাবেই আপনার খরচাটা হবে, কিন্তু আপনি যেতে তো পারবেন, আপনি যদি স্লিপারে যান আপনার খরচা অনেক কমে গেল। এবার আপনি ধরেন শ্রীলঙ্কা যাবেন, কথা আপনি যদি কলকাতা থেকে ডাইরেক্ট শ্রীলঙ্কা যান প্রচুর টাকা ভাড়া, আপনি স্লিপার ক্লাসে চলে যান চেন্নাই, এবার চেন্নাই থেকে দেখুন যে কোন ফ্লাইটে কম ভাড়া আছে, আমি একটু অ্যাডভান্স আগে থেকে টিকিটটা কেটে রাখি, চেন্নাই থেকে গেলে অনেক কম পড়ছে শ্রীলঙ্কার ভাড়া। এইবার আপনি যে ওখানে হোটেল আপনি দেখুন, আপনি 10টা ওয়েবসাইট রয়েছে হোটেল বুকিংয়ের, আপনি 10টা ওয়েবসাইটে গিয়ে হোটেলটা দেখুন কি কোথায় কি।

0: কম পয়সায় পাওয়া যাচ্ছে। এবার অনেকে হয় কি, আমার যদি হোটেল হয় আমি তো নিশ্চয় হোটেলের সম্বন্ধে খারাপ রিভিউ দেবো না, আমি ভালো রিভিউ দেবো, কিন্তু আপনি গিয়ে দেখলেন সেই হোটেলটা খারাপ
1: একদম,
0: তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে রেটিংগুলো চেক করতে হবে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে রেটিংগুলো চেক করতে হবে, যারা সোলো ট্রাভেল করে বিশেষ করে ফিমেল যারা, তাদের পক্ষে সেই হোটেলটা সেফটি কি না। আমার এরকম অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে কি, আমি হোটেলে গেছি সেই হোটেলটা সেফটি নয়, ম্যানেজার হয়তো দরজা দিয়ে উকি মারছে বা কিছু, এরকম আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তো সেইগুলো আমাকে অনেকটা দিকে খেয়াল রাখতে হবে। বাজেট ফ্রেন্ডলি সেখানে গিয়ে তুমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করো, আমার দরকার নেই। যদি তুমি লাক্সারিয়াস করো কি স্টেশনে নামবে, তোমাকে রিসিভ করতে লোক আসবে, এয়ারপোর্টে নামবে রিসিভ করতে লোক আসবে, তোমাকে হোটেলে গাড়ি করে নিয়ে যাবে, তাহলে তো আমার এই কথাটা শোনার কোনো মূল্যই নেই। যদি মনে করো অ্যাজ এ মানে একদম বাজেট ফ্রেন্ডলি আমি কীভাবে ঘুরবো, লাগেজটাকে একদম কমফোর্ট করতে হবে, একদম লেস লাগেজ মানে একদম ছোট্ট লাগেজ করতে হবে, ব্যাগের মধ্যে একটা সার্পের প্যাকেট রেখে দাও, দিয়ে যেখানে যাবে স্টে করবে ধুয়ে হ্যাঙ্গার থাকে হোটেলে সেটাকে ঝুলিয়ে দাও। এখন আমি এই যে রিসেন্টলি থাইল্যান্ড ভিয়েতনাম করে এসেছি 19 দিন, এখন আমি 19 দিনে যদি 19খানা ড্রেস নিতাম তাহলে আমার জার্নিটা খুবই অসুবিধে হতো। আমি নিয়ে গেছি মাত্র 4.5 কেজি লাগেজ, আমি তো সেটা অন রেকর্ড করে আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়েওছি। তো কী করে আমি করলাম, কারণ আমার ওই যে আমি যে 6টা জামা নিয়ে গেছি ওটাকে আমি মাল্টিপল করে চেঞ্জ করে করে পরেছি। এখন যদি আমি মনে করি না আমি পরবো না, আমাকে এক একদিন এক একটা ড্রেস লাগবে,
1: মানে কিছু কিছু জায়গায় আমাদের অ্যাডজাস্ট করতে হবে,
0: এগুলো ছোট কিসের
1: জন্য না আরো ভালো কিছু পাওয়ার জন্য।
0: একদম,
1: আমরা যখন ঘুরতে যাচ্ছি ভালো জিনিস দেখতে পাবো সেখানে, তখন জামা কাপড়টাকে কম গুরুত্ব দিয়ে ঘোরাটাকে বেশি গুরুত্ব দিতে হবে।
0: তারপরে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে, ওখানকার আপনি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন যে কিভাবে কম খরচে যাওয়া যায়।
1: আচ্ছা, এইখানে একটা আমার প্রশ্ন আছে, আপনি বললেন ওয়েবসাইট দেখে আপনি যাবেন, কিন্তু সব ওয়েবসাইটেই যে ঠিকঠাক কথা বলছে বা রেটিংটা ঠিকঠাক দিচ্ছে সেই শিওরিটিটা আপনি কিভাবে পাবেন?
0: দেখুন, হোটেল বুকিংয়ের জন্য হাজারো ওয়েবসাইট রয়েছে, হাজারো একটা অ্যাপস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি টিকিট একটা সে ধরে নিন, একটা এ হোটেল আপনি বুক করলেন, সেই হোটেলটা আপনি কিভাবে বুঝবেন কি এই হোটেলটা ভালো? তার জন্য আমি বলি ওই হোটেলের রেটিংগুলো দেখে লাভ নেই, কারণ ওগুলো ফেক রেটিং হয়, কিছু কিছু ফেক রেটিং হয়।
1: তাই আমি ওইটাই,
0: সেক্ষেত্রে আপনাকে ট্রিপ অ্যাডভাইজার বলে আছে যেটা পুরো একদম সঠিক ইনফরমেশন দেয়। ট্রিপ অ্যাডভাইজারে আপনি রেটিংটা একবার দেখে নেবেন কি এই হোটেলটা কীরকম রেটিংয়ে আছে, কেন ট্রিপ অ্যাডভাইজার একদম সঠিক পুরো রেটিংটা দেয়।
1: বেশ, এটা তো হলো। এবারে একটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু আমরা মহিলা মহল অনুষ্ঠানে রয়েছি এবং মহিলাদের নিয়ে কথা বলতে আমরা একটু বেশি ভালোবাসি, আপনি একজন মহিলা, আপনি একাই ঘুরছেন, খারাপ অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা দুটোই হচ্ছে, তো মেয়ে হিসেবে আপনি কি বলবেন যে এই ভয় পেয়ে গুটিয়ে যাও, নাকি ভয় পেলেও নিজেকে আরও সতর্ক করে সচেতন করে এগিয়ে যাও?
0: দেখুন, আমরা মহিলারা কেউ এখন পিছিয়ে নেই আজকের ডেটে। আমি রাশিয়াতে গেছি, দেখেছি মহিলা অ্যাটেন্ডেন্ট রয়েছে বুলেট ট্রেনে, ট্রেন চালাচ্ছে, আমাদের ইন্ডিয়াতে লোকো পাইলট মহিলা। আমি যেই প্লেনে, এমনও প্লেনে আমি জার্নি করেছি সেই প্লেনে দেখছি মহিলা পাইলট, মেন পাইলট মহিলা পাইলট। আমরা মহিলারা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। হ্যাঁ, এবার
1: কিন্তু আমরা কোথাও ঠিক সেফও নই।
0: না, সেফ নই, আমার মনে হয় বিদেশে গেলে বা বাইরে গেলে নিজেকে কিছুটা সতর্ক রাখতে হবে। যখন আমি সোলো ট্রাভেল করব তখন তো আমাকে অনেক সতর্কতা রাখতে হবে, আমাকে নিজেকে খেয়াল রাখতে হবে। আমি যখন বিদেশে যাব আমার ব্যাগে পাসপোর্ট থাকে, যেটা সবথেকে মেন ইম্পর্টেন্ট, আমার সেই দেশের কারেন্সি থাকে, আমার এটিএম থাকে, আমাকে সেটাকে সতর্ক করে সাবধানে রাখতে হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় কি, মহিলারা যদি ঘরে বসে থাকে তাহলে তো দুনিয়াটা যে দেখবো সেই চিন্তা ভাবনা তো আমার মনে হয় না বলাই ভালো। যদি তুমি, আমি ঘরে বসেই থাকবো অথচ আমি ভয় পাবো, একটু বাইরে বেরিয়ে দেখো, দুনিয়াটা আমরা যতটা ভাবছি ততটা নয়, দুনিয়াটা অনেক ভালো এবং আমরা একটাই লাইফ পেয়েছি, এই লাইফে আমাদের ঘোরা, আমাদের পরিবারকে ভালো রাখা, এগুলো সমস্ত কিছু দায়িত্ব আমাদের এবং নিজেকেও ভালো রাখার দায়িত্ব আমাদের। তো বেরিয়ে পড়ো, বাইরে বেরিয়ে পড়ে ঘোরো, দুনিয়াটাকে দেখো। নিজেকে কি মহিলা বলে আমি পিছিয়ে থাকবো? এখন আর ওই দিন নেই কি আমাদের বাড়ির লোক বলেছে বাড়ি থেকে মেয়ে বেরোবে না, এই বেরোবে না, এগুলো তো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি না বই বাড়ির।
1: এখানে আমি একটা প্রশ্ন করতে চাই যে পরিবারের কথা যেহেতু আপনি বললেন, তো আপনি একাই মেয়ে বেরোচ্ছেন, তো বাড়ি থেকে বাবা মা বা আত্মীয় স্বজন তারা কিছু বলে না বা তারা ভয় পায় না বা তারা আটকাতে চায় না?
0: না, তাদের, তারা জানে কি

0: আর মেয়ের ওপরে বা এর ওপরে আমাদের পুরো একদম ভরসা আছে কি মেয়ে আমার ঠিকঠাকভাবে যাবে, ঠিকঠাকভাবেই আসবে, আর ততটা ভরসা আমি রাখিও। কেন, আমি যখন বাইরে যাই আমার সাথে কেউ থাকে না, আমাকে সম্পূর্ণ নিজেকে পুরো সতর্ক রেখে ঠিকঠাকভাবে রেখে আমি সেই জার্নিটা কমপ্লিট করে আমি আসি। এমন এমন মানে আমার সাথে ঘটনা ঘটেছে, আমি আপনি হয়তো যদি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন আমি বেশিরভাগই ইন্ডিয়ার মধ্যে সব ট্রেনের মধ্যে ট্রাভেল করেছি। আমি একটা মেয়ে, আমার ট্রেনটা যাচ্ছে 110 স্পিডে, যেই ট্রেনে আমি আছি, উল্টো দিক দিয়ে একটা বন্দে ভারত পাস করছে ফুল স্পিডে 130, আমাকে গেটটা ধরে আমাকে সেই পাসিংটা দেখাতে হবে, সেটা কিন্তু কতটা রিস্কের কাজ, কতটা ঝুঁকিপূর্ণ, আমি বাড়িতে নাও পৌঁছতে পারি, তবু আমি কেন করি, কারণ আমি ভালো ভিউ ক্যাপচার করে যাতে সোশ্যাল মিডিয়াতে দিতে পারি, আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন তারা যেন সেই ভিডিওটা আর কি দেখতে পায়।
1: হয় মানে কিছু ক্ষেত্রে তাহলে জীবন সংশয় থাকেই,
0: আপনি বাইরে একা যাচ্ছেন, আপনার শরীর খারাপ হলে বা কোনো কিছু হলে সেখানে দেখার কী আছে, সেখানে সম্পূর্ণ আপনাকে সঠিকভাবে ঠিকঠাকভাবে গাইড করে প্রপার জল খেয়ে নিজেকে ভালোভাবে হাইজিন মেনটেন করে নিজেকে সুন্দরভাবে চলতে হবে সতর্ক রেখে, তবে না আপনি টুকটাক।
1: এবারে আমি জানতে চাইবো যে এত জায়গায় ঘুরেছেন, নিশ্চয়ই জীবনে একটা সাংঘাতিক কিছু অভিজ্ঞতা সঞ্চয় আছে, তার মধ্যে থেকে একটা অভিজ্ঞতার কথা শুনবো।
0: সাংঘাতিক অভিজ্ঞতা অনেক আছে, যেমন আমি দ্বারকাতে গিয়েছিলাম, দ্বারকাতে গিয়ে ওখানে আমি মৃত্যু কাকে বলে আমি আমার চোখ থেকে দেখেছিলাম, কেন দরজাটা অটোমেটিক লক হয়ে গেছিলো, দিয়ে আমি হেল ফেল বলেছিলাম, তো বাথরুমের জানলা দিয়ে ওখানে যেটা কাজ থাকে সেটাকে আমি বের করে,
1: বাথরুমের দরজা বন্ধ,
0: বাথরুমের দরজাটা অটোমেটিক লক হয়ে গেছে, আমি একটা রুম নিয়েছিলাম, তো রুমের পরে বাথরুম, আর বাথরুমে জাস্ট একটা উইন্ডো ছিল, একটা ওপরে থাকে না ছোটো মতন, তো বাথরুমের দরজাটা লক হয়ে গেছিলো, এবার আমি খুলতে পারছি না, এবার যত সময় যাচ্ছে তত আমার ভয়টা বেড়ে যাচ্ছে, তো লাস্টে আমি বাথরুমে যে প্যান থাকে না সেই প্যানের ওপরে উঠে আমি বাইরে মুখটা, কারণ মুখটাও বেশি বেরোচ্ছে না, ছোট্ট একটা খাপের মতন একটা ছোট্ট একটা বক্সের মতন ওখানে ছিল, তো আমি হেল্প ফেল বলে অনেক মানে অনেক আমি চেঁচিয়েছি কিন্তু আমি কোনো হেল্প পাইনি, কারণ উল্টো দিকে লোকই নেই বা কোনো কিছু নেই, শুনবে কী করে,
1: শুনতেই
0: তো পাচ্ছে না, তবে শুনলে তো মানুষ হেল্প করবে, তো অনেকক্ষণ পরে মানে যখন জাস্ট আমার মানে অলরেডি হয়ে যায় আর কি, মানে আমি প্রায় শেষ, তখন মনে হলো না আর একবার ট্রাই করি, তখন আমার পরিবারের কথাটা খুব মনে হয়েছিলো আমি তাদেরকে আর কোনো দিন দেখতে পারবো না, তারপরে মনে হয়েছিলো আর একবার ট্রাই করি, কিন্তু ট্রাই করাতে দেখলাম ফাইনালি খুলে গেল
1: দরজাটা খুলে গেল।
0: সেই লকটা একটা অদ্ভুত লক, মানে আপনি যদি সোমনাথে মানে দ্বারকা দিশে আপনি যান ওখানে একটা জ্যোতির্লিঙ্গ আছে, ওই এটা হয়েছিল আমার বারোখানা জ্যোতির্লিঙ্গ করার সময়,
1: মানে প্রথম যখন বেরিয়েছেন তখনই এরকম
0: যখন হয়েছিল, আর আমার একমাত্র দ্বারকাতেই হয়েছিল এরকম।
1: আচ্ছা,
0: এটা একটা খারাপ অভিজ্ঞতা বলবো না ভালো অভিজ্ঞতা বলবো আমি সঠিক জানি না, কিন্তু আমার সাথে এরকম অভিজ্ঞতা হয়েছে। আমি যখন কল্যাণীতে একটা পুজোর থিম হয়েছিল টুইন টাওয়ার, আমি টুইন টাওয়ারটা ম্যাম দেখতে যেতে পারিনি, কিন্তু তারপরে আমি যখন ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল জার্নি যখন মালয়েশিয়া কোলালামপুরে যখন আমি টুইন টাওয়ার দেখি আমার চোখ থেকে রীতিমতো জল চলে আসে, কি আমি ওইটা দেখতে পারিনি, আমি
1: মানে আর্টিফিশিয়াল দেখেন,
0: আমি অরিজিনাল দেখে আমি দেখে নিলাম এই সেই টুইন টাওয়ার যেটা আমরা শুনেছি যে একটা বিল্ডিং দিয়ে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায় স্কাই ব্রিজ দিয়ে। তো এইগুলো,
1: এই যে ধরুন একা একা বেড়াতে যাব, এটার আগে তো নিজের মানসিক একটা প্রস্তুতি দরকার হয়, যখন প্রথম বেরিয়েছিলেন কিভাবে তৈরি করেছিলেন নিজেকে?
0: অবশ্যই নিজেকে তো অনেক তৈরি করতে হয় নিজেকে, আমি না ভয়কে ম্যাম জয় করে ফেলেছি,
1: সেটা তো আজকে দু বছর বাদে, কিন্তু প্রথম দিনে কি সেটা ছিল?
0: না, প্রথম দিন সেটা ছিল না, একটু একটু ভয় লাগতো, কিন্তু ভয় লাগলে ব্যাপারটা কি জানেন তো ম্যাম, আমাদের মতন সাধারণ পরিবারের মানুষদের না যখন পেটে খিদে থাকে না তখন সেই ভয়গুলো, ভয় বলে আর সেই জিনিসটা সেই বস্তুটা থাকে না।
1: এবার আমি একটা কথা বলি, বেড়াতে যাচ্ছেন দেশ বিদেশ, টাকার তো প্রয়োজন, টাকা ছাড়া তো কোথাও যেতে পারবেন না, তাহলে এই টাকার ব্যাপারটা বা এই অর্থের ব্যাপারটা আপনি কিভাবে সামলান বা কিভাবে আপনার এই ব্যাপারটা চলে?
0: আমি তো শুরু থেকেই আমি বিদেশে এরকম ট্রাভেল করি না, আগে আমি আমার ভারতটাকে ভালোভাবে ঘুরেছি, আমি আপনাকে একটু আগেই বললাম কি আমি যে মানে ভিডিওগুলো করি অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আর কি ছাড়া যায় সোশ্যাল মিডিয়া, তো আমার একটা প্ল্যাটফর্ম নেই, আমার দুটো বেশ ভালো ভালো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমার ভালো একটা টাকা আসে।
1: আচ্ছা,
0: আমি যদি ধরে নিন আমি যদি ভিয়েতনামে গিয়ে 20 টাকা, আমি এক্সাম্পল দিলাম 20 টাকা খরচা করি, তো আমার কিন্তু 20 টাকা উঠে যায়। আর কেন উঠে যায় বলছি, কারণ আমার হয়তো ভিডিওতে আপনি হয়তো ভিউজ পাবেন না ব্লগে, কিন্তু শর্টে আপনি ভিউজ পাবেন, কেন বলছে যেটা মানুষ কন্টেন্ট করার কথা ভাবেই না সেটা আমি কন্টেন্ট করি, মানে বিদেশে গিয়ে দেখবেন বাথরুমের মধ্যে বালতি মগ হয় না, কিন্তু আমি কিভাবে তাহলে জামা

0: কাপড় ধুই।
1: হ্যাঁ এটা আমি দেখেছি।
0: হ্যাঁ আমি কিভাবে জামা
1: অভিনব আইডিয়া।
0: হ্যাঁ তাহলে এটাও যেটা কন্টেন্ট হতে পারে, এটা তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি করেছি, সেটাও দেখেছি, আমি অনেক ভিউ গেছে। আমি বিদেশে গিয়ে এটিএম থেকে টাকা তুলেছি, সেটা আমার, আমি থাইল্যান্ডে গিয়ে তুলেছি মিলিয়ন গেছে, আমি শ্রীলঙ্কায় গিয়ে তুলেছি সেটাও মিলিয়ন ভিউ গেছে, রিসেন্টলি আমি ভিয়েতনাম থেকে টাকা তুললাম এটাও আমার মিলিয়ন গেছে ভিউ।
1: ভিডিওর মাধ্যমে যে অর্থ উপার্জন হচ্ছে সেটা দিয়ে আপনি আবার পরের,
0: হ্যাঁ হ্যাঁ
1: পরের ঘুরতে যাওয়াটা,
0: 20 টাকা খরচা করলে আমার হয়তো 20 টাকা আসবেই, এটা আমার আমার যেটা আর কি
1: খুবই ভালো।
0: হ্যাঁ সেটা হয়তো যদি 25 টাকা আসে 5 টাকা আমার লাভ
1: থাকলো।
0: হ্যাঁ কিন্তু ওই যে বললাম ম্যাম, কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুরতে ভালোবাসে, কেউ আর বাড়িতে থাকতেই ভালোবাসে।
1: আমাদের তো সময় এগোচ্ছে, ঘড়ির কাঁটা টিকটিক করে আমাকে জানাচ্ছে এবারে গুটোতে হবে। তো শেষ কথা আমি যদি বলতে বলি যে যারা বেড়াতে ভালোবাসে তাদের জন্য আপনি কি বলবেন?
0: যারা বেড়াতে ভালোবাসে আমার মনে হয় কি, যদি টাকাটা একটু কম থাকে তবুও কিন্তু ঘোরা যায়। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমি, এমনও অনেক জায়গা আছে যেখানে 3-4 কিলোমিটার গেলে আমার গাড়িতে অনেক খরচা পড়বে, আমি সেখানে হেঁটে হেঁটে চলে যাই, এমন অনেক জায়গা আছে। আমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করি, আমি যেখানে সবথেকে কম খরচ হবে আমি সেরকমভাবেই যাতায়াত করি। তো দেখো জীবন, জীবন একটাই, এটাকে বাইরে বেরো, ঘোরো, দুনিয়াটাকে দেখো, পরিবারকে ভালোবাসো, দেখবে কত লাইফ খুবই সুন্দর। আমরা বলি না দুনিয়াটা খারাপ হয়ে গেছে, একদমই না, আমরা বাইরে বেরোই, বাইরে বেরিয়ে ঘুরি, দেখি দুনিয়াটা সত্যি খুব সুন্দর।
1: আচ্ছা আর একটা কথা জানতে চাই, এমন একটা জায়গা যেখানে এখনো যাওয়া হয়নি সেটা কোনটা?
0: এমন একটা জায়গা যাওয়া যেখানে আমার যাওয়া হয়নি সেটা, আমার একটা জায়গা যাওয়ার খুব ইচ্ছে, কৈলাস ও মানসরোবর। কেন আমার অলরেডি 12খানা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে, ওটা আমার ভীষণ ইচ্ছে, কৈলাস ও মানস, কারণ অমরনাথ আমি যখন তখন করতে পারবো, ওটা আমার যাওয়ার ইচ্ছা। রিসেন্টলি আমি একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, হয়তো যাব, সেটা আমার আমার ওয়েস্ট ইন্ডিজ একটা খুব মানে একটা যাওয়ার ইচ্ছে, জামাইকা যেটা, ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপ মহাদেশ, যাই হোক এগুলো আমি যতটা পারবো। আমাকে যারা সাপোর্ট করেছে, আজকে আমি এই ম্যাম আজকে আমি এই যোগ্যতাই নাকি, আজকে আমি আকাশবাণী ভবনে এসে আজকে আপনাদের মতন এরকম মানে নামি দামি মানুষের সামনে এসে আমার মতন একজন কোথা থেকে আমি উঠে এসেছি, আপনি আপনাকে তো আমি বললামই যে একটা গড়ি, এখনও আমার গ্রামের বাড়ি রয়েছে, আমি ছোটোবেলা থেকে তো গ্রামেই থাকি, গ্রামেই মানুষ, এখন না আমি শহরে থাকি।
1: গ্রামে থাকলে যে স্বপ্ন দেখা যাবে না এটা তো কেউ বলেনি,
0: না না
1: গ্রাম থেকেই তো উঠে আসে সব কিছু, গ্রামটাই তো আমাদের ভিত্তি। গ্রামকে আমরা কখনো অবহেলা করতে পারি না, কিন্তু হ্যাঁ এটাই ভাবা যায় যে আর্থিক সংগঠন যদি ঠিকঠাক না থাকে তাহলে হয়তো ওই স্বপ্নটা দেখা হয়ে ওঠে না। কিন্তু আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে শুধু স্বপ্ন দেখাই নয়, সেই স্বপ্ন ছুঁয়ে দেখা, তার মানে মনে যদি আমার সেই প্যাশন থাকে তাহলে কিন্তু পৌঁছে যাওয়া যায়। শঙ্করের মতো,
0: শঙ্করের মতন, দেখুন ভাই আমরা একটা ছোটোবেলায় কথা শুনেছি, ছেঁড়া কাঁথায় শুয়ে 1 লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, কিন্তু আমার মনে হয় ছেঁড়া কাঁথা শুয়েই 1 লাখ টাকার স্বপ্ন দেখতে হয়, যেটার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমি। আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে সেই জায়গায় যাবেন কী করে?
1: ঠিক, আজকে তো মানে কথা শেষ করতে ইচ্ছেই করছে না, আরও অনেক কিছু জানার বাকি রয়ে গেল। অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি, ঘড়ি বলছে এবার রাখো, ভালো থাকবেন, আরও বিশ্ব যেখানে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াবেন, আর আমরা সেই ভিডিও দেখব, আমরা আপনার মাধ্যমে ঘুরব। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে এইভাবেই রাখবেন।
0: একদম ম্যাম,
1: নমস্কার।
0: নমস্কার আপনাকেও ম্যাম, আর নমস্কার এবং ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ আপনাকে, এবং সবথেকে যেটা মেন ধন্যবাদ সেটা হচ্ছে আকাশবাণী ভবন, আমাকে আজকে এত সুন্দর একটা জায়গায় আসার জন্য মানে ওনারা সুযোগ করে দিয়েছেন।

শুনছিলাম রূপা কিশোরী দাস, যে বিশ্ব ঘুরে বেড়াচ্ছে একা একা, তার সাহসিকতার গল্প শুনছিলাম। এবারে শোনাব আপনাদের চিঠিপত্রের কথা। আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষ

দোষটি অন্য কেউ না হয়, তাতে কি নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যাতারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যাতারা শিরোনামে, 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন mohilamahol.aircolkata@gmail.com এই মেল আইডিতে, বা চিঠি পাঠাতে পারেন

এবার আসি এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com, mahilamahol@gmail.com এই মেল আইডিতে, বা চিঠি পাঠান এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। মহিলা মহল আজ এই পর্যন্ত। সঙ্গে ছিলাম ব্রতদী।

0: likely to prevail along and off West Bengal and Orissa coast from Wednesday, that is 15th of July 2026, to Friday, that is 17th of July 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Orissa coast. Weather warning for fishermen for Andaman and Nicobar coast: squally wind with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from today, that is 13th of July 2026, to Thursday, that 16th of July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. Swell waves alert for the coast of Andaman and Nicobar Islands. Swell waves in the range of 12 to 13 seconds period with 1.6 to 2 meters height are forecasted up to 11:30 p.m. Indian Standard Time of tomorrow, that is 14th of July 2026. Please stay tuned for the next update.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সিকিমে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, সাথে ভারী থেকে অতিভারীও বৃষ্টি হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের বেশ কিছু অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, উড়িষ্যা বেশ কিছু অঞ্চলে। দমকা হাওয়া বয়ে গেছে বিহার, উড়িষ্যা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে। গত 24 ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে যেসব অঞ্চলে: কন্টাইয়ে 7 সেন্টিমিটার, ফুলবেড়িয়া 1 সেন্টিমিটার, হাসিমারা 24 সেন্টিমিটার, সুভাষিনী টি এস্টেট 23 সেন্টিমিটার, নিউল্যান্ডস টি গার্ডেন 22 সেন্টিমিটার, শঙ্কুশ টি এস্টেট, কুমারগ্রাম টি এস্টেট 22 সেন্টিমিটার, ঝালং 21 সেন্টিমিটার, বক্সাদুয়ার 19 সেন্টিমিটার, দিমা টি এস্টেট 19 সেন্টিমিটার, মূর্তি 15 সেন্টিমিটার, আলগাড়া 14 সেন্টিমিটার, গোপালপুর টি এস্টেট 14 সেন্টিমিটার, বিহারের মাধাপুরে 27 সেন্টিমিটার, ময়নাতাড়ে 17 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, বিহারে এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও। আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার, কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের 2-1টি জায়গাতে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পূর্ব বর্ধমান জেলাতে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার 2-1টি জায়গাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। উড়িষ্যার 2-1টি জায়গাতে আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকবে বলে জানানো হয়েছে। কলকাতা ও আশেপাশের অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি।

সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর জন্য সমুদ্র উত্তাল থাকবে। ওইসব অঞ্চলের মৎস্যজীবীদের 15 জুলাই 2026 থেকে 17 জুলাই 2026 পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, 13 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত ওই অঞ্চলে সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইয়ে যাবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটারও হতে পারে, যার জন্য সমুদ্র উত্তাল থাকবে। এবং ওইসব অঞ্চলে প্রতি 12 থেকে 13 সেকেন্ডে 1.6 থেকে 2 মিটার উঁচু ঢেউ উঠতে পারে। ওই জন্য ওইসব অঞ্চলে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। একটু পরেই শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর পদার্থবিদ্যা, আলোচনায় সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক কৌশিক নস্কর ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় লবা মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ বর্ষায় শিশুর যত্ন, এ বিষয়ে ডাক্তার মণিমালা মুর্মুর সাক্ষাৎকার। তারপর লোকগীতি, পরিবেশনায় স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীরা, এবং পরে গোলাপি হাস্তা ও সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসরে প্রথমে মানবতার স্বার্থেই জৈব কৃষি, এ বিষয়ে রিতেশ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। তারপর আমন ধানের মূল জমির পরিচর্যা বিষয়ে জয়দীপ বসু রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, কিডনিতে জলজমা, এ বিষয়ে ডাক্তার অভিজিৎ তরফদারের সঙ্গে কথা বলবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী শুভজিৎ দে। 9:30 দৃষ্টিপথ, অঙ্গদান বিষয়ে সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবশ্রী ঘোষ। 10:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 ভজন শিল্পী সায়ন্তন অধিকারী, 10:45 নজরুল গীতি শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়, 11:00 আধুনিক গানের অনুষ্ঠানে শিল্পী সুজিত কুমার লায়েক, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল শিল্পী অনিন্দ্য মিত্র, তারপর তবলা শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী। এখন ছায়াছবির গানের অনুষ্ঠান।

শুনলেন ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই স্টুডিওর ঘড়িতে। এখন সময় বেলা 3টে বেজে 27 সেকেন্ড।

12 সেকেন্ড। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

ক্রীড়াঙ্গনের শুরুতেই এক নজরে দেখে নেব এই মুহূর্তে খেলার দুনিয়া। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর সেমিফাইনাল পর্ব আগামীকাল থেকে। ফিফা র্যাঙ্কিংয়ে থাকা প্রথম চারটি দেশ বিশ্বকাপের শেষ চারে। উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম টেনিসে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ফাইনালে চার সেটের লড়াইয়ে হারালেন আলেকজান্ডার জেবেরভকে। লর্ডসে মহিলাদের টেস্ট ম্যাচ, মুখোমুখি ভারত ইংল্যান্ড। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে লর্ডসে 17 রান স্বস্তিকা ভাটিয়ার। কলকাতা ফুটবল লীগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে হারালো জর্জ টেলিগ্রাফকে। রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স মোহনবাগান। ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলে কোচের পদ থেকে অব্যাহতি ব্র্যান্ডন ম্যাককুলামকে। আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ও অঞ্জুম চোপড়া।

0: নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। আর এই মুহূর্তে আজ হ্যালো ক্রীড়াঙ্গনের আসর, সোমবারের হ্যালো ক্রীড়াঙ্গনে আজ যিনি আমাদের অতিথি তিনি আপনাদের অত্যন্ত সুপরিচিত, অত্যন্ত সুপরিচিত একটি নাম, আকাশবাণী কলকাতার কলকাতা কেন্দ্রের প্রাক্তন হেড অব দি প্রোগ্রাম এবং আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগের দায়িত্বে তিনি অনেক দিন ছিলেন এবং তার সময় অনেক ভালো ভালো অনুষ্ঠান আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগ আপনাদেরকে উপস্থাপন করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অনেকেই ধরে ফেলেছেন নামটি, কিংসুক সরকার আজ আমাদের অতিথি।
1: নমস্কার শুভজিৎ, যেভাবে বললে তাতে মনে হচ্ছে যে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে, আনন্দ হচ্ছে এবং লাইভ ক্রীড়াঙ্গনে বসছি 7 বছর পরে, যে এটা একটা আলাদা অনুভূতি এবং বিশেষ অনুষ্ঠান নিয়ে লাইভ বিশ্বকাপ, তাও সামনে সেমিফাইনাল এবং তার আগে এতটা পর্ব আমরা পেরিয়ে চলে এসেছি। 104টি খেলা বিশ্বকাপে, 100টি খেলা হয়ে গেল, মাত্র 4টি খেলা, সবেধন নীলমণি, 2টি সেমিফাইনাল, 1টি থার্ড প্লেস এবং ফাইনাল, এই তো পড়ে আছে। তা এই সময় দাঁড়িয়ে অনুষ্ঠান করা মানে একটা রোমাঞ্চ, শিহরণ জাগছে আর কি, মানে নিজেকে শিভাল রিয়াস বলেও মনে হচ্ছে। আর 18 বিশ্বকাপ যখন ছিল তখন আমি আকাশবাণীতে স্পোর্টস বিভাগের দায়িত্বে ছিলাম, তখন লাইভ ফোনে নিয়মিত হয়েছে, তখনও পার্টিসিপেট করেছি। এবারে শ্রোতাদের উদ্দেশ্যে এই বিশ্বকাপ নিয়ে
0: আমি একটা আপনাকে প্রথম একটা প্রশ্ন করে দিই, যেটা আমি প্রথম শিরোনামে বললাম, এক নজরে বলার সময়, যেটা হচ্ছে বিশ্বের ফিফা র্যাঙ্কিং এ থাকা প্রথম 4টি দেশ বিশ্বকাপের শেষ চারে,
1: এটা কিন্তু কখনো হয়নি এবং এটা দুটো দিক ইঙ্গিত করে। একটা হলো যে এবার কোনো অঘটন হয়নি, নাম্বার টু হলো যে একেবারে মেথডিক্যালি এগোচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগে, ঠিক শুরুর আগে ফিফা র্যাঙ্কিং এ আর্জেন্টিনা 1 নম্বর, স্পেন 2 নম্বর, ফ্রান্স 3 নম্বর, ইংল্যান্ড 4 নম্বর, এখন নাকি ফ্রান্স 1 নম্বরে চলে এসছে, মানে টুর্নামেন্ট চলাকালীন।

0: যাই হোক, এই চারজন চারজনের জায়গাতেই আছে, মানে এক থেকে দুই বা তিন বা তিন থেকে এক এরকম, এর বেশি কিছু হয়নি। এইটা একটা অভিনব দিক যেটা মানে ভাবলেও কেন আলাদা রোমাঞ্চ লাগছে, যে চারটে সবচেয়ে শক্তিশালী দল অঘটন যে ঘটেনি তা তো নয়, জার্মানি ছিটকে গেছে, নেদারল্যান্ড ছিটকে গেছে, বেলজিয়াম ফেভারিট ছিল তারাও ছিটকে গেছে, কিন্তু যে চারটে দল প্রথম থেকেই প্রথম চার হিসেবে শুরু করেছে তারাই চারের লড়াইয়ে রয়ে গেছে, মানে এটা হলো বিশ্বকাপের মজা, রোমাঞ্চ, এবং এইবারের বিশ্বকাপ এই দিক দিয়ে রেকর্ড করে বসে রইল। আজ অবধি কোনো বিশ্বকাপে এরকম হয়নি আমার যতদূর জানা, প্রথম চারটি দল সেমিফাইনালিস্ট। তবে আমি একটা জিনিস তোমাকে দু মিনিট অনুমতি চাইছি,
1: আমি একটু শ্রোতা বন্ধুদের বলে দিই, হ্যাঁ ফোন চলে আসছে 2213-1342-2213-1342 তে আপনারাও চলে আসতে পারেন কিন্তু আমাদের সঙ্গে।
0: এবার আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বিশ্বকাপ নিয়ে মৃদুল দাশগুপ্তের একটা ফোন ছড়া আছে, ওটা একটু বলি। জনাইয়ের মনোহরা কাশিধামের প্যাড়া, দুনিয়ার যত খেলা ফুটবল সেরা, কৃষ্ণনগরে গিয়ে খেতসর ভাজা, সকল খেলার মাঝে ফুটবল রাজা, মোল্লার চকের দই যশোরের কই, আগামী জন্মে যেন মারাদানো হই, রানাঘাটের পান্তুয়া কিবাসাদ চেখে, ততধিক আহ্লাদ ফুটবল দেখে, ইলিশের গোয়ালন্দ গিরিডির জল, আমি বলি তুমি বলো জয় ফুটবল, বর্ধমানের মান সে তো সীতাভোগে, সব বুড়ো সব ভোগে ফুটবল রোগে, ঢাকার বাখরখানি বগুড়ার ছিঁড়ে, ওই শোনো গোল গোল জনতার ভিড়ে।
1: দেখা যাক টেলিফোনে প্রথম বন্ধু কি বলছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি শালকিয়া থেকে প্রদীপ দাস বলছি।
1: প্রদীপ বাবু বলুন।
2: বলছি এবারে এবারে বিশ্বকাপে ফাইনালে দেখা যাবে ফ্রান্স আর আর্জেন্টিনা, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।
1: বেশ, এটা আপনার মতামত তাই তো?
2: এটা আমার মতামত, এটাই ফাইনাল হবে দেখবেন।
1: আচ্ছা আচ্ছা, আর্জেন্টিনা আর ফ্রান্স।
0: এই ব্যাপারে আমি ওনার সাথে কিছুটা একমত যে গতি প্রকৃতি যা টিমের শক্তি, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে যে এই দুটো টিম একটু এগিয়ে যারা চার্চের সেমিফাইনালিস্ট। আর্জেন্টিনা ফ্রান্স, আমি যখন টুর্নামেন্ট প্রথম শুরু হলো, যখন মেসির খেলাটা দেখার পরে, তার আগে না, যে মনে হলো যে ফ্রান্স এবং আর্জেন্টিনা এই দুটো দল মুখোমুখি হতে পারে, একটা ইউরোপিয়ান একটা ল্যাতিন আমেরিকান, হলে তার চেয়ে ভালো কিছু হবে না, মানে গতবারের ফাইনালে রিপ্লে। যদিও এখন এসে সেই টুর্নামেন্ট শুরুর দিকের মতন কিন্তু আমি শিওর নই, এই কারণে নই যে আর্জেন্টিনাকে ইংল্যান্ড যথেষ্ট বেগ দেবে, এবং মেসি গত ম্যাচে কিন্তু নিষ্প্রভ হয়ে গেছে, তাকে এই প্রথম কোনো গোল পাননি। আর্জেন্টিনা ভালো টিম কিন্তু খেলছে মেসির জোরে। আরেকটা হলো ইংল্যান্ড এইবারে সবচেয়ে বেশি তাদের সুযোগ কিছু ভালো করে দেখানোর, যেটা তার 1966 পরে পারেনি, দুবার সেমিফাইনাল খেলেছে।
1: আমি একটা আনন্দের খবর দিই।
0: কি আনন্দ?
1: আনন্দের খবর বলতে ভারতীয় ক্রিকেট নিয়ে এই বিশ্বকাপের মধ্যখানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের তো
0: না, মেয়েদের লর্ডসের যেটা বলছো,
1: করুন একটা পরিস্থিতি হয়েছে, হোয়াইট ওয়াইস হয়েছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে, কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দল লর্ডসে আজকে ইংল্যান্ডকে 270 রানে হারিয়ে টেস্ট জিতে নিয়েছে।
0: এটা বিরাট ব্যাপার। এবং ভারতের মহিলা ক্রিকেট দল খুব সম্প্রতি ওডিআই বিশ্বকাপে কিচ্ছু করতে পারেনি, অস্ট্রেলিয়া 7 বার চ্যাম্পিয়ন হলো, সেই দুঃখটা কিছুটা ভোলালো। আর লর্ডসে টেস্ট জেতা মানে লর্ডসকে ক্রিকেটের অভিজাততম উদ্যান বলা হয়।
1: হ্যাঁ, অনেক পুরুষ ক্রিকেটার এখানে 17 রান করতে পারেনি কালকে,
0: এবং মেয়ে 17 রান করেছেন পুরুষ ক্রিকেটে। তো আমাদের এরা অনেক দিলীপ বেঙ্গসারকে লর্ড অফ লর্ডস বলা হতো, গাভাস্কার বাইসেন্টারি টেস্টে করেছিলেন, কিন্তু মেয়েদের মধ্যে এই প্রথম হলো, সেটাও একটা গৌরবের ব্যাপার।
1: ঠিক ঠিক।
0: আচ্ছা, আর কোনো ফোন আছে?
1: হ্যাঁ, ফোন তো আসছেই।
0: আচ্ছা, এবার যেটা বলছি যে এবারে বিশ্বকাপের আরেকটা ভালো দিক আছে, কি বলতো? ফিফার স্লোগানটা কি? গো ফর গোল।
1: ঠিক।
0: এবারে বিশ্বকাপে কিন্তু প্রায়,
1: হ্যাঁ কি বলছেন? হ্যাঁ ফোন, হ্যাঁ
0: এবারে বিশ্বকাপে প্রায় 3 করে গোল হয়েছে, মানে 2.9 প্রতি ম্যাচে, যেটা কিন্তু 2-2.5 ওপর চট করে উঠে না। সবচেয়ে বেশি গোল প্রায় 5 করে হয়েছিল 1954-তে, যেবার হাঙ্গেরি অসামান্য খেলল, তারপরে 2002-3 মতন অ্যাভারেজ ছিল, এইবারে কিন্তু তার কাছাকাছি চলে গেছে যে 2.92।

0: কিন্তু বিশ্বকাপে প্রতি ম্যাচ পিছু হয়ে গেছে।
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, আমি কলেজের সুমন ম্যাচি কথা বলছি।
1: কে বলছেন?
2: কলেজের সুমন ম্যাচি, অত্যন্ত পরিচিত।
1: বলুন। আপনার পরিচিত নাম কিংসুক সরকার, বলুন।
2: আর অজয় সময় যে আকাশ বাংলা সময় ইন্টারভিউটা ওই সূর্যবাবু যেন দেবে, কবে জানতে আছি।
1: হ্যাঁ,
0: 292 গোল হয়েছে 161 ম্যাচে, এবং বেশিরভাগ গোল কখন হয়েছে জানো? 75-90 মিনিটে, মানে খেলার শেষ হাফে গিয়ে। আচ্ছা, টপ অ্যাসিস্ট হচ্ছে অলিসের।
1: টেলিফোনটা নিয়ে নি। হ্যাঁ, শ্রোতা বন্ধুদের আমরা বলি, আপনারা অনুষ্ঠানে যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেই বিষয়ে কথা বলুন। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার দাদা।
1: নমস্কার, বলুন।
3: আমি সুব্রতমাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বলছি।
1: বলুন সুব্রত বাবু, বলুন।
3: হ্যাঁ, কিংসুক দাকে আমার নমস্কার নেবেন। আর উনি যে কথাটা বললেন ফিফা গোফার গোল, ফিফার যে স্লোগান, কিন্তু না, গোফার গোল দেখতে গিয়েও আমরা দেখেছি যে ছোট ছোট দলগুলো যেভাবে, মানে আমরা দেখি যে 4-5টা তো গোল খাবে, কিন্তু পুরো টুর্নামেন্টটা দেখলাম প্রত্যেকটা, মানে গোলকিপারের বিশ্বকাপ এটা, প্রত্যেকটা টিমের গোলকিপার এত সুন্দর, মানে গোল সেভ করেছে, নাহলে আরো হয়তো গোল হতে দেখতে পারতাম। যেমন কেপ ভার্দে, নরওয়ে, এরা ছোট ছোট দল, মানে বিশ্বকাপে যে আর খেলা কেউ ছোট না হয়তো, কিন্তু তাহলেও মানে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কাছে ছোট, কিন্তু এদের যে মানে মেসিরই কত সেভ দিয়েছে কেপ ভার্দে খেলার দিনে দেখলাম। যে আমার মনে হয় এবারে বিশ্বকাপটা কিন্তু শুধুমাত্র স্ট্রাইকারও তো গোল করবি, কিন্তু গোলকিপারদের একটা বড় অবদান মনে হচ্ছে এই বিশ্বকাপটা আছে।
0: দুটো উদাহরণ দিই, একটা হলো ভোজিনহা। ভোজিনা অসামান্য গোলকিপিং করেছেন কেপ ভার্দের হয়ে, এবং ওরা আর্জেন্টিনাকে প্রায় আটকে দিচ্ছিল, মানে আটকে দিয়েছিল এরা তার ওই শেষ মুহূর্তে গোল ছাড়া। আর হচ্ছে সিমন, 5টি ক্লিন শিট টানা উনাই সিমন স্পেনের। শুধু তাই নয়, স্পেনের সিমন 22-26 অপরাজিত, এবং উনি টানা 609 মিনিট অপরাজিত ছিলেন
1: এই বেলজিয়ামের কাছে।
0: হ্যাঁ, বেলজিয়ামের কাছে ক্লিন শিটটা ভাঙলো 5টি, মানে 5টা অপেক্ষার পরে কাজেই। এবং আরেকটা কথা হলো সুইজারল্যান্ড কিন্তু 5টা ম্যাচে অপরাজিত ছিল, তাহলে 5টা ম্যাচে অপরাজিত থাকলে তার গোলকিপারের একটা অবদান থাকবে। সেজন্য এবার গোলকিপারদের তো বিশ্বকাপ অবশ্যই, বড় বড় যারা মানে মেসি, এমবাপ্পে এরা ছাড়াও হ্যারি কেন যারা আর কি লাইমলাইটে আছেন এখন পর্যন্ত।
1: আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম কিংসুকদা যে 4টে ফিফা র্যাঙ্কিং এ থাকা প্রথম 4টি দেশ এবারের সেমিফাইনালে। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পরিসংখ্যান রয়েছে,
0: কি
1: এই নিয়ে তৃতীয়বার এমন ঘটনা ঘটছে, মানে 1970 আর 1990 এর পর যে 4টে সেমিফাইনালিস্ট দলই বিশ্বকাপ জয়ী।
0: এটা কিন্তু বিরাট ব্যাপার, কারণ দেখো শুভজিৎ, অনেক আগে মানে 2000 এর আগে অবধি একটা সময় পর্যন্ত আলোচনা ছিল বিশ্বকাপ তারাই জিতবে যারা আগে জিতেছে। এটা বহুদিন ধরে চলেছে, এটা ব্রেক করলো ফ্রান্স 98 প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে, তার আগে 66 ইংল্যান্ড, সে অনেক আগের ব্যাপার। এইবারে তারপরেও কিন্তু 98 ফ্রান্স জেতার পরে নতুন কোন দল বিশ্বকাপ জিতেছে? মাত্র একটি, সেটা হলো 2010 স্পেন। বাকি সব কিন্তু আগে জেতা দল,
1: আগে জেতা দল, আগে জেতা।
0: কাজেই মানে এটা একটা বড় ব্যাপার যে চ্যাম্পিয়নরাই বারবার করে চ্যাম্পিয়ন হচ্ছে। এবং ফ্রান্সের বা একটা কথা, ফ্রান্স ধরো আমরা যদি ওই ম্যাচটার,
1: আচ্ছা
0: ঠিক আছে।
1: হ্যালো,
4: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
4: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন, আপনি কথা বলুন।
4: হ্যালো,
0: আমরা যদি একটু আলোচনায় আসি সেমিফাইনালে, ফ্রান্স স্পেন প্রথম সেমিফাইনাল, এইটাতে আজ পর্যন্ত যতটুকু খেলা হয়েছে দলগত শক্তি ভারসাম্য মিলিয়ে ফ্রান্স এগিয়ে, কিন্তু সেই এগিয়েটা ততটা নয় যতটা একদম টুর্নামেন্টের প্রথমে মনে হয়েছিল। এখন ফ্রান্স 55-45 এগিয়ে, কোন দিক দিয়ে ফ্রান্স এগিয়ে? তার দুর্ধর্ষ ফরওয়ার্ড লাইন, বলা হচ্ছে 70-এর পেলে, টোস্টাও, জিয়ার্জিনহো, এবং 14-তে মেসুট ওজিল, ক্লোজে, মুলার জার্মানির, 70-এর ব্রাজিল, তারপর 2002-এর ব্রাজিল, রোনাল্ডো, রিভালডো,
1: হ্যাঁ আমি এটার কথা বলছি,
0: রোনাল্ডিনহো, এরা ছাড়া এই ফরওয়ার্ড লাইন আসেনি। ফরওয়ার্ড লাইনে কে কে? এমবাপ্পে, অলরেডি টপ স্কোরার আটটা মেসির সাথে।

0: বিশ্বকাপে মেসির টোটাল 21টা, এমবাপের 20টা, মাত্র 3টে বিশ্বকাপ খেলে, অনেক কম ম্যাচ খেলে, 19টা না 20টা ম্যাচ খেলে, মানে প্রায় ম্যাচ পিছিয়ে এক গোল, যেই অ্যাভারেজটা ফোঁতের পরে আর কারোর হয়নি। আচ্ছা, একমাত্র রোনাল্ডো 9টি গোল করেছিলেন লাস্ট 2009 বিশ্বকাপে, যেটা এরা ছুঁতে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত ওলিসে অসম্ভব প্রতিভাবান। আচ্ছা, ডেম্বেলে অলরেডি একটা হ্যাট্রিক করেছেন এবং দেখিয়েছেন যে এমবাপের পাশে উনিও সমানতালে আছেন।
1: কিন্তু ডেম্বেলে যে 5টা গোল করলো বিশ্বকাপে, 5টা কিন্তু এবারে
0: না, আমি বলছি এবারের কথা বলছি,
1: 18 আর 22 এ কিন্তু গোল করেনি,
0: না গোল করেনি, কিন্তু এবারের বিশ্বকাপে ফরওয়ার্ড লাইনের যদি ভেদ শক্তি ধরো, তার সাথে আছে আছে সাবস্টিটিউট হিসেবে যিনি নিয়েছেন বারকোলা, এই হলো ফ্রান্সের শক্তি। আর স্পেন সবচেয়ে এগিয়ে ডিফেন্সে, তারা 5টা ক্লিন শিট, তাদের ডিফেন্স খুব পোক্ত, গোলকিপার 1 নম্বর গোলকিপার।
1: আচ্ছা, আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, আমরা তারপরে ফিরে আসছি আলোচনায়।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: হ্যাঁ, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম।
0: আচ্ছা, স্পেনের একটা সুবিধা হলো যেটা, 35টি ম্যাচে তারা টানা অপরাজিত, 26টি উইন, 9টি ড্র, এবং এই 35টি ম্যাচেরই কোচ ফুয়েন্তে।
1: ফুয়েন্তে এখনো হারেননি
0: এবং বড় টুর্নামেন্ট হারেননি। উনি 2024 ইউরোকাপ চ্যাম্পিয়ন করেছেন, বিশ্বকাপে এখনো অপরাজিত, 2022 থেকে দায়িত্ব নিয়েছেন। ফুয়েন্তের দুর্ধর্ষ রেকর্ড, মানে না হেরে যে রেকর্ডটা মানে কোনো কোচের কল্পনা করা যায় না।
1: ইয়ামাল একটি কথা বলেছে, সেটা হচ্ছে যে ফ্রান্স যদি কোনো দলকে ভয় করে সেটা
0: হ্যাঁ স্পেন। এটা ঠিক, এটাও ঠিক, স্পেনের যদি দলগত শক্তি ধর, এবার স্পেনের বরাবর দেখো, 2010 যখন চ্যাম্পিয়ন হলো টিকি টাকা ফুটবল খেলে, তখন স্পেন প্রথম ম্যাচ হেরে গেছিল সুইজারল্যান্ডের কাছে সাউথ আফ্রিকাতে, কেউ ভাবেনি স্পেন চ্যাম্পিয়ন হবে, তারপর ফুল ফোটল, কিন্তু কোনো ম্যাচে বেশি গোল করেনি, গোল অ্যাভারেজ কিন্তু খুব কম ছিল, কিন্তু তারা ডিফেন্স নিট রেখেছে, আলট্রা ডিফেন্সিভ, মানে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে ট্রফি নিয়ে চলে গেছে,
1: কার্যকরী ফুটবল।
0: এবার ফ্রান্স বেশি গোল করছে, ফ্রান্স আর্জেন্টিনা 14টি করে গোল করেছিল কোয়ার্টার ফাইনালের আগে, কোয়ার্টার ফাইনালের পরে সেটা 16-17 হয়ে গেছে। স্পেন অতগুলো গোল করেনি, 12টার মধ্যে আটকে আছে, কিন্তু স্পেনের ডিফেন্স অনেক জমাট, কাজেই স্পেন কিন্তু ছেড়ে কথা বলবে না এবং তারা সমানভাবে দাবিদার খেতাবের।
1: আমরা একটু ফোন ধরে নি। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার,
1: কে বলছেন?
3: আমি গোপাল রায় বলছিলাম, নানু টিপুরি।
1: গোপাল বাবু বলুন।
3: হ্যাঁ বলছি, সবাইকে নমস্কার। এবারে কিন্তু দাদা, এবারে আর্জেন্টিনায় জিতবে, এবারে সবাই ঘরে ঘরে চলবে এসি, এবার কিন্তু জিতবে মেসি।
0: একটু আসি আর্জেন্টিনার প্রসঙ্গটা যখন এলো, যে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে,
1: আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ পড়লে তো 1986 কথা,
0: ফকল্যান্ড যুদ্ধ একসময় হয়েছিল এবং তার প্রভাব পড়েছিল 78-এ, তার প্রভাব পড়েছিল 86-তে ইংল্যান্ডের কাছে প্রতিশোধের ম্যাচ, 86-তে আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ড ছিটকে যায়, তার মধ্যে একটি গোল ছিল হ্যান্ড অফ গড ম্যারাডোনার, যেটা রেফারি দেখতে পাননি, গ্যারি লিনেকার একটি গোল শোধ করেছিল। এবারে 1-1 চলছিল, 2-1 হলো,
1: 2-1 গোল, কিন্তু দ্বিতীয় গোলটা শতাব্দীর সেরা গোল
0: মানে পুষি দিয়েছিল, কিন্তু ব্যাপারটা হলো যে ওরা বলে যে এইটা যদি না হতো তাহলে অমুক হতো,
1: হ্যাঁ হ্যাঁ,
0: ইংল্যান্ডের পক্ষে, এবং ইংল্যান্ডে সেই বারুদ এবার আছে,
1: এই ইংল্যান্ডকে কিন্তু অন্যরকম লাগছে।
0: আমরা দৃষ্টি দিচ্ছিলাম হ্যারি কেনের প্রতি, জেনুইন উইনার, পেনাল্টি চট করে মিস করে না, কিন্তু মাঝখান থেকে পরপর দুটো ম্যাচে দুটো করে গোল করে জুট বেলিংহাম এখন শিরোনামে, দুর্দান্ত ফর্মে, গোলে জর্ডান পিকফোর্ড,
1: টমাস টুচেল
0: কোচিংটাই আলাদাভাবে করাচ্ছেন, মানে ইংল্যান্ডের রক্ষণাত্মক খোলসের একটু বেরোচ্ছে, এবং উনি কিন্তু প্রথমে এসেই কিন্তু ফিফার সেরা কোচ নির্বাচিত হয়েছিলেন ক্লাব কোচিংয়ে, তার থেকে এখানে এসেছেন, বেশি দিন নয়, মানে খুবই কম দিন, 2024 হবে। আর হচ্ছে বুকু আসাকা, এরা মিলিয়ে একটা বেশ ভালো লাইন আপ তৈরি করেছে, কিন্তু আমি যদি ধরি আর্জেন্টিনা একজনের জন্য এগিয়ে, যাকে ফুটবলের ঈশ্বর বলতে পারি, মেসি, 39 বছর বয়সে এই খেলা মেসি বাদ দিয়ে আমি কাউকে ওয়ার্ল্ড কাপে আজ অব্দি খেলতে রেখেনি, কারণ ফুটবলারদের বলা যায় সেরা বয়স 26-35 অব্দি টানতে পারে, তার বেশি নয়, মেসি সেটাকে এক্সেপশন হয়ে গেছেন, একা অসম্ভব ভালো খেলছেন, কাজে আর্জেন্টিনা মেসির জন্যই এগিয়ে।
1: ইংল্যান্ড দলে যেটা প্রতিবাদ যেটা হতো সেটা হচ্ছে একটা
0: নকআউটে গিয়ে আটকে যায়
1: আর ওই দলের মধ্যে একটা ইগোর একটা সংকীর্ণ
0: ভীষণ
1: ছিল
0: যেটা এবারে নেই।
1: আচ্ছা কিংসুদা, আমরা একটু যাব বিশ্বকাপের রঙ্গমঞ্চে, আমাদের একটা বিশেষ বিভাগ, সেখানে যাই একটু। বিশ্বকাপের

0: এবারের বিশ্বকাপ ফুটবলের সব খেলাগুলি হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। বেশিরভাগ খেলা হয় এই বিশ্বকাপের জন্য নির্মিত স্টাডিও সেন্টিনারিওতে। মোট তিনটি মাঠে খেলাগুলি হয়েছিল। মোট ১৩টি দল সেবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল। দক্ষিণ আমেরিকা থেকে ৭টি, ইউরোপ থেকে ৪টি, উত্তর আমেরিকা থেকে ২টি। ৪টি গ্রুপের ৪টি শীর্ষস্থানীয় দল সেমিফাইনালে খেলে। ১৩ই জুলাই প্রথম দুটি বিশ্বকাপের ম্যাচ একই সঙ্গে অনুষ্ঠিত হয়। ফ্রান্স ৪-১ গোলে হারায় মেক্সিকোকে স্টাডিও পসিটিওসের মাঠে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৩-০ গোলে হারায় বেলজিয়ামকে স্টাডিও পার্কিউ সেন্ট্রালে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি করেন ১৯৩০ এই ১৩ই জুলাই ফ্রান্সের লুসিয়ান লাউরেন্ট ম্যাচের ১৯ মিনিটে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জেকে গোলকিপার জিমি ডগলাস, তিনি একই দিনে বিশ্বকাপের প্রথম ক্লিনশিট রাখেন কোনো গোল হজম না করে। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি হবে আগামী ২০৩০। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু ওই উরুগুয়ের সেই স্টাডিও সেন্টেনারিওতে। ১৩ই জুলাই দিনটির কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বিশ্বকাপের ইতিহাসে। আর কিংসুকদার মনে থাকতে পারে ২০১৪র ১৩ই জুলাই জার্মানি চতুর্থবার ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলের সেই মারাকানা স্টেডিয়ামে।
1: আরেকটি দিন বলি, মানে যত ফুটবল প্রেমীদের কাছে ওটা একটা শোকের দিন, ৯ই জুলাই সেদিনকে ব্রাজিল ৭-১ গোলে হেরেছিল হরাইজেন্তেতে, পেলে হরাইজেন্তে
0: ওই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা সেই মেসি,
1: সেই মেসি, মেসি দুঃখের দিন,
0: দুঃখের দিন। আর মারিও গোটসে পরিবর্তিত ফুটবলার হিসেবে তিনি গোলটি করেছিলেন। তিনি কিন্তু বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন, কিন্তু ২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন মেসি।
1: এইখানে আমার একটা বলার আছে, এই গোল্ডেন বলটা ঠিক হিসাব পাই না। কেন বলছি, ৯০-এ স্কিলাচি গোল্ডেন বুট ঠিক আছে, ৯০-এ কেন লোথার ম্যাথাউস বিশ্বজয়ী অধিনায়ক, মানে হিউম্যান ইঞ্জিন বলা হচ্ছিল, তিনি গোল্ডেন বল পাবেন না। ৯৮-এ জিদান সব কিছু করে ফ্রান্সকে জেতালো, গোল্ডেন বল পেল রোনাল্ডো, যিনি ফাইনালে চূড়ান্ত ব্যর্থ। ২০০২-এ রোনাল্ডো চূড়ান্ত সফল, গোল্ডেন বল পেলেন অলিভার কান। আচ্ছা ২০০৬-০৯ জিদান ঠিক আছে গোল্ডেন বল পেলেন, কারণ উনি অনেকটা তুলেছিলেন, হেডবাট না হলে হয়তো ফ্রান্সের কাপ যেত। আচ্ছা ২০১০-এ ইনিয়েস্তা শুড গেট গোল্ডেন বল, পেলেন ফোরলান। তা এইগুলোর মানেটা কি? ২০১৪-তে মেসির বদলে জার্মানির মেসুট ওজিল বা এদের কারোর পাওয়া উচিত ছিল, মেসি পেলেন। আবার ২০২২-এ মেসির পাওয়াটা একদম ঠিক আছে, উনি যথার্থ ডিজার্ভ করেন। তো এইগুলো খুবই অদ্ভুত।
0: ঠিক আছে, আমি মোটামুটি আমরা আলোচনা, হ্যাঁ টেলিফোনে মনে হচ্ছে আরেকজন বন্ধু চলে এসেছেন, মনে হচ্ছে আজকের শেষ ফোন। হ্যালো,
1: আচ্ছা একটা কথা বলে দিই, কনফিউশনের জায়গাটা কাটিয়ে দিই, অনেকের এখনো আছে। সেমিফাইনাল দুটো ১৫ এবং ১৬ জুলাই, অর্থাৎ ১৪ জুলাইয়ের রাত শেষে, ১৫ জুলাইয়ের রাত শেষে। অনেকেই কনফিউজ যে ১৩ জুলাই আর ১৪ জুলাইয়ের রাত শেষে কিনা না, ১২:৩০টাতে ডেট হিসেবে ইংলিশ ডেট, যেহেতু রাত্রি ১২টার পরে সবাই ১৫ এবং ১৬। আরেকটা নতুন নিয়ম চালু হয়েছে আবার ফিফা বিশ্বকাপে, যেটা নিয়ে বিতর্কও হয়েছে, সেটা সম্বন্ধে একটু আলোকপাত করে, হাইড্রেশন ব্রেক। ব্যাপারটা হলো উত্তর আমেরিকাতে আর্দ্রতার হাত থেকে প্লেয়ারদের এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য ফিফা এনেছে প্রতি অর্ধের ২২ মিনিটে করে একটি ৩ মিনিটের ব্রেক হবে, সেটি হবে হাইড্রেশন ব্রেক। ড্রিঙ্কস ব্রেক ছিল, হাইড্রেশন ব্রেক নিয়ে বলা হচ্ছে একটা টিম টপ গিয়ারে আছে, ওই দিয়ে তো তার উল্টো দিবে, মানে এটা নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু একটা নতুন জিনিস।
0: ঠিক, কিছুটা হয়তো বিজ্ঞাপন টিভিতে,
1: হ্যাঁ বিজ্ঞাপনটা নিয়েও হচ্ছে যে কেন এত বিজ্ঞাপন দেখানোর জন্য এটা করা হচ্ছে, এবং নতুন করে যারা পিছিয়ে আছে তারা স্ট্র্যাটেজির সাজানোর টাইম বাই করার স্কোপ পেয়ে যাচ্ছে, এগুলো সমালোচনা।
0: দেখি টেলিফোনে কেউ আছেন মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যালো, না, হ্যাঁ আমরা মোটামুটিভাবে সেমিফাইনালে, মানে যে দুটি সেমিফাইনাল হবে ফ্রান্স,
1: তাতে একেবারে সেরা সেরা লড়াই, সেয়ানে সেয়ানে তুল্যমূল্য। আমরা মনে হচ্ছে তুমিও তাই, ফ্রান্স ফ্রান্স স্পেনের মধ্যে সামান্য গিয়ে ফ্রান্স প্রায় কাছাকাছি যদিও এরা, আর আর্জেন্টিনা ইংল্যান্ডের মধ্যে আর্জেন্টিনাও সামান্য গিয়ে, এবং দ্যাট টু অনলি ফর মেসি, নট অ্যাজ এ টিম।
0: আর্জেন্টিনা দল কিন্তু সেভাবে
1: না দারুণ কিছু নয়, যদিও গত ম্যাচে আর্জেন্টিনা মেসির সাহায্য ছাড়াই ৩-১ জিতেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
0: তবে একটা কথা, আর্জেন্টিনা সমস্যায় পড়লে কিন্তু কোন রকম ভাবে ম্যাচটিকে
1: বার করে নিতে পারবে, এবং সেটা সেটা পার করে নিতে পারবে মেসি। মেসি সেই অদ্ভুত ক্যাপাসিটি এখনো ধরেন, যে কোনো হারা ম্যাচকে জিতিয়ে দেওয়ার বা ড্র করা ম্যাচকেও জেতানোর।

0: বন্ধুরা, আজকে আমরা আলোচনায় ছিলাম ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে। শ্রোতা বন্ধুরা টেলিফোনে এলেন, তাদের কথা জানালেন, মতামত জানালেন, আর আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন আমাদের ক্রীড়া বিভাগের প্রাক্তন প্রযোজক, প্রোগ্রাম এক্সিকিউটিভ এবং আকাশবাণী কলকাতার প্রাক্তন হেড অব দি প্রোগ্রাম কিংসুক সরকার।
1: কিংসুক, আমাদের খুব ভালো লাগছে এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে চারটি দলকে আমরা দেখতে চাই শিল্পের সুখ আর কান্নার জল।
0: অনেক ধন্যবাদ।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক কৌশিক নস্কর ও দুই শিক্ষার্থী।
1: নমস্কার, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আমার সাথেই আজকে উপস্থিত আছে আমাদের এই বিদ্যালয়ের দুজন ছাত্র।
2: নমস্কার, আমি অভিরূপ খাঁ।
3: নমস্কার, আমি সোহম মণ্ডল। স্যার, তাহলে আজকের আপনি আমাদের কোন অধ্যায় নিয়ে আলোচনা করবেন?
1: আজকে আমরা তোমাদের ভৌতবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই বিষয়ে আলোচনার আগে তোমরা আমাকে বলো তো, ব্যাটারি থেকে আমরা কি পাই?
2: স্যার, ব্যাটারি থেকে আমরা তড়িৎ শক্তি পাই।
1: একদম ঠিক বলেছ অভিরূপ। আচ্ছা সোহম, তুমি বলতে পারবে এই তড়িৎ শক্তি আমরা পাই কিভাবে?
3: স্যার, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে।
1: একদমই ঠিক বলেছো।

0: তাহলে আমরা বুঝলাম ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
1: আচ্ছা স্যার, এর উল্টোটা অর্থাৎ তড়িৎ শক্তিকে রাসায়নিক পরিবর্তনের জন্য ব্যবহার করা যায় না?
0: নিশ্চয়ই যায়। রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তড়িৎ রসায়ন, যেখানে তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির মধ্যে সম্পর্ক এবং তাদের পারস্পরিক রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয়। তড়িৎ রসায়ন দুই প্রকার তড়িৎ রাসায়নিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। এক, তড়িৎ শক্তি দিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা, এবং রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপাদন করা। আমাদের দশম শ্রেণীর পাঠ্যক্রমে তড়িৎ শক্তি দিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা অন্তর্ভুক্ত আছে। তোমরা তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের রসায়ন অংশের তৃতীয় অধ্যায় দেখবে আছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া।
2: স্যার, তড়িৎ প্রবাহ হলেই কি রাসায়নিক পরিবর্তন ঘটবে? বাড়িতে তো স্যার পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেখানে তো কোনো রাসায়নিক পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না।
0: দেখো, তড়িৎ পরিবাহী পদার্থকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করি। এক হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ যারা মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে, যেমন ধরো বিভিন্ন ধাতব পরিবাহী, সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম ইত্যাদি। আবার তোমরা জানো অনেক অধাতব পরিবাহীও আছে, যেমন ধরো গ্রাফাইট, গ্যাস কার্বন। আর একটা যেটা আছে সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
1: স্যার, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি যদি একটু বুঝিয়ে বলেন।
0: নিশ্চয়ই বলবো। যে সকল যৌগিক পদার্থ গলিত অবস্থায় অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়নে বিশ্লিষ্ট হয়ে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিকভাবে পরিবর্তন হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, সেই সকল যৌগকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এই প্রসঙ্গে ছাত্রছাত্রী তোমাদের বলে রাখি, তোমরা চাইলে এগুলো একটু নোট করে নিতে পারো, তাতে তোমাদের পরবর্তীতে পড়াশুনো করতে সুবিধা হবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই যে সমগ্র প্রক্রিয়াটা, অর্থাৎ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালানোর ফলে যে প্রক্রিয়ায় পদার্থটির রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস বলি। দেখো, তোমরা নামের মধ্যেই দেখতে পাচ্ছ বিশ্লেষণ। বিশ্লেষণ মানে তোমরা জানো যে ভেঙে দেওয়া। তাহলে এই যে তড়িৎ বিশ্লেষণ, এই নামের মর্মার্থ হল তড়িৎ পাঠিয়ে কোনো পদার্থকে বিশ্লিষ্ট করে দেওয়া। আচ্ছা বলতো, এই যে ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে তড়িৎ পরিবহন হয় বললাম, তোমরা কি জানো ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে আমরা কি বুঝি?
1: হ্যাঁ স্যার, জানি। ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা বলি ক্যাটায়ন এবং ঋণাত্মক আধানযুক্ত আয়নকে আমরা বলি অ্যানায়ন।
0: বাহ, খুব সুন্দর অভিরূপ, একদম ঠিক বলেছো। আচ্ছা সোহম, বলতো আয়ন কখন উৎপন্ন হয়?
2: স্যার, পরমাণুর ইলেকট্রন বর্জন বা গ্রহণ করলে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন হয়, বর্জন করলে ক্যাটায়ন ও গ্রহণ করলে অ্যানায়ন। আর স্যার, সমস্ত রাসায়নিক যৌগই কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে?
0: না, সমস্ত রাসায়নিক যৌগ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। সাধারণত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি আয়নীয় প্রকৃতির যৌগ। তবে এটাও ঠিক, আয়নীয় প্রকৃতির যৌগ হলেই যে সেটি তড়িৎ বিশ্লেষ্য হবে তেমনও কিন্তু কথা নয়। তবে বেশিরভাগ পদার্থগুলোই কিন্তু আয়নীয় যৌগ। আবার কিছু সমযোজী পদার্থ আছে যারা তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করি। এক হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন খুব ভালো করতে পারে, অর্থাৎ তড়িৎ পরিবহন যে মাত্রা সেটা খুব বেশি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি। আবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, অর্থাৎ যাদের গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন মাত্রা খুব কম, যেমন অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ইত্যাদি।
1: স্যার, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা বেশি তড়িৎ পরিবহন করছে, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা কম তড়িৎ পরিবহন করছে, এর কারণটা কি?
0: দেখো, তড়িৎ পরিবহন কে কত করবে, অর্থাৎ তড়িৎ পরিবহনের মাত্রা, সেটা নির্ভর করে উৎপন্ন আয়নের সংখ্যার উপর। তীব্র তড়িৎ বিশ্লেষ্যরা প্রায় সম্পূর্ণরূপে আয়নে ভেঙে যায়, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্যরা সম্পূর্ণরূপে আয়নে ভাঙে না।
2: তাহলে স্যার বুঝবো কিভাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্যরা কি পরিমাণ আয়নে বিশ্লিষ্ট হবে?
0: খুব ভালো প্রশ্ন করেছো। এই প্রশ্নের উত্তর আমরা পাবো আয়নায়ন মাত্রা বা বিয়োজন মাত্রা থেকে। গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্যের মোট অণুর যত ভগ্নাংশ আয়নিত হয় তাকে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের আয়নায়ন বা বিয়োজন মাত্রা বলে। ব্যাপারটা তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্যের 0.5 মোল দ্রবীভূত আছে। যদি তড়িৎ বিশ্লেষ্যটি 0.2 মোল আয়নিত হয় তাহলে আয়নায়ন মাত্রা হবে 0.2/0.5 অর্থাৎ 0.4। আমরা কিন্তু এটাকে শতকরাতেও প্রকাশ করতে পারি। তখন আমরা কি করব না, এই যে 0.4 হলো এর সাথে 100% দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ হবে 40%। আচ্ছা তোমরা বলতে পারবে আয়নায়ন মাত্রার সর্বোচ্চ মান কত?
2: স্যার 1/100%।
0: একদমই ঠিক। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলে তাত্ত্বিকভাবে সে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আয়নায়ন মাত্রা হবে 1/100%। এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে যেহেতু এরা সম্পূর্ণরূপে আয়নিত হয় না তাই এই মান হবে 1-এর চেয়ে কম বা শতকরাতে বললে 100%-এর কম।
1: আচ্ছা স্যার বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আলোচনা থেকে বুঝতে পারলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। তাহলে স্যার পারদ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাহলে কি স্যার আমরা পারদকেও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো?
0: বাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। দেখো পারদ ধাতু, ফলে এটি তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রনের সাহায্যে। আর আমরা শিখেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে, তাই পারদকে আমরা ধাতব ইলেকট্রনীয় পরিবাহী বলবো, তড়িৎ বিশ্লেষ্য কিন্তু বলতে পারবো না। আচ্ছা আমরা তাহলে কি শিখলাম, না ধাতব পরিবাহীরা মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা মুক্ত ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আর কি কি পার্থক্য আছে বলে তোমাদের মনে হয়?
1: তড়িৎ প্রবাহিত হলে ধাতব পরিবাহীতে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থে রাসায়নিক পরিবর্তন ঘটে।
0: বা একদমই ঠিক বলেছো। আর কি কোনো পার্থক্য আছে?
2: ধাতব পরিবাহীরা সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থরা গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে।
0: বা ঠিক বলেছো একদম। তবে একটা কথা স্মরণ করিয়ে দিই, ধাতব পরিবাহীরা সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু আগেই একটা প্রশ্ন অভিরূপ করেছিল যে পারদ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এক্ষেত্রে কিন্তু পারদ কিন্তু ধাতব পরিবাহী, ফলে তাই সাধারণত সবাই কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু পারদ ব্যতিক্রমী ক্ষেত্রে কিন্তু গলিত অবস্থায় ধাতব পরিবাহী হিসাবে তড়িৎ পরিবহন করে। আচ্ছা এছাড়াও কিন্তু আরো পার্থক্য আছে, যেমন উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবাহিতা কমে যায় কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতা বেড়ে যায়। আবার ধাতব পরিবাহীর তড়িৎ পরিবাহিতার মান তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুলনায় বেশি হয়।
1: আচ্ছা স্যার, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থদের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয়?
0: দেখো তড়িৎ বিশ্লেষণ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে আমরা বলি ভোল্টমিটার। তবে এক্ষেত্রে একটা সমস্যা আছে, এক্ষেত্রে ভোল্টমিটারের সাথে তোমাদের মাঝে সাঝে গুলিয়ে যায় ব্যাপারটা। তড়িৎ বিভব মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। তোমরা সবাই জানো বিভবের একক ভোল্ট, তাই বিভব মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। আর যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় নিয়ে তড়িৎ পাঠিয়ে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পাদন করা হয় তাকে ভোল্টমিটার বলে।
2: স্যার, ভোল্টমিটার যন্ত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ কিভাবে পাঠানো হয়?
0: দেখো আমাদের একটা তড়িৎ উৎস লাগবে। সাধারণত আমরা এর জন্য ব্যাটারির ব্যবহার করি। আর লাগবে কি? আর লাগবে দুটি তড়িৎদ্বার। তড়িৎদ্বার হলো তড়িতের সুপরিবাহী কোনো ধাতব পাত বা দণ্ড, যদিও অধাতব কোনো পদার্থও হতে পারে। ধাতব পাত দণ্ডের মধ্যে আমরা কি নিতে পারি না, আমরা নিতে পারি প্লাটিনাম, আমরা নিতে পারি কপার, আবার অধাতুর মধ্যে আমরা গ্রাফাইটও কিন্তু ব্যবহার করি। এই যে যারা ধাতব দণ্ড বা পাত ব্যবহার করলাম বা অধাতব পদার্থ আমরা ব্যবহার করলাম তড়িৎদ্বার হিসাবে, এটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে নিমজ্জিত রাখবো আমরা, এবং এই দণ্ডগুলোই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পাঠাবে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে যে তড়িৎদ্বার তাকে বলে অ্যানোড, এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে যে তড়িৎদ্বার তাকে বলে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় না, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে গেল, সেই যে ক্যাটায়নগুলো তারা ক্যাথোডের দিকে যাবে এবং অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে।
1: স্যার, পরীক্ষার সময় তো ক্যাথোড অ্যানোড মনে রাখা চাপে পড়ে গুলিয়ে যেতে পারে, এটা কি কোনো সহজ কৌশল বা নিয়ম আছে মনে রাখার?
0: দেখো, যদি জানা জিনিস পরীক্ষায় গুলিয়ে ফেলো না, তাহলে স্বাভাবিকভাবেই তোমরা প্যানিক করবে। এই প্যানিকটাকে যদি আমরা একটু ভালো করে ভেবে নিই, তাহলে আর ক্যাথোড অ্যানোড গুলিয়ে যাবে না।
2: স্যার কিভাবে?
0: দেখো, যদি প্যানিককে আমরা একটু পুরোপুরিভাবে ভেঙে লিখি, প্যানিকের স্পেলিং হচ্ছে PANIC, এটাকে যদি আমরা ভেঙে লিখি কিভাবে ভাববো, না পজিটিভ ইজ অ্যানোড অ্যান্ড নেগেটিভ ইজ ক্যাথোড, অর্থাৎ যেটা ধনাত্মক অংশের সঙ্গে যুক্ত থাকবে ব্যাটারির সেটা হচ্ছে অ্যানোড, এবং যেটা ঋণাত্মক অংশের সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। আশা করি এরপর আর তোমাদের অসুবিধা হবে না।
1: না স্যার, আর অসুবিধা হবে না। আচ্ছা স্যার, আমরা চলতড়িৎ অধ্যায় পড়েছিলাম এসি বা পরিবর্তী প্রবাহ হয়, আবার ডিসি বা সমপ্রবাহ হয়। এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এসি বা ডিসির মধ্যে কোনটা ব্যবহার করব?
0: যথোপযুক্ত প্রশ্ন করেছো। এক্ষেত্রে আমাদের কিন্তু ডিসি বা সমপ্রবাহই ব্যবহার করতে হবে, কারণ এসি ব্যবহার করলে প্রতি মুহূর্তে প্রবাহের অভিমুখ বদল হবে, ফলে তড়িদ্বারগুলির পরিবর্তন হবে, ফলে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি নির্দিষ্ট তড়িদ্বারের দিকে যেতে পারে না, সেই জন্য কোনো রাসায়নিক পরিবর্তনও হবে না, এর ফলে পুরো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আর ঘটবে না।
2: স্যার একটা উদাহরণ দিয়ে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা বোঝালে ভালো হয়।
0: অবশ্যই, আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl এর তড়িৎ বিশ্লেষণ প্লাটিনাম তড়িদ্বারের সাহায্যে আলোচনা করতে পারি। এক্ষেত্রে প্রথমে গলিত NaCl বিয়োজিত হয়ে Na+ ক্যাটায়ন ও Cl- অ্যানায়নে পরিণত হবে। Cl- অ্যানায়নকে আমরা ক্লোরাইড মূলক হিসাবেও চিহ্নিত করি। Na+ ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে Na-তে অর্থাৎ সোডিয়াম পরমাণুতে বিজারিত হয়, এবং Cl- অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে Cl পরমাণুতে জারিত হয়। এবার আমরা সবাই জানি যে Cl Cl2 অনুরূপে অবস্থান করে, তাই দুটি Cl পরমাণু পরস্পর যুক্ত হয়ে Cl2 অণু উৎপন্ন করে। এক্ষেত্রে তোমরা আরও একটা বিষয় লক্ষ্য করো, ক্যাথোডে বিজারণ ঘটেছে এবং অ্যানোডে জারণ ঘটেছে, তাই তড়িদ্বারের সংজ্ঞা কিন্তু আমরা একটু অন্যভাবেও দিতে পারি, যে তড়িদ্বারে বিজারণ ঘটে সেটা হচ্ছে ক্যাথোড, এবং যে তড়িদ্দ্বারে জারণ ঘটে সেটা হচ্ছে অ্যানোড।
1: আচ্ছা স্যার, এই তড়িদ্দ্বারগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
0: হ্যাঁ, করতেই পারে, আবার নাও করতে পারে। তড়িৎ বিশ্লেষণের সময় যদি তড়িদ্দ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ না করে, তাহলে তাকে আমরা নিষ্ক্রিয় তড়িদ্দ্বার বলবো, এবং যদি দেখি রাসায়নিক পরিবর্তনে অংশগ্রহণ করছে তড়িদ্দ্বার, তখন তাকে আমরা সক্রিয় তড়িদ্দ্বার বলবো।
2: স্যার আমাদের খুব পরিচিত যৌগ জল অর্থাৎ H2O, জলে তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব কি?
0: অবশ্যই করা সম্ভব। এক্ষেত্রে আমরা যে ভোল্টামিটার ব্যবহার করি সেটিকে হফম্যানের ভোল্টামিটার বলে, এবং তড়িদ্দার হিসাবে আমরা এক্ষেত্রে প্লাটিনাম ব্যবহার করি। তবে এক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে।
2: হ্যাঁ স্যার, আমিও একটু একটু আন্দাজ করছি। জল তো সমযোজী পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সহজে আয়নে নিশ্চয়ই ভাঙবে না।
0: তোমার আন্দাজ একদম সঠিক। বিশুদ্ধ জলের আয়নীভবন মাত্রা খুবই কম, তাই জলের সাথে সামান্য H2SO4 মিশিয়ে দেওয়া হয়, ফলে জলের আয়নায়ন মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়।
1: স্যার শুধুই কি H2SO4ই ব্যবহার করা হয়? HCl বা HNO3 কেন মেশানো হয় না?
0: H2SO4 এর বিয়োজনে উৎপন্ন সালফেট আয়নের মানে SO4-2- আয়নের অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা H2 এর বিয়োজনে উৎপন্ন OH- আয়নের থেকে অনেক কম, ফলে OH- আয়ন বিনা বাধায় অ্যানোডে মুক্ত হতে পারে। কিন্তু HCl বা HNO3 থেকে উৎপন্ন Cl- বা NO3- আয়ন সালফেট মাইনাস আয়ন অপেক্ষা মানে SO4-2- আয়ন অপেক্ষা অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা কিন্তু এদের বেশি, ফলে এরা OH- আয়নের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ফলে OH- আয়ন অ্যানোডে সহজে মুক্ত হতে পারে না, তাই HCl বা HNO3 এক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না।
2: বুঝতে পারলাম স্যার, এক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হবে?
0: খুবই সহজ, H2 ভেঙে গিয়ে H+ ও OH- আয়ন উৎপন্ন করবে। H+ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে বিজারিত হবে, এবং H এর দুটি পরমাণু একত্রিত হয়ে H2 গ্যাস উৎপন্ন করবে, এবং OH- আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন হবে, OH-এ জারিত হবে, 4টি OH একত্রিত হয়ে O2 এবং 2H2 উৎপন্ন করবে, অর্থাৎ 4OH O2 প্লাস 2H2।
1: আচ্ছা স্যার, এই কে আগে মুক্ত হবে আর কে পরে মুক্ত হবে এটা আমরা বুঝবো কি করে?
0: দেখো এই যে আগে মুক্ত হবে

0: বা কে পরে মুক্ত হবে সেটা সম্পূর্ণরূপে বোঝা যায় তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে।
1: স্যার, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কি?
0: তড়িৎ রাসায়নিক শ্রেণী হচ্ছে ধাতুদের সক্রিয়তা শ্রেণী। এখানে ক্রমবর্ধমান বিজন বিভবের ওপর ভিত্তি করে মৌলগুলিকে সাজানো হয়, যার বিজন বিভবের মান যত কম সে জারিত হবে এবং যার বিজন বিভবের মান যত বেশি সে বিজারিত হবে।
1: আচ্ছা স্যার, এই বিজারণ বিভবের মান কম বেশি সেটা তো বুঝলাম, কিন্তু এই শ্রেণীটা মনে রাখার কি কোনো কৌশল নেই?
0: অবশ্যই আছে, তবে পুরো শ্রেণী মনে রাখার দরকার তোমাদের নেই এখন। তোমরা বরং এই ক্লাস টেনে হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করছে তাদেরকে কায়দা করে একটু মনে রাখতে পারো।
1: স্যার, কিভাবে মনে রাখবো?
0: দেখো, তোমরা ট্রেনে যাওয়ার সময় হয়তো কখনো বাদাম ছাপা খেয়েছো, সেই বাদাম ছাপাটাকে মনে রাখবে, এবং ছাপার পুরো ফর্মটা যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমরা হাইড্রোজেনের নিচে কারা আছে তাদেরকে জানতে পারব। ছাপার যদি আমরা ইংরাজি স্পেলিং দেখি, CHAPA, এখানে সিতে কপার বা সিউ, এইচতে মার্কারি বা HG, এতে সিলভার বা AG, পিতে প্লাটিনাম বা PT এবং এতে সোনা বা AU। এটা মনে রাখতে পারলে তোমাদের কি সুবিধা হবে দেখো একবার। তোমরা ক্লাস 9 থাকাকালীন বা 8 থাকাকালীন পড়েছ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতু হাইড্রোজেনের উপরে আছে তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এবার দেখো, অ্যাসিড যখন ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের বিজন ঘটছে এবং ধাতুটি জারিত হচ্ছে। এবার দেখো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের যারা নিচে আছে তারা তো হাইড্রোজেনকে বিজারিত করতে পারবে না, কারণ তাদের বিজারণ বিভবের মান বেশি। ফলে এক্ষেত্রে যখন তোমরা কপার বা প্লাটিনাম বা সিলভার এদের সাথে অ্যাসিডের বিক্রিয়া করাবে তখন কিন্তু এরা নিজেরা বিজারিত হবে, হাইড্রোজেনকে বিজারিত করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে না। তাই তোমরা ক্লাস 8 বা 9 থাকাকালীন তোমরা শিখেছো যে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে কেবলমাত্র তারাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে।
1: আচ্ছা স্যার, বুঝতে পারলাম।
0: আচ্ছা, বুঝতে তো পারলে, এখন তোমরা আমাকে বলো তো, এই যে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো জলের তড়িৎ বিশ্লেষণে, এক্ষেত্রে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস অর্থাৎ ক্যাথোড ও অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হলো তাদের আয়তনের অনুপাত কত হবে?
1: স্যার, ক্যাথোডে তো H2 এবং অ্যানোডে O2 গ্যাস উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে আয়তনের অনুপাত হবে 2:1।
0: একদমই ঠিক বলেছ। আচ্ছা, তাহলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত হবে?
1: স্যার, মনে হচ্ছে 1:6 হবে।
0: না, এটা কিন্তু ঠিক হলো না, একটু ভুল হলো। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং অক্সিজেনের 16, তাই H2 ক্ষেত্রে যদি আমরা ভরের অনুপাত করি 2:16 অর্থাৎ 2:16 হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 1:8।
1: স্যার, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে, এই যে আমরা তড়িৎ বিশ্লেষণ পড়ছি এর প্রয়োগ আমরা কোথায় করতে পারি?
0: খুব ভালো প্রশ্ন করেছো। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ অনেক। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি, রাসায়নিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশিত হওয়ার পর ধাতুর বিশুদ্ধিকরণ করতে পারি, আবার তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিংও করতে পারি।
1: স্যার, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি এমন একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়।
0: অবশ্যই, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু কিভাবে নিষ্কাশন করা হয়, তো সেটাকেই আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি এখানে তোমাদের অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে হয় সেই আলোচনাটাই আছে। আমরা এই পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে 60% ক্রায়োলাইট, 20% ফ্লোরোস্পাত এবং 20% অ্যালুমিনা ব্যবহার করি। এক্ষেত্রে ভোল্টামিটার হিসাবে নেওয়া হয় ইস্পাতের তৈরি ট্যাঙ্ক, ক্যাথোডে থাকে গ্যাস কার্বনের আস্তরণ এবং অ্যানোডে ব্যবহার করা হয় গ্রাফাইট দণ্ড। এই তড়িৎ বিশ্লেষণের উষ্ণতা প্রায় 900°C উষ্ণতায় ঘটানো হয়। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, এই যে ক্রায়োলাইট আর ফ্লোরোস্পার মেশানো হলো অ্যালুমিনার থেকে, তার প্রধানই কারণ হলো যদি আমরা শুধু গলিত অ্যালুমিনা নিয়ে তড়িৎ বিশ্লেষণ করতাম সেক্ষেত্রে অনেক বেশি উষ্ণতা লাগে। ক্রায়োলাইট ও ফ্লোরোস্পার যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে উষ্ণতা তুলনামূলকভাবে অনেক কম লাগে। এবার আসা যাক, এই যে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা ঘটে কেমন। দেখো, আমরা সবাই জানি অ্যালুমিনার সংকেত হচ্ছে Al2O3, অর্থাৎ অ্যালুমিনা বিয়োজিত হয়ে প্রথমে Al3+ আয়ন হিসাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন হিসাবে O2- আয়নে পরিণত হয়। এবার ক্যাথোডে অ্যালুমিনিয়াম আয়ন যায় গিয়ে দুটো Al3+ আয়ন অর্থাৎ 2Al3+ তারা 6টি ইলেকট্রন গ্রহণ করে এল পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ পুরো বিক্রিয়া হবে টু এল থ্রি প্লাস প্লাস সিক্স ইলেকট্রন তীরচিহ্ন দিয়ে টু এল। আবার অন্যদিকে তিনটি ও টু মাইনাস আয়ন ছটি ইলেকট্রন বর্জন করে তিনটি ও পরমাণুতে পরিণত হয়। এরম তিনটি ও পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে থ্রি ও টু উৎপন্ন হবে। বোঝা গেল ব্যাপারটা?
2: হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা স্যার, এইভাবে তড়িৎ বিশ্লেষণের দ্বারা কোনো ধাতু বিশুদ্ধকরণ করা যায় কি?
0: হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা বিশুদ্ধিকরণ করতে পারব। এক্ষেত্রে তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে কপার ধাতুর বিশুদ্ধিকরণ। এটা বললেই তোমাদের ব্যাপারটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বলে রাখি, বিভিন্ন পদ্ধতিতে কপারের আকরিক থেকে কপার ধাতু পাওয়া যায়, তাতে প্রচুর পরিমাণে অশুদ্ধি থাকে। এই অশুদ্ধ কপার যেটা, তাকে আমরা বলি ব্লিস্টার কপার। এই ব্লিস্টার কপার থেকে বিশুদ্ধ কপার নিষ্কাশন করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে ক্যাথোড রূপে পাতলা বিশুদ্ধ কপারের পাত এবং অ্যানোড রূপে ব্লিস্টার কপার নেওয়া হয়, অর্থাৎ যেটা অশুদ্ধ কপার, এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কপার সালফেটের দ্রবণ নেওয়া হয়। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় কপার সালফেট বিয়োজিত হয়ে কপার অর্থাৎ সিউ টু প্লাস আয়ন এবং সালফেট মূলক অর্থাৎ এসোফোর টু মাইনাস মূলক উৎপন্ন করে, এবং জল অর্থাৎ এইচ টু বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন উৎপন্ন হয়। এখন তোমাদের আগেই বলেছি এইচ প্লাস অপেক্ষা কপারের ক্যাথোডে বিজারিত হওয়ার ক্ষমতাটা, প্রবণতা বেশি। তাই ক্যাথোডে কপার ক্যাটায়ন যেটা, সেটা দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউ পরমাণু অর্থাৎ কপার পরমাণুতে পরিণত হয়। এবং উল্টো দিকে এই যে সালফেট মানে এসোফোর টু মাইনাস এবং ওইচ মাইনাস, এদের ইলেকট্রন বর্জন করে জারিত হওয়ার প্রবণতা অ্যানোডে যে কপার দণ্ড আছে কিন্তু তার চেয়ে অনেক কম। ফলে অ্যানোডের যে কপার আছে সেই কপারটা দুটো ইলেকট্রন বর্জন করে সিউ টু প্লাসে পরিণত হয়। এর ফলে বিশুদ্ধ কপার ক্যাথোডে জমা হবে এবং অ্যানোডে অশুদ্ধিরূপে কিছু পদার্থ যেগুলো ছিল কপারের সাথে, সেগুলো আমরা যদি অ্যানোডের নিচে একটি মসলিনের থলি রাখি সেখানে জমা হবে।
1: স্যার, এই কাদার মতো অংশটিকে কি বলা হয়?
0: এই যে ব্লিস্টার বা অশুদ্ধ কপারের তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধিকরণের সময় অ্যানোডে অশুদ্ধিরূপে আমরা যেই কাদার মতো অংশ পেলাম, অর্থাৎ মসলিনের থলিতে যেগুলো জমা হলো, অর্থাৎ সোনা রূপা প্লাটিনাম ইত্যাদি ধাতু এর মধ্যে থাকে, এটাকে আমরা বলবো অ্যানোড মাট বা অ্যানোড কাদা।
1: আচ্ছা স্যার, বুঝতে পারলাম।
2: স্যার, আপনি তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ হিসাবে বলেছিলেন তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং করা যায়, এই ব্যাপারটা ঠিক কি?
0: আচ্ছা বলছি, তোমরা নিশ্চয়ই শুনেছ, তোমাদের মা বা বাড়ির কোনো মহিলা সদস্যদের থেকে নিশ্চয়ই শুনেছ যে গোল্ড প্লেটেড জুয়েলারি, বা শুনে থাকবে হয়তো যে সোনার জলে ধোয়া গয়না, এগুলো অন্য কিছুই না, তড়িৎ লেপন পদ্ধতিতে এগুলো করা হয়।
1: হ্যাঁ স্যার, শুনেছি। তাহলে স্যার, এই তড়িৎ লেপনের সংজ্ঞাটা কি হবে?
0: দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। এক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোডে রাখা হয়, আর যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোডে রাখা হয়, এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে অ্যানোডে থাকা ধাতুর কোনো তড়িৎ বিশ্লেষ্য লবণ নেওয়া হবে।
2: স্যার, একটা উদাহরণ দিয়ে বলুন ব্যাপারটা।
0: ধরো লোহার চামচের ওপর নিকেলের আস্তরণ দেওয়া হবে, তো সেক্ষেত্রে অভিরূপ আমাকে বলো যে লোহার চামচ আর নিকেলের পাতের মধ্যে কোনটা ক্যাথোড এবং কোনটা অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব।
1: স্যার, এক্ষেত্রে লোহার চামচটিকে ক্যাথোড এবং বিশুদ্ধ নিকেলের দণ্ডকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে, কিন্তু স্যার তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হবে?
0: দেখো, এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে নিকেল সালফেটের দ্রবণ নেওয়া হবে।
2: তাহলে স্যার, গোল্ড প্লেটিং বা সিলভার প্লেটিং এ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নেওয়া হবে?
0: ভালো প্রশ্ন। গোল্ড প্লেটিং এ তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম অরোসায়নাইটের দ্রবণ নেওয়া হয়, এছাড়া সঙ্গে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এবং পটাশিয়াম কার্বনেট একটু মিশিয়ে দেওয়া হয়। আর সিলভার প্লেটিং এর সময় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে প্রধানত পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইডের দ্রবণ এবং তার সঙ্গে পটাশিয়াম সায়ানাইড এবং পটাশিয়াম কার্বনেটের দ্রবণ নেওয়া হয়।
1: আচ্ছা স্যার, এই তড়িৎ লেপন করার প্রধান উদ্দেশ্যটা কি?
0: দেখো, এই তড়িৎ লেপনের প্রধান উদ্দেশ্য হল এই যে সক্রিয় ধাতুর বস্তুকে ক্ষয়ের হাত থেকে আমরা রক্ষা করব। আর অবশ্যই তড়িৎ লেপন করলে যে ধাতব বস্তু আছে তাদের সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি পায়।
2: স্যার, এই সকল ব্যবহারগুলি ছাড়া তড়িৎ বিশ্লেষণের অপর কোন ব্যবহার আছে কি?
0: এই তিনটাই প্রধান। এছাড়া শিল্প পদ্ধতিতে অনেক রাসায়নিক দ্রব্য প্রস্তুতির ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেমন আমরা যদি কাস্ট

0: কেল্লার পদ্ধতি দেখি, সেখানে গাঢ় এনিশিয়ালের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করে আমরা কস্টিক সোডা প্রস্তুত করতে পারি। মোটামুটিভাবে তোমাদের সিলেবাসের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা আলোচনা করলাম, তো আমরা একবার জাস্ট সামারাইজ করে নিই যে এখান থেকে কেমন কেমন প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এবং এই যে তড়িৎ বিশ্লেষ্য বললাম, এই তড়িৎ বিশ্লেষ্যের যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাদের ভাগ আসতে পারে এবং তাদের উদাহরণ আসতে পারে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার উদ্দেশ্য আসতে পারে, তড়িৎ বিশ্লেষণ করে জল থেকে কিভাবে হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটার পদ্ধতি আসতে পারে, তাদের ভরের অনুপাত আসতে পারে, তাদের আয়তনের অনুপাত আসতে পারে। এছাড়া আমরা এই যে কেন এখানে ডিসি কারেন্ট ব্যবহার করব, এসি কারেন্ট ব্যবহার করব না তড়িৎ বিশ্লেষণের সময়, সেই সংক্রান্ত প্রশ্নও আসতে পারে। ধাতব পরিবাহীর সাথে তড়িৎ বিশ্লেষ্য যে পরিবাহী তাদের মধ্যে কি পার্থক্য আছে, সেই ধরনের পার্থক্য পরীক্ষায় কিন্তু আসতে পারে। এছাড়া তড়িৎ লেপনের যে উদ্দেশ্যগুলো আমরা পড়লাম, অর্থাৎ তড়িৎ লেপন থেকে আমরা যে ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করছি বা ধাতুরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করছি, সেগুলো আসতে পারে। তড়িৎ লেপনের সময় আমরা ক্যাথোড এবং অ্যানোড হিসাবে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করছি সেগুলোও আসতে পারে। এছাড়া আমরা অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করলাম সেই সংক্রান্তও কিন্তু প্রশ্ন আসতে পারে, বা এক্ষেত্রে কেন ক্রায়োলাইট ফ্লোরোস্পার ব্যবহার করছি, ক্যাথোড অ্যানোডে কি বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সেগুলো সবই কিন্তু আসতে পারে। বা অ্যানোড মাট কাকে বলে, অর্থাৎ অ্যানোড কাদা কাকে বলে, অ্যানোড কাদার গুরুত্ব কি, এগুলো সবই কিন্তু পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। আজকে আমাদের আলোচনা এখানেই স্থগিত রাখলাম। সবাই অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।
1: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক কৌশিক নস্কর ও দুই শিক্ষার্থী।

রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও আশপাশের অঞ্চলে পরবর্তী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 18.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা

সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য একটি সতর্ক বার্তায় বলা হয়েছে, আগামী 15 জুলাই 2026 থেকে 17 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তরভাগের উপকূল বরাবর সমুদ্রে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটারও হতে পারে। এর জন্য সমুদ্র উত্তাল থাকবে। ওই অঞ্চলে মৎস্যজীবীদের ওই সময়ের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, পরিবেশনায় লবা মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের শেষাংশ, বর্ষায় শিশুর যত্ন, এ বিষয়ে ডাক্তার মণিমালা মুর্মুর সাক্ষাৎকার শুনবেন। তারপর লোকগীতি, প্রথমে স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীরা, তারপর গোলাপি হাস্তা ও সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসরে, প্রথমে মানবতার স্বার্থেই জৈব কৃষি, এ বিষয়ে রিতেশ চন্দের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। তারপর আমন ধানের মূল জমির পরিচর্যা, এই বিষয়ে জয়দীপ বসু রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 শুনবেন সমীক্ষা, রাত 8 লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, কিডনিতে জল জমা, এ বিষয়ে ডাক্তার অভিজিৎ তরফদারের সঙ্গে কথা বলবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী শুভজিৎ দে। 9:30 দৃষ্টিপথ, অঙ্গদান বিষয়ে সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ। 10 ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 ভজন, শিল্পী সায়ন্তন অধিকারী। 10:45 নজরুল গীতি, শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। 11 আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী সুজিত কুমার লায়েক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতে প্রথমে খেয়াল, শিল্পী অনিন্দ্য মিত্র, তারপর তবলা, শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী।

0: আকাশবাণী কলকাতা খবর পড়াদিন অবনীকান্ত মুর্মু। ভারত আর জাপান মেলানার বেবাধক সাথে আরি টেহাঁড় ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকাতে রাখা পাহাট আকিনা দায়বদ্ধতা কথাকিন লই ধরাও কাদাম। জাপান টোকিওরে ইরলানা দো দারাম হাল বিগত বজয় দহলাইতে গালমারা হই কানাম। দো দারাম সূত্রে রাজেশ কুমার সিং ভারত পাহাটা আর জে জেগেট দো দারাম বিষয়তিনি উপমন্ত্রী কান কোজি জাপান পাহাটা খোনা মারতে লেকাতে তাহে কানাম। দুপুরে বানার পাহাটা দো দারাম গড় সফর লইতে তজবিজ হই কানা। দো দারাম বিরিত গড় সফর প্রযুক্তি আর্জন সাইবার দো দারাম নালার শেরমা আর এটা পাহাটারে ভাগিয়েদারি বাড়াও দিশে কাতে বানার লিডারকিন মধ্যে গালমারা হই কানাম। রাজ্যসভার দোহরা বাছনারে বিজেপির পেজন বাছা প্রার্থী সুখেন্দু শেখর রায় প্রকাশ চিক বরাইক আর সুস্মিতা দেব তেহেন বাছিন সাকাম কো জমাও কাদাম। বিধানসভা ভবনের রাজ্যসভা বাছনারে রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসা তীরে বাছিন সাকাম কো জমা কেদা উনকু দম ওডে সেটেরে তাহে কানা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী আর বিজেপির পনত পার্শ্বদ সমীক ভট্টাচার্য প্রার্থীপদ তুলো হতারে নেডা মহা গেল এয়া জুলাই। লৈতরা লেখানা রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ হুদে খন ইস্তফা এমতায়ম পারমেন গুরুবার বিজেপি সেলেলেনা উনকু পেজনা লিডার বাছিন সাকাম জমা এম তায়ম সুস্মিতা দেবে লাই কাদা ডাবল ইঞ্জিন সরকার সঙ্গে তাল মিলেও কাতের সংসদরে মানমিকো লাগিদ কামি সানাই কানা। সাঁওতা বিরোধী কামিহরা সাঁওতে যুগুত সিহেজারি টেকাও দারাম লাগিদ পশ্চিমবাংলার বার গোটাং আর তেহেন খোনা লাগুইনা। পারমেন বাগেয়ারে জুন পনত বিধানসভার পশ্চিমবাংলা মানমি দো দারাম আর সাঁওতা বিরোধী কামকাজ টেকাও দারাম আরি আর পশ্চিমবাংলা মানমি সিকড়ি রুখিয়ে সুধরানা আরি পাশাকানাম। রাজ্যপাল আর এন রবিয়া হ্যাঁ বাতা আমেনতে ওনা বানার বিলগে আরি রেতে আর কানাম। পশ্চিমবাংলার মানমি দো দারাম আর সাঁওতা বিরোধী কামিহরা টেকা দারাম আরি লই হই কানা। যাহাই হর সাঁওতা বিরোধী কামি কুরুমুটু লেখান আর বাং হাপেনরে নংকান কামিহরার জপড় সন্দেহ হই লেনখান বাড়ি কামি টেকাও মাড়াং রেগে উনি দো প্রিভেন্টিভ আর বাং জাঙ্গে দারাম লাগিদ গ্রেপ্তারি সংস্থান মেনা ওনারে উনি দো মিদ সেরমা হাবিজ জেহেলরে আটক দহ গানোয়া। নোয়া নির্দেশ দই জারি দাঁড়েয়া পনত সরকার পুলিশ কমিশনার জেলা ম্যাজিস্ট্রেট আর বাং ডিআইজি হুদারেন যাহাই পুলিশ অফিসার। নতে পশ্চিমবাংলা মানমি সিকড়ি রুখিয়া সুধরানা আরিরে সরকারি দুরুব রাপুড সাঁওতা বিরোধী কামি তোপত তাপাম পুলিশ চেতান জারপা এমারে লগন কটার ব্যবস্থা হাতাওরে আরি মেনা আকাদাম। নোয়া আতারে মিটটাং নিউমানা ক্লেম কমিশন তেয়া রাকাবোয়া আড়িস বেজার আর বাং হিসেলিয়ে হুলসেই খাতিরা ক্ষয়ক্ষতি লেখান যথম ক্ষতিপূরণ দোষী পাহাটা কোন আদায় আয় কমিশন। মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী লাইকাদা পনতরে আইন রেয়া শাসন থাপন লাগিদগে নোয়া আরি লাগুরিয়া লাগতি তাহে কানা। মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহেন নবান্নরে দাঁড়াইকান রথযাত্রা লাসাড়েতে সাপড়া দুপুরে বাং রেহ তুরুইগেল গোটাং মারে রথযাত্রা কমিটি 2.5 লাখ টাকা কাতের কাউডি গড় সপট এমরেয়া কামি হরাই এহব আকাদাম। আখড়ারে উনি দই মেনাকাদা গেল এআইগেল 5 গোটাং নিউমানা রথযাত্রা আর মেলারে তথ্য আর সংস্কৃতি দপ্তর উদ্যোগতে সেবা কেন্দ্র তেয়ার রাখাবা ওডে নুইদা ওআরএস প্রাইমারি চিকিৎসা জিরো ব্যবস্থা আর লাগিমানা গড় সপট নামা। নোয়া কামিরে জেলা প্রশাসন পুলিশ পুরসভা আর রথযাত্রা কমিটি কোসেলেট আকাট কোয়া। মারা মন্ত্রী মানতান নরেন্দ্র মোদী তাড়াম ডাহার পিছিয়ে কাতে উত্তনৌ সাঁওতে ঐতিহ্য আর সাংস্কৃতিক রাখি যোগাওরে জোরে এমা কানা পনত সরকার। মুখ্যমন্ত্রী লাই কাদায় নেহাবিত্য সরকারি কামিহরা একেন আনারি সীমারে তাহেকা রেহ নিয়ে ধাও পইলো পনত সরকার রথযাত্রা সাঁওতে জোড়া হয় না। মাধ্যমিক মিনিট দারাই সেরমা অক্তে মাহে উচ্ছন সদর কাদা পশ্চিমবাংলা মধ্য শিক্ষা পর্ষদ 15 ফেব্রুয়ারি খোনা বিনিট এহব কাতের 25 ফেব্রুয়ারি মুচেদ বসিএম 10 বাজা 45 মিনিট অক্তে খোনা বিনিট এহব 15 মিনিট কুকলি সাকাম পাড়াও অক্ত এম 11 বাজা খোনা তেলা কো অলা বিনেডিয়া কো 15 ফেব্রুয়ারি পৈলো পার্সি 13 ফেব্রুয়ারি দশার পার্সি 18 মাহিত নাগাম 16 বার এলখা 23 মাহিত হিলো দুরিব সাঁড়েস 24 মাহিত হিলো জীবন সাঁড়েস আর 25 মাহিত হিলো এডিশনাল সাবজেক্ট তাহেনা। ফিজিক্যাল এডুকেশন সোশ্যাল সার্ভিস আর ওয়ার্ক এডুকেশন বিনিট অক্তে মাহাদ আরি কো উছেনা। উর্নি হপ্তা সামারে ধো কাতে পনত দেখাত এআই কার্ডর 50 লাখ দারে রহে লাগি লাগে মানা পান্তা সাঁওতে এলাকা চিহ্নে কামি মুচের কাদা বিট ডিপার্ট নবান্নরে রথযাত্রা লাসাড়েতে সাপড়া যুগুত কমিটি দুপুরে তেহেন বিট ডিপার্ট সূত্রের মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নোয়া কথায় বাড়াই চৌকাদেয়া। পৈলু খেপরে 80,000 সাঁওতে আরহ 12 কারুর 80,000 দারে রহে রথযাত্রা লাসাড়েতে সরকারি সেবা কেন্দ্র খোনা জো দারে আর নারকোল চারা বিলহ নির্দেশ এমাকানা বিট ডিপার্ট খোনা। ওনা সাঁওতে ভবানীপুর বিধানসভা এলাকারে আডিমারেং আওতানরে দারে রহয় আর চারা বিলহ কামিহরা হাতার কথাও মেনাকাদা উনি দো। তেহেঞা খবর পাড়া দো নোডেগে মুচেদ এনা।
1: ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱛᱟᱞᱢᱟ ᱠᱷᱚᱱ ᱱᱤᱛ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱵᱟᱞᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱡᱚᱛᱚᱱ ᱡᱚᱜᱟᱣ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱢᱚᱱᱤᱢᱟᱞᱟ ᱢᱩᱨᱢᱩ ᱥᱟᱶ ᱠᱩᱠᱞᱤ ᱨᱚᱯᱚᱲ, ᱠᱩᱠᱞᱤ ᱨᱮᱫᱚ ᱥᱩᱛᱞᱟᱞ ᱥᱚᱨᱮᱱ
2: ᱦᱮᱭᱚ ᱦᱚᱵᱚᱨ ᱨᱮ ᱦᱟᱨᱟᱜ ᱠᱟᱱ ᱠᱟᱹᱴᱤᱡ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱵᱚ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱪᱤᱱᱛᱟᱹ ᱨᱮᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱡᱚᱛᱚᱱ ᱡᱚᱜᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱚᱵᱚᱱ ᱟᱯᱱᱟᱨ ᱡᱚᱝᱼᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱚᱫᱚ ᱡᱚᱛᱷᱟᱛᱟ ᱟᱨ ᱚᱠᱟ ᱠᱚᱫᱚ ᱵᱟᱝᱼᱟ, ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱵᱮᱥ ᱴᱷᱤᱠ ᱡᱚᱛᱚᱱ ᱡᱚᱜᱟᱣ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱠᱟ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱫᱚ ᱱᱤᱛᱳᱜᱟᱜ ᱚᱠᱛᱚ ᱨᱮ ᱥᱟᱬᱮ ᱥᱟᱵ ᱢᱮᱫᱛᱮ ᱱᱟᱯᱟᱭᱟ, ᱚᱠᱟ ᱠᱚᱫᱚ ᱵᱟᱝᱼᱟ, ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱵᱟᱰᱟᱭ ᱡᱚᱝ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱰᱮ ᱱᱮᱣᱛᱟᱣ ᱠᱟᱫᱮᱭᱟ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱰᱟᱠᱛᱟᱨ ᱢᱚᱱᱤᱢᱟᱞᱟ ᱢᱩᱨᱢᱩ। ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱢᱩᱨᱢᱩ ᱫᱚ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫ ᱟᱨᱡᱤ ᱠᱚᱨ ᱢᱮᱰᱤᱠᱮᱞ ᱠᱚᱞᱮᱡᱽ ᱟᱨ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮᱱ ᱮᱥᱤᱥᱴᱮᱱᱴ ᱯᱨᱚᱯᱷᱮᱥᱟᱨ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱦᱟᱞ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱫᱮᱭᱟ। ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱛᱟᱢ ᱫᱚ ᱠᱟᱱᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱡᱚᱛᱚᱱ ᱡᱚᱜᱟᱣ, ᱟᱥᱚᱠᱟᱭᱛᱮ ᱵᱟᱞᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱡᱚᱛᱚᱱ ᱡᱚᱜᱟᱣ ᱱᱤᱭᱟᱹ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱢᱩᱨᱢᱩ ᱢᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ
3: ᱡᱚᱦᱟᱨ
2: ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱜᱮ ᱞᱟᱹᱭ ᱢᱮ, ᱱᱩᱠᱩ ᱡᱟᱦᱟᱸᱭ ᱥᱤᱥᱩ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱡᱟᱱᱟᱢᱚᱜ ᱠᱟᱱ ᱫᱚ ᱱᱩᱠᱩ ᱠᱚᱣᱟᱜ ᱡᱚᱛᱚᱱ ᱡᱚᱜᱟᱣ ᱯᱟᱱᱛᱷᱟ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱤᱱᱟᱹᱜ

0: তোয়াকু জনিত, তো তোয়া যদি আর্টিকারি মোচা ভিতরে থাকে না, তাহলে যেটা ব্যাকটেরিয়া আর এরকম ইনফেকশন হইতে না সম্ভাবনা থাকে না। তো ওনা তালে লিয়ে যা গিদ্রা কো মানে কাটু করে লাগা করা ব্রাশ জামা ওনাতে বাঙ্কান দো সাফা লুগুড়ি তিজে তাঁরে লাগাও কাতে ওনাতে মোচা ভিতরে সাফা বা দিন রে বাধা কাতে করা দো লাগতে।
1: আচ্ছা,
0: যদি সম্ভব নিত আর সেটা আর ছয় চন্দ পরে আস্তে আস্তে যা গিদ্রে কো লাগে ব্রাশ নাম একদম নরম ব্রাশ ওনাতে ব্রাশ উনকু তো আস্তে আস্তে শেখা হয়।
1: আর মেদ আর লুতুর দো
0: আর মেদ এ না যাই লিয়া ওনা তো পরিষ্কার দাঁতে ওনা তো ডেইলি সাফা দো লাগতে। আর যদি মেরে মেজাজ কো হুই লেখান ওনা তো তি সাফা কাতে একদম সাফা লুগুড়িতে একদম কোন সে ভিতরি কোন পারে ধারে অঙ্কা সাফা হয়ে লহরে দাঁতে।
1: আচ্ছা,
0: লুতুর হ অঙ্কা লুতুরে কোনো কোনো রকম সুনুম কো লাগা দো একদম কে বানানো।
1: আচ্ছা, আদি হড়াগে নোকা মিটেন ধারণা মিনা একটা যে বাজার করে খন যাহা প্যাকেটতে বেবি ফুড নিতুমতে যাহা কো আখিনো কান আদি আইমা কোম্পানি কো হতেতে বাজারে যাহা কো আখিনো কান ইনে করে দো বাংমা ভর্তি পুষ্টি জামগা বালে গিদ্র কো হারা লাগিতে উনকো কো সক্ত লাগিতে বাংমা নোয়া কো দো আদি লাগতে আনা কানা ডাক্তার হিসাবতে চেদ এম লেইয়া।
0: আচ্ছা, নোয়া দো মানে কিছু জিনিস ঠিক ও আর কিছু জিনিস পুরো বাং ঠিকা লাইয়া। চেদা সে কিছু গিদ্র কো তাহে না যাহাই গ্রোথ কম তাহেন থাকো সে বারে না জিনিস মানে হজম কো সে ওনা কো বা নর্মাল গিদ্র লেখা বাকো করাও দাঁড়িয়া তো উনকো খাতির কিছু জিনিস সাপ্লিমেন্ট ফুড লালে লাইয়া। সাপ্লিমেন্ট ফুড তো ওনা কো যাহারে প্রোটিন কো ভিটামিন কো যত মেশা তাহে না উনকো যা এম গানোয়া যাহা ওজন যাহা বাড়াও লাগতি কানা বাই বাড়া কানা যাহা ওড়া রে জমা এম হয়ে কানা ওনা বাই হুসে কানা সে বাই জম দাঁড়ে কানা আর এরকম তাহেন তাকো আডি গিদ্র তো আর ইন্টলারেন্স তাহেন তাকো ল্যাকটোজ ইন্টলারেন্স সে যাহা এক অ্যালার্জি রে বলে রে অ্যালার্জি উনকু গিদ্র দো এম গানোয়া। এটা গিদ্র যাহা নর্মাল জমা কো জম দাঁড়ে কানা দাকা কো খিচড়ি কো সে গুহুম রেনা খিচড়ি কো সবজি কো মানে বয়েল কাতে যাহা কো জম দাঁড়িয়ে কানা উনকু দো দরকার বানুয়া গ্রোথ যাহা কো হয়ে কান তাকুয়া ওজন বাড়া কান তাকুয়া উনকু রেনা দো সাপ্লিমেন্ট নোয়া যাহা তাহে না লাগতে বানুয়া
1: উনকু ঠেন দো নর্মাল যাহা জমা নামক কানা ইনেগে যথেষ্ট
0: যথেষ্ট।
1: আচ্ছা, অনকাকে নিত দো লেইমে যে আবো আতু দিশম করে আডি আলগাতে আডি সরফাতে পুষ্টিয়ানা জমা কো বিশেষ কাতে উনকু হারা গদো আমরেন গিদের কোঠেন দো ওকা কো কানা চিলে কা তিয়ার গানো আ।
0: আচ্ছা, আপু দিত দি সঙ্গে চাইলে কা নরমাল তাক জাহান দাকা কো ইসিনো আবো ওড়ে হ্যাঁ মাটি দাকা কো নরম কাতে গিদরা একদম গে আম গানো আ দা মারি না দা দো কাটি আটি গিদ্র বাকো সজু দাঁড়িয়ে আ কাটি দরিয়া তাহে না অন্তে মানে যদি কো জু দাঁড়িয়ে তো ঠিক কে বাংকান দো দাকা তে কাটি পুষ্টি ওনা সাংতে আবো যা আতু দিসম কো জামো আড়া কো তিকে কাতে তো নরম কাতে এম গানো আ যা যদি যাহা হাঁকো কো আবো পুকুরি করে কো জামো আ হুডি হাঁকো কো উনকো হো কাটি ভাজি কাতে যদি কাটি মানে তীরে চটকাও কাতে এম গানো আ ওনা কো একদম গে এম গানো আ ডেল কো একদম নরম কাতে মানে অল্প সুনুমতে বেনাও কাতে দাকা ডেল বেসা কাতে এম গানো আ হ্যাঁ তারপরে সোড়ে কো একদম গে এম গানো আ অঙ্কা বান কি দামি খাবার গে এম দামি জমা গে এম নর্মাল যাহা নাম আপু আতু দিশম করে যদি সবজি কো জম দাঁড়িয়ে খান একদম উবলাও কাতে বয়েল কাতে নরম কাতে এম লেখান ওনা গো আডিগে পুষ্টি নাম।
1: আচ্ছা, নোডে মিটেন কথা বাড়াই সানিং কেনা যে নুকু কো টিকা এম কো রেনা দো আডি লাগতি মেনা আ নোয়া দো বান বাড়াই গিয়া আদো নোনা টিকা এম দো তিন সেরমা খনা তিন সেরমা হাবি চালা আ আতিন গনোনা কানা।
0: আচ্ছা, টিকা তো যাহা আবো গভর্নমেন্ট খন মেনা বিনা পয়সাতে গভর্নমেন্ট কো টিকা এম আ কামি আরম্ভ একদম জানাম খন একদম জানাম সময় কে যা সরকারি জায়গা রে গিদ্রে কো জানাম আ আপু তো বিসিজি রেনা ডোজ জিরো ডোজ আর পোলিও ভ্যাক্স ওপিভি জিরো ডোজ নামুয়া ওনা সাথে হেপাটাইটিস বি রেনা যাহা পয়লো ডোজ ওনা কো এম পরে ওনা পরে আপু তো এমন সিক্স উইক্স রে সিক্স রে ওনা সেকেন্ড ডোজ কোপিভি সেকেন্ড ডোজ সেকেন্ড ওনা কো নামুয়া ওনা সাথে ডিপিটি ওনা ডোজ কো এম হয়ে তবে নুকা তবে সিক্স উইক্স তারপরে তিন মাহিনা ছ মাহিনা কাতে মিদ সেরমা তারপরে আবার চার সাল চার সে ছ সাল দশ সাল কাকে ষোলো সাল ধারি টোটাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম রে আবো মেনা কোনা
1: সরকার পাটা সে খন যা এমো কান ইন পুরো লাগি তে দো ᱜᱮ ᱛᱩᱨᱩᱭ ᱥᱮᱨᱢᱟ ᱢᱮᱱᱢᱟ ᱥᱳᱞᱳ ᱥᱮᱨᱢᱟ ᱩᱢᱮᱨ ᱦᱟᱹᱵᱤᱡ

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, বিশ্রামের ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা মিলবে। সরকারি সহায়তায় পুরনো কাঠের রথের সংরক্ষণ ও সংস্কারের কাজ করার জন্য কমিটিগুলির কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে আজ বাঁকুড়া জেলার 6টি রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তার প্রতীকী চেক তুলে দেন বাঁকুড়া জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পাসুমার্থী। বাঁকুড়া শহরের ব্যাপারীহাট বড় রথ কমিটি ও শ্যামসুন্দর রথ কমিটি, বিষ্ণুপুরের রাজদরবার রথযাত্রা উৎসব কমিটি, বিষ্ণুপুর মাধবগঞ্জ 11পাড়া উৎসব কমিটি ও কৃষ্ণগঞ্জ 8পাড়া উৎসব কমিটি ছাড়াও পাত্রসায়রের রামপুর বড়মণ্ডল দেবোত্তর এস্টেটের রথ এই আর্থিক সহায়তা পেয়েছে। আসন্ন রথযাত্রা উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও ঐতিহ্যবাহী মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির তিনটি নির্বাচিত রথযাত্রা কমিটি টুঙ্গিদিঘি ইস্কন রথযাত্রা, কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাটমন্দির রথযাত্রা এবং রায়গঞ্জ দেবীনগর দেবীখোলা রথযাত্রা প্রত্যেকটিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। বীরভূমের 5টি রথযাত্রা কমিটিকে তুলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা করে চেক। শিউরিতে জেলাশাসকের দপ্তরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুদান তুলে দেন। হুগলি জেলার প্রসিদ্ধ রথযাত্রা কমিটি মাহের শ্রী জগন্নাথ মন্দির, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ড, চন্দননগর যদুঘোষের রথ ও গুপ্তিপাড়া কমিটিকে রাজ্য সরকার 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে। অরণ্য

0: সপ্তাহকে সামনে রেখে রাজ্য জুড়ে 7,50,00,000 গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। কলকাতা ও শহরতলি বাদে অন্য জেলার সরকারি হাসপাতালগুলিতে কর্মরত চিকিৎসকদের সপ্তাহে 96 ঘণ্টা হাসপাতালে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে এক বার্তায় এর ব্যাখ্যা দিয়ে জানান, চিকিৎসকদের 96 ঘণ্টা ডিউটি করার কথা বলা হয়নি, ডিউটি চলাকালীন তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না এমন কথাও বলা হয়নি বলে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানান। একটি অনুষ্ঠানে সম্প্রতি চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত থাকা নিয়ে তার মন্তব্যে জেরে বিতর্ক তৈরি হওয়ায় ডক্টর মুখোপাধ্যায় বলেন, এ নিয়ে কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি, চিকিৎসকদের কাছে শুধুমাত্র অনুরোধ জানানো হয়েছে। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে উদ্ধার মৎস্যজীবীদের দেহে অতিরিক্ত পচন ধরায় তা শনাক্তকরণ সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ 15 জন মৎস্যজীবীর পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাওড়া জেলার গঙ্গাধরপুরে গঙ্গাধরপুর কেরা কৌশল কেন্দ্রের 15 জন মহিলাকে আজ থেকে 6 দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান শুরু হল। এটি পশ্চিমবঙ্গের প্রথম হস্তশিল্প কেন্দ্র যা নারকেল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 110.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পরবর্তী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, পরবর্তী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ এই অঞ্চলে 20 সেন্টিমিটারেরও বেশি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানবতার স্বার্থেই জৈব কৃষি। বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরা এই মানবতার স্বার্থেই কিন্তু সবুজ বিপ্লবের কথা ভেবেছিলাম, এবং সবুজ বিপ্লবের পাশাপাশি রাসায়নিক সার ব্যবহারের কথা সেই সময় থেকেই আমরা ভেবেছি এবং তার প্রয়োগও করেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই রাসায়নিক সার ব্যবহারে কোথাও গিয়ে আমাদের জীবনে একটা বড় হানি টেনে আনছে, নানান রকম সমস্যায় এই প্রজন্ম ভুগছে, পরবর্তী প্রজন্ম হয়তো আরও দীর্ঘ ভোগান্তি ভোগ করবে। সেই সঙ্গে সঙ্গেই মাটি অসুস্থ হয়ে পড়ছে, যে মাটিকে কেন্দ্র করেই আমাদের কৃষিকাজ, সেই মাটিও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এই সব কথা ভেবেই আজকে আমাদের জৈব কৃষি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাই আজ আমরা কথা বলছি মানবতার স্বার্থেই জৈব কৃষি এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আজকে আমরা আকাশবাণীর স্টুডিওতে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জিন ও উদ্ভিদ প্রজনন বিদ্যার ছাত্র গবেষক রিতেশ চন্দকে। রিতেশবাবু, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
4: নমস্কার
3: রিতেশবাবু। এই যে জৈব কৃষির কথা এত জোর দিয়ে বলা হচ্ছে এবং মানব স্বাস্থ্য কৃষি বিষের প্রভাবে আজ সাংঘাতিকভাবে প্রভাবিত, সেক্ষেত্রে জৈব কৃষির প্রয়োজনীয়তা বা টেকসই কৃষি ব্যবস্থার ভবিষ্যৎ এই কথা উঠে আসছে আজকে, কি বলবেন আপনি?
4: আসলে একটি সময়ে সবুজ বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল, যেভাবে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছিল তাতে সবুজ বিপ্লবের প্রয়োজনীয়তা অপরিসীম ছিল, কিন্তু বর্তমানে জৈব কৃষি একটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনা। যদি মাটির স্বাস্থ্য ধরে রাখতে হয়, মানব জীবনের কল্যাণের জন্য জৈব কৃষির ভূমিকা কিন্তু অপরিসীম। কিন্তু অতি দ্রুত জৈব কৃষি কিন্তু সম্ভব নয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কারণ যেভাবে জনবিস্ফোরণ হয়েছে, মানবতার স্বার্থে জৈব কৃষি যতটা দরকার, সেরকম জনবিস্ফোরণের স্বার্থে জৈব কৃষিকেও তিনটে ক্লাস্টারে ভাগ করে তার প্রয়োগ করা দরকার।
3: মানে আপনি বলছেন ধাপে ধাপে এগোতে হবে, একবারেই আমরা ওই টার্গেটটাই পৌঁছতে পারবো না?
4: না, কখনোই না।
3: বেশ, এবার সেই ক্লাস্টারগুলো তো আমরা আজকে নিশ্চয়ই জানব, কিন্তু এই যে জৈব কৃষির প্রয়োজনীয়তা সেটা আজকে আমরা এত অনুভব করছি কেন?
4: কারণ উদ্ভিদে থেকে যাওয়া মাত্রাতিরিক্ত কৃষি বীজ এবং সার ব্যবহারের ফলে ক্রপ রেজিডিউতে প্রচুর পরিমাণে পেস্টিসাইডাল রেজিডিউ থেকে যাচ্ছে, যেটা মানব জীবনে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তার মধ্যে যেটি অত্যন্ত ক্ষতি করছে মানুষের কিডনি, থাইরয়েডের সমস্যা, স্নায়ুতন্ত্রের ক্ষতি করছে, তার সঙ্গে সঙ্গে হরমোনের ভারসাম্যহীনতা হচ্ছে, যার জন্য ছেলে মেয়ে উভয়েরই মেয়েদের ক্ষেত্রে বন্ধাত্মতাও দেখা দিচ্ছে।
3: এবং সাম্প্রতিককালে যে ক্যান্সার প্রায় একটা মহামারীর আকার ধারণ করছে, সেক্ষেত্রেও বোধ হয় এই রাসায়নিক সারের একটা বিরাট ভূমিকা রয়েছে।
4: হ্যাঁ, বিভিন্ন গবেষণাপত্রে তো তাই দেখা যায়।
3: হ্যাঁ, কিন্তু এই জৈব কৃষির যে প্রধান উদ্দেশ্য সেটা যতটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, ততই বোধহয় বেশি আমরা এই জৈব কৃষিতে মানুষকে আগ্রহী করতে পারবো, তাই তো?
4: জৈব কৃষি তো আজকের সৃষ্টি নয়, আজ থেকে 10,000 বছর আগে যে কৃষি ব্যবস্থা ছিল তা জৈব কৃষিরই ব্যবস্থাপনা ছিল।
3: সেক্ষেত্রে এই যে বিষমুক্ত খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পরিবেশ দূষণ কমিয়ে আনা, জীববৈচিত্র্য রক্ষা করা, এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা আরো বেশি দীর্ঘস্থায়ী করতে চাই বা এই বিষয়গুলোর উপরে যদি আমরা দৃষ্টিপাত করতে চাই, সেক্ষেত্রে বোধহয় জৈব কৃষি একটা অনন্য ভূমিকা পালন করবে ভবিষ্যতে।
4: বোধহয় না জৈব কৃষিই পারবে।
3: তাহলে এই যে জৈব কৃষির বাস্তবায়ন করতে আমাদের যথেষ্ট সময় লাগবে, কিন্তু তবুও আমাদের সেই দিকেই এগোতে হবে, সেই এগোনোর পথটা কিরকম? মানে জৈব কৃষিটাই বা কি, বা কিভাবেই আমরা ধাপে ধাপে সেই দিকে এগোতে পারি, সেটা যদি একটু বিস্তারিত বলেন।
4: জৈব কৃষি আসলে জৈবিক পদ্ধতিতে চাষবাস, সবুজ সার থেকে শুরু করে গোবর, গোমূত্র, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এইসব ব্যবহার করে, এবং বিভিন্ন গাছপাতা থেকে যে আমরা কৃষিজাত সার এবং কীটনাশক পাই তার প্রয়োগ করে রোগ পোকা দমন, এবং সেভাবেই তার উৎপাদিত ফসলই হলো জৈব কৃষি।
3: সেক্ষেত্রে যে ভাগগুলির কথা আপনি বলছিলেন, যেমন রপ্তানি

0: মুখী জৈব কৃষি, দেশীয় বাজারমুখী জৈব কৃষি বা টেকসই কৃষি, সেই ভাগগুলো যদি আমরা একটু ধাপে ধাপে আলোচনা করি।
1: আসলে জৈব কৃষি তিনটে ক্লাস্টারে না ভাগ করে কখনোই সম্পন্ন হবে না,
0: হুম
1: কারণ সম্পূর্ণভাবে জৈব কৃষি যদি আমরা করতে চাই তাহলে হঠাৎই ফলন অনেক কমে যাবে,
0: আচ্ছা
1: যেটা মানে সহনশীল হবে না। কারণ
0: হুম
1: এত মানুষকে আমরা খাওয়াবো কি,
0: তাই তো
1: কিভাবে এত মানুষের পেটে অন্ন জুগবে, সেটা কখনোই সম্ভব নয়। তাই এটাকে তিনটি ক্লাস্টারে ভাগ করতে হবে। একটা হচ্ছে রপ্তানিমুখী জৈব কৃষি, যেটাতে রপ্তানির জন্য উৎপাদিত পণ্য যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হবে এবং
0: হুম
1: সেটা সম্পূর্ণ রপ্তানি করা হবে অ্যাপিডার দ্বারা। দ্বিতীয়ত, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হবে সেটা দেশীয় বাজারমুখী হবে, তার জন্য কিছুটা স্ট্যান্ডার্ড লো হলেও চলবে। আর তৃতীয়ত, সাস্টেনেবল এগ্রিকালচার, যেটাতে ম্যাক্সিমাম রেজিডিউ লেভেল এবং পেস্টিসাইডাল রেজিডিউ এই দুটি মাথায় রেখে তৈরি করা হবে, যাতে মাত্রাতিরিক্ত সার এবং কীটনাশক না ব্যবহার করে কৃষিজাত পণ্য আমরা পাই।
0: এবং পাশাপাশি খাদ্য উৎপাদনও বজায় থাকবে, সেই সঙ্গে পরিবেশ দূষণও কমবে এবং মানব স্বাস্থ্য তো অবশ্যই সুরক্ষিত হবে।
1: একদম,
0: কিন্তু অন্তরায় মানে সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে জৈব কৃষির ক্ষেত্রে? সমস্যাটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কোথায় তৈরি হচ্ছে?
1: আসলে জৈব কৃষির মূল সমস্যাই হলো বীজ। কখনোই উচ্চ ফলনশীল জাতের বীজকে আমরা জৈব কৃষির আওতায় আনতে পারবো না, তার জন্য পৃথক জৈব কৃষির জৈব বীজ তৈরি করতে হবে, যে ব্যবস্থাপনা এখনো ভারতে তৈরি হয়নি। দ্বিতীয়ত, আমাদের হারিয়ে যাওয়া বীজ, যেগুলো আজ থেকে 100-200 বছর আগে এবং তারও আগে ছিল, যেমন ধরুন কনকচূড়, ধানেরই কথা বলছি, কালো নুনিয়া, লাঠিশাল, দুধেশ্বর, খেজুরচড়ি, এইসব ধান অনেক আগে থেকেই ছিল, সেগুলোকে, এরকম অনেক সেন্টেড রাইস আছে যেগুলোকে আমরা চাষাবাদ করে লো ইনপুটেই চাষ করতে পারি, তাই এগুলোকে আগে অর্গানিকের আওতায় আনা প্রথমত।
0: হুম
1: দ্বিতীয়ত, অর্গানিক ফার্মিং অ্যাকচুয়ালি বা জৈব কৃষি অ্যাকচুয়ালি সমন্বয় পদ্ধতি। এখানে সম্পূর্ণরূপে একটি সমন্বয় কৃষি ব্যবস্থা না তৈরি করে আমরা কখনোই জৈব কৃষিকে ফলপ্রদ করতে পারবো না।
0: বেশ, কিন্তু সেক্ষেত্রে ধরুন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকদের যে আধিক্য, সেটা কি সমস্যার মধ্যেই পড়ছে?
1: হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা, কারণ আমাদের ক্ষুদ্র চাষিদের জমি বিক্ষিপ্ত রূপে আছে,
0: হুম
1: এখানে কিছুটা ওখানে কিছুটা, যার জন্য জৈব কৃষি কখনোই ভাবলেই সম্ভব হয়ে যাবে তা নয়। আর এর কৃষি মার্কেট অর্থাৎ অর্গানিক মার্কেট কিন্তু পাশে নেই, এরকম মার্কেট বা সাপ্লাই চেন আছে দেখেই জৈব কৃষি করা উচিত। তার জন্য কি করতে হবে, অর্গানিক ভিলেজ, ফার্স্ট
0: হুম
1: প্রথমে অর্গানিক ভিলেজ তৈরি করতে হবে, সেটা পারবে একমাত্র ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, ফার্মার প্রডিউসার কোম্পানি এবং সিবিবিও অথবা এনজিও, তাছাড়া সেলফ হেল্প গ্রুপ। এর
0: বেশ,
1: বাইরে কৃষক সংঘবদ্ধ না হয়ে কখনোই অর্গানিক ফার্মিং একজন কৃষকের পক্ষে করা প্রায় অসম্ভব।
0: হ্যাঁ, এবং এই অসম্ভবের সঙ্গে সম্ভবটাও তো জুড়ে রয়েছে, অটাকে বাদ দিয়েই আমরা সম্ভবপর করে তুলতে পারি। তো সেক্ষেত্রে হয়তো প্রাথমিক পর্যায়ে উৎপাদন হ্রাস পাবে ঠিকই, কিন্তু সেই উৎপাদনকে বাড়িয়ে তোলার যে প্রযুক্তি, সেই ব্যাপারে কি করা যায়?
1: প্রথমত, জৈব কৃষি প্রথম 3 বছরই ফলন ঠিক মতো দেয় না তা নয়, আসলে রেজিডিউয়াল এফেক্ট থাকে বলেই সেটা আমরা জৈব কৃষির যে মার্কেট আছে তাতে বেচতে পারি না, এর জন্য 3 বছর ওই রেগুলেশন প্রসেসের মধ্যেই থাকে। তার সার্টিফিকেশন হয় 3 বছর পরে, ওই 3 বছর পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা 2015 থেকে 2016 যেটা শুরু হয়েছে তাতে প্রতি একরে 20,000 টাকা অনুদান দেয় সরকার, সেই প্রকল্পের আওতায় প্রথমে কৃষককে আনতে হবে এবং সেটা বোঝাতে হবে। দ্বিতীয়ত, যে কথাটা একটু আগে বললাম, অর্গানিক ভিলেজ যদি প্রতিটি পকেটে ধীরে ধীরে ক্রিয়েট করে আমরা এগোতে পারি তাহলে সেটি অত্যন্ত ফলপ্রদ হবে, এবং সমন্বয় কৃষিকে সবসময় মাথায় রেখেই জৈব কৃষির দিকে আমাদের এগোতে হবে। যদি আমরা শুধুই ধান চাষ, শুধুই ডাল শস্যের চাষ বা শুধুই তৈলবীজ শস্যের চাষের দিকে এগোই তাহলে কিন্তু জৈব কৃষি লাভজনক হবে না।
0: আসবো সমন্বয় কৃষির কথাতেও আমরা আসবো, কিন্তু তার আগে একটুখানি আমরা জানতে চাইবো যে পশ্চিমবঙ্গের জৈব কৃষি, যেহেতু পশ্চিমবঙ্গেই বারবারই আপনি বলছেন সমন্বয় কৃষির কথা, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার অনেক অনেক সুযোগ রয়েছে, কি কি সম্ভাবনা পশ্চিমবঙ্গের জৈব কৃষিতে রয়েছে?
1: পশ্চিমবঙ্গে প্রথমত সুগন্ধি ধান অনেক জায়গায় চাষ করা যায়, তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম, সব জায়গাতেই কিছু না কিছু দেশি জাতের ধান চাষ হয়, সেটা আজ নয় অনেক দিন থেকে। সেই সুগন্ধি ধানগুলোকে যদি আমরা জৈব কৃষির আওতায় আনতে পারি এবং তার যদি সার্টিফিকেশন করে বাজারজাত করতে পারি তাহলে তা লাভজনক। আপনারা দুটো জাত বললেই বুঝতে পারবেন, তুলাই পাঞ্জি আর কালো নুনিয়া, এ দুটো এখন প্রায় বিখ্যাত হয়ে উঠেছে। দ্বিতীয়ত, মশলা চাষ, যেমন ধরুন গোলমরিচ। গোলমরিচের চাষ যদি আমরা ঝাড়গ্রাম সহ বিভিন্ন জঙ্গলে অথবা যেখানে নারকেল গাছ আছে, সুপুরি গাছ আছে, সেই জায়গায় করতে পারি, সেটা লাভজনক। তার সঙ্গে সঙ্গে ডাল শস্য, ফল এবং যেটা উচ্চমানের সবজি, যেমন ধরুন পার্পেল কলিফ্লাওয়ার, পার্পেল ক্যাবেজ, ব্রকোলি, চাইনিজ ক্যাবেজ, এগুলোর চাষাবাদ বাড়াতে হবে। যেগুলোর বাজার মূল্য বেশি সেগুলোকেই আমরা জৈব কৃষির আওতায় আনবো।
0: বেশ, এবারে আপনি বলছিলেন যে জৈব কৃষি বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বিত খামার ব্যবস্থাপনা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ধরুন পশ্চিমবঙ্গের চাষিদের হাতে আজকে প্রধান একটি সমস্যা হচ্ছে যে তাদের জমি কম, এবং এই কম জমির মধ্যে থেকেই তাকে এই সমন্বিত কৃষি পদ্ধতির কথা ভাবতে হবে, সেই রূপরেখাটা যদি একটু দেন।
1: জৈব কৃষিতে সমন্বিত খামার ব্যবস্থার গুরুত্ব অপরিসীম, এটা ছাড়া এগোনোই যাবে না। এটা ছাড়া এতে লাভ খুঁজে পাওয়া সত্যি খুব কষ্টকর, কিন্তু জৈব কৃষি লাভজনক, এটা বুঝতে হবে। কিভাবে? যদি আমরা মিনিমাম 50-60 জন কৃষককে একত্রিত করতে পারি একটি জায়গায়, একটা ক্লাস্টারের মধ্যে, তাতে ওই সমন্বিত কৃষি ব্যবস্থার মধ্যে যদি আমরা কৃষি এবং উদ্যান পালন, সঙ্গে সঙ্গে গবাদি পশুর পালন, সঙ্গে সঙ্গে হাঁস মুরগির পালন, মৎস্য চাষ, মৌমাছিকেও রাখতে হবে, মৌমাছি পালন, রেশম চাষ, ছাগল এবং শুকর পালন, সঙ্গে সঙ্গে যদি এক্সোটিক ভেজিটেবলস এর চাষও আমরা করতে পারি, তাহলে সমন্বিত কৃষি একটি সম্পূর্ণ সার্কেল ক্রিয়েট করবে, যেটা সারা বছর ধরে বাজারে তার উৎপাদিত পণ্য সরবরাহ করবে, এবং খামার থেকে যে গোবর গোমূত্র আমরা পাবো সেটাও কৃষিকাজে ব্যবহৃত হবে, এবং সঙ্গে সঙ্গে ভার্মি কম্পোস্টের ইউনিটও থাকবে, সেখান থেকে ভার্মি ওয়াশ গাছে প্রয়োগ করতে পারবো, সম্পূর্ণরূপে একটা পুরো ব্যবস্থাপনা তৈরি করতে পারবো। তাছাড়া কিন্তু জৈব কৃষি লাভজনক হবে না। আর যদি আমরা এটা করতে পারি, তাহলে বর্তমান কনভেনশনাল যে এগ্রিকালচার, তার চেয়ে এটা মিনিমাম 5 গুণ লাভজনক।
0: মানে খানিকটা এরকম যে যখন বাড়িতে একটি সদ্যজাত শিশু আসে, তখন তো তাকে আমরা একেবারে কোনো কিছু না ভেবেই তার যত্নটা করি, পরিচর্যাটা করি, কি হবে সেটা পরে ভাবি। তেমনি জৈব কৃষিকে যদি ফলপ্রসূ করার কথা ভাবা হয়, বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রে ওই প্রথম 3টে বছর ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, এবং সেই 3টে বছরে পুরোটাই আমাদের ইনভেস্ট করতে হবে কি করে সেটাকে আরো বেশি বাড়িয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে সমন্বিত কৃষি, সেক্ষেত্রে জৈব সার, এবং বিভিন্ন ভাবে যেমন জৈব গ্রাম তৈরি করা এবং সচেতনতার বিভিন্ন অনুষ্ঠান করা বা বিভিন্ন জায়গায় কৃষকদের একসাথে সমন্বিত করা, তাই তো?
1: একদম। প্রথমত জৈব কৃষি দেখতে গেলে ওই 3 বছরই আমরা হারের সম্মুখীন হই বা আমাদের আর্থিক ক্ষতি হয়, যার জন্য সবাই পিছিয়ে যায়, এটাই তো মূল কারণ। কিন্তু ওই 3 বছরের পরে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু এটি অত্যন্ত লাভজনক,
0: এবং সেক্ষেত্রে সেটা বোধহয় অনেকটা দীর্ঘমেয়াদী ফল এনে দেবে।
1: এটা পুরোপুরি দীর্ঘমেয়াদী, অনেকটা নয়।
0: বেশ, এবং আপনি বলছিলেন যেমন কৃষক সংগঠনগুলোকে শক্তিশালী করা।
1: হ্যাঁ, যেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, ফার্মার প্রডিউসার কোম্পানি, সিবিবিও এবং বিভিন্ন এনজিও, যারা কিন্তু এই অর্গানিক ফার্মিং এর জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে চলেছে। আমরা হয়তো ভাবছি যে জৈব কৃষি এখনো শুরু হয়নি, পশ্চিমবঙ্গে কিন্তু এরকম 10,000 একর জমিতে জৈব কৃষি একদম বাস্তবায়ন রূপ নিয়েছে।
0: বেশ, এটা তো বেশ আশার কথা। সেক্ষেত্রে জৈব সারের প্রয়োগও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তো একটু জৈব সারের প্রয়োগের যে উপকারিতা সেটা যদি একটু আমার বন্ধুদের বলে দেন।
1: প্রথমত জৈব সার প্রয়োগ করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, দ্বিতীয়ত হচ্ছে জৈব সার আমরা খুব সহজেই উৎপাদন করতে পারি, জৈব সারের সঙ্গে সঙ্গে পাতা সারেরও আমরা উৎপাদন করতে পারি, যেটি মাটিতে প্রয়োগ করলে মাটির স্বাস্থ্য, মাটির গ্রথন, মাটির জলধারণ ক্ষমতা এবং মাটিতে বায়ু চলাচল সবই ঠিকঠাক হয়। এবার গুরুত্বপূর্ণ জৈব সারগুলির মধ্যে যদি দেখেন, তাহলে গোবর সার, কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট, এগুলো তো আছেই।
0: সেক্ষেত্রে তো এই সারগুলো অনেক বেশি সহজলভ্য।
1: সহজলভ্য তখনই যখন আপনি সমন্বিত কৃষির মধ্যেই সবকিছু রাখছেন। দেখুন, আমরা মূলত আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা জিনিস ভাবছি, জৈব কৃষি সম্ভবপর নয়। কেন এই প্রশ্নটা সবের মনে আসছে? এই প্রশ্নটা এ কারণেই আসছে কারণ আমরা গবাদি পশু পালন ভুলে গেছি, আমরা সবার প্রথমে ওটাকে শেষ করেছি। আমি যদি অর্গানিক মিল্ক বলি, কেউ বুঝতেই চাইবে না যে অর্গানিক মিল্ক কত, তার দাম কত। আপনি বিভিন্ন আইআইটি, বিভিন্ন ইউনিভার্সিটি, আপনি মহকুমা এবং শহরের কাছে যান, তারা অর্গানিক মিল্ক লেবেল দেখে দেখে কিনছে। কলকাতাতে একটা বড় অর্গানিক মার্কেট আছে। এবার এইটা যদি প্রতিটা মহকুমায় প্রতিটি শহরে আমরা তৈরি করতে পারি, তাহলে দেখবেন অর্গানিক কৃষি বা জৈবিক কৃষি কতটা লাভজনক।
0: জৈব কৃষির কথা যখনই আসে, পাশাপাশি সবুজ সারের কথাও আসে। এবার এই সবুজ

0: যে কতটা গুরুত্ব সেটা একটু যদি বুঝিয়ে বলেন।
1: সবুজ সার প্রথমে কোনো ফসল চাষের আগে মিনিমাম 30-40 দিন আগে আমরা ধৈঞ্চা সন বার্ষিম জাতীয় শস্য বপন করি এবং 30-40 দিন পর তা ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিই। তাতে মিনিমাম 15-40 কেজি নাইট্রোজেন সরাসরি মাটির সঙ্গে যুক্ত হয়। এটি ফসলের পরবর্তী ফসলের জন্য অত্যন্ত লাভজনক। বিশেষ করে সান হেম্প এটি কিন্তু 50-60 কেজি নাইট্রোজেন প্রতি একরে অ্যাড করে।
0: এই যে বর্তমান পরিস্থিতিতে জলবায়ুর পরিবর্তন আমাদের প্রতি মুহূর্তে দেখতে হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে বহুমুখী ফসল চাষ করা বা ফসল চক্র বজায় রেখে চাষ করা সেটা কতটা গুরুত্বপূর্ণ?
1: জৈবিক কৃষির ক্ষেত্রে বহুমুখী ফসল চাষই একমাত্র রাস্তা। ফসল চক্র যদি আমরা অনুসরণ না করি তাহলে জৈবিক কৃষিতে আমরা ততটা লাভবান হব না। জৈবিক কৃষি অন্যতম তার মূল নীতি হচ্ছে বৈচিত্র্য। প্রতিটি খামারে বিভিন্ন ধরনের ফসলের সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। কেননা ফসল চক্রে অবশ্যই ডাল শস্য আমাদেরকে অন্তর্ভুক্ত করতেই হবে, যেটা আমাদের ইম্পোর্ট করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনাতে সূর্যমুখী চাষাবাদ অত্যন্ত বেড়েছে, ভুট্টা চাষের প্রবণতা অত্যন্ত বেড়েছে। আপনি যদি দেখেন মালদা মুর্শিদাবাদ দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর পরিমাণে হচ্ছে। তাই আমরা ধানের পরিবর্তে যদি ভুট্টা তৈলবীজ এবং ডাল শস্যের ব্যবহার করি তাতে কি হবে, আমাদের জল কম লাগবে, যেটা সবচেয়ে বড় সমস্যা বোরো সিজনে। আমাদের এত পরিমাণে জল লাগে আমরা ভার্চুয়াল ওয়াটার ট্রান্সপোর্ট করে দিই বিদেশে, কারণ ধান চাষে প্রচুর পরিমাণে জল লাগে এবং আখে প্রচুর পরিমাণে জল লাগে। সেই জল আমরা ক্রপ নিচ্ছে সেটাকেই ট্রান্সপোর্ট করে দিচ্ছি, তাহলে আমাদের ওয়াটার কনজাম্পশন রেটটা হাই হয়ে যাচ্ছে। সেটা কমাতে গেলে জৈব কৃষি যেরকম প্রয়োজন তার সঙ্গে সঙ্গে এই বহুমুখী ফসল চাষের প্রয়োজন আছে। সেখানে কি কি করণীয়, সেখানে আমাদের সুগন্ধি ধান দেশি জাতের ধান রাখতে হবে। এবং তাছাড়া আরেকটা জিনিস দেখবেন খুব ভালোভাবে শুরু হয়েছে, যেটা হচ্ছে চিয়া সিড। এখন বাজারে সবাই চিয়া সিডের গুরুত্ব বুঝতে পেরেছে, তার পুষ্টিগুণ সবাই জানে। সঙ্গে সঙ্গে জোয়ার বাজরা রাগি কোদো মিলেট এবং চীনা মিলেট বলে একটি মিলেটও বাজারে পাওয়া যায়, যেটার গুরুত্ব অত্যন্ত ভালো। এছাড়া মুগ কলাই অড়হর এটারও চাষাবাদ কিন্তু প্রত্যেকটা এলাকায় বেড়েছে। বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটগুলোতে যেগুলো কৃষি গবেষণা কেন্দ্র সেখানেও চাষাবাদ হচ্ছে। সঙ্গে সঙ্গে জানেন তিল, তিলের কিন্তু গুরুত্ব অপরিসীম। আমাদের আগে প্রতিটি বাড়িতেই তিল পেশাই করা হতো এবং খাওয়া হতো। আপনার আমি গ্রামাঞ্চল থেকে উঠে এসেছি জানি পেশাই হতো। তো তিলের ব্যবহার বাড়াতে হবে, সঙ্গে চীনা বাদাম সূর্যমুখী যেটা আগেই বললাম, এর সঙ্গে মৌরি ধনে মেথিও কিন্তু পশ্চিমবঙ্গে হবে, যেটা কৃষকরা করেন না। তৃতীয়ত সবাই একটা জিনিস এড়িয়ে যান, যদি আমরা জৈবিক কৃষিতে হলুদকে ব্যবহার করি, হলুদের আবার কিন্তু কালো হলুদও আছে।
0: আচ্ছা,
1: এটা লার্জ স্কেলে যদি আমরা করতে পারি কালো হলুদকে তবেই কিন্তু এর বিপণন করতে পারবো। ছোট এই জন্য আমি বারবার বলেছি যে ক্লাস্টারের মধ্যে আমাদের এক একটা যে অর্গানিক ভিলেজ হবে সেখানে মিনিমাম 50 একর জমি লাগবে। তাছাড়া এটা জৈবিক কৃষি তো লাভজনক হলেই আমার বার্তা যাবে বা আমরা খুশি হব, মন থেকে খুশি হব। জৈবিক কৃষি তো শুধু একটা সেমিনারের মধ্যে বা একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটাকে বাস্তব প্রয়োগ করে দেখাতে হবে।
0: সেক্ষেত্রে জৈব কৃষি তখনই সফল হবে, কৃষকও হাসবে এবং মানুষের স্বাস্থ্য রক্ষাও হবে। সব ব্যাপারটাই একসাথে হবে যখন এই স্বপ্নটাকে আমরা স্বপ্ন পূরণের দিকে নিয়ে যেতে পারবো।
1: এবার অনেকক্ষণ ধরে আমি বলেছি কিন্তু জৈব কৃষি এতটা লাভজনক নয়, এবার আমি লাভের দিকে বলি। কারণ প্রথমেই ক্ষতি বলেছি, দ্বিতীয়তে আসবে লাভ। এদিকে 3 বছর চললো ক্ষতির দিকে, কেন 3 বছরে উৎপাদিত পণ্য রেজিডুয়াল এফেক্ট থাকে, তার জন্যই সেটি বাজারজাত করলেও মূল্যটা ঠিক পাওয়া যায় না। কিন্তু 3 বছর পরে যখন আমরা সার্টিফিকেশন পেয়ে যাই তারপরে কিন্তু সেটা বাজারে যথেষ্ট দাম পাওয়া যায় এবং তার জন্য সাপ্লাই চেনটা ঠিক করতে হবে। আর দ্বিতীয়ত সেলফ লাইফ বাড়ানো, যেমন একটা কথা বলি মাশরুম চাষ, সেলফ হেল্প গ্রুপগুলোর মধ্যে যদি আমরা শুধু মাশরুম চাষে আমাদের মহিলাদের একত্রিত করতে পারি তাহলে এটা কি যে মার্গদর্শন করে যাবে পশ্চিমবঙ্গে কেউ কল্পনাও করতে পারছে না। দ্বিতীয়ত যেটা ভুল করে সবাই, ফ্রেশটাকে হার্ভেস্ট করে বাজারজাত করে দেয়। আমি শুধু সবাইকে অনুরোধ করব সেলফ লাইফ বাড়ানোর ক্ষেত্রে ওটাকে ড্রাই করে মার্কেট করো। সবাই আরেকটা জিনিস জানে না, অনিয়ন পাউডার, অনিয়ন এমনি পেঁয়াজ নষ্ট হয়ে যায় কিন্তু অনিয়ন পাউডার করে বেচলে তার গুণগত মান বজায় থাকে এবং অনেক দিন ধরে রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ধরেন পটাটো মিল্ক, বললে লোকে বুঝতে পারবে না। এবার আসি লাভজনক, কি কি জৈব কৃষিতে চাষ করবেন। পার্পেল পটাটো, সুইট পটাটো, পার্পেল সুইট পটাটো, রেড সুইট পটাটো, এগুলো চাষ করতে হবে। আমি কখনোই হাই ইল্ডিং ভ্যারাইটিকে অর্গানিক করতে বলি না, আমি সেটাকেই বলি অর্গানিক করতে, বা আমি বা আমরা, যেটাতে

0: লাভবান হবে কৃষক, যেটার অ্যাকচুয়াল নিউট্রিশনাল ভ্যালুও বেশি এবং বাজারজাত করলে যার মূল্য অধিক পাওয়া যাবে। তা না হলে তো জৈব কৃষি করে কোনো মানে কৃষককে তো লাভ দেখাতে হবে প্রথমে।
1: ঠিক একেবারেই তাই। মানে সেক্ষেত্রে আপনি বলছেন যে প্রচলিত কৃষির থেকে বেরিয়ে এসে আমাদের এই সমন্বিত কৃষির পথে যেতে হবে, তার পাশাপাশি নতুন কিছু ভাবনা, নতুন কিছু দিশা নিয়ে আসতে হবে।
0: অ্যাকচুয়ালি এই কনভেনশনাল এগ্রিকালচার কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন কৃষকের আত্মহত্যা কনভেনশনাল এগ্রিকালচারের সঙ্গে মানে যেই কৃষি ব্যবস্থাপনা চলছে তার সঙ্গে অনেকটাই যুক্ত। তার জন্যই তো কৃষক আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আজ থেকে 200 বছর আগে 300 বছর আগে যখন চাষাবাদ হতো, জৈব কৃষির মাধ্যমে চাষাবাদ হতো, তখন কৃষক আত্মহত্যা করতেন না। মেইন সমস্যাটা হচ্ছে আমাদের দেশের কৃষিটা কনজিউমার ওরিয়েন্টেড। আমরা সবসময় ভাবি বাজারজাত পণ্য কম দামে পাবো, কিন্তু কৃষিতে কৃষক কেনই কনভেনশনাল এগ্রিকালচার নেবেন? আমি যদি নিজে পড়াশুনো করেছি, আমি কৃষিতে যদি লাভবান না হই, তাহলে আমি কৃষক কিভাবে লাভ দেখাবো? কৃষকের আত্মহত্যার কারণ কি? যদি কারণ কেউ খুঁজে পায়, তাহলে সে প্রথমে যে পথটা বেছে নেবে সেটাই হলো জৈবিক কৃষি। যতদিন কেউ কৃষকের আত্মহত্যার কারণ খুঁজে পাবে না, সে জৈবিক কৃষির কেন করা উচিত সে তার কারণও খুঁজে পাবে না।
1: আমরা বিভাগগুলো জানলাম, কিভাবে এগোতে পারবো সেটাও জানলাম। আরো একটা বিষয় যেটা বলা হলো না, সময় রয়েছে, সে বিষয়েও আমরা একটু আলোকপাত করতে পারি, যে কৃষির ক্ষেত্রে রোগ পোকা একটা বড় শত্রু, জৈব ব্যবস্থাপনা দ্বারা সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ আনতে পারি?
0: প্রথমত এটাই সবচেয়ে বড় সমস্যা, কারণ আমরা জৈবিক কৃষিতে তো সবকিছুই করতে পারবো, কিন্তু রোগ পোকা তো নিয়ন্ত্রণ করতে পারবো না। সবাই ভাবে এটাই, কিন্তু তা সম্ভব। তার প্রথম উদাহরণ দিই বীজামৃত, বীজ শোধনের জন্য যেটি ব্যবহার করা হয়। বীজামৃত তৈরির উপকরণগুলি বীজ শোধনের জন্য কৃষককে প্রথমে যেটি বেছে নিতে হয় জৈবিক পদ্ধতিতে, সেটি হলো বীজামৃত। কি কি ব্যবহার করা হয়? গোবর 5 কেজি, গোমূত্র 5 লিটার, চুন 50 গ্রাম, জীবন্ত মাটি অর্থাৎ যে মাটিতে জীবন আছে তা 50 গ্রাম, অল্প পরিমাণে গরুর দুধ এবং জল 10 লিটার। এটিকে কিছুদিন রেখে দিতে হয় এবং তা মিনিমাম 1 থেকে 2 দিন, তারপরে তাতে বীজ দিয়ে একটু ছায়ায় শুকিয়ে রোপণ করতে হয়। এবং যদি আমরা চারা গাছের দিকে দেখি, তাহলে 25 থেকে 30 মিনিট ওই দ্রবণে ডুবিয়ে তারপরে ছাওয়ায় শুকিয়ে তারপরে রোপণ করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে জীবামৃত, যেটি মাটিতে উপকারী জীবাণুগুলির সংখ্যা বৃদ্ধি করে এবং উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে। এতে কি কি ব্যবহার করা হয়? গোবর 10 কেজি, গোমূত্র 10 লিটার এবং ঝোলা গুড় বাজারে পাওয়া যায় যেটি 2 কেজি ব্যবহার করতে হবে, এবং বেসন অর্থাৎ গমের আটা 2 কেজি, জীবন্ত অণুজীবের মাটি 2 কেজি এবং জল 200 লিটার। এই উপকরণটি 5 থেকে 7 দিন পচাতে হবে, ড্রামেই রেখে দিতে পারি। প্রতিদিন অন্তত 3 বার এই দ্রবণটিকে কিন্তু নাড়াতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। এবং এর ব্যবহার কীভাবে করব? এর ব্যবহার সেচের জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে বপনের 20 দিন পরে অথবা 45 দিন পরে ব্যবহার করব। সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় পঞ্চগব্য আমরা ব্যবহার করতে পারি। পঞ্চগব্য কিন্তু উদ্ভিদের বৃদ্ধি, ফুল এবং ফল উৎপাদনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া সঞ্জীবকও আছে, আর বলছি না কিভাবে তৈরি হয়। নিমাস্ত্র, যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, নিম তেলও ব্যবহার করা হয়, কিন্তু নিমাস্ত্রটা কিভাবে হয়? নিমাস্ত্রটা নিম পাতা 5 কেজি, গোবর 5 কেজি, গোমূত্র 5 লিটার নিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে 24 ঘন্টা পচিয়ে নিতে হবে 100 লিটার জলে। ব্রহ্মাস্ত্রও তৈরি করা হয়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।
1: বেশ, এবার একটু যদি আমরা উপকারী জীব অনুজীব এই কথাতে আসি।
0: হ্যাঁ, উপকারী জীব অনুজীব এগুলো আছে, যেমন টাইকোগ্রামা, টাইকোডার্মা, ক্রাইসোপারালা, ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস আছে, এছাড়া সিউডোমোনাস ফ্লোরেসেন্স আছে, এগুলো উপকারী জীব অনুজীব হিসেবে কাজ করে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেরোমন ফাঁদ, ফেরোমন ট্র্যাপ যেটাকে বলছি আমরা। এছাড়া আলোক ফাঁদ, ইয়েলো স্টিকি ট্র্যাপ, ব্লু স্টিকি ট্র্যাপ, হোয়াইট স্টিকি ট্র্যাপ, এগুলোতে কিন্তু ম্যানেজমেন্টাল প্রসিডিওর হিসেবে আমরা ব্যবহার করি, যেখানে বিভিন্ন থ্রিপস, হোয়াইট ফ্লাই আটকে রোগ পোকাকে হাত থেকে ফসলকে রক্ষা করে।
1: অর্থাৎ কিনা আমরা যদি পুরো ব্যবস্থাটাকেই জৈব নির্ভর করে ফেলতে পারি, রাসায়নিক সারের ব্যবহার যতটা সম্ভব আমরা পরিমিত করতে পারি, এবং অবশ্যই তার পাশাপাশি বোধহয় মাটি পরীক্ষার কথা আসে।
0: হ্যাঁ, মাটি পরীক্ষা না করে তো আমরা কখনোই জৈব কৃষিতে আসতেই পারবো না, তার প্রথম পদক্ষেপই তো মাটি পরীক্ষা।
1: হ্যাঁ, এবং বন্ধুরা অনুষ্ঠানের একদম শেষে আমরা চলে এসেছি, আরো অনেক কথা হয়তো বাদ পড়ে গেল আজকে বলা, কিন্তু যেটুকু আমরা আজকে বলতে পারলাম তা থেকে হয়তো একটা চিত্র আপনাদের কাছে পৌঁছে গেল যে হ্যাঁ, জৈব কৃষি প্রথম অবস্থায় হয়তো অতটাও লাভজনক নয়, কিন্তু আমরা যদি

0: দীর্ঘমেয়াদী কথা ভাবি, তাহলে এই কৃষিকেই কিন্তু আমাদের বেছে নিতে হবে এবং মানবতার স্বার্থেই তা আমাদের বেছে নিতে হবে। আজ আমরা কথা বললাম মানবতার স্বার্থেই জৈব কৃষি এই বিষয় নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জিন ও উদ্ভিদ প্রজনন বিদ্যার ছাত্র গবেষক রিতেশ চন্দ। রিতেশবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ। প্রতিনিয়ত যেমন আপনারা বিভিন্ন অনুষ্ঠান শোনেন কৃষি সংক্রান্ত পরামর্শ বিশেষজ্ঞদের মতামত, ঠিক তেমনি আজও আমরা অতি প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে মূলত আমরা আলোচনা করব এই সময় দাঁড়িয়ে যে চাষাবাদ চলছে, আপনারা করছেন, কোথাও বাকিও রয়েছে, অর্থাৎ আমন ধান। আমন ধানের চাষ গ্রাম বাংলার বুকে এখনও পর্যন্ত যদি দেখা যায় তাহলে খুব বেশি সংখ্যক যে সম্পন্ন হয়েছে তা নয়। কোনো কোনো কৃষক বন্ধু এখনও পর্যন্ত জমি তৈরি করছেন কিংবা হাল হচ্ছে বা কোথাও কোথাও রোয়া হয়ে গেছে, কিন্তু এই যে জমি তৈরি, মূল জমিতে যারা চারা রোপণ করতে চলেছেন তার কিছু পরিচর্যাগত দিক রয়েছে, সেগুলো যদি না আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা যে উদ্দেশ্য নিয়ে চাষ করতে চলেছেন বা যে ফলনের আশা নিয়ে করছেন সেটা কিন্তু আশানুরূপ হবে না। তাই আজকের আমরা আলোচনা করব আমন ধানের মূল জমি পরিচর্যা। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ডায়মন্ড হারবার সাবডিভিশনের মৃত্তিকা সংরক্ষণ শাখার সহ কৃষি অধিকর্তা জয়দীপ বসু রায়। জয়দীপবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত। যে কথা বলছিলাম যে গ্রাম বাংলার বুকে এখনও পর্যন্ত কোথাও কোথাও হাল হচ্ছে বা কোথাও হয়তো রোয়া হয়ে গেছে, সে ব্যাপারে আমরা একটু আলোচনা আসব পরিচর্যার ব্যাপারে। তার আগে একটু আপনার থেকে জানতে চাইব যে পশ্চিমবঙ্গে বর্তমানে আমন ধানের বীজের এলাকা কেমন বা কি অবস্থায় রয়েছে এবং এই চাষের গুরুত্বটা সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন।
2: হ্যাঁ, পশ্চিমবঙ্গে কিন্তু আমন ধান চাষের একটা বিশাল গুরুত্ব রয়েছে। যদিও আমরা বর্তমানে গম, জোয়ার, বাজরা, রাগি এই ফসলগুলোকে জনপ্রিয় করে দেওয়ার চেষ্টা করছি এখানে, কিন্তু তবু কিন্তু ধানের একটা অপরিসীম গুরুত্ব আমাদের মধ্যে রয়েই গেছে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে এবং ভারতের পূর্ব দিকের যে রাজ্যগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম। ধান সাধারণত পশ্চিমবঙ্গে তিনটে সিজনে হয়, আমরা জানি আউশ, আমন এবং বোরো। এক্ষেত্রে দেখা যায় আমন ধান সবচেয়ে বেশি পরিমাণ এলাকা নিয়ে থাকে এবং সবচেয়ে বেশি পরিমাণ মানে হয় মানে ফলনও কিন্তু আমন ধান থেকেই আমরা পাই। আমন ধান কিন্তু পশ্চিমবঙ্গের যে কটা ধানের আমি সিজন বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমন ধানই এখানে, এবং চাষি ভাইরাও কিন্তু আমন ধানটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে করে থাকেন এখানে। যদি একটু আমরা তুলনামূলক আলোচনা করে দেখি তাহলে দেখা যাবে আউশ ধান যেখানে আমার হচ্ছে 2,50,000 হেক্টর জমিতে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে, আমাদের বোরো ধান হয় 13,00,000 হেক্টর জমিতে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু আমন ধান হয় প্রায় 40,00,000 হেক্টর জমিতে মানে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে।
1: আচ্ছা।
2: আউশ ধানের প্রোডাকশন হয় 9,00,000 টন, বোরো ধান হয় 70,00,000 টন এবং আমন ধান হয় প্রায় 1,80,00,000 টন। অর্থাৎ একটা বিশাল ডিফারেন্স হয়ে যাচ্ছে। প্রোডাক্টিভিটি বা ফলন যদি আমি বলি যে পার একরে কত হয়, তাহলে আমি যদি হেক্টারে যদি বলি তাহলে 40 কুইন্টাল পার হেক্টারে যখন আউশ ধানের আমার প্রোডাক্টিভিটি বা ফলন, সেখানেই কিন্তু আমার আমন ধান একটু এগিয়ে আছে 45 কুইন্টাল পার হেক্টার, আর বোরো ধানটা একটু আমরা বেশি এখন করতে পারছি প্রায় 54 কুইন্টাল পার হেক্টার, প্রায় 5 থেকে 6 টন মতো প্রতি হেক্টার। এটা একটা কারণেই করতে পারছি বোরো ধানের বিষয়টা, যে বোরো ধানের ক্ষেত্রে আমরা খুব ভালো সার মানে ভালো জল মানে ইরিগেশনটা খুব অ্যাসিওর ইরিগেশন করে সার বেশি করে সার দিয়ে বেশি করে আমি মানে প্ল্যান্ট প্রোটেকশন যে মেজারটা খুব ভালো মতো নিয়ে কিন্তু বোরো ধানের প্রোডাক্টিভিটি বাড়াতে পেরেছি। কিন্তু আলটিমেটলি আমন ধানের উপরে আমরা মেনলি ডিপেন্ড করে কিন্তু এখানে আছি।
1: আচ্ছা।
2: এবং আমাদের এখন শস্য নিবিড়তার জন্য প্রায় 56,00,000 হেক্টর জমিতে কিন্তু নেট ক্রপ এরিয়া আমাদের গোটা পশ্চিমবঙ্গে, এটা পশ্চিমবঙ্গের যে টোটাল যে ভৌগোলিক এরিয়া তার প্রায় 60%। এবং চাষি ভাইরা আপনারাই করছেন শুনলে অবাক হবেন যে এর মধ্যে প্রায় 40,00,000 হেক্টর জমিতে কিন্তু আমরা আমন ধান করছি। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে যেটা আপনি বলছিলেন যে 18 থেকে 20% জমিতে আমরা অলরেডি রোপণ করে ফেলতে পেরেছি, বাকি বীজ এখনও মানে চারা এখনও বীজতলায় পড়ে আছে। খুব শিগগিরই যেরকমভাবে বর্ষা চলছে, খুব সুন্দর বর্ষা চলছে, খুব শিগগিরই আমরা আশা করি 100% আমরা এটা অ্যাচিভ করে ফেলতে পারবো, মানে রোয়ার কাজ আমরা শেষ করে ফেলতে পারবো।
1: বেশ, তাহলে যে সমস্ত কৃষক বন্ধুরা রোয়ার কাজ করছেন বা করবেন বলে আগামীতে, মূলত আমাদের কি এই যে যদি রোয়ার কথায় ধরি, আমরা কত তারিখ পর্যন্ত কমপ্লিট করাটা আমাদের একটা বাঞ্ছনীয় বলে মনে হয়?
2: মোটামুটি হবে যা নিয়ম আমাদের চলে তাতে 15ই আগস্টের মধ্যে আমরা রোয়াটা শেষ করে ফেলতে বলি, তার বেশি দা না দেরি করাই ভালো, কারণ একটা হিসেব আমাদের আছে, তার বেশি যদি আমরা দেরি করি তাহলে কিন্তু প্রত্যেক দিনের হিসেবে কিন্তু একটা ফলনের লস হয়, যখন প্রোডাক্ট মানে যখন লাস্ট আমরা হারভেস্টিং করবো তখন সেই লসের পরিমাণটা আমরা বুঝতে পারবো,
1: একদম।
2: ওই জন্যই 15ই আগস্টের মধ্যে আমাদের রোয়াটা করে ফেলাটা বাঞ্ছনীয়।
1: এক্ষেত্রে যদি আমরা একটু জমির প্রসঙ্গে আসি, এই আমন ধান চাষের ক্ষেত্রে মূলত কী ধরনের জমি প্রয়োজন হয়?
2: আমন ধানের জন্য মেনলি আমরা মাঝারি জমি বা নিচু জমি ব্যবহার করব যেখানে জল দাঁড়াতে পারে, এবং যে জমির চরিত্র আমি বলি তাহলে এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি আমি ব্যবহার করব। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এটা মানে এই নয় যে আমরা পশ্চিমবঙ্গের যে লাল কাঁকুড়ে মাটি বা উত্তরবঙ্গের যে একটু আম্লিক ডুয়ার্সের যে মাটি সেখানে যে হবে না তা নয়, সেখানেও কিন্তু আমন ধান খুব ভালোভাবেই করা যাবে। আমার শর্ত একটাই, জমিতে জল দাঁড়াতে হবে এবং জমির গঠন যেটা এঁটেল বা এঁটেল দোআঁশ মাটি হবে। এবং আমরা শুনলে চাষি ভাইরা অবাক হবেন যে আজকে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা যার ম্যাক্সিমামটাই প্রায় নোনা জমি সুন্দরবন এরিয়াতে, সেখানে কিন্তু আমরা প্রচুর অম্ল সহনশীল জাতও কিন্তু আমরা নোনা সহনশীল জাতও কিন্তু আমরা চাষ করছি, যেমন লুনিশ্রী, লুনা সম্পদ, তারপর আমাদের নোনা স্বর্ণ, এগুলো চাষ কিন্তু আমরা সফলতার সঙ্গে করছি, প্রচুর ট্রায়ালও আমাদের চলছে। জমিটা সেরকমভাবে এ করে না, মোটামুটি সব রকম জমিতেই করতে পারি, একটু উঁচু জমি বাদ দিয়ে
1: যেখানে জল থাকবে তেমন জমিতে মোটামুটি করা যেতে পারে,
2: করা যেতে পারে।
1: বেশ, এবারে চাষের ক্ষেত্রে যে কথাটা আপনি বলছিলেন যে নোনা সহনশীল হোক বা অম্ল সহনশীল যে জাতগুলো রয়েছে সেই জাতের প্রসঙ্গে আসবো, তার আগে যে এই যে আমন ধানের চাষ করছি সেখানে 1 বিঘে হোক বা 1 একর যে পরিমাণে পেতে চাই সেক্ষেত্রে বীজের হার কেমন লাগবে? আর সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা প্রত্যেকেই বলেন যে সমস্ত বিশেষজ্ঞ আসেন যে বীজটা শোধন করে নিতে হবে,
2: হ্যাঁ
1: এই ব্যাপারে যদি একটু বলেন।
2: হ্যাঁ, বীজের হার এবং বীজ শোধন দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ধানের বীজ সাধারণত 3 রকম হয়, একটু সরু হয়, মাঝারি হয় এবং মোটা হয়। যদি সরু বীজ এবং আমি নিই রোয়ার ক্ষেত্রে 14 থেকে 16 কেজি পার একর, যদি একটু মাঝারি বীজ হয় 18 থেকে 20 কেজি পার একর, এবং যদি মোটা বীজ হয় তাহলে 20 থেকে 24 কিলো পার একরের জন্য আমি একটা বীজের হার, এটা আমি বললাম এটা রোয়ার ক্ষেত্রে। যদি বোনা ধান আমি করি অর্থাৎ ছিটিয়ে যদি আমি বুনি একটু বাড়বে বীজের হারটা, যদি ছিটিয়ে বুনছি আমি সেক্ষেত্রে সরু ধান হলে 28 থেকে 32 কেজি পার একর, এবং যদি মোটা মাঝারি ধান হয় 32 থেকে 36 কেজি পার একর, মোটা ধান হলে 36 থেকে 40 কেজি পার একর কিন্তু বীজের হার আমার থাকবে। যেটা সবচেয়ে মজার বিষয় যে আজ থেকে 10 থেকে 12 বছর আগেও যখন আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামগুলো করতাম, বিভিন্ন মিটিং টিটিংগুলো করতাম, সেখানে কৃষক ভাই বোনেরা আসতেন, তারা শুনতেন, কিন্তু তাদের সেই আগ্রহ আমি দেখতে পেতাম না বীজ শোধনের ব্যাপারটা আমি বলছি, বীজ শোধনের বিষয়। তো যখন আমরা দীর্ঘদিন আমরা তাদেরকে বুঝিয়েছি যে বীজ শোধন না করলে কিন্তু বীজবাহিত প্রচুর রোগ থাকে, প্রচুর বীজবাহিত রোগ থাকে যেগুলো কিন্তু বীজ শোধন না করলে কিন্তু হয় না, মানে বীজ শোধন করলে প্রায় দেখা যায় 80 থেকে 90% বীজবাহিত রোগ আমি ওখানেই মিটিয়ে ফেলতে পারছি। বিশোধনের খরচাও খুব কম, পরিশ্রমও কম, যেখানে আমি যদি বিশোধন না করি তাহলে এই বীজবাহিত রোগের দ্বারা কিন্তু যখন আমি ফলনটা তুলতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে ফলন আমি কম পাচ্ছি, আমার প্রচুর প্ল্যান্ট প্রোডাকশন কেমিক্যালের দাম প্রচুর বেড়ে গেছে, সেখানে আমার প্রচুর খরচা হয়ে যাচ্ছে। তো বিশোধনটা খুব গুরুত্বপূর্ণ, চাষি ভাই এখন মন দিয়ে বিশোধনটা করছেন। তোমায় একটু বলে রাখি বিশোধন কীভাবে চাষি ভাইরা করবেন। বিশোধন করতে গেলে প্রথমেই আমি যেটা করব যে আমি যে বীজটা আমি মানে ফেলবো সেই বীজটা প্রথমে লবণ জলে ভিজিয়ে নেবো। এক্ষেত্রে মোটামুটি 1 লিটার জলে 165 গ্রাম খাবার লবণ, একদম সিম্পল খাবার লবণ 1 লিটার জলে 165 গ্রাম আমি গুলে নেব। সরু যদি ধান হয় তাহলে মোটামুটি 1 লিটার জলে 165 গ্রাম, আর যদি মোটা ধান হয় তাহলে 1 লিটার জলে 250 গ্রাম লবণ আমি নিয়ে নেব। লবণগুলা জলের এটা একটা নিয়ম আছে, 1.5 লিটার জলে আমি মানে 1.5 লিটার লবণগুলা জলে আমি 1 কিলো বীজ ভেজাবো, ভালো করে নাড়িয়ে নেবো বীজটাকে লবণগুলা জলে, কিছু যে মানে চিটে বীজ বা মরা যে বীজগুলো সেগুলো উপরে দেখবেন ভেসে উঠবে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। যে বীজগুলো তোলা ডুবে গেল সেটা পুরুষ্ট এবং সুন্দর বীজ সেগুলো তুলে নেবো জল থেকে, ভালো করে রোদে শুকিয়ে নেবো। এবার আমি মোটামুটি একটা মানে খারাপ বীজগুলো আমি অলরেডি বাদ দিয়ে দিতে পারলাম, হাতে আমার পুরুষ্ট এবং যেগুলো সবল বীজ সেগুলো আমার হাতে চলে গেলো। এইবার আমাকে দুরকমভাবে আমি বিশোধন করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যদি আমি শুকনো বীজতলা আমি করি তাহলে মোটামুটি হবে 2 থেকে 2.5 গ্রাম থাইরাম প্রতি কেজি বীজের জন্য, অথবা 3 থেকে 3.5 গ্রাম কার্বেন্ডাজিম ও ম্যাঙ্কোজিমের মিশ্রণ, অথবা 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিডিডি, অথবা 2 গ্রাম ক্যাপটান, এইগুলো দিয়ে কিন্তু আমি বিশোধন করবো প্রতি কেজি বীজের জন্য আমি বললাম। আর যদি আমি সিক্ত বিশোধন করি সিক্ত বীজতলার জন্য তাহলে 1.5 লিটার জলে 1.5 গ্রাম ট্রাইসাইক্লাজল, অথবা 2 গ্রাম কার্বেন্ডাজিম 1.5 লিটার জলে গুলে আমি প্রায় যদি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখি বীজ তাহলে সেই বীজ কিন্তু বিশোধন হয়ে গেল। সেই বীজ আমি হালকা শুকিয়ে নিয়ে আমি কিন্তু বীজতলায় ফেলতে পারবো। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি বীজবাহিত ব্যাকটেরিয়াল ধসা রোগের সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আমি স্ট্রেপটোসাইক্লিন 1 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে আমি সেটাও কিন্তু মিশিয়ে আমাকে মিশিয়ে

0: তার মধ্যেও শোধন করে নিতে হবে বীজবাহিত ধসা রোগ প্রিভেন্ট করার জন্য।
1: খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন কেমনভাবে কৃষক বন্ধুরা আপনারা বীজ শোধন করবেন এবং কেন গুরুত্বপূর্ণ সে ব্যাপারটা জয়দীপবাবু তো বললেন। এবারে আসি যে এই যে বীজ শোধনের পরে বীজ তলার ফেলার কথা বললেন, এই বীজ তলা তৈরির পরেও কোনো কোনো কৃষক বন্ধুরা বলেন যে রোগ পোকার আক্রমণে বীজ তলাটাই নষ্ট হয়ে গেছে, এক্ষেত্রে তাহলে তার মানে তিনি আর্থিকভাবে এবং তার সময় দুদিক থেকেই তো ক্ষতিগ্রস্ত হলেন, সেক্ষেত্রে তাহলে কি করতে পারেন?
0: হ্যাঁ, বীজ শোধন করার পর যেটা আমি করতে হবে, আমি বীজতলায় বীজটা ফেলবো, কিন্তু বীজতলায় বীজ ফেলার পরেও কিন্তু অনেক সময় রোগ পোকার আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা কিন্তু তার অর্থ সময় দূরে নষ্ট হচ্ছে। এক্ষেত্রে এটা আমি করব যে যখন বীজতলায় বীজটা ফেলবো, প্রথমেই বীজটা যদি শুকনো বীজতলায় আমি ফেলি, বীজটা ফেলার পর একটু হালকা মই বা পাটা জালে ঢেকে দিতে হয় বীজটা। এই সিক্ত বীজতলায় ফেলি তাহলেও কিন্তু জোরে থ্রোয়িং করতে হবে যাতে আমার বীজটা একটু মাটির মধ্যে ঢুকে যেতে পারে, নইলে দুটো জিনিস হবে, শিকড়টা ভালো করে ধরবে না প্রথম কথা, আর পাখিতে বীজ খেতে পারে, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে, এটা চাষি ভাইরা মোটামুটি জানেন। এবার যদি বীজতলায় কোনো আমার পোকার আক্রমণ হয় তাহলে আমি ফিপ্রোনিল 50% রিজেন্ট মানে বাজারে পাওয়া যায় বা অন্যান্য বাজারে পাওয়া যায় 2 ml প্রতি লিটার জলে গুলে, বা ক্লোরান্টিন লিপ্রোল একটা কেমিক্যাল আছে যার বাজারের নাম কোরাজেন, কোরাজেন খুবই জনপ্রিয়, রিজেন্টও খুব জনপ্রিয়, এটা 0.33 ml একদম কম মেপে নিয়ে ফেলতে হয় প্রতি লিটার জলে গুলে, বা কারটাপ 50% যা পাদান নামে বাজারে পাওয়া যায় 1 gram প্রতি লিটার জলে গুলে, পাদান বা অন্যান্য নামে পাওয়া যেতে পারে, 1 gram প্রতি লিটার জলে গুলে পোকার আক্রমণে চাষিরা স্প্রে করতে পারবেন। যদি কোনো রোগ যদি কোনো লেগে গিয়ে থাকে, বাই চান্স আমি সিড ট্রিটমেন্ট করার পর রোগ লাগতেই পারে, তাহলে আইসোপ্রোথিওলিন যেটা ফুজি 1 নামে বাজারে পাওয়া যায় 1 ml প্রতি লিটার জলে গুলে, বা হেক্সাকোনাজল যা কন্টাপ নামে বাজারে পাওয়া যায় 2 ml প্রতি লিটার জলে গুলে, বা কার্বেন্ডাজিম ও ম্যাঙ্কোজিমের মিশ্রণ যা সাফ নামে বাজারে পাওয়া যায় 2 gram প্রতি লিটার জলে গুলে চাষিভাইরা স্প্রে করতে পারেন। এই সবকটা কেমিক্যালই চাষিভাইদের মধ্যে খুব জনপ্রিয়, বাজারে সুন্দর অ্যাভেলেবেল, দামও খুব বেশি নয়। যদি বীজতলায় মানে দুর্ভাগ্যবশত যদি বীজ শোধনের পরেও
1: কোনো
0: এই রোগের আক্রমণ হয়, পোকার আক্রমণ হতেই পারে, কিন্তু রোগের আক্রমণ যদি হয় তাহলে চাষি ভাইরা এগুলো স্প্রে করবেন এবং আশা করি বীজতলার বীজ সুস্থভাবেই চাষি ভাইরা তুলে আনতে পারবেন।
1: একদম। আর এবারে বীজতলা থেকে যখন চারা তুলবেন সে প্রসঙ্গে আসছি, তবে তার আগে যেটা এই যে বীজতলা থেকে যে মূল জমিতে নিয়ে যাবে চারাগুলো, তাই সেক্ষেত্রে তো মূল জমিটা আগে প্রস্তুত করতে হবে,
0: একদম
1: সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলেন।
0: হ্যাঁ, মূল জমি প্রস্তুত করার ক্ষেত্রে এটা করতে হবে, প্রায় 6 সপ্তাহ আগে আমাকে কিছু সবুজ, আমি বলি সবুজ সার চাষ করতে পারলে খুব ভালো হয়, যেমন ধৈঞ্চা, এই সবুজ সার বা
1: নাইট্রোজেন ঘটিত,
0: হ্যাঁ হ্যাঁ নাইট্রোজেন ফিক্সিং যে সবুজ সারগুলো যেটা আমরা জানি, তো এগুলো দুরকম হয়, একটা সিম্বি জাতীয়, হ্যাঁ সিম্বি গোত্রীয়, একটা সিম্বি গোত্রীয় সারটা বাদ দিয়ে, তো সিম্বি গোত্রীয় হলে সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে তাদের আমি জানি তাদের শিকড়ে অর্বুদ বা গুটি থাকে, সেই গুটিতে ব্যাকটেরিয়া থাকে যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্স করে, তো ধৈঞ্চা শন মুগ বরবটিগুলো আমি চাষ করতে পারি এবং এগুলো কিন্তু আমাকে মোটামুটি ফুল আসার সময় এগুলোকে আমাকে শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে যাতে আমি নাইট্রোজেন ফিক্স করতে পারি এবং যাতে সবুজ সারও যাতে আমি যোগ করতে পারি মাটিতে।
1: মানে এটা বলছেন যে মূল জমিতে চারা রোপণের 6 সপ্তাহ,
0: প্রায় 6 সপ্তাহ আগে, কেন মোটামুটি 30 থেকে 35 দিনের মানে ফসল আমি আমাকে মাটিতে মেশাতে হবে, ধৈঞ্চা শন বরবটি যখন প্রায় 30 থেকে 35 দিন বয়স হবে, ফুল আসার সময় আমাকে মাটিতে মিশিয়ে দিতে হবে, তাহলে সবচেয়ে ভালো আমি উপকারটা পাবো, এইটা আমাকে করে ফেলতে হবে। এরপর যখন আমি শেষ চাষের সময়টা করে মানে করে ফেলতে পারলেই ভালো হয় এটা। আচ্ছা, এরপর তো আমি মানে মেন যে আমার রাসায়নিক সার সেই প্রয়োগে পরে আমি আসবো। এবার মোটামুটি হবে যদি আমি শুকনো বীজতলা আমি তাহলে করি, তাহলে মোটামুটি 3 থেকে 4 সপ্তাহে আমি চারা তুলবো, যদি আমি সিক্ত বীজতলা করি তাহলে 5 থেকে 6 সপ্তাহে তারা আমি চারা আমি তুলবো, এবং মোটামুটি চারায় থাকবে 5 থেকে 6টি পাতা আমার থাকবে, সেরকমভাবে আমাকে তুলে আমাকে রোপণ করতে হবে। এই বিষয়ে আপনি বলে রাখি, শুকনো বীজতলা চাষি ভাইরা করবেন যেখানে জলের একটু অভাব থাকবে বা ইরিগেশন ফেসিলিটেশন থাকবে না, সেখানে শুকনো বীজতলা আমি করে ফেলতে পারি, আর যদি আমি জলের আমার সুন্দর যোগান থাকে তাহলে আমি সিক্ত মানে সিক্ত বীজতলা যাবো, শুকনো বীজতলা আমি করবো না। তো এইভাবে কিন্তু আমি বীজতলা থেকে এবং যেটা করতে হবে বীজতলা থেকে বীজ তোলার মোটামুটি 8 থেকে 10 ঘন্টা আগে 10 সেন্টিমিটার জল ঢুকিয়ে দিতে হবে যাতে শিকড়টা যদি নরম হয়, এবং শিকড় যখন আমি গাছ তুলবো মানে চারা তুলতে
1: সুবিধা,
0: হ্যাঁ যাতে চারা
1: তুলে কেটে যাবে,
0: শিকড় যাতে না কেটে যায় সেদিকে নজর রাখতে হবে। আর যখন আমি রোয়া করবো, এটা খুব গুরুত্বপূর্ণ, রোয়া আমরা করবো তখন উপরের একটু পাতার অংশ ভেঙে দেবো, কারণ উপরের পাতার অংশে অনেক রোগাক্রান্ত পাওয়া থাকে, অনেক সময় পোকার ডিম থাকে, সেগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে
1: মানে বীজতলা থেকে যখন গাছটা নিয়ে মূল জমিতে
0: রোপণ করবো, ঠিক তার আগে হ্যাঁ আমি একটুখানি পাতাগুলো যদি খেয়াল করে আমি ভাঙতে পারি তাহলে কি পাতার ডগায় অনেক সময় দেখা যায় যে পোকার ডিম থাকে বা রোগাক্রান্ত অংশ থাকে, ওটা আমি ফেলে দিতে পারলে কিছুটা আমি আর বাঁচাতে পারবো।
1: আচ্ছা, এক্ষেত্রে তো ধরুন যেহেতু খুবই ছোট চারা সেক্ষেত্রে তো ভাঙার কোনো প্রশ্ন নেই, মানে কোনো কিছু দিয়ে কি কেটে দেওয়া যেতে পারে?
0: একটু হাতে অল্প মুচড়ে, চাষিভাইরা মোটামুটি এক্সপার্ট হন, একটু হাতে মুচড়ে ফেলে দিতে পারলে ভালো।
1: আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো দিক আপনি বললেন, যদি পাতায় কোনো রকম রোগ জীবাণু কিছু থেকে থাকে তাহলে মূল জমিতে গেল না।
0: একদম।
1: বেশ, এবারে মূল জমি তো তৈরি হলো এবং ধান গাছ বসানো হলো, এরপরে যদি সার প্রয়োগ করতে হবে কিভাবে, কত পরিমাণ বা কোন সময় করবেন?
0: হ্যাঁ, সার প্রয়োগের ক্ষেত্রে বলি, আমি তো সবুজ সারটা অলরেডি বললাম, সবুজ সার যদি আমি না করতে পারি তাহলে আমি কী করবো? সবুজ সার যদি আমি না করতে পারি তাহলে আমি 2 টন কম্পোস্ট প্রতি একর জমিতে, বা 2 টন অ্যাজোলা প্রতি একর জমিতে, বা 4 কেজি নিরাভ সবুজ শৈবাল প্রতি একর জমিতে মিশিয়ে দিতে পারি। যদি

0: গাছের বৃদ্ধিতে সাহায্য করতে পারে।
1: বেশ,
0: আর আমি মোটামুটি ভাবে একটু বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর আমাদের সুপারিশ কিছু আছে, মানে সার প্রয়োগের ক্ষেত্রে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। যদি দেশি জাত আমাদের হয় তাহলে 20 কেজি নাইট্রোজেন প্রতি একরে, 10 কেজি ফসফেট প্রতি একরে এবং 10 কেজি পটাশ প্রতি একরে আমি দেব। এটা যদি আমি কখন দেব, মূল সারের ক্ষেত্রে দেখা যায় যে হাফ নাইট্রোজেন আমি দিয়ে দিচ্ছি শেষ চাষের সময় মূল জমিতে, এবং পুরোপুরি ফসফেট এবং পটাশ আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, মানে শেষ চাষের সময়। এক্ষেত্রে কোনো চাপান দেওয়া হবে না, চাপান শুধু নাইট্রোজেন দেবো, হাফ নাইট্রোজেন দেবো থোড়া সার ঠিক মুখে। এটা হচ্ছে আমার দেশি জাতের ক্ষেত্রে। উন্নত জলদি জাতের ক্ষেত্রে 24 কেজি নাইট্রোজেন প্রতি একর, 12 কেজি পিটুভাই বা ফসফেট প্রতি একর, 12 কেজি পটাশ প্রতি একর। এক্ষেত্রে মূল সারের 1/4 ভাগ নাইট্রোজেন আমি দিয়ে দেবো শেষ চাষের সময়, বাকি যে নাইট্রোজেন আমি ভেঙে ভেঙে দেবো, হাফ দেবো রোয়ার 15 দিন পরে, বাকি 1/4 ভাগ দেবো রোয়ার 30 থেকে 35 দিন পরে। একটা নাবিজাত বলে দিই আমি, উন্নত নাবিজাত, যেক্ষেত্রে 140 থেকে 150 দিনের ফসল যদি হয় তাহলে 32 কেজি নাইট্রোজেন প্রতি একর, 16 কেজি ফসফেট প্রতি একর এবং 16 কেজি পটাশ প্রতি একরে দেবো। নাইট্রোজেনটা ভেঙে দেওয়ার একটাই কারণ, নাইট্রোজেন খুব সহজে মাটি থেকে নষ্ট হয়ে যায়, তাই নাইট্রোজেনটাই ভেঙে ভেঙে দেবো, আর ফসফেট আর পটাশ আমি একবারই দিয়ে দেবো, কারণ এটা
1: বা। এবার এই যে নাইট্রোজেন ফসফেট বা পটাশের কথা বললেন, এক্ষেত্রে তো মূলত যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন তারা তো একটা নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করছেন, আবার কখনো কখনো একটা অপর্যাপ্ত বা অযথা তারা প্রয়োগ করে থাকেন। একটা হয়তো যে সমস্ত সারের দোকান থেকে বলে দিলেন যে এত পরিমাণে প্রয়োগ করুন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রয়োজন নেই অতটা, এক্ষেত্রে কি করবেন তারা?
0: হ্যাঁ, এক্ষেত্রে একটু ভাই বলে রেখে দিই চাষি ভাইদের জন্য, কৃষক ভাই বোনেরা জানেন মোটামুটি, তবু একটু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন কিন্তু একটা এমন একটা মানে মৌল, সেটা কিন্তু খুব সহজে মাটি থেকে নষ্ট হয়ে যায়। এই কীভাবে নষ্ট একটু যদি শুনে রাখেন, খুব ইন্টারেস্টিং, যে নাইট্রোজেন যখন আমরা দিই, নাইট্রোজেনটা মেনলি ধান গাছ নেয় অ্যামোনিয়াম হিসেবে নেয়। তো যখন আমি ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট বা ডিএপি দিই, ওই অ্যামোনিয়ামটা চট করে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত হয়ে আকাশে মিশে যেতে পারে, এইভাবে নাইট্রোজেনটা লস হতে পারে। আর এটা হয় আমরা তাকে নাইট্রিফিকেশন বলি, যে আমরা দেখেছি ধানে, আমন ধানের জমিতে আমরা জল ধরে রাখি, তো জলের মানে জল ধরার যে স্তরটা তার ঠিক নিচে 1 সেন্টিমিটার পর্যন্ত জায়গাটায় অক্সিজেন থাকে, তার নিচে কিন্তু কোনো অক্সিজেন থাকে না। একে আমরা বলি জারিত জোন, বাকিটা বলি বিজারিত জোন। এই জারিত জোনে যদি বাইচান্স নাইট্রোজেনটা পড়ে যায়, সেই নাইট্রোজেনটা কিন্তু অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন গ্যাস উপরে চলে যাবে, বা নাইট্রেটে কনভার্ট হয়ে যাবে। যদি নাইট্রেট একবার কনভার্ট হয়ে যায়, ও সঙ্গে সঙ্গে নিচে নিচে নামতে শুরু করবে, অর্থাৎ জমির নিচে নেমে নেমে নেমে লিচিং লস বলে, নাইট্রেটটা পুরো মাটির তলায় চলে গেল। বা সেই সময় যদি আমি একটা সার মানে সেচ দিয়ে দিই, ও সেচে জলে ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ হয় নাইট্রোজেন গ্যাস হয়ে চলে যাবে বা নাইট্রেটও নিচে চলে যাবে, গাছ নিতে কোনোভাবে কিন্তু পারবে না। এই জন্যই না মানে নাইট্রোজেনটা দেওয়া উচিত। এই যে ইউরিয়া আমরা দেখি না, আমরা দেখি চাষি ভাইরা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন, ছড়িয়ে দেওয়া কিন্তু একদমই ঠিক নয়। ছড়িয়ে না দিয়ে যদি আমি মাড বল মানে মাটির বলের মধ্যে 2-4টি ইউরিয়ার দানা দিয়ে মানে গাছের গোড়ায়, যেটা রাইজোস্ফিয়ার বলে, রুটের যে এরিয়াটা, সেখানে দিয়ে পা দিয়ে হালকা করে মাড়িয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে সেই নাইট্রোজেন মাড বলটা চলে যাচ্ছে বিজারিত জোনে। একবার বিজারিত জোনে গেলে কিন্তু কোনোভাবেই নাইট্রোজেনটা লস হবে না বা খুব কম লস হবে। আর টেনিস এখন হচ্ছে, এখন মোটামুটি গভর্নমেন্ট সাপ্লাইতে নিউ কোটেড ইউরিয়া চাষি ভাইরা পাচ্ছেন। এই নিউ কোটেড ইউরিয়া অলরেডি, একে আমরা বলি এসআরএনএ বা স্লো রিলিজ নাইট্রোজেনাস ফার্টিলাইজার, অর্থাৎ খুব আস্তে আস্তে নাইট্রোজেন রিলিজ হচ্ছে। তো নিউ কোটিং করে দেওয়ার ফলে একটা যে সুবিধা আমাদের হয়েছে, নাইট্রোজেন লসটাও কম হচ্ছে, এবং এই নিম কোটেড ইউরিয়া যদি চাষি ভাইরা ওই বিজারিত জোনে প্রবেশ করাতে পারেন, তাহলেও কিন্তু নাইট্রোজেন লসটা কমে যাবে। তো এইভাবে নাইট্রোজেনকে আমি বাঁচাতে পারবো। আর ওই যেটা বললাম প্রথমেই, ভেঙে ভেঙে দিলে কিন্তু নাইট্রোজেনটা খুব কম লস হয়।
1: আচ্ছা, এক্ষেত্রে যে বলের কথাটা বললেন, এটা একটা নতুন কনসেপ্ট মনে হলো।
0: হ্যাঁ,
1: সেটা কি, ধরুন আমাদের কৃষক বন্ধুরা সচরাচর দেখা যায় যে ইউরিয়াটা জমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন,
0: একদম,
1: কিন্তু এই যে আপনি বলের কথা বললেন, সেটা তাহলে কিভাবে দেবেন সারা জমিতে?
0: এটা একটুখানি পরিশ্রম সাধ্য, হয়তো প্র্যাকটিক্যালি খুব একটা সম্ভব নয়, তবু চাষিরা যদি যদি সময় থাকে করতে পারেন, যে আমার কিছু না, 4-5টা ইউরিয়ার দানা নিয়ে, মানে নিম করে ইউরিয়ার দানা, আমি ছোটো ছোটো মানে ছোটো ছোটো মাটির দলা, এঁটেল মাটির দলা নিয়ে, বা আমি হালকা
1: যে জমি
0: চাষ করবো সেই জমির মাটি নিয়ে আমি ভরে দিলাম। ভরে দেওয়ার পর হয়তো অনেকগুলো দলাই বানিয়ে ফেললাম, বানিয়ে ফেলে আমি রুটের ঠিক পাশে, রাইজোস্ফিয়ার ঠিক পাশের জোনটাতে আমি একটা করে বল ফেলে একটু পা দিয়ে মারিয়ে দিলাম, গোড়ালি দিয়ে মারিয়ে দিলাম, ওটা চলে গেল বিজারিত জোনে। এটাকে বলে মাড বল প্লেসমেন্ট বলি। তো একটা কাজ আমরা, এটা একটু পরিশ্রম সাধ্য, এক টাকা অলরেডি আমাদের সরকারই করে ফেলেছে। যে আগে হতো কি ইউরিয়া এমনি আসতো, কিন্তু এখন কিন্তু দেখা যায় যে গভর্নমেন্টের যে সাপ্লাই পুরোটাই নিম কোডেড ইউরিয়া। এটা দুটো কারণে গভর্নমেন্ট করেছে, একটা ইউরিয়ার একটা বড় ডাইভার্সন হয়ে যেত আমাদের অন্য অ্যাডহেসিভ ইন্ডাস্ট্রি, তো এইসব ইন্ডাস্ট্রিতে ইউরিয়ার প্রচুর ডিমান্ড আছে, ইউরিয়া অনেকটা বাইপাস হয়ে যেত, সাবসিডাইজড ইউরিয়া, এটা গভর্নমেন্টের লস হচ্ছিল, ফার্মারের লস হচ্ছিল। তো এই নিম কোডেড ইউরিয়া করে দেওয়ার ফলে কিন্তু ওই যে ডাইভার্সনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যার ফলে এটা একটা খুব ভালো জিনিস, পুরো ইউরিয়াটা চাষিবাইরাই পাচ্ছেন সাবসিডাইজড রেটে এবং নিম কোটেড হয়ে যায়।

0: ফলে কিন্তু এই নিমটাও কিন্তু মানে পরবর্তীকালে কিছুটা প্ল্যান্ট প্রোডাকশন হিসেবে কাজ কাজ করছে।
1: আজকের আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতেই হচ্ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম আমন ধানের মূল জমির পরিচর্যা, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মৃত্তিকা সংরক্ষণ শাখার সহ কৃষি অধিকর্তা জয়দীপ বসু রায়। জয়দীপবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে পরামর্শ দেওয়ার জন্য। নমস্কার আজকের মতো আপনাকে।
2: নমস্কার।
1: আর আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা আমাদেরকে লিখে জানান কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
3: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম গাছের সঙ্গে মিতালি, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। মানুষের পথ চলাই শুরু হয়েছে গাছের সঙ্গে মিতালি করে। মানুষের প্রথম আশ্রয় ছিল অরণ্য, সেখান থেকেই মিলত খাদ্য, তারপর জ্বালানি, ওষুধ। মানুষের বেঁচে থাকার সব উৎসই ছিল গাছ। আজও গাছ নীরবে সেই সব উপকরণ সমানে দান করে চলেছে। শুধু তাই নয়, গাছের প্রতি আমাদের শ্রদ্ধাও সুপ্রাচীন। বিশেষ করে বট, অশ্বত্থ, পাকুড়, নিম, বেল, তুলসী আজও আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে। শুধু তো ধর্মীয় ও সামাজিক দিক নয়, পরিবেশ বিজ্ঞানীদের মতে গাছ বাস্তুতন্ত্র রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যেমন অক্সিজেন উৎপাদন, কার্বন শোষণ, বায়ু শোধন, মাটি ও জল সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষের স্বাস্থ্য ও সমাজের কল্যাণ, সবেতেই মস্ত ভূমিকা গাছের। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন ICFRE-র মতে একটি পূর্ণ বয়স্ক গাছের প্রাকৃতিক ও সামাজিক মূল্য প্রায় 16 লক্ষ টাকা। তাদের হিসেবে অক্সিজেন উৎপাদনে 2.5 লক্ষ, বায়ু দূষণ রোধে 5 লক্ষ, ভূমি সংরক্ষণে 2.5 লক্ষ, জলচক্র ও আর্দ্রতা রক্ষায় 3 লক্ষ, পাখি ও প্রাণীর আবাস স্থলের জন্য 2.5 লক্ষ টাকা। তবে অনেকের মতে এই মূল্য আরও বেশি, কারণ বর্তমানে কার্বন ক্রেডিট, জলবায়ু পরিবর্তনের ক্ষতি, স্বাস্থ্য ব্যয় হ্রাস এবং জীববৈচিত্র্যের অর্থনৈতিক মূল্য এই বিবেচনায় নেওয়া হয়। সেই হিসেবে একটি পরিণত গাছের জীবনকালীন অর্থনৈতিক মূল্য 30-35 লক্ষ টাকারও বেশি। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ, বনভূমি ধ্বংস এবং জীববৈচিত্র্যের সংকটের মোকাবিলায় গাছের গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাতের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং অসংখ্য পাখি ও প্রাণীর আশ্রয়স্থল। এছাড়াও মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে সবুজ পরিবেশ মানুষের মানসিক চাপ কমায় এবং সুস্থ জীবনযাপনে সহায়ক হয়। কিন্তু বর্তমানে উন্নয়নের নামে যেভাবে নির্বিচারে বৃক্ষ নিধন হয়ে চলেছে, তা শুধু উদ্বেগেরই নয়, প্রকৃতি পরিবেশের সুস্থতা রক্ষাতেও বিপদের কারণ হয়ে উঠছে। বনভূমি ছোট হয়ে যাওয়ায় বন্যপ্রাণী মানুষের বসতিতে চলে আসছে, ফলে কোথাও হাতি ও মানুষের সংঘাত, কোথাও বাঘে মানুষের লড়াই আজ নৈমিত্তিক ঘটনা। তাই গাছের সঙ্গে মিতালি আজ খুব জরুরি। পক্ষান্তরে আমাদের অস্তিত্ব রক্ষারও অন্যতম শর্ত এই গাছ, আর সেই জন্যই ফি বছর ফিরে ফিরে আসে বন মহোৎসব। বর্ষা এলেই তাই ধুম পড়ে গাছ লাগানোর। এই সময় লক্ষ লক্ষ চারা লাগানো হলেও নজরদারি ও পরিচর্যার অভাবে অধিকাংশই নষ্ট হয়ে যায়। তাই গাছ লাগানোর থেকে গাছকে বড় করে তোলার দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমন বহু মানুষ আছেন যারা শুধু গাছকে ভালোবেসেই ইতিহাসে নাম তুলেছেন, যেমন উত্তরপ্রদেশের সুন্দরলাল বহুগুণা, আসামের যাদব পায়েং, কর্ণাটকের সালু মারাদা থিম্মাক্কা প্রমুখ। কেউ কেউ নিজের জীবন বাজি রেখেও গাছ ও বনকে রক্ষা করেছেন। এখানে বলা দরকার, যে কোনো ভূখণ্ডের 33% বনভূমি থাকতেই হবে। বর্তমানে ভারতে 21.76% এবং আমাদের রাজ্যে 18.97% রয়েছে, যা সকলের জন্য উদ্বেগের। সেজন্য গাছ লাগাতেই হবে। আবার শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচিয়ে বড় করে তুলতে হবে। গাছ বড় হলে সে নিজে থেকেই আমাদের রক্ষা করার দায়িত্ব নেবে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষ ও পৃথিবী উভয়ের অস্তিত্বকেও নিরাপদে রাখে। বৃক্ষই আদি প্রাণ, একথা আমরা যেন কেউ ভুলে না যাই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে দুটি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছে বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে $23,200 কোটি মার্কিন ডলার। গত বছর একই সময়ের তুলনায় যা 11.37% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, জুন মাসে মোট রপ্তানির পরিমাণ $730 কোটি মার্কিন ডলার। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলঙ্কার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের $400 কোটি 14 লক্ষ ডলারের তুলনায় বেড়ে $500 কোটি ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বার্সম্যান সম্মেলনের আয়োজন করে। ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং আরবিআই ওম্বার্সম্যান এই সম্মেলনে যোগদান। আরবিআই এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে সিবিআই তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN979 ভারতীয় সময় রাত 9:35 নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়া সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল রাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার রাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইউএর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থাও পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক

0: অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ, শ্রী গোয়েলের পাঁচ দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় অষ্টম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোস জিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নোস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য চারজনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোডের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে। এদিকে মহারাষ্ট্রের পুনে সাসওয়ার জেরুরি রোডে পথ দুর্ঘটনায় 3 মহিলা পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহা রানা 4টি, শায়লি সাদঘরে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। খেলার স্কোর, ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত আটটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান, স্বাস্থ্য জিজ্ঞাসা, কিডনিতে জল জমা, এ বিষয়ে ডাক্তার অভিজিৎ তরফদারের সঙ্গে কথা বলবেন শর্মিষ্ঠা সরকার। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিহালা, শিল্পী শুভজিৎ দে। নটা বেজে তিরিশ মিনিটে দৃষ্টিপথ, অঙ্গদান বিষয়ে সুদীপ্ত সাহারায় সাক্ষাৎকার, সাক্ষাৎকারে দেবর্ষী ঘোষ। দশটায় ছায়াছবির গানের অনুষ্ঠান, দশটা বেজে তিরিশ মিনিটে ভজন, শিল্পী সায়ন্তন অধিকারী। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি, শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। রাত এগারোটায় আধুনিক গানের অনুষ্ঠানে শিল্পী সুজিত কুমার লায়েক। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল, শিল্পী অনিন্দ্য মিত্র, তারপর তবলা, শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী।

সঞ্জয়িতা প্রজার তরঙ্গে রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তার। ও লাভলি, খুব ভালো, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক আমার একটা ফটোই তোলো। কে আপনি?
2: আরবিআই একথা বলে,
3: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করেছেন। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করা হচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আরসি বিস্তারিত খবরে, সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। একটি প্রতিবেদন,
1: রাজ্যের নতুন জননিরাপত্তা আইন নিয়ে ভুল প্রচার চলছে বলে রাজ্য সরকার দাবি করেছে। এই বিল অনুযায়ী সমাজ বিরোধী কার্যকলাপ বলতে বলা হয়েছে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবনচর্চায় স্বাভাবিক বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকেই বোঝানো হয়েছে। এছাড়া এই বিলে গুন্ডা বলতে কাদের বলা হয়েছে সেই সংজ্ঞাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করা বা করার চেষ্টা করা, উস্কানি দেওয়া, অর্থ যোগান দেওয়া বা সহায়তা করেন এমন ব্যক্তিকেই গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক করারও নিদান দেওয়া হয়েছে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনে আটকের আদেশ জারি হলে রাজ্য

0: সরকার আটকের তারিখ থেকে তিন সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে তা উপস্থাপন করবে। আটকের তারিখ থেকে নয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার কারণ যথেষ্ট কিনা। এতগুলি কারণ বিবেচনা করার পরেই এই আইনের প্রয়োগ করা হবে বলে রাজ্য সরকারের দাবি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সিপিআইএম নেতা লাহেক আলীকে বারুইপুর আদালত আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। লাহেক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেস ওই গ্রেপ্তারের নিন্দা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক বিবৃতিতে বলেন, ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের ঘটনায় মানুষ পথে নামবে, প্রতিবাদ করবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক। এরকমই এক প্রতিবাদী কণ্ঠ লাহেক আলীকে মিথ্যা মামলা দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত পাঁচই জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি পুকুর থেকে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। দফায় দফায় চলে বিক্ষোভ। অবরোধ ভাঙচুরের পাশাপাশি পুলিশ কর্মীদের ওপর হামলারও অভিযোগ ওঠে। নাবালিকা খুনে জড়িত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। পরে তদন্তে উঠে আসে ওই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার বারুইপুরে গিয়ে বলেন, ভোটে প্রত্যাখ্যাত হয়ে কিছু শক্তি এই ঘটনার পিছনে উস্কানি দিয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলারও আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অংশ নেবেন। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিধানসভা ভবনে রাজ্যসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, ভোট নেওয়া হবে 24 জুলাই। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। বিজেপি রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে ওঠার জন্য রাজ্য সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এর আগে রাজ্যে যত সরকার ছিল তারা শিল্পক্ষেত্রে বিনিয়োগের কথা বললেও প্রকৃত পক্ষে তা হয়নি। রাজ্যে নবগঠিত সরকার বিপরীত পথে চলে রাজ্যে শিল্প ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। ভোটের আগে সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র 2 মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার ফলে রাজ্যে শিল্পে ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে আসন্ন রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে রাজ্যের প্রায় 60টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, 75টি গুরুত্বপূর্ণ রথযাত্রা ও মেলায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি ভূমিকা মূলত আইন শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ থাকলেও এবারই প্রথম রাজ্য সরকার সক্রিয়ভাবে রথযাত্রার সঙ্গে যুক্ত হচ্ছে।
2: যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি

0: বিক্রি করার চেষ্টা করব।
1: চলতি বছর শ্রাবণী মেলার সময় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি আগামীকাল তারকেশ্বরে যাবেন। অরণ্য সপ্তাহকে সামনে রেখে রাজ্যজুড়ে 7,50,00,000 গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং এলাকা চিহ্নিতকরণের কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তর। নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে আজ বন সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এ বিষয়ে অবহিত করেন। প্রথম পর্যায়ে 80,000 এবং এরপর আরও 2,80,00,000 গাছ লাগানো হবে। উত্তর চব্বিশ পরগনার গুমায় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ রেশন বন্টনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রেশন ডিলার শ্যামল সাহার গোডাউনে হানা দেন। সেখানে মন্ত্রীর প্রশ্নের সঠিক জবাব দিতে না পারায় শ্যামল সাহাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। পরে পুলিশ শ্যামল সাহাকে গ্রেপ্তার করে। খাদ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তার লাইসেন্সও বাতিল হতে পারে।
2: যে অন্যায় 15 বছর ধরে করে আসছো তার সাজাটা তাকে পাও, আর পর তো তুমি অন্যায় করবে কিনা সেটা গভর্নমেন্ট ভাবতে তোমার লাইসেন্স থাকবে কি থাকবে, একটা পুরো চক্র করে রেখে দিয়েছে, কোটি কোটি টাকা কামিয়েছে। যারা রেশন ডিলার আছে, ডিস্ট্রি মোটর আছে, হোলসেলার আছে, সবাই অ্যালার্ট থাকুন। যদি আমি কোথাও কোনো কমপ্লেন পাই সেখানে যাব, কোথাও দুর্নীতি হলে কিছু দিনের দুর্নীতি থেকে তুলে দেবো 100% ব্যবস্থা। এরা লাইসেন্স সাসপেন্ড।
1: মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 213তম জন্মদিনে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদিকবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানে ভানুভক্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সাংসদ রাজু বিস্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ওপর দিয়ে যাচ্ছে। সেই কারণে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের 15 থেকে 17 তারিখ পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। আজ বিকেল 5:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় দীঘায় 83 মিলিমিটার। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
3: এই দাঁড়া, আসল নোট কি খেলছিস কেন?
4: ব্রো, এটা তো ছেড়া।
3: শোন, ভাটা ছেড়া বা পুরনো নোটগুলো ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
4: ওয়াও, নতুন নোট পেয়ে যাব।
3: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
5: আরবিআই এর কথা বলে, স্মার্ট হোন কুল ঢাকুন।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইফ ফোনের অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

প্রতি সোমবারের মতন আজও রাত আটটা এবং আপনি টিউন করেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। তাই অবশ্যই এই সময়টা সুস্থ থাকার বার্তা দেওয়ার সময়, বার্তা নেওয়ার সময়, আর সেই বার্তাগুলি মেনে চলার সময়, যাতে করে আমরা আমাদের পারিপার্শ্ব সকলে ভালো থাকতে পারি। আকাশবাণী কলকাতার এই প্রয়াস স্বাস্থ্য জিজ্ঞাসা, স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের। আপনারা জানেনই বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আসেন এবং তাদের মতামত আমরা জানার চেষ্টা করি বিভিন্ন অসুখ সম্বন্ধে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, গ্রাম বলুন বা শহর, পুরুষ বলুন বা মহিলা, যাই হোক না কেন, মানুষের

0: তো এই সমস্যার সম্মুখীন হতেই হয় প্রায়শই, কিডনির রোগ। কিন্তু কিডনির রোগের তো নানান ধরন আছে, নানান ধারা আছে। আমরা কখনো ভাবি কিডনিতে জল জমা, কখনো ভাবি কিডনির জন্য শরীরে জল জমা। সাধারণ মানুষ হিসেবে আমি বা আপনি যেটা শুনছি তার কতটা ঠিক, এবং কিডনির জন্য এই যে শরীরে জল জমা এবং সেই সম্পর্কিত যে নানান ধরনের সমস্যা, সে সকল সমস্যার সুরাহার কী তত্ত্বতালাশ রয়েছে, আসুন সেগুলো একটু আজকে জেনে নেওয়া যাক। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অভিজিৎ তরফদার। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার। কিডনিতে জল জমা নাকি কিডনির জন্য শরীরে জল জমা, এই বিষয়টাই আমাদের কাছে খুব ধোঁয়াশার, সেগুলো শুনব। আর শুনব ডাক্তারবাবুর কাছ থেকে কিডনিকে ভালো রাখার নানান পরামর্শও বটে। আপনারাও কিন্তু আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন 2213134221342 আমাদের টেলিফোন নাম্বার, আর শুরুতে কোড দিতে ভুলবেন না 033। আবারও বলি 0332131342। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, কিডনিতে জল জমে নাকি কিডনির জন্য শরীরে জল জমে, ঠিক বিষয়টা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন।
2: দুটোই সম্ভব। এক হচ্ছে কিডনির কাজ তো শরীরে জল বের করে দেওয়া, কোনো কারণে সেই বেরোনোর রাস্তায় যদি কোনো প্রতিবন্ধক হয়, সেটা পাথরের জন্য হতে পারে, কিডনির থেকে বেরিয়ে যাওয়ার যে পথ সেটাকে আমরা ইউরেটার বলি, সেখানে যদি কোনো রাস্তাটা শুরু হয়ে যায় তাহলে জল জমবে, এবং সেই জল জমাটা কিডনির ভেতরেই জল জমা।
0: আচ্ছা।
2: আর যদি উল্টোটা হয়, কিডনি ঠিক মতন কাজ করতে পারছে না, বা কিডনির কিছু বিশেষ অসুখ আছে যেগুলোকে সাধারণ ভাষায় নেফ্রাইটিস বলা হয়, আমরা বলি নেফ্রোটিক সিন্ড্রোম, সেইগুলো যদি কোনো মানুষ সেইগুলোতে মানুষ আক্রান্ত হয়, তাহলেও উল্টোটা কিডনি কাজ করতে পারছে না বলে বা কিডনি অকাজ করছে বলে শরীরে জল জমে। সুতরাং দুদিক থেকেই দেখা যায়, এক কিডনির ভেতরে জল জমছে পাথর বা অন্য কোনো কারণে কিডনির রাস্তায় প্রতিবন্ধক তৈরি হওয়া, আর দ্বিতীয় হচ্ছে কিডনির কোনো না কোনো অকাজ, হয় সে ঠিক মতন কাজ করতে পারছে না অথবা কিডনির কোনো অসুখ, তার জন্য শরীরে জল জমতে পারে, দুটোই হওয়া সম্ভব।
0: বেশ, তাহলে আমরা দুটোর ক্ষেত্রেই আসি একে এক করে। প্রথমটায় কিডনিতে যখন জল জমছে, হঠাৎ করে কি কিডনিতে এরকম জল জমে যায়, অর্থাৎ হঠাৎ করে পাথর তৈরি হয়, নাকি আমাদেরই কোনো রকম বদভ্যাসের জন্য, নাকি বংশগত কোনো একটা সমস্যা থাকার জন্য, যদি একটু জানান।
2: আমাদের বদভ্যাসের সঙ্গে এর খুব একটা সম্পর্ক নেই। এক হচ্ছে কিডনির অসুখ, কিডনির যে রাস্তাটা বললাম, যে কিডনির যে রাস্তা দিয়ে কিডনির থেকে তৈরি হওয়া মূত্র সেটা যখন বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়ার রাস্তায় যদি কোনো প্রতিবন্ধক হয়, সেটা পাথর হতে পারে, যদি আপনি বলেন না সেই পাথর হওয়াটা আমাদের দোষের জন্য, সেটা আলাদা কথা, কিন্তু যদি পাথর হয়, সেই পাথরটা রাস্তা আটকে বসে আছে, ধরুন আপনার রান্নাঘরের যে রাস্তা দিয়ে জল বেরিয়ে যায় সেখানে যদি একটা পাথর বসে থাকে, তাহলে রান্নাঘরের ভেতরে জল থই থই করবে। একইভাবে কিডনির যেখান দিয়ে তার তৈরি করা মূত্র বেরিয়ে যায় সেইখানে যদি কোনো পাথর বসে থাকে, তাহলেও কিডনির ভেতরে জল জমবে। আবার ওই যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি শুরু হয়ে যায় কোনো কারণে, যেমন ওই ইউরেটার যেটা বলছিলাম, সেই ইউরেটারের দেওয়ালে যদি কোনো টিউমার হয়, আমরা বলি ফাইব্রোসিস হওয়া, শুকিয়ে যাওয়া, সেটা যদি হয়, তাহলেও কিন্তু কিডনির ভেতরে জল জমতে পারে, এবং সেক্ষেত্রে অসুখ একটা, আর একটা আপনি পাথরটাকে যদি ধরে নেন যে না পাথরটা আমাদের দোষের জন্য হয়েছে, জল কম খাওয়া বা যে জিনিসগুলো খেলে পাথর বেশি হয়, যেমন অক্সালেট জাতীয় জিনিস, যারা চা কফি খুব বেশি খান।
0: আচ্ছা।
2: বা ধরুন অনেক সময় আজকাল খুব বিবেচনা না করে ক্যালসিয়াম ভিটামিন ডি দেওয়া হয় মহিলাদেরও দেওয়া হয়, এবং সেগুলোতেও দেখা যায় যে ক্যালসিয়াম স্টোন ফর্মেশন হয়, সেগুলো কিডনির রাস্তাকে আটকে বসে থাকে,
0: কারণ ভিটামিন ডি এর অভাবটা এখন প্রায় একটা সার্বজনীন জায়গায় এসে পৌঁছেছে বহু মানুষের। তো তাহলে কি ভিটামিন ডি এর ওষুধ খাওয়া

0: একটা ইফেক্ট হতে পারে?
1: একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কোনো জিনিসকে যখন একটা সর্বজনীনতায় রূপ দেওয়া হয়, তার পেছনে একটা হাইপ থাকে, এবং সেই হাইপটায় অনেক সময় ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে, মেডিকেল ইন্ডাস্ট্রি। আজকে এই হাইপ হলে পরেই সঙ্গে সঙ্গে ভিটামিন ডি জাতীয় ওষুধের বিক্রি বাড়বে। আজকে আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের যখন ভিটামিন ডি দেওয়া হয়, তাদের কত শতাংশের ভিটামিন ডি পরীক্ষা করে দেওয়া হয়? শতকরা 5 জনকেও ভিটামিন ডি পরীক্ষা করে ভিটামিন ডি দেওয়া হয় না,
0: এবং ওই পরীক্ষার টাকাটাও অনেকটা বেশি।
1: সেটা পরের কথা, সেটা আজ সরকারি হাসপাতালে করলে তো টাকাটা বেশি নয়, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে ধরে নেওয়া হয় ভিটামিন ডির অভাব আছে, এবং ধরে নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা হয়, ডকুমেন্ট না করে করা হয়। আমরা রিসিভিং সাইডে থাকি, আমরা যখন দেখি তখন দেখি ভিটামিন ডি টক্সিসিটি নিয়ে মানুষ আসছে, তার শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেছে, সেই ক্যালসিয়াম কিডনিতে জমছে, জমে স্টোন ফর্মেশন হচ্ছে। যে ডাক্তারবাবু দিচ্ছেন তিনি হয়তো ইন গুড ফেথ দিচ্ছেন, একটা ভালো ইচ্ছে নিয়ে দিচ্ছেন যে হ্যাঁ ভিটামিন ডির অভাব হয়েছে, কিন্তু ভিটামিন ডির অভাব হয়েছে তার ডকুমেন্টেশন কোথায়? দ্বিতীয় কথা, আমাদের দেশে এই ট্রপিক্যাল যে দেশগুলো সেখানে পর্যাপ্ত সূর্যালোক আছে, সেখানে সূর্যালোক থেকেই চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হয়। যারা আজকে খালি গায়ে বসে থাকেন না, আমরা তো আমরাও পর্যন্ত মানে তথাকথিত যারা এলাইট ক্লাসের লোক তারাও কিন্তু খালি গায়ে থাকতে ভালোবাসে, এবং আমরা অনেক সময় রোদে খালি গায়ে বসে শীতকালে রোদ পোয়াই। আমাদের ভিটামিন ডি পরীক্ষা করলেই ভিটামিন ডি অভাব পাওয়া যাবে এমন কিন্তু সত্যি নাও হতে পারে, বরং উল্টোটা অভাব আছে ধরে নিয়ে বিচার না করে ভিটামিন ডি দিয়ে, বা ভিটামিন ডি আলাদা দেওয়া হয় না, দেখবেন ভিটামিন ডির সঙ্গে ক্যালসিয়াম
0: থাকে, একদম
1: ওই ক্যালসিয়াম ভিটামিন ডি কম্বিনেশন দেওয়ার জন্য তার থেকে স্টোন ফর্মেশন হতে পারে।
0: আচ্ছা, সুতরাং এটা বেশ একটা ভয়ানক ব্যাপার বটেই।
1: ভয়ানক নয়, এটা নিয়ে সচেতন, সবকিছু নিয়ে ভয় পেলে তো চলবে না, এটা একটা সচেতন থাকার মতন ব্যাপার। হুম হুম
0: হুম। এবারে তাহলে জানা গেল যে স্টোন ফর্মেশন হতে পারে, এবং সেটা যদি হয় কিডনিতে পাথর হয় তাহলে তার জল বেরিয়ে যাওয়ার রাস্তাটা একটু বন্ধ হলো। কিন্তু এই যে ফাইব্রোসিসের বিষয়টি, অর্থাৎ একটি টিউমার বা কিছু ওই নালিতে তৈরি হওয়া, সেটার সঙ্গে কি কোনোভাবে বংশগতি বা আমাদের কোনো অভ্যেস বা জল না খাওয়া এগুলোর কোনো সংযোগ রয়েছে?
1: অল্প বয়সে যদি কারুর এরকম রাস্তায় প্রতিবন্ধক তৈরি হয়, তার সঙ্গে বংশধারার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে, কিন্তু বেশি বয়সে যখন হয় তখন সেটা বংশধারার থেকেও, যেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি সেটা হচ্ছে জানা যাচ্ছে না এমন কোনো ক্যান্সার।
0: আচ্ছা,
1: ওই ইউরেটার বা ওই রাস্তা যদি হঠাৎ দেখা যায়, যার আগে কখনো এরকম ছিল না কিন্তু হঠাৎ রাস্তাটা শুরু হয়ে গেছে, তখন আমরা চিন্তা করি যে সেক্ষেত্রে ওই ইউরেটারের দেওয়ালে বা ইউরেটারের বাইরে থেকে চাপ দিচ্ছে বা ভেতরে কোনো গ্রোথ, এবং এই বয়সে ধরুন কারোর বয়স যদি 55-56 ওপরে, 60 বা তার ওপরে হয়, কিছুদিন আগে আমার এক দেখা রোগিনী ভদ্রমহিলা, তার এরকম একটু সরু, এবং ইউরোলজিস্ট বলেছিলেন না এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তা আমি একটু ইনসিস্ট করেছিলাম ইউরেটেরোস্কোপি করতে। ইউরেটেরোস্কোপি মানে হচ্ছে নিজ দিয়ে গিয়ে ওই জায়গাটা দেখা, যন্ত্র দিয়ে দেখা, এবং দেখে দেখা গেল যে সেখানে গ্রোথ আছে, বায়োপসি করে ক্যান্সার পাওয়া গেল। সেই কারণে যে কোনো জিনিস যেটা আমাদের ভাষায় নিউ অনসেট ডেভেলপমেন্ট, যেটা আগে ছিল না, হঠাৎ যদি একটা কিছু তৈরি হয় সেটা তলিয়ে দেখাই ভালো।
0: বেশ, কিডনিতে যদি এরকম কোনো কারণে জল জমে তার মূল লক্ষণগুলো তাহলে কি হবে? আমি কি করে বুঝবো যে আমার কিডনির কোনো একটা সমস্যা হচ্ছে যে কারণে সেখানে জল জমছে, সিমটমস?
1: যদি মানুষটি ভাগ্যবান হন তাহলে তার সিমটম হবে,
0: সে কি দুর্ভাগ্য হলে তাহলে
1: সিমটম হবে না। সিমটম হওয়া মানে হচ্ছে সেক্ষেত্রে ব্যথা হতে পারে, জর্জারি হতে পারে, প্রস্রাবে সংক্রমণ হওয়া, ইনফেকশন হওয়া, সেগুলো হতে পারে, এটা তো একটা দিক। আর যদি তিনি ভাগ্যবান না হন তাহলে সেটা ধরাই পড়বে না, ওই রকম অবস্থায় থাকবে, এবং আস্তে আস্তে কিডনির মধ্যে জল জমতে জমতে কিডনি খারাপ হতে পারে। আবার উল্টো দিকে যে কারণের জন্য হয়েছে সেটা যদি সত্যি সত্যি গ্রোথ হয়, সেটা যদি ক্যান্সার হয়, তাহলে সেটা প্রাণ সংশয় করতে পারে।
0: বেশ, সুতরাং কোনো সমস্যা যদি

0: করা পরে নিজের যদি মনে হয় যে জ্বর হচ্ছে, এগুলো নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। আর দুর্ভাগ্য হলে তো আর কিছু করার নেই যদি সিমটমস না থাকে। এর যে কোনো রকম রেমিডিজ, সেগুলো কি ওষুধ খেয়েই সম্ভব নাকি পাথর? আমরা জানি যে অনেক সময় ওষুধ খেলে পাথর গলিয়ে দেওয়া যায়, নাকি অপারেশনের দিকেই যেতে হয়, একটু যদি জানান।
1: এই যে ওষুধ খেলে পাথর গলিয়ে দেওয়া হয়, এই উদ্দেশ্য নিয়ে বা এই প্রত্যাশা নিয়ে যখন কেউ আসেন, তখন আমি তাকে বলি, যদি

0: হওয়া সম্ভব নাকি পাথর? আমরা জানি যে অনেক সময় ওষুধ খেলে পাথর গলিয়ে দেওয়া যায়, নাকি অপারেশনের দিকেই যেতে হয়, একটু যদি জানান।
1: এই যে ওষুধ খেলে পাথর গলিয়ে দেওয়া হয়, এই উদ্দেশ্য নিয়ে বা এই প্রত্যাশা নিয়ে যখন কেউ আসেন, তখন আমি তাকে বলি, যদি এরকম কেউ আপনাকে পরামর্শ দেন যে এই ওষুধটা খেলে পাথর গলে যাবে, তাহলে প্রথম সেই ওষুধটা নিয়ে একটা ছোট্ট পরীক্ষা করবেন। রাস্তা থেকে একটু স্টোন চিপস নিয়ে সেই ওষুধটা খাবেন, আর তা যদি না হয় তাহলে সেই ওষুধটার দিকে না যাওয়াই ভালো। সাধারণ ক্ষেত্রে মিথ কিনা জানি না, যারা বলেন তারা বলতে পারবেন, আমরা বলি না যে কোনো ওষুধ দিয়ে পাথর গলিয়ে দেওয়া যাবে, আমাদের শাস্ত্রে এরকম কোনো বিধান নেই। সাধারণ অর্থে যদি কোথাও দেখা যায় যে না, রাস্তা শুরু হয়ে গেছে, সেটা যদি পাথরের জন্যই হয় বা দেওয়ালের কোনো সমস্যার জন্য হয়, তাহলে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে।
0: আচ্ছা, বার করে দেওয়ার জন্য, বেশ। আর একবার যদি সার্জারির মাধ্যমে বার করে দেওয়া যায়, তারপর কি আবারও ওখানে ওই প্রতিবন্ধকতা আবারও তৈরি হওয়ার বা স্টোন আবারও তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়?
1: হ্যাঁ, থাকে। দুটো কারণ। এক হচ্ছে যে কারণে প্রথমবার স্টোন তৈরি হয়েছিল, সেই কারণটা অনেক সময় পারপিচুয়েট করে।
0: আচ্ছা,
1: সেটা খাদ্যাভ্যাস হতে পারে, সেটা ওষুধ হতে পারে, যেমন ওই ভিটামিন ডি ক্যালসিয়াম বললাম, সেটা মানুষ তো বন্ধ করে না, চলতে থাকে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রাস্তাটা শুরু হয়ে গেলে সেখানে কিন্তু পলি পড়ার সম্ভাবনাটাও বাড়বে। আজকে যখনই আপনি দেখবেন আপনার ধরুন বাথরুম বা রান্নাঘরের যে নালিটা, সেই নালিটা যদি খুব চওড়া থাকে সেখানে ময়লা জমবে না, যদি সেটা শুরু হয়ে যায়, আপনি ময়লাটা বার করে দিলেন কিন্তু আবার ময়লা জমার একটা সম্ভাবনা তৈরি হবে। সেজন্য যখন পথটা, প্যাসেজটা যদি শুরু হয়ে যায়, সেখানে কিন্তু আবার

0: হয়ে গেলে সেখানে কিন্তু পলি পড়ার সম্ভাবনাটাও বাড়বে। আজকে যখনই আপনি দেখবেন আপনার ধরুন বাথরুম বা রান্নাঘরের যে নালিটা, সেই নালিটা যদি খুব চওড়া থাকে সেখানে ময়লা জমবে না, যদি সেটা শুরু হয়ে যায় আপনি ময়লাটা বার করে দিলেন কিন্তু আবার ময়লা জমার একটা সম্ভাবনা তৈরি হবে। সেজন্য যখন পথটা প্যাসেজটা যদি শুরু হয়ে যায় সেখানে কিন্তু আবার।
1: আর যারা একটু দেরিতে রেডিও সেট টিউন করেছেন তাদের বলি আপনারা শুনছেন এই মুহূর্তে স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় কিডনিতে জল জমা এবং কিডনির সমস্যার জন্য শরীরে জল জমার নানান সমস্যা। আমরা কথা বলছি বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অভিজিৎ তরফদারের সঙ্গে। 2213134221342 এই নম্বরে কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলবো। নমস্কার।
0: নমস্কার,
1: হ্যাঁ বলুন। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি না প্রশ্নটা, বলুন।
2: হ্যালো
1: বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, আমি বীরভূমের মানুষ থেকে লক্ষ্মী পরমানিক বলছি।
1: বলুন লক্ষ্মী দি।
2: বলছি যে আমার বাঁ দিকে কিডনিতে পাথর হয়েছে, তা সেটা কি নামার সম্ভাবনা আছে?
0: নামা যদি খুব ছোট্ট পাথর হয় জল বেশি খান তাহলে নামতে পারে, আর যদি বড় পাথর হয় রাস্তা আটকে থাকে এবং কিডনিটা যদি ফুলে যায় তাহলে সেক্ষেত্রে অপেক্ষা না করে সেটাকে নামিয়ে দেওয়াই ভালো।
1: 2213134212 এই নম্বরে কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন।
0: কিডনির সমস্যা যদি হয় তাহলে এক তো আপনি যদি ভাগ্যবান হন তাহলে ব্যথা হবে, পেচ্ছাপ কমে যাবে, পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোবে, এটা হচ্ছে যারা ভাগ্যবান তাদের হয়। আর যারা ভাগ্যবান হন না তাদের ক্ষেত্রে হাত পা মুখ ফোলে, শরীরটা দুর্বল লাগে, হাঁটতে চলতে গেলে হাঁপ ধরে, খিদে কমে যায়, অন্য লোকজন বলে যে তোকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, এই ক্ষেত্রে আমরা বলি কিডনির অসুখকে নিঃশব্দ ঘাতক, সাইলেন্ট কিলার, বাইরে থেকে সেভাবে কিছু বোঝা যায় না। এবং যে রোগ লক্ষণগুলোর কথা বললাম সেই রোগ লক্ষণগুলো এত মৃদু, এত অল্প যে বাইরে থেকে যেহেতু লোক ধরতে পারে না সেজন্য পরীক্ষা না করলে রোগটা আত্মপ্রকাশ করে না। যে কারণে আমরা বলি যে যে অসুখগুলোতে কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন কারোর যদি প্রেশার থাকে, কারোর যদি সুগার থাকে, কারোর যদি ছোটোবেলায় কিডনির অসুখ থাকে, কারোর যদি বংশে কিডনির অসুখ থাকে, তারা একটা নিয়মিত সময় পর পর নিজেদের পরীক্ষা করিয়ে নেবেন যে তাদের কিডনির ক্ষতি হচ্ছে কি না।
1: বেশ ডাক্তারবাবু, এবারে আসি যে কিডনির সমস্যার জন্য শরীরে জল জমা এই বিষয়টা এবারে আমরা একটু জানব।
0: কিডনির কাজ হচ্ছে শরীর থেকে শরীরে যেটা বাড়তি জল সেটা বার করে দেওয়া। এখন কিডনি যদি ভালো কাজ করতে না পারে তাহলে সেই জলটা সে বার করতে পারবে না, আর বার করতে না পারলে সেই জল শরীরে জমে যাবে, হাত পা মুখ ফুলবে ইত্যাদি ইত্যাদি, এটা একটা দিক। আর দ্বিতীয় যেটা বলছিলাম যে কিছু অসুখ আছে, কিছু নেফ্রাইটিস যেগুলোকে আমরা বলি নেফ্রোটিক সিন্ড্রোম, সেগুলোতে যেটা হয় প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যায়, প্রোটিন বেরিয়ে গেলে রক্তে প্রোটিনের অনুপাত, প্রোটিনের মাপ কমে যায়, আর রক্তে প্রোটিনের মাপ কমে গেলে তখন রক্তের জল ধরে রাখার ক্ষমতাটা কমে যায় বলে শরীরের বিশেষ করে নিচের দিকের জায়গা, পা বা চোখের পাতা, সেগুলো ফুলতে থাকে, তখন আমরা সেই অসুখটাকে বলি নেফ্রোটিক সিন্ড্রোম। এবং এই ফুলে যাওয়াটার পরিভাষা হচ্ছে ইডিমা। এই ইডিমা যখন তৈরি হয় তখন সেটা ওই নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম জাতীয় অসুখের একটা লক্ষণ। সুতরাং দুদিক থেকে দেখা যায়, এক হচ্ছে কিডনি খারাপ হচ্ছে, কিডনি জল বার করতে পারছে না তার জন্য শরীরে জল জমছে, আর হচ্ছে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাচ্ছে বলে রক্তে প্রোটিনের ভাগ কমে যাচ্ছে,

0: সেই প্রোটিন কমে যাওয়ার জন্য রক্ত জল ধরে রাখতে পারছে না, সেই জলটা গিয়ে আমাদের ভাষায় থার্ড স্পেস সেই জায়গায় গিয়ে জমছে, চোখের পাতা ফুলছে, পা ফুলছে, মুখ ফুলছে ইত্যাদি ইত্যাদি। এই দুটো কারণেই শরীরে জল জমতে পারে কিডনির অসুখে।
1: এর ক্ষেত্রে কি কোনো আলাদা বয়স রয়েছে যে এটা একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রেই হয় বা যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে?
0: সব বয়সে হতে পারে,
1: সব বয়সে হতে পারে। আমাদের ওই যে একটু আগে বলছিলাম এমন কিছু বিষয় যে আমাদের কোনো বদভ্যাস যে কারণে এটা হতে পারে, আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে, আমাদের লাইফস্টাইল জীবনচর্যার সঙ্গে এমন কিছু কি জড়িয়ে আছে, নাকি সেই আবারই ভাগ্য আর দুর্ভাগ্যের কথা?
0: না না, ভাগ্য দুর্ভাগ্য দিয়ে তো চলে না। এই যে ধরুন বললাম যে প্রেশার সুগার নিয়ন্ত্রণ করে না রাখা, সেটার সঙ্গে যে ভাগ্যের সম্পর্ক নেই, সেটার সঙ্গে এক ধরনের শভিনিজমের সম্পর্ক আছে। কেউ কেউ এসে বলে না আমার সুগার 350, আমি কিচ্ছু বুঝি না, এমনি কিছু বোঝেন না, হঠাৎ দেখা গেল পরীক্ষা করে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। এইগুলো আমার প্রেশার সবসময় উপরেরটা 200 থাকে, আমি চিকিৎসা করাই না, এগুলো যেন না হয়। দ্বিতীয় যেটা ঘটনা সেটা হচ্ছে যে মানুষের একটা অভ্যেস, বিশেষ করে আজকাল সেই অভ্যেসটা বেড়েছে, আমরা বলি ওটিসি, ওভার দ্য কাউন্টার ওষুধ নেওয়া। আপনি যে কোনো দোকানে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন ব্যথার ওষুধ, 100টার যদি মানে 100 জন কাস্টমারকে যদি একজন দোকানদার ব্যথার ওষুধ দেয়, কজন প্রেসক্রিপশান নিয়ে আসেন? একজনও না। অধিকাংশ ক্ষেত্রে ব্যথার ওষুধ বিক্রি হয় রোগীর নিজের ইচ্ছে, এই মাথাটা একটু টিপটিপ করছে, দুটো শাড়ি দন দে তো, এই হচ্ছে ব্যথার ওষুধের গল্প। সুতরাং এই ব্যথার ওষুধের গল্প যদি চলতে থাকে এবং মানুষ যদি নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খেয়ে যেতে থাকে, তাহলে ভবিষ্যতে কিডনি খারাপ হবে। এরকম আরও অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো নিয়ে আজকাল চর্চা হচ্ছে, যেগুলোতে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যেগুলোকে বলে অল্টারনেটিভ মেডিসিন, যে ওষুধগুলোর কার্যকারিতা সম্বন্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, কিন্তু সেই ওষুধগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই ওষুধগুলো সেগুলোর থেকে ক্ষতি হতে পারে। আরেকটা জাতীয় ওষুধ, তার থেকেও লিটারেচার বলছে যে সেগুলোর থেকেও ব্যবহার করলে কি

0: ভারতবর্ষে 7 কোটি টাকার বিক্রি হয় আর পশ্চিমবঙ্গে 6 কোটি 80 লক্ষ টাকার বিক্রি হয়, মানে প্রায় সমান সমান। সারা ভারতের সবকটা রাজ্য মিলিয়ে যা বিক্রি হয়, আমাদের একা পশ্চিমবঙ্গে সেটা বিক্রি।
1: বাঙালিরা তাই খেয়ে নেয়, কারণ আমাদের সমস্ত কিছুতেই আমরা ভাবি যে আমার গ্যাস হয়েছে, গ্যাস আর অ্যাসিড থেকে নাকি সমস্ত রোগের
0: সূত্রপাত। না, এটা সত্যি সত্যি হয়, হয় যে তার কারণও আছে। কারণটা হচ্ছে অন্য সমস্ত বাঙালি ছাড়া পৃথিবীর আর সমস্ত জাতীয় প্রজাতির মানুষের মধ্যে একটা ধারণা আছে, সেটাকে বলা হয় ব্রেকফাস্ট, প্রাতঃহ্রাস। ধরুন 6টায় উঠল, আপনি খোঁজ করুন অন্য যে কোনো রাজ্যের মানুষ, পৃথিবীর যে কোনো দেশের মানুষ ঘুম থেকে উঠে জল খাবার খায়, সেটা আধ ঘন্টার মধ্যে। আর বুদ্ধিমান বাঙালি যদি 6টায় ওঠে তাহলে সে 10টার সময় জল খাবার খায়। এত বুদ্ধি যদি কারোর থাকে তাহলে তার গ্যাস অম্বল না হয়ে যাবে কোথায়? আপনি যদি 6টায় ওঠেন আর 6টার থেকে স্বাভাবিক, আমি আজকেই একজনকে জিজ্ঞেস করছিলাম, একজন বয়স্ক মানুষ, তিনি বলছেন আমি খুব স্বাস্থ্য সচেতন মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠি, উঠে এক কাপ চা খাই, খেয়ে হাঁটতে বেরিয়ে যাই, হেঁটে হেঁটে ফেরার সময় পাড়ার চায়ের দোকানে বসে আর এক কাপ চা হয়, ফিরে আসি, এসে একটু পুজো পাঠ করি। তারপরে জিজ্ঞেস করলাম তাহলে আপনি ব্রেকফাস্ট জল খাবারটা কখন খান? ওই 10টা, উঠলেন 6টায় আর ব্রেকফাস্ট করতে 10টা। তার যদি গ্যাস অম্বল না হয় তাহলে হবে টাকার?
1: ওই জন্যই 6 কোটি টাকার বিজনেস হচ্ছে,
0: 6 কোটি 80 লক্ষ। আপনি 80 লক্ষ টাকা কমিয়ে দিলেন,
1: ঠিক। সুতরাং এই জায়গাগুলো, অর্থাৎ কোন কোন ওষুধ আমরা খেয়ে ফেলছি, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া সেই ওষুধ খাওয়া উচিত নয়। কারণ একটু আগেও দেখলাম ভিটামিন ডি এর ক্ষেত্রেও তাই হলো, আবার কখনো গ্যাসের অম্বলের ওষুধের থেকেও হচ্ছে। সুতরাং আমরা ভাবতেও পারি না যেগুলো সাধারণ মানুষ হিসেবে, যে কিডনির এফেক্ট হয়ে যাচ্ছে ভিটামিন ডি এর ওষুধের জন্য অথবা গ্যাস অম্বলের ওষুধের জন্য। সুতরাং এগুলো নিশ্চয়ই আমাদের একটা ভুল বটেই, কিন্তু ধরা যাক এই ভুলগুলো ঘটলো এবং আমার শরীরে জল জমছে কিডনির সমস্যার জন্য, এরপরে এর চিকিৎসা হিসেবে কি রয়েছে?
0: চিকিৎসা তো আবার বুদ্ধিমান বাঙালি তো চিকিৎসা নিজে করে। আজকে দেখবেন একটা জিনিস খুব সহজে মেলে, সস্তায় মেলে, সেটা হচ্ছে পরামর্শ। পয়সা লাগে না, আপনি ট্রেনে যান, বাসে যান, সব জায়গায় দেখবেন আপনি একবার মুখে একবার উচ্চারণ করুন যে আমার অমুক অসুখটা হয়েছে, দেখবেন পাশ থেকে লোকে হামলে পড়বে আপনাকে উপদেশ দেওয়ার জন্য,
1: ঠিক,
0: বিনা পয়সায় মেলে উপদেশ। সুতরাং সেই উপদেশগুলো ফলো করা হয় এবং চিকিৎসকের কাছে যাওয়া হয় সেই অসুখটার জন্য, যখন তখন চিকিৎসকের আর কিছু করার থাকে না। এটা আমাদের দুর্ভাগ্য, মানে আমরা যখন রোগীদের পাই তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সে রোগটা এতখানি বাড়িয়ে নিয়ে এসছে এবং তার আগে সে অনেক রকম চিকিৎসা সে নিজে করেছে, পাড়া প্রতিবেশীরা করেছেন, আত্মীয় স্বজন করেছেন, বন্ধু বান্ধব করেছেন, এবং এখন তো ওই সব রিল টিল হয়ে গেছে, সে তারা করেছে, এইসব মিলিয়ে আলটিমেটলি শেষ অবধি যখন দেখা যায় যে ডাক্তারের কাছে, মানে ডাক্তার বলতে আমি বলছি বিশেষজ্ঞের কাছে পৌঁছলেন, মানে আমরা হচ্ছি তো শেষ, মানে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা বলি, মানে খুব খারাপভাবে বলি যদিও, মানে ওই নিয়ে যাওয়া লোক ছাড়া আর কেউ পড়ে থাকে না, আমরা হচ্ছি ওই শেষ আর কি। তা তখন আমাদের করার স্কোপটা এতই কম থাকে, মাথা কপাল চাপড়ানো ছাড়া কিছু করার থাকে না। সেই জন্য যারা শুনছেন দর্শক, তাদের বলবো যে একটু নিজেরা নিজেদের চিকিৎসা করা কমান, অন্যদের পরামর্শ, অডাক্তারের পরামর্শ নেওয়ার প্রবণতাটা কমান, এবং কোনো সমস্যা যদি মনে করেন তাড়াতাড়ি ডাক্তারবাবুর শরণাপন্ন হন, তাতে আপনাদেরও ভালো, সমাজেরও ভালো, চিকিৎসার খরচও কমবে। এটা খুব জরুরি এই বার্তাটা যাওয়া,
1: এবং শরীরটাও ঠিক হয়ে যাবে, তাই তো? অর্থাৎ শরীরে যদি জল জমে,
0: জল যাতে না জমে তার চেষ্টা করা ভালো, জল জমার জন্য অপেক্ষা করবেন কেন? আজকে কলকাতা শহরেই সব জায়গায় রাস্তাঘাটে জল জমে আছে, জল জমে আছে তারপরে আপনি পরিষ্কার করবেন নাকি ওই যে জায়গাগুলো দিয়ে ড্রেনেজ যে সিস্টেমগুলো, সিওরেজ সিস্টেম, সেগুলো পরিষ্কার রাখবেন যাতে জল না জমে? সেটাই তো বেশি উচিত,
1: নিকাশিটা
0: ঠিক রাখা, সেটা বেশি জরুরি।
1: তাহলে এবার সেই জায়গায় আসি যে আমরা আমাদের এই নিকাশির যে সিস্টেমটা রয়েছে, কিডনির মূল কাজ যেটা, সেটা আমরা ঠিক রাখবার জন্য কি করব?
0: প্রথমেই ঠিক যাতে না থাকে তার জন্য যা যা করা সেগুলো করবেন না, যেটা এক্ষুনি বললাম, ব্যথার ওষুধ খাবেন।

0: খাবেন না, গ্যাস অম্বলের ওষুধ খাবেন না, সময়ে খাবেন, এগুলো প্রেশার ঠিক রাখবেন, সুগার ঠিক রাখবেন, সেগুলোর কোনো শ্লাঘার জায়গা নেই যে এই আমার এত প্রেশার এত সুগার, এটা এটা বিরাট বড় কৃতিত্বের ব্যাপার নয়। সুতরাং প্রেশার সুগারগুলো কন্ট্রোল করবেন। আপনার যদি বংশে কিডনির অসুখ থাকে তাহলে খুব তাড়াতাড়ি দেখাবেন সেই অসুখটা আপনারও হয়েছে কিনা, সেটা দেখিয়ে নেওয়া, পরীক্ষা করে নেওয়া। সেগুলো চিকিৎসক যা বলবেন সেগুলো মানবেন। ইদানিং আমি শুরু করেছি, আমি রোগীদের না ওষুধের পাতা আনতে বলি। আজকেই ঘটনা, তিনি আমাকে কতগুলো ওষুধের পাতা দেখালেন, রোগী, যে এই ওষুধগুলো আমি খাই। তারপরে যখন আমি জিজ্ঞেস করতে শুরু করলাম, সবকটা কিন্তু একদম নতুন ব্র্যান্ড, মানে কোনোটার পাতা ছেঁড়া হয়নি, আমি বললাম এই ওষুধগুলো আপনি খান? আমি যখন খুব কড়া ভাষায় জিজ্ঞেস করেছি, উনি বললেন না ওই ওষুধগুলো কেনা আছে কিন্তু ওগুলো খাই না। তাহলে কী খান? সেগুলো আনা হয়নি।
1: কেন
0: কেন তার কোনো উত্তর নেই, সত্যিই তার কোনো উত্তর নেই। মাঝে মাঝে না, মানে আমি ছাত্রদের মানে পড়ানোর সময় এ করে রেগেমেকে বলে ফেলি যে আমার মাঝে মাঝে মনে হয় আমি ভেটেরিনারি চিকিৎসা করছি। একটা মানুষ তার যদি সামান্যতম জ্ঞান বুদ্ধি থাকে, আক্কেল থাকে, সে যদি নিজের ভালো বোঝে তাহলে তো সে অন্তত এগুলো করবে। তার রোগটা সম্বন্ধে সে সচেতন হবে, সে ডাক্তারবাবুর পরামর্শ মতন চিকিৎসা করবে। তা না করে সে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে সে নিজের ক্ষতি কীভাবে করতে পারে, আর আমাদের দায়িত্ব হচ্ছে সে ক্ষতিটা করে সে যখন নিয়ে আসছে সেটা ডাক্তারবাবু এবার সারিয়ে দিন। কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারবাবু ডায়ালিসিস না করে হয় না? এই প্রশ্নটা দিন দিন প্রত্যেক দিন শুনি, আর শুনে ভাবি যখন ডায়ালিসিস না করে হতো তখন কেন মানুষটা এলো না।
1: ঠিক, সুতরাং সেই বারবার ওই একটাই জায়গা যে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে ঠিক সময়টায়, যখনই সমস্যা একটু দেখা দিচ্ছে, যখন অন্তত বুঝতে পারছি যে সমস্যা কিছু তৈরি হচ্ছে, এবং ডাক্তারবাবুর পরামর্শ মতন চলা, কারণ বাকি আরও অনেকেই থাকবে পরামর্শ দেওয়ার, বুদ্ধিমানের কাজ হবে সেগুলো না নিয়ে ডাক্তারবাবুর কাছে পৌঁছানো। অনেকেই পৌঁছতে চায় আপনাদের কাছে টেলিফোনের মাধ্যমে, কারণ আমাদের অনেক শ্রোতা বন্ধু আছেন যারা প্রান্তিক এলাকায় থাকেন। আশা যাক আবার টেলিফোনে 221-3-1-3-4-2। আর আরও একবার মনে করে দিই আজকের আমাদের আলোচ্য বিষয়, কিডনিতে জল জমা অথবা কিডনির কারণে শরীরে জল জমা, এবং এই সংক্রান্ত আরও নানান সমস্যা নিয়ে ডাক্তার অভিজিৎ তরফদার, বিশিষ্ট নেফ্রোলজিস্ট, তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে। 0332-1-3-1-3-4-2। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: আমি হাউ পূর্ব মেদিনীপুর থেকে বলছি, প্রদ্যোৎ চক্রবর্তী।
1: বলুন প্রদ্যোৎ বাবু।
2: হ্যাঁ নমস্কার আপনাকে, ডাক্তার বাবু
0: নমস্কার। নমস্কার নমস্কার
2: স্যার, আমার সুগার আছে, প্রেসারও আছে। আমাকে ডাক্তারবাবু প্রেসার দিয়েছেন সকালবেলা টেলমা 80, আর সন্ধ্যায় দিয়েছেন শিলাঘাট 10, কিন্তু আমার প্রেসার না বাড়াচ্ছে না ডাক্তারবাবু, 160/90-95 হচ্ছে।
1: সুতরাং যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, সুগার এবং প্রেসার এই দুই কিন্তু বহু মানুষের থাকে, আপনারা একটু সতর্ক হবেন। নমস্কার। হ্যাঁ বলুন। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। 0332-1-3-1-3-4-2। কিডনির নানান সমস্যা, জল জমা এবং সেই সংক্রান্ত সমস্যা নিয়ে আজকের আলোচনা। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন বলুন।
3: নমস্কার। আমি শাসন থানা অন্তর্গত শাসন পালপাড়া থেকে
1: বলুন গণেশ বাবু।
3: হ্যাঁ হ্যাঁ, আমার দেখো আমার থেকে 107/73, আর সুগারটা রয়েছে আপনার 107, ওটা থেকে খেয়ে, আর না আর না খেয়ে হচ্ছে গিয়ে 125।
0: আপনি নিশ্চিন্ত থাকুন, চিন্তা করার কিছু নেই।
1: বেশ, তাহলে নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আসলে সুগার এবং প্রেশার এই দুটো এতটাই কমন যে আপনি বলার পরে অনেকেই ভাবছেন যে তাহলে কিডনির কি হতে পারে। নমস্কার।
3: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: আমি পশ্চিম মেদিনীপুর থেকে নিমাস মাঝি বলছি।
1: বলুন।
3: আমার বয়স হচ্ছে 65, আমি প্রায় দীর্ঘ 25 বছর ধরে সুগারে ভুগছি। এখন এই কিডনিকে সুস্থ রাখতে গেলে মানে একটু যদি সে বিষয়ে একটু বলেন তাহলে কিভাবে কি রাখা যায় সেইটুকু যদি বলেন।
0: একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তাও আপনাকে বলে দিই, সুগারটা নিয়ন্ত্রণে রাখবেন, প্রেশারটা নিয়ন্ত্রণে রাখবেন, আর ওই অন্য লোকের পরামর্শে ওষুধপত্র খাবেন না।
1: ডাক্তারবাবু, এবারে আবারও আমাদের আলোচনায় আসি, কিডনির এই জল জমা সংক্রান্ত বিষয়গুলো একটু শুনলাম আমরা, কিডনি সংক্রান্ত আরও যে নানান অসুখ রয়েছে তার মধ্যে আমরা অত ডিটেলে যদি নাও যাই, ঠিক কী ধরনের সিমটমস হলে, কী ধরনের লক্ষণ হলে বুঝতে পারবো আমার কিডনিটা একটু বেগরবাই করছে, একটু কিছু সমস্যা হচ্ছে?
0: কিছু মানে কিডনি খারাপ হওয়ার কী কী রোগ লক্ষণ সেটা একটু আগেই আমরা আলোচনা করেছি, হাত পা মুখ ফোলা, দুর্বলতা, নিঃশ্বাসের কষ্ট ইত্যাদি, সেগুলো কিডনি খারাপ হওয়ার, কিন্তু সেটা অনেক এগিয়ে যাওয়ার পর। তার আগে কিছু কিছু কিডনির অসুখ তো সাধারণ মানুষ জানেই, যেমন ধরুন কারোর বারবার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে, বিশেষ করে যারা মেয়ে তাদের ক্ষেত্রে হতে পারে, আমরা বলি রিপ্রোডাকটিভ এজ গ্রুপ 15-45, তার মধ্যে মেয়েদের প্রস্রাবে সংক্রমণ হওয়াটাকে আমরা ধরে নিই সেটা স্বাভাবিক, 6 মাসে 2 বার পর্যন্ত হলেও আমরা চিন্তা করি না,
1: ইউরিন ইনফেকশন যেটা
0: হতে পারে। কিন্তু এর বাইরে যদি হয়, ধরুন কারোর যদি অল্প বয়সে ছোট বাচ্চা 5 বছর 6 বছর, তার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করুন, 80% ক্ষেত্রেই দেখা যাবে কোনো না কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে, জন্মগত ত্রুটি আছে কিডনির রাস্তায় বা কিডনিতে, যার জন্য তার বারবার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে। পুরুষ মানুষ, তাদের যদি প্রস্রাবে সংক্রমণ হয় একাধিকবার, ধরেই নিন তার কিডনির রাস্তায় কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে, সেটা স্টোন হোক, প্রস্টেট হোক, বয়স্ক মানুষের প্রস্টেট, অল্প বয়সীদের স্টোন বা জন্মগত ত্রুটি থাকতেই পারে, পরীক্ষা নিরীক্ষা করুন যদি সংক্রমণ হয়। এইগুলো হচ্ছে, এমনকি মেয়েদেরও যদি বেশি বয়সে হয়, 60-65-70 বারবার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে, খোঁজ নিন কোনো সমস্যা আছে কি না, একটা হচ্ছে একটা দিক সংক্রমণ। কারুর যদি বারবার প্রস্রাবে পাথর হয়, স্টোন ফর্মেশন হয়, স্টোন বেরোয়, তার থেকে কিডনি খারাপ হতে পারে, যেটা আমরা আলোচনা করলাম। বাচ্চা বয়সে অনেক সময় নেফ্রাইটিস হয়, সেগুলো সেরেও যায়, কিন্তু যদি বাচ্চা বয়সে কারো নেফ্রাইটিস হয়, পরবর্তীকালে যদি দেখা যায় যে তার রক্ত কমে যাচ্ছে, হিমোগ্লোবিনের মাত্রা হঠাৎ কমে যাচ্ছে, পা মুখ ফুলছে, পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে তার কিডনির কোনো সমস্যা হচ্ছে কি না। আর বাকি যেগুলো আছে সেগুলো মূলত যারা স্পেশালিস্ট তাদের এখতিয়ারে পড়বে, সাধারণ মানুষের সেগুলোর জন্য খুব বেশি চিন্তিত না হলেও চলবে। এই যে সাধারণগুলো বললাম ছোটোখাটো জিনিস, সেইগুলো একটুখানি, আর প্রেশার সুগার বলেছি, প্রেশার সুগার যদি থাকে সেগুলো যদি যার আছে তার যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু পরামর্শ নেবেন।
1: আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রোগের সঙ্গে করে আরেকটি রোগ পরবর্তীতে শরীরে ডেভেলপ করে, সুগার প্রেশার ছাড়া আর কি অন্য কোনো রোগ এমন কিছু আছে যেগুলো থাকলে আমরা একটু সতর্ক হব যে আমাদের কিডনির কোনো সমস্যা হলেও হতে পারে, সুতরাং একটু সাবধান হই?
0: অন্যভাবে যেমন ধরুন অস্টিওআর্থ্রাইটিস, যাদের ধরুন হাঁটুর, হ্যাঁ হাঁটুর ব্যথা ইত্যাদি আমরা দেখি, এই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, সেরকম অন্য অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও যে বাতের ব্যথা হতে পারে, আমরা কতগুলো রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার ধরে নিই, মানে আসে অনেক মানুষেরই থাকে, সেগুলো থেকে হতে পারে। মেয়েদের এই জাতীয় একটা অসুখ আছে সেটাকে এসএলই বলে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে একটা অসুখ আছে, সেগুলো যাদের থাকে তাদের এক তো অসুখের জন্য কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার অসুখের চিকিৎসার জন্যও কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। অসুখের জন্য ওই ব্যথার ওষুধ,
1: আচ্ছা
0: ব্যথার ওষুধ খায়, মানে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু এত ব্যথা হয় আমি সহ্য করতে পারবো না, মানে সহ্য করতে পারি না, সহ্য যদি করতে না পারি তাহলে আমাকে তো ব্যথার ওষুধ খেতেই হবে। তারপর যখন তার ডায়ালিসিস শুরু হয়, তখন সেই মানুষটা ডায়ালিসিস নাই আর কপাল চাপড়ায়, তখন যদি আমি ব্যথার ওষুধটা না খেতাম তাহলে হয়তো এই জায়গায় পৌঁছতাম না। সুতরাং এইগুলো থেকে যায়। মানে মানুষ তো তার নিজের পার্সপেক্টিভ থেকে বিচার করে। আর একটাও খুব সত্যি কথা যে

0: মানুষের ব্যথা যন্ত্রণার বোধও এক এক রকম। কোনো কোনো মানুষ অল্প ব্যথাতেই কাতর হয়ে পড়ে, আবার কোনো কোনো মানুষ আছেন খুব বেশি যন্ত্রণা হয়েছে, ব্যথা হয়েছে, অপারেশন হয়েছে। আমরা এমন জানি, একজন ডাক্তারবাবুকে চিনি, তার অপারেশন হয়েছিল, অপারেশন করার পর পরের দিন তিনি একটা প্যারাসিটামল খেয়েছিলেন, আর কিছু খাননি, ব্যথা সহ্য করেছেন। সুতরাং এগুলো ওই মানে নিজেকে ওইভাবে ভাবতে হবে যে আমাকে ওই থ্রেশহোল্ডটা তুলে নিতে হবে, আর যখন তখন আমি যে কোনো কিছু হলো ওষুধ খাবো না, ব্যথার ওষুধ নয়। আর একটা অন্যরকম পরামর্শ দিই, আমি দুটো ছোট গল্প বলি, সময় আছে?
1: হ্যাঁ হ্যাঁ সময় আছে, বলুন।
0: আচ্ছা, এক হচ্ছে যে যদি আপনাকে কেউ কোনো ওষুধের পরামর্শ দেন, সেই পরামর্শ ভালো না মন্দ সেটা প্রথমে নিজেকে নিজের ওপর প্রয়োগ করার আগে করবেন কি, যার সঙ্গে শত্রুতা আছে তার উপর প্রয়োগ করবেন, দেখে নেবেন তার উপরে কোনো ক্ষতিকর প্রভাব হচ্ছে কিনা। দ্বিতীয় একটা খুব সুন্দর গল্প বলি। একটি মেয়ে, তার বাবা আমাকে দেখান, তিনি খুব বড় পোস্টে ছিলেন, আমি নামও করছি না, পোস্টও বলছি না, তার কিডনি সমস্যা আছে, কিন্তু মোটামুটি প্রায় 15-20 বছর অসুখটা নিয়ন্ত্রণে আছে এবং তিনি নিয়ন্ত্রণ করেন, তার থেকে বেশি তার মেয়েটি খুব বুদ্ধিমতী, সে নিয়ন্ত্রণ করে। তা সে একদিন আমার কাছে এলো, আমাকে আঙ্কেল বলে। আঙ্কেল মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কেন যে লোকে এত উপদেশ দেয়, যে বাড়িতে আসছে সন্ধ্যেবেলা বাপি বলে, বাপি সন্ধ্যেবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, আর সেই যারা আসে এসে তাকে এই খা ওই করে হ্যান ত্যান এসব বলে যাচ্ছে, কি করা যায়, তোমার তো অনেক বন্ধু, ম্যানেজমেন্ট পড়ছিল মেয়েটি, এখন পাশ করে গেছে, তুমি একটা সমাধান বাতলাও। তারপরের বারে এসে সেবার বাবাকে নিয়ে এসছে, সমাধান হয়ে গেছে। কি সমাধান? না, বাড়ির ড্রয়িং রুমে ও করেছে কি, একটা বাক্স রেখেছে, সেই বাক্সটা সাদা কাগজ দিয়ে মুড়েছে আর উপরে একটা ফুটো আছে, আর সেই কাগজের ওপর বড় বড় লাল কালিতে লিখে রেখেছে, চিকিৎসা সংক্রান্ত উপদেশ দেবার পূর্বে বাক্সে 50 টাকা জমা করুন।
1: সত্যি বুদ্ধিমতী,
0: অসাধারণ বুদ্ধি,
1: অসাধারণ।
0: তারপর থেকে সব উপদেশ বন্ধ হয়ে গেছে, কেউ আর কোনো উপদেশ দেয় না, 50 টাকা জমা দিয়ে তারপরে উপদেশ দিতে হবে, তখন বিনা পয়সায় উপদেশ দিতে সবাই খুব খুশি, আর পয়সা দিয়ে যদি উপদেশ দিতে হয় আর আপনি কাউকে,
1: তখন আর আসবে না অযাচিত উপদেশ। খুব খুব সুন্দর একটা টিপস পাওয়া গেল, কারণ এই উপদেশ আমাদের সকলকে পেতে হয়, মিনি পয়সায় বাড়ি হোক, কাজের জায়গা হোক, সব জায়গাতেই। ডাক্তারবাবু, একটা ধারণা আছে, বেশি বেশি জল খেলে কিডনি ভালো থাকবে, এবং এই ধারণার বশবর্তী বহু মানুষ, জানি না বাঙালি ছাড়া আর কেউ ভাবেন কিনা, কারণ আপনিও একটু আগে বারদুয়েক বলেছেন বাঙালিরা অত্যন্ত বুদ্ধিমান একটি প্রজাতি, তো আমরা ভেবেই নিই যে জল সংক্রান্ত কাজ কিডনির, তাই জল অনেক বেশি খেলে কিডনি আমাদের ভালো থাকবে। এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন যদি।
0: প্রথম যে অংশটার উত্তর সেটা হচ্ছে একটা দার্শনিক উত্তর, সেটা এই যে আমাদের জীবনে যেগুলো খুব ভালো ভালো জিনিস, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, স্নেহ, এগুলো খুব বেশি বেশি ভালো নয়, সব কিছুরই একটা মাত্রা রেখে করা উচিত, জলও তাই। সুতরাং জলও যদি খেতে হয় সেটা মাত্রা রেখে খাবেন, কোনো জিনিসেরই অ্যাবান্ডান্স খুব কিছু অভিপ্রেত নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যে মানুষের কিডনি ভালো আছে তাকে যদি আপনি জল খাওয়ান, কিডনি সেই জল বার করবে, কিন্তু সেই কিডনি যদি হাঁপিয়ে যায়, সেই কিডনি যদি খুব ভালো না থাকে, তখন যদি তাকে বেশি জল খাওয়ানো হয় তাহলে সে তাড়াতাড়ি আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য একটা ভালো কিডনি তাকে জল দেন, ঠিক আছে, সে মানিয়ে নেবে, খারাপ কিডনি তাকে যদি চাপ বাড়ান তাহলে সে সেটা নাও নিতে পারে।
1: সুতরাং বেশি বেশি জল খেলে কিডনি বেশি ভালো থাকবে,
0: ধারণাটা ঠিক না, অর্ধসত্য।
1: অর্ধসত্য,
0: অর্ধসত্য এই হিসেবে, ধরুন যে মানুষ সারাদিন রোদে কাজ করে, যে মানুষ ব্লাস্ট ফার্নেসে কাজ করে, যে রেল ইঞ্জিন চালায়, যে ধান চাষ করে, তার শরীর থেকে খুব জল বেরিয়ে যাচ্ছে, তাকে জল বেশি খাওয়ান, ভালো থাকবে। আর যে সারাদিন এসিতে বসে পা তুলে টিভি দেখছে, তাকে আপনি প্রচুর জল খাওয়ান, তার কিডনি ভালো নাও থাকতে পারে।
1: ঠিক সুতরাং আমাদের

0: জীবন চর্চা কিরকম, আমার লাইফস্টাইল কিরকম, তার উপরে কিন্তু নির্ভর করছে যতটা প্রয়োজন শরীর চাইবে, তাই তো? শরীর নিশ্চয়ই আমাদের ইন্ডিকেশন দেয় যে আমার লাগবে জল।
1: হ্যাঁ দেয়, আবার সবসময় যে দেয় তাও নয়। যেমন ধরুন এই যে বোধগুলো, যে আমাদের জলতেষ্টা পাওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো একটা বয়সের পর মানুষের এই বোধগুলো কিন্তু কমে যায়।
0: আচ্ছা,
1: বয়স্ক মানুষের এই যে সাবজেক্টিভ ফিলিংগুলো, সেগুলো যে সবসময় ঠিক থাকে তাও নয়। দ্বিতীয় কথা, জানবেন একই জিনিস একটু আগে যেটা বলছিলাম, ব্যথার বোধ একজন মানুষ তার যা, আরেকজন মানুষের তা নাও হতে পারে। তেষ্টা একজন মানুষের যা, আরেকজন মানুষের তা নাও হতে পারে। এবং তেষ্টা নিরসনের জন্য সে যা করবে, একজন মানুষের তেষ্টা পেয়েছে সে এক গ্লাস জল খাবে, আরেকজন মানুষের তেষ্টা পেয়েছে সে দু বোতল জল খাবে। মাত্রা রাখাটা খুব জরুরি। আজকে যে কোনো জিনিস, সেটা যদি আপনি মাত্রা রাখতে না জানেন তাহলে এই বিপদ। যেটা এক এক গ্লাসে হয় সেটা আপনি যদি দু বোতল তার জন্য ব্যবহার করেন তাহলে এই মুশকিল। যে ছাত্রকে আপনি একটু ধমক দিলেই হয়ে যায়, তাকে যদি আপনি পা থেকে মাথা পর্যন্ত বেত মারেন তাহলে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনাই বেশি।
0: আমরা ইদানিং খুব একটি শব্দের সঙ্গে পরিচিত যে টক্সিন আমাদের শরীরে দূষিত, সেই জিনিসগুলোকে ডিটক্সিং আমাদের করা দরকার শরীরকে, এবং সেই জন্য অনেক রকমের জল রাত্রিবেলা অনেকে শশা পুদিনা এই সমস্ত ভিজিয়ে রেখে পরের দিন ডিটক্স করার জন্য শরীরকে, তাতে নাকি শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যায়, আমাদের কিডনি ভালো থাকে। এই ধারণাটা কতটা ঠিক এবং সেটা করাটা ঠিক কিনা?
1: প্রথম কথা হচ্ছে এর পেছনে বিজ্ঞান কতটা আছে আমরা জানি না। এই যে জিনিসগুলো বলা হয় সেই জিনিসগুলো, তার যদি কোনো ডকুমেন্টেড এভিডেন্স থাকে, তার যদি পাবলিশড, আমরা পাবলিশড ওয়ার্ক ছাড়া যাই না। আমরা তো বিজ্ঞানের ছাত্র এবং অধ্যাপনা করি, আমরা সবসময় খুঁজি যে এই যে জিনিসটা বলা হচ্ছে এর পেছনে এভিডেন্স কী আছে। সেই এভিডেন্স বেসড মেডিসিনের ওপরেই তো আমাদের যা কিছু নির্ভরতা। সেখানেই যে কথাগুলো আপনি বলছেন সেই কথাগুলোর কিন্তু সেই রকম কোনো সাংঘাতিক রকম একটা, যে কোনো এভিডেন্স পেতে গেলে তার হিউজ ডেটা দরকার হয়, সেই হিউজ ডেটা নেই। সুতরাং যেটা চলে সেটা অনেকটাই কিন্তু মিডিয়া হাইপ,
0: ওই যে ডিটক্স ওয়াটার এরকম নানান রকমের
1: মিডিয়া হাইপ। এবং শুধু তাই নয়, সেগুলো অনেকটাই কমার্শিয়াল রিজনে করা হয়। যেমন ধরুন সেদিন দেখলাম একটা একটা দিন সেটা চকলেট ডে। চকলেট ডে কেন, এটা কারা করেছে? এটা করেছে চকলেট কোম্পানিরা। আজ সেই কারণে এই যে ডিটক্স বা ইত্যাদিগুলো করা হচ্ছে তার পেছনে কতটা বিজ্ঞান আর কতখানি
0: বাণিজ্য জড়িয়ে,
1: সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হব। হ্যাঁ হতেই পারে, আমার আমাদের এটা স্ট্যান্ডটা হচ্ছে এরকম, এটা হ্যাঁ হতে পারে নাও হতে পারে, কিন্তু আমাকে প্রমাণ দেখাও তবে মানবো, নাহলে মানবো না।
0: এবং ডাক্তারবাবুদের কাছে আপাতত সেটার প্রমাণ নেই, সুতরাং
1: আমার কাছে নেই, অন্য ডাক্তারবাবুদের কাছে জানি না, আমার যেটুকু সীমিত পড়াশুনো তার মধ্যে নেই।
0: এটা খানিকটা বিনয় হলো বটেই, কিন্তু আপনার কাছে নেই মানে আমরা কিন্তু ধরে নেব যে এখনো পর্যন্ত মানে নেফ্রোলজি
1: এইখানেও আমি বলি একটুখানি, এত একটা একটা পরিস্থিতি এসছে এখন, এটাকে বলা হয় এক্সপ্লোশন অফ নলেজ। এই নলেজের এক্সপ্লোশনের সঙ্গে সত্যি কথা বলতে কি আমরা তাল মিলিয়ে চলতে পারছি না। সেই কারণে আজকে যদি দেখা যায় যে কোথাও কোনো প্রত্যন্ত প্রদেশে, হন্ডুরাসে একটা এরকম পাবলিকেশন আছে যেখানে দেখিয়েছে এই ডিটক্সগুলো করলে পরে একদম মানুষ সঙ্গে সঙ্গে তার আয়ু 100-এর ওপরে চলে গেল, সেরকম যদি কোনো এভিডেন্স আসে থাকতেই পারে, কিন্তু আমার জানা নেই। আমাকে যেটা স্বীকার করতে হবে যে আমার জ্ঞানের পরিধির মধ্যে এটা নেই,
0: নেই
1: এইটুকু আমি বলতে পারি।
0: আমরা আবার একটু টেলিফোনে আসি। 221-3142 নমস্কার। হ্যালো, যিনি এসেছেন লাইনে আছেন, যিনি আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দিন প্লিজ, বলুন। না আপনাকে আর রাখতে পারলাম না। আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন, আমরা বারে বারে বলি যে যখনই দেখবেন যে কানেক্ট হয়েছে আপনার ফোন স্টুডিওর ফোনের সঙ্গে, তখন কিন্তু আপনি রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দেবেন, নচেত আপনার এবং বাকি সকলের অসুবিধে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ নমস্কার বলুন।
1: আমি উত্তর চব্বিশ পরগনার অম্বরপুর থেকে সাধন বিশ্বাস বলছিলাম।
0: বলুন সাধন বাবু।
1: হ্যাঁ, আমার বয়স 53। তো আমার তো এমনিতে কোনো সমস্যা নেই, মানে ইউরিনাল বা অন্য কোনো প্রবলেম। তো আমার কিডনিটা ভালো আছে কিনা, কি ধরনের ডায়াগনোসিস করলে আমি জানতে পারবো যে সুস্থ আছে আমার কিডনি?
2: আপনার যখন কোনো সমস্যা নেই, শুধু শুধু আপনি অসুস্থতার দিকে যেতে চাইছেন কেন? ভালো আছেন, ভালো থাকুন। ডাক্তারবাবু আপনাকে হয়তো বছরে যদি একটা হেলথ চেক আপ করেন, তিনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে বলেন তখন করবেন। তবে সাধারণ অর্থে আমরা বলি একটা সাধারণ রুটিন ইউরিন, যেটা আজকাল দেখবেন 10 টাকাতেও পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা করবেন। ইউরিনটা দেখে নেওয়া যে তার ভেতরে কিছু আছে কি না খারাপ। আর যদি তারপরেও করতে চান, রক্তে ক্রিয়াটিনিন বলে একটা জিনিস আছে, সেইটা পরীক্ষা করে দেখতে পারেন। সেটাও যদি স্বাভাবিক থাকে তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই।
0: নমস্কার, হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ বলছি যে আমি এই অনুষ্ঠানটা শুনছি, বুঝলেন ম্যাডাম? তো এই অনুষ্ঠানটাই, এই যে কিডনির প্রবলেমটা বলছে, ঠিক আছে ম্যাডাম, তো এই কিডনির প্রবলেমটাই মানে কারো যদি মানে কিডনিতে স্টোন হয়, স্টোনটা কি মানে উইদাউট অপারেশনে কমানো যাবে না উইদাউট মানে কোনো মেডিসিন খেতেই হবে?
2: প্রথম কথা হচ্ছে যে স্টোন যেটা খুব বড় স্টোন হয়ে গেছে, সেই স্টোনটা যদি রাস্তা আটকে বসে থাকে তাহলে সেটা সাধারণত মেডিসিন খেলে বা জল খেলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। স্টোন গলে যায় এই প্রমাণ আমাদের কাছে নেই, স্টোন বেরিয়ে যেতে পারে যদি জল টল বেশি খান এবং ছোটোখাটো হয়। কিন্তু যদি দেখেন যে স্টোনটা খুব বড় হয়ে গেছে এবং সেটা রাস্তা আটকে বসে থেকে ওপরের দিকের কিডনির অংশটাকে ফুলিয়ে দিচ্ছে, যেটা আমাদের আলোচনার বিষয় ছিল, কিডনিতে জল জমা, জল জমছে, সেরকম যদি হয় তাহলে অপেক্ষা না করাই ভালো। সেক্ষেত্রে ওই পাথরটাকে বার করে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা করা উচিত, এবং সেটা ওষুধ খেয়ে হবে না, সেটা দরকার হলে হাত বাড়িয়ে ওটাকে ধরে টেনে বার করে দিতে হবে।
0: ডাক্তারবাবু, এই জল জমার সঙ্গে ডায়ালিসিস বিষয়টা, কারণ আমরা সাধারণভাবে জানি জল বার করে দেওয়া, এই ডায়ালিসিস বহু মানুষের করতে হয় এবং যাদের করতে হয় তারা এক অসম্ভব একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যান নিয়মিতভাবে। একটু যদি আমাদের জানান যে ডায়ালিসিস বিষয়টি কি এবং কখন প্রয়োজন হয়, এবং যাদের একবার ডায়ালিসিসে যেতে হয়েছে তাদের কি সারা জীবন এর ভেতর দিয়ে যেতে হবে?
2: কিডনির কাজকে কৃত্রিমভাবে করিয়ে দেওয়াটাই হচ্ছে ডায়ালিসিস। যখন কিডনি কাজ করতে পারছে না, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন কিডনি না কাজ করার জন্য শরীরে দূষিত পদার্থগুলো একটা মাত্রা অতিক্রম করে যাচ্ছে এবং প্রাণ সংশয় হতে পারে, তখনই ডায়ালিসিস করা হয়। ডায়ালিসিস যাদের করা হয় তাদের কিডনি খারাপ, এই খারাপত্বটা দুরকম হয়। একদলকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি, আর একদলকে আমরা বলি ক্রনিক কিডনি ডিসিজ। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে ওই যেটা বলছিলাম, কোনো ব্যথার ওষুধ খেয়ে হতে পারে, কোনো বিষাক্ত জিনিস তার প্রভাবে হতে পারে, সাপের কামড়ে হতে পারে, পুড়ে গেলে হতে পারে, শরীর থেকে হঠাৎ অল্প সময়ে জল বেরিয়ে যাওয়া, সেটা গ্যাস্ট্রোএন্টেরাইটিসেও হতে পারে, আন্ত্রিক হলে হতে পারে। এই সব কারণগুলোতে অনেক সময় দেখা যায় যে কিডনি থমকে গেছে। সেই থমকে যাওয়ার সময়টাকে পার করে দেওয়ার জন্য আমরা ডায়ালিসিস করি। তারপরে আস্তে আস্তে যখন কিডনি নিজেই নিজেকে সুস্থ করে ফেলে, এবং করে ফেলেও বেশিরভাগ ক্ষেত্রেই, তখন আর ডায়ালিসিসের দরকার হয় না। আর উল্টো দিকে আর একদল কিডনির অসুখ আছে, আর এক শ্রেণীর কিডনির অসুখ, যে কিডনির অসুখে কিডনিগুলো, দুটো কিডনি ইররিভার্সিবলি নষ্ট হয়ে যায়, মানে তাদের আর ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা থাকে না। সেটা হয় প্রেশার থেকে, সুগার থেকে, জন্মগত কিডনির অসুখ থেকে, ওষুধের বহুদিন ধরে এমন ওষুধ যাতে কিডনি খারাপ হয় সেই ওষুধগুলো খেয়ে গেলে, এরকম অনেক কারণ আছে, কিডনির অসুখও আছে সেগুলো। সেইগুলোর থেকে যখন কিডনি এমনভাবে খারাপ হয়ে যায় যে তার আর নতুন করে কাজ করার কোনো সম্ভাবনা থাকে না, তখনই আমরা ডায়ালিসিস শুরু করি। এবং সেই যে ডায়ালিসিস, সেই ডায়ালিসিস কিন্তু বন্ধ করা যায় না, করা যায় যদি আমরা নতুন আর একটা সুস্থ কিডনি তার শরীরে বসাই, যেটাকে বলা হয় ট্রান্সপ্লান্টেশন। সেই জন্য আমাদের পরামর্শ হচ্ছে যাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে তাদের যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট, তাতে তারা ভালো না হন, ওষুধপত্র দিয়ে ভালো না হন, যদি ডায়ালিসিস

0: করতেও হয় তাহলে দু তিনটে ডায়ালিসিস করতে হলে করতে হবে, যাতে কিডনি আবার ঠিক মতন কাজ করতে শুরু করবে। কিন্তু যাদের ক্রনিক কিডনি ডিজিজ, যাদের কিডনি দুটো ইররিপেয়ারেবলি ইররিভার্সিবলি নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর তৈরি হওয়ার কাজ করার সম্ভাবনা নেই, তাদের ক্ষেত্রে ডায়ালিসিস শুরু করতেই হবে, ডায়ালিসিস চালিয়ে যেতেই হবে যতক্ষণ না, যদি সব ঠিকঠাক থাকে, তার কিডনি ট্রান্সপ্লান্টেশন করা যায়।
1: কিডনি প্রতিস্থাপন,
0: প্রতিস্থাপন নয় সংস্থাপন, এখানে একটু ঠিক করে দিই। প্রতিস্থাপন মানে হচ্ছে একটা জিনিস তুলে ফেলে আরেকটা জিনিস বসানো। কিডনি ট্রান্সপ্লান্টেশনে মানুষের যে শরীরের কিডনি সেগুলোকে তুলে ফেলা হয় না, সেগুলো যেখানকার সেখানেই থাকে, নতুন আরেকটা সুস্থ কিডনি তার শরীরে বসিয়ে দেওয়া হয়। সেজন্য এটা সংযোগ, এটা তুলে ফেলে বসানো নয়।
1: যারা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে,
0: তারা থাকে, তাদের বাদ দেওয়া হয় না, সেজন্য প্রতিস্থাপন করা হয় না, সংস্থাপন করা হয় বলি, এই কারণে যে সংযোগ করা হলো আরেকটা কিডনি পেটের নিচের দিকে, আইলিয়াক ফাসা বলা হয়, সেইখানে বসিয়ে দেওয়া হয়। কিন্তু যে দুটো নেটিভ কিডনি, যে দুটো খারাপ হয়ে গেছে, সে দুটো খুব কম ক্ষেত্রেই তুলে ফেলা হয়। যদি এমন কিছু হয় যে সে দুটো রাখলে ক্ষতি হতে পারে, তাহলেই তোলা হয়। 100 জনের মধ্যে 99 জনেরই সেগুলোকে তুলে ফেলা হয় না।
1: আচ্ছা, অর্থাৎ খারাপ কিডনিগুলো যদি কোনো ক্ষতি না করে, তাদেরকে শরীরে রেখেই দেওয়া হয়। কিন্তু যার কাছ থেকে কিডনিটি নেওয়া হলো, যিনি কিডনিটা দান করলেন, তার তো একটা কিডনি হয়ে গেল, তার পক্ষে বাকি জীবনটা
0: সুস্থ স্বাভাবিক। যিনি নিলেন তারও তো একটাই স্বাভাবিক কিডনি, যিনি নিচ্ছেন তারও তো একটাই সুস্থ কিডনি। তিনি যেমন একটা সুস্থ কিডনি নিয়ে, কারণ আগের যে কিডনি সে তো কাজ করছে না, তিনি তো একখানা কিডনি নিয়েই বাকি জীবন সুস্থ থাকবেন। সিমিলারলি যিনি দিচ্ছেন তিনিও একটা কিডনি নিয়েই সারা জীবন সুস্থ থাকবেন। ওই আজকেই এক ভদ্রলোক এসেছেন, তার একটা কিডনি ফুলে গেছে, নষ্ট হয়ে গেছে, কাজ করছে না। আর একটা কিডনি, তার এখন 72 বছর বয়স, তার ক্রিয়েটিনিন 0.9, একদম স্বাভাবিক। সুতরাং উনি 72 বছর যখন একটা কিডনি নিয়ে আছেন, আরও যদি 72 বছর বাঁচেন, একটা কিডনি নিয়েই বাঁচবেন।
1: ঠিক, আমরা প্রায় আলোচনা শেষের দিকে আর একটা টেলিফোন নিতে পারি। নমস্কার। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন।
2: আমি আমি হাওড়া বন্ধুর থেকে সুভাষ চন্দ্র পাল কথা বলছি।
1: বলুন।
2: বলছি যে আমার বয়স হচ্ছে 72 বছর, আর আমার এই কদিন হলো পেচ্ছাপটা হচ্ছে, মানে জ্বালা করছে পেচ্ছাপ করতে গিয়ে।
0: এটা কিডনির সমস্যা নয়, সম্ভবত প্রস্টেটের সমস্যা। আপনি একটু ইউরোলজিস্টকে দেখান, সেক্ষেত্রে তিনি যা বলবেন সেই পরামর্শটা আপনি মেনে চলবেন।
1: ডাক্তারবাবু, আলোচনার একেবারেই শেষে আর বড়জোর 2.5 মিনিট আমাদের হাতে সময় রয়েছে, সার্বিকভাবে কিডনিকে ভালো রাখবার জন্য আমরা কি কি করব, অর্থাৎ যেগুলো হলে করব না, খারাপ হয়ে যাবে সেগুলো তো করবো না বটেই, আমাদের লাইফস্টাইলের মধ্যে, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, আমাদের প্রত্যেক দিনের যে নিয়ম জীবনে চলার, সেগুলোর মধ্যে কি কি রাখলে কিডনি আমাদের ভালো থাকবে?
0: প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আপনি কিডনি ভালো রাখবেন ভেবে যদি আপনার জীবনচর্চা বদল করেন, তাহলে আপনার প্রত্যেকটা দিনই মনে হবে যে না বাঁচলেই ভালো হতো। একটা খুব ভালো গল্প আছে, একজন ডাক্তার, তার 50 বছর পূর্তি উপলক্ষে, তার একজন রোগী, তার 50 বছর পূর্তি উপলক্ষে তিনি একজন ডাক্তারকে ডেকেছেন। এবার ডাক্তারবাবু তো যা যা আছে সব খাচ্ছেন, আর যিনি রোগী তিনি একটা স্যুপ আর দুখানা পাউরুটি খাচ্ছেন। তা ডাক্তারবাবুকে রোগী জিজ্ঞেস করেছেন যে ডাক্তারবাবু, আমার তো 50 বছর বয়স হলো, তা আমি 100 বছর বাঁচবো তো? তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, তা আপনি কি এই যে খাচ্ছেন এই স্যুপ আর পাউরুটি এটাই খান? বলছে, হ্যাঁ এই খাই, এর বেশি আমি কিছু খাই না। তাহলে আপনি যদি 1 বছরও বাঁচেন, মনে হবে আপনি 100 বছর বাঁচছেন। এইটাই আমার পরামর্শ, যে আপনি বাঁচবার জন্য, সুস্থ থাকবার জন্য তাকিয়ে তাকিয়ে জীবন কাটাবেন না, আপনি উল্টো দিক থেকে যেগুলো না বলেছি সেইগুলো শুধু মাথায় রাখবেন, যে ওই নাগুলো করবেন না, আর বাকি জীবনটা এনজয় করুন। তা যদি না করেন তাহলে মনে হবে 1 বছর বাঁচলেও আমি বোধহয় 100 বছর বাঁচছি।
1: বেশ, সুতরাং আপনি যা যা বললেন বেশ মজার ছলেই শুনলাম বটে, কিন্তু শ্রোতা বন্ধুদের বলবো যে প্রতিটা বিষয়কে মাথায় রাখা, যে কী কী না বললেন ডাক্তারবাবু, করণীয় আলাদা করে খুব কিছু নেই, বরং করব না।

0: আছে এইদিকে, মানে ডুজ অ্যান্ড ডোন্টস আমরা বলি, ডুজের জন্য খুব বেশি নেই, আনন্দে বাঁচুন,
1: ঠিক,
0: ডোন্টসে অনেক কিছু আছে।
1: ঠিক ঠিক ঠিক, একদম ঠিক।
0: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান যে পরামর্শ এবং সময় দুটোই দিলেন আমাদের, সেজন্য নমস্কার।
1: নমস্কার নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, তাহলে দেখলেন কিডনিকে ভালো রাখা বা আলাদা করে হার্টকে ভালো রাখা, এগুলোর জন্য মারাত্মক কিছু করে ফেলার দরকার নেই, বরং না করার অনেক কিছু আছে, ঠিক সেই সেই জিনিসগুলো যেগুলো আমরা অসচেতন হয়ে, অসতর্কতার জন্য অথবা অধিক সচেতন হয়ে করে ফেলি। আসুন নিয়মে বাঁচি আর সেই ব্যাক টু বেসিক্স, আমরা যেভাবে আমাদের দাদু ঠাকুরমারা ছিলেন আমরা একটু সেভাবে থাকি, বেশি কিছু না করলেই ভালো, ডাক্তারবাবুও তেমনটাই বলছেন। আসুন সকলে ভালো থাকি, সুস্থ থাকি। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অভিজিৎ তরফদার, তার সঙ্গে কথা বললাম আমি শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বেহালা, শিল্পী শুভজিৎ দে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বেহালা, শিল্পী শুভজিৎ দে, রাগ দেশ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন দৃষ্টিপাত।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাত অনুষ্ঠানে আজ শুনবেন মরণোত্তর অঙ্গ ও নেত্রদান। এই বিষয়ে সমাজকর্মী, মরণোত্তর অঙ্গদান আন্দোলন কর্মী সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন দেবশ্রী ঘোষ।
2: আজ এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেখানে একজন মানুষের জীবন দান বা নবজীবন প্রাপ্তি, এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, সরাসরি সেইটা কিভাবে সম্ভব বা বাস্তব হতে পারে সেই বিষয়টাই আজকের পডকাস্টে উঠে আসবে। তা হলো মরণোত্তর অঙ্গদান। এখনকার চিত্রটা কেমন আমাদের রাজ্যে, দেশে, বাইরের অন্যান্য দেশের নিরিখে, সেই সব আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকের পডকাস্টে রয়েছেন সুদীপ্ত সাহারায়, সাধারণ সম্পাদক গণদর্পণ। সুদীপ্তবাবু, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
3: নমস্কার।
2: অঙ্গদান এই কথাটা আমরা যখন বলি, দুটো বিষয়ই হয় আমরা জানি, যে জীবিত অবস্থায় অঙ্গদান হতে পারে, লিভিং ডোনেশন, অথবা মৃত অবস্থায় একজন মৃত ব্যক্তির শরীর থেকে ক্যাডাভার ডোনেশন আমরা বলে থাকি। আমরা আজকে বিষয়টা মরণোত্তর অঙ্গদানেই সীমাবদ্ধ রাখব। শুধু একটু ছুঁয়ে যাই যে জীবিত অবস্থায় কি অঙ্গ আমরা দান করতে পারি, করা সম্ভব?
3: হ্যাঁ, একজন জীবিত মানুষের দুটো কিডনি থাকে। একটা কিডনি যার শরীরে প্রতিস্থাপন করা দরকার, তার শরীরে প্রতিস্থাপন করা যায় এবং সেটা হয়ে থাকে,
2: ওই রক্তের গ্রুপ ম্যাচ করে,
3: রক্তের গ্রুপ ম্যাচ করতে হবে ইত্যাদি। আর লিভারের একটা অংশ, লিভার একটা অংশ যদি প্রতিস্থাপন করা যায়, সেই লিভারটা আস্তে আস্তে বড় হয়ে স্বাভাবিক আকৃতির কর্মক্ষম লিভারে পরিণত হতে পারে। এগুলো চিকিৎসা বিজ্ঞানে জানা।
2: এইবারে আমরা যদি মৃত্যু পরবর্তী অঙ্গদান সেই দিকে তাকাই, কয়েকটা টার্ম শুনে থাকি, যে মরণোত্তর অঙ্গদান, দেহদান এবং টিস্যু ডোনেশন। তো সেইটা কোনটা কি একটু যদি বলেন, এবং কোন কোন অঙ্গ বা কলা আমরা দান এবং প্রতিস্থাপন করতে পারি?
3: এর আগে জেনে নেওয়া দরকার যে মৃত্যু হচ্ছে দু রকমের। একটা মৃত্যু হচ্ছে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর ডেথ, যেটা আমরা সাধারণভাবে দেখতে পাই, হাসপাতালে জেনারেল বেডে মারা যাচ্ছেন, বাড়িতে মারা যাচ্ছেন, তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মারা গেল। এই ক্ষেত্রে অঙ্গগুলো প্রতিস্থাপনযোগ্য নয়, কিন্তু টিস্যু প্রতিস্থাপনযোগ্য।
2: বেশ,
3: খুব পপুলার যে টিস্যুটা আমরা প্রতিস্থাপন করে থাকি সেটা হচ্ছে কর্নিয়া।
2: ঠিক,
3: আমরা প্রতিস্থাপন করতে পারি স্কিন, আমাদের এখানে স্কিন ব্যাংক রয়েছে SSKM হাসপাতালে। আমরা হার্ট ভাল্ভ করতে পারি, আমরা কানের পর্দা করতে পারি, আমরা ভেন করতে পারি, আমরা নার্ভ করতে পারি, এরকম অনেক টিস্যু আছে যেগুলো আমরা প্রতিস্থাপন করতে পারি। আর দেহদান হচ্ছে কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেথ হওয়ার পরে সেই দেহটাকে মেডিকেল রিসার্চের জন্য এবং ডিসেকশনের জন্য কাজে লাগানো। দেহদানটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আর অঙ্গদানের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ব্রেন স্টেম ডেথ, অর্থাৎ মস্তিষ্ক মৃত্যু। ধরুন আমার সেরিব্রাল হেমারেজ হলো, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত আঘাত হলো, সেখানে আমাকে হাসপাতালে ভর্তি করা হলো, আমাকে ICU ভর্তি করা হলো, আমাকে ভেন্টিলেশনে দেওয়া হলো, ডাক্তারবাবু বললেন যে আমার মস্তিষ্কে রক্ত সঞ্চালন হচ্ছে না, আমার ব্রেন ডেথ হয়েছে। এই সময় কি হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টটাকে আপনি ডিলে করতে পারেন হার্ট লাং মেশিন চালিয়ে, অর্থাৎ অঙ্গগুলো বেঁচে আছে। এই সময় আমার অঙ্গগুলো শরীর থেকে সংগ্রহ করে নিয়ে গ্রহীতা যিনি হবেন তার শরীরে এটা প্রতিস্থাপন করা যেতে পারে। এটাই হচ্ছে ক্যাডাভার, যে অর্থাৎ মৃতদেহ থেকে অঙ্গ সংগ্রহ করে দান বা প্রতিস্থাপনের করার কাজ।
2: বেশ, তাহলে শ্রোতাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখা যে অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য ব্রেন ডেথ হলেই একমাত্র আমরা সেটা করতে পারবো। কিন্তু যে কোনো মৃত্যু, কার্ডিওরেসপিরেটরি ফেলিওরে মৃত্যু হলেও টিস্যু, যেগুলো আপনি বললেন কর্নিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ টিস্যু, এবং স্কিন আমাদের ত্বক, সেইটা দান করা সবসময়ই যায়।
3: নিশ্চয়ই।
2: এইবারে ব্রেন ডেথের প্রসঙ্গ এলো, এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা জানতে চাইব যে আপনি বললেন যে এমন একটা পরিস্থিতি যেখানে ব্রেন স্টেম ডেথ হয়েছে, এবং সেইটাকে তাহলে কি ধরে নেওয়া যায় যে এই পরিস্থিতি থেকে যিনি রোগী তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই?
3: ব্রেন ডেথ হওয়া মানেই হচ্ছে ইরিভার্সিবল, অর্থাৎ তাকে আর ফিরিয়ে আনা যাবে না। এই যে তাকে আর ফিরিয়ে আনা যাবে না, মস্তিষ্ক মৃত্যু হয়েছে, এটাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
2: ঠিক,
3: যে যখন ডাক্তারবাবুরা বলেন যে ব্রেন ডেথ হয়ে গেছে, তখন পরিবারের পক্ষ থেকে বলা হয় আর একটু চেষ্টা করে দেখুন না। এই আর একটু চেষ্টা করে দেখুন না কথাটা উনি বলবেন না যদি ওনার মধ্যে এই সচেতনতা তৈরি করা যায় যে এর থেকে আর ফিরে আসা যায় না, বিজ্ঞানের কোনো সায় নেই।
2: ঠিক, এইবার আমাদের রাজ্যে বা দেশেই বলি, প্রাতিষ্ঠানিক দিক থেকে এবং প্রথাগত দিক থেকে এমন কোনো নিয়ম কানুন বা একটা খুব সুস্পষ্ট যে পদ্ধতিগত ব্যাপার সেইটা কি রয়েছে যে ব্রেন ডেথ হলে তার একটা আনুষ্ঠানিক ঘোষণা থাকবে এবং তারপর আত্মীয় পরিজনদের জানানো সেইগুলো?
3: ১৯৯৪ সালে আমাদের দেশের সংসদ এই আইন পাস করেছে সর্বসম্মতিক্রমে, সেটা হচ্ছে দি হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্টেশন অ্যাক্ট। তারপরে তার তিনবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেক টিস্যুর ব্যাপারটা ঢুকেছে। কিন্তু সেই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সেখানে মস্তিষ্ক মৃত্যু ব্রেন ডেথের ডেফিনেশনকে বলা হয়েছে, আগে যেটা পরিষ্কারভাবে আমাদের দেশে ছিল না। এবার সেটাকে রূপায়ণ করার ব্যাপার, আইন তো হলো, এই রূপায়ণ করার জন্য দরকার সচেতনতা। অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, ব্রেন ডেথ হলে পরে সংশ্লিষ্ট সমস্ত মহল, শুধু রোগীর পরিবার না, ডাক্তারবাবু যেখানে মারা যাচ্ছেন, সেই চিকিৎসা কেন্দ্রের যে কর্তৃপক্ষ এবং সরকার, অর্থাৎ যখন এটাকে ঘোষণা করা হবে তখন সরকার নির্ধারিত যে ইম্প্যানেলড তালিকাভুক্ত চিকিৎসক আসবেন এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে ১২-২৪ ঘন্টার মধ্যে ঘোষণা করবেন, হ্যাঁ এই রোগীর মস্তিষ্ক মৃত্যু হয়েছে।
2: আচ্ছা,
3: এখন এই ঘোষণা করার ব্যাপারটা সব রাজ্যে একই নিয়ম নেই। আমাদের রাজ্যে যেমন এটা বাধ্যতামূলক নয়, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় এই ঘোষণাটা বাধ্যতামূলক। ফলে তামিলনাড়ু বা তেলেঙ্গানাতে মস্তিষ্ক মৃত্যু হলে সেখান থেকে অর্গান সংগ্রহ করা এবং প্রতিস্থাপন করার ঘটনাটা একটু বেশি,
2: তুলনায় বেশি ঘটে,
3: তুলনায় বেশি।
2: বেশ, এইবারে যেটা জানতে চাইব যে মৃত্যুর কত ঘন্টার মধ্যে প্রসেসটা সম্পূর্ণ করার ব্যাপার থাকবে, যে অঙ্গ গ্রহণ, সেটাকে নিয়ে যাওয়া, প্রতিস্থাপন, এটার সময় সীমা আছে নিশ্চয়ই?
3: হ্যাঁ, টিস্যুর ক্ষেত্রে বলি, যেমন ধরুন কর্নিয়া, কর্নিয়া মৃত্যু ৬ ঘন্টার মধ্যে সংগ্রহ করে নিতে হবে।
2: আচ্ছা,
3: বিভিন্ন অঙ্গ ৮-১২ ঘন্টার মধ্যে, কখনো কখনো বেশি, সেটা সংগ্রহ করে নিতে হয়। সেজন্যই দেখবেন যে প্রতিস্থাপনের সময় গ্রিন করিডোরের কনসেপ্টটা এসেছে।
2: ঠিক, একদমই। এবারে ধরুন আপনারা সংগঠনের হয়ে কাজ করছেন বা অন্য যে কোনো সংগঠন থেকে তাদের কাছে কেউ একজন অঙ্গীকার করেছিলেন, তার মৃত্যু ঘটলো, আপনারা সেখান থেকে সংগ্রহ করলেন, এবার সেইটাকে কোথায় আপনারা পৌঁছে দেন বা সংরক্ষণ কিভাবে করেন?
3: কর্নিয়া সংগ্রহ করছে আই ব্যাংক এবং সেটা প্রিজার্ভ করা হচ্ছে, তারপর সেটাকে দৃষ্টিহীন মানুষের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে বলতে পারি যে আমাদের রাজ্যে প্রতি বছর ১২,০০০ কর্নিয়ার প্রয়োজন হয়, আমরা সংগ্রহ করতে পারি ৪,০০০-৪,২০০। সারা ভারতবর্ষে প্রতি বছর ১,০০০ কর্নিয়ার প্রয়োজন হয়, আমরা সংগ্রহ করতে পারি ৪০,০০০। মানে

0: চল্লিশ শতাংশ কর্নি আমরা সংগ্রহ করতে পারি, 60% আমাদের আরো করতে হবে।
1: ঠিক, সেই চাহিদা এবং যোগানের ফারাকটা এখন অনেকটাই আছে।
0: আপনি যদি শ্মশানে এবং কবরখানায় যান, প্রতিদিন কত মানুষকে পুড়িয়ে আমরা চোখ নষ্ট করছি, কবর দিয়ে চোখ নষ্ট করছি, অথচ এগুলো দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরে দেওয়ার কাজে খুব সহজেই কাজে লাগানো যেতে পারে। শুধু এখানেই সচেতনতা বিকাশ এবং প্রসারের কাজটা করতে হবে। সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সরকার, বিশেষ করে এখানে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা যদি এই ভূমিকা পালন করেন, বাড়ছে, আগের থেকে অনেক বেড়েছে নিশ্চয়ই, কিন্তু তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম।
1: কারা অঙ্গদান করতে পারেন, মানে কোনো বয়স সীমা, বা ধরুন কারো কোনো গুরুতর অসুখ হয়েছে, সেক্ষেত্রে কি করতে পারবেন না, এরকম কোনো বিধিনিষেধ আছে?
0: অঙ্গদান অঙ্গীকার সকলেই করতে পারেন, সকলেই করেন, যে কোনো বয়সের। এখন মৃত্যুর পর যদি তার ব্রেন ডেথ হয়, মস্তিষ্ক মৃত্যু হয়, তাহলে পরে তার অঙ্গের পোটেনশিয়ালিটি কতটা সেটা বয়স অনুযায়ী নিশ্চয়ই বিচার করা হবে। ধরুন একজন 80-85 বছর বয়স মানুষের তার মস্তিষ্ক মৃত্যু হয়েছে, তার হৃদযন্ত্রটাকে সংগ্রহ করা হবে কিনা, একজন 80-85 বছর বয়সের মানুষের হার্ট কতটা প্রতিস্থাপনযোগ্য এবং সক্ষম থাকে না, হয়তো দেখা গেল তার কিডনিটা ঠিক আছে, কিডনি সংগ্রহ করা হবে।
1: বেশ, এই যে ধরুন হাসপাতালে ব্রেন ডেথের পর অঙ্গ দান করলেন এবং সেই অঙ্গ গৃহীত হলো, তারপর মৃতদেহ সেটা আবার পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা যথাযথ সৎকার করতে পারেন?
0: হ্যাঁ, অঙ্গদানের পর পরিবার যদি চান যে মৃতদেহ ফিরিয়ে নিতে, তাদের প্রথা মাফিক সৎকার করবেন বলে সেটা ফিরিয়ে দেওয়া হয়। আর যদি বলেন না চিকিৎসা বিজ্ঞান আরো গবেষণার জন্য সেটাকে কাজে লাগানো হোক, সেটা হতে পারে। সেটা নির্ভর করছে সেই সংশ্লিষ্ট পরিবার কতটা সংস্কার মুক্ত হতে পারলেন তার উপর।
1: অনেকের মধ্যেই এইটা একটা থাকে যে তার শরীরে একটা বিকৃতি থাকবে অঙ্গ নিয়ে নিলে। শ্রোতাদের জন্য বলি সেটা একেবারেই ঠিক নয়, হ্যাঁ, ভিত্তিহীন, কাজেই সেই চিন্তা মাথা থেকে বার করে দিতে পারেন আপনারা।
0: ঠিক,
1: এবারে জানতে চাইব, কেউ অঙ্গদান তার অঙ্গীকার করতে চাইছেন, সেটা কি কি পদ্ধতি আছে, অফলাইন এবং এখন কি অনলাইনও কোনো ব্যবস্থা আছে কিনা সেটাও জানতে চাইব।
0: গণদর্পণে হয়, বিভিন্ন মেডিকেল কলেজে হয়, অঙ্গীকার পত্র সাইন করে তিনি অঙ্গীকার করলেন, দুজন উইটনেসের সই নেওয়া হয়, উইটনেস যে কেউ হতে পারেন, পরিবারের লোক হলে ভালো। আমাদের যেখানে আছে যে আমরা ফর্মটা পাঠিয়ে দিই, কিন্তু ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে পৌঁছে দিতে হয় বাই পোস্ট। পৌঁছে দিলে আমরা একটা ফর্ম সই করে আবার ফেরত দেব এবং সাথে একটা ডোনার কার্ড দিয়ে দেব। বিভিন্ন মেডিকেল কলেজে এখন অনলাইন পদ্ধতি চালু হয়েছে, সেটা করতে পারেন। আসল কথা হচ্ছে সচেতনতার বিকাশ, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেটার প্রসার।
1: এ ব্যাপারে সরকারি উদ্যোগ যদি বলি আমাদের রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে, সেইটা কতটা আছে এবং রাজ্যে সরকারি যোগাযোগ কেন্দ্র কোনটা?
0: সারা দেশে যেটা আছে কেন্দ্রীয়ভাবে, ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, সেটা নতুন দিল্লিতে অবস্থিত সাফদারজং হসপিটালে। আর আছে আমাদের এখানে আছে সোটো এবং রোটো। সোটো হচ্ছে স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, রোটো হচ্ছে রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, সেটা SSKMA। যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, ধরুন কারো পরিবারে চিকিৎসা হচ্ছে, ICU আছে, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, এবং তারপর ডাক্তারবাবু বললেন ব্রেন ডেথ হয়েছে, পরিবার এগিয়ে এলেন, সংশ্লিষ্ট চিকিৎসক এগিয়ে এলেন, হ্যাঁ, ব্রেন ডেথ ঘোষণা করার পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, আপনারা যদি সায় দেন পরিবারের পক্ষ থেকে, তখন এই ব্যাপারটা করা যেতে পারে। যেটা বলছিলাম, রুটোর সঙ্গে বা ছোটোর সঙ্গে যোগাযোগ করে তারা সমস্ত প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন, কিভাবে সরকার নির্ধারিত যে ইম্প্যানেল ডাক্তার তারা আসবেন, এসে ঘোষণা করবেন ইত্যাদি,
1: বেশ
0: সমস্ত পদ্ধতিটা তারা ক্লিয়ার করে নিতে পারেন সেই সময়।
1: বেশ, অনেক সময় আমরা দেখি এই যেটা বললেন যে আত্মীয় পরিজনরা তারা তখন সিদ্ধান্ত নেবেন এবং হয়তো কেউ তার জীবদ্দশাতেই অঙ্গীকার করে গেছেন, কিন্তু মৃত্যুর পর যখন কোনো সংগঠন থেকে, যে সংগঠনে তিনি অঙ্গীকার করেছেন, তারা যখন তার, সেটা কর্নিয়া হতে পারে বা যদি দেহদান করে যান সেটাও হতে পারে, সেখানে তখন তার পরিবারের সদস্যরা বা আত্মীয় পরিজনরা তারা একটা বিরোধিতা করছেন, তাদের রক্ষণশীলতা থেকে তারা বিরোধিতা করছেন, তখন কি আর কিছু করার থাকে?
0: না, পরিবারের লোকের সিদ্ধান্তই চূড়ান্ত, কিছু করার নেই। এখানেই সচেতনতা বিকাশের

0: গুরুত্ব এবং তাৎপর্য। পরিবার যাতে বিরোধিতা না করেন, পরিবার যাতে এগিয়ে আসেন, সেই জন্য যারা অঙ্গীকারবদ্ধ হন তাদেরকে আমরা সবসময় বলি আপনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, স্বাগত, কিন্তু আপনি পরিবারকে সচেতন করুন, পরিবারকে গিয়ে বলুন আমি এই কাজটা করেছি, আমার মৃত্যুর পর তোমরা এটা বাস্তবায়িত করো।
1: ঠিক, কারণ শেষ পর্যন্ত নির্ভর করবে পরিবার এবং পরিজনের ওপরই।
0: ঠিক তাই।
1: এইবারে যদি ধরা যাক একজন কোনো ব্যক্তি, তার নিকট আত্মীয় স্বজন কেউ নেই, তিনি একা থাকেন এবং হয়তো এখন কোনো একজন প্রবীণ বা প্রবীণা, তিনি ধরা যাক তার বাড়িতে বা কোনো একটা ফ্ল্যাটে একা থাকেন, সেখানকার যারা তার প্রতিবেশী বা ফ্ল্যাট বা সোসাইটির মেম্বাররা তার দেখাশোনা করতেন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন, ধরে নেওয়া যাক ব্রেন ডেথই হয়েছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কি কারো থাকে?
0: এখানে সমস্যা হচ্ছে, এই সমস্যাটা আগে হতো না, এখন হচ্ছে, কিছু কিছু জটিলতাও তো বাড়ছে সমাজে, তো এই ক্ষেত্রে সমাধানটা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি তিনি যদি কাউকে দায়িত্ব দিয়ে যান, অথরাইজ করে যান,
1: আচ্ছা,
0: যে আমার মৃত্যুর পর, সে যেই মৃত্যুই হোক, আমার দেহ আমি চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাবো, আমার অঙ্গ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগাবো এবং আমি যাকে অথরাইজ করে যাচ্ছি তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা যেন করা হয়।
1: আপনি জটিলতার কথা বললেন, আমি খুব ছোট্ট করে উল্লেখ করি, শ্রোতাদের অনেকেরই হয়তো এখনো স্মৃতিতে থাকবে রাজ্যের নদিয়া জেলার একটি ঘটনা, যেখানে একজন শিক্ষক সমাজকর্মী, তার মা ইচ্ছাপত্র ছিল, কর্নিয়া উনি দান করে গেছিলেন, মার মৃত্যুর পর যখন তিনি নেত্রদান করতে যান তখন পাড়া প্রতিবেশীরা বিক্ষোভ দেখায়, প্রতিবাদ করে এবং অভিযোগ করে যে তিনি দেহাংশ বিক্রির কাজ করছেন এবং তাকে গ্রেপ্তারও হতে হয়, শেষ পর্যন্ত কাগজপত্র দেখিয়ে তিনি
0: নিষ্কৃতি পান।
1: হ্যাঁ, তো এই যে একটা পরিস্থিতি আমাদের সমাজে রয়েছে এখনো, আপনারা এত বছর ধরে মাঠে ময়দানে কাজ করছেন, গ্রাউন্ড রিয়েলিটিটা দেখছেন, কি মনে হচ্ছে এবং কি কি সংস্কার মানুষের থাকে যার জন্য তারা একটু পিছিয়ে থাকেন বিষয়টায়?
0: যেমন একটা সংস্কার থাকে, যারা পূর্বজন্ম পরজন্মে বিশ্বাস করেন এখনো, তারা মনে করেন যে কর্নিয়া সংগ্রহ করার পর, তারা তো কর্নিয়া বোঝেন না, তারা বোঝেন চোখ,
1: চোখ, ঠিক,
0: পরের জন্মে উনি জন্মাবেন এবং দৃষ্টিহীন হয়ে জন্মাবেন, এইটা খুব কমন একটা প্রেজুডিস। এখানেই সমস্ত সচেতন শিক্ষিত মানুষের এগিয়ে আসার দায়িত্ব, মিডিয়ার এগিয়ে আসার দায়িত্ব।
1: আপনারা কি কি পদ্ধতি নেন যখন সচেতনতা শিবির?
0: হ্যাঁ, সচেতনতা শিবির যখন হয় তখন আমরা এগুলো বলার চেষ্টা করি এবং সচেতনতা শিবির খুবই হয়, কারণ এখন পর্যন্ত ধরুন আমাদের মাধ্যমে 10 লক্ষেরও বেশি মানুষ মরণোত্তর দেহ অঙ্গদানে তার অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন।
1: আচ্ছা,
0: কত 36 বছরে 4,500-এরও বেশি দেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে বিভিন্ন মেডিকেল কলেজে রাজ্যের দান করা হয়েছে, এবং কোভিডের সময়ে দান করার অসুবিধে ছিল, কেন সেটাও তো একটা আমাদের কাছে নতুন বিষয়,
1: ঠিক,
0: কোথায় গিয়ে কি দাঁড়াবে আমরা কেউই জানতাম না, সচেতন অসচেতন সবাই, কিন্তু একটা জিনিস আমরা জানতাম যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, যে রোগ নির্ণায়ক ময়না তদন্তের জন্য কোভিডে যারা মারা যাচ্ছেন তাদের দেহ ব্যবহার করা যায় কিনা, অর্থাৎ যেটাকে বলে প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম।
1: আচ্ছা,
0: এবং আমরা খুব খুশি হয়েছিলাম এবং আমরা খুব গর্বিতও হয়েছিলাম যে আমাদের এই আন্দোলনের যিনি পথপ্রদর্শক ব্রজ রায়, তিনি যখন 2021 সালের 13ই মে মারা যান এবং মৃত্যুর আগে যিনি রোগ নির্ণায়ক ময়না তদন্ত প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছেন, এটা করতে হবে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তার দেহই রোগ নির্ণায়ক ময়না তদন্ত করা হয় এবং তারপরে আরও 15টি দেহ রোগ নির্ণায়ক ময়না তদন্ত করা হয়েছিল। আমাদের ধারণা, আমাদের আশা যে এই ময়না তদন্তের মধ্য দিয়ে কোভিডের যে কারণ নিশ্চয়ই কিছুটা হেডওয়ে করা গেছে।
1: ঠিক, আমরা ক্যাডাভার ডোনেশনের ক্ষেত্রে তখন বলছিলাম যে বিজ্ঞানের গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা মৃতদেহ ব্যবহার করতে পারি, তার একটা খুব উপযুক্ত নিদর্শন বলা যেতে পারে এই প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম যার কথা বললেন। এবং সত্যি কিছু কিছু আশার আলো তো আছি, যে এই যে একটা চরম শোকের আবহ, যে একজন প্রিয়জন তার মস্তিষ্কের মৃত্যু হয়েছে, সেই অবস্থায় থেকেও তার বাবা মা বা তার পরিজনরা কিন্তু কখনো আমরা দেখছি সেই সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছেন এবং মনের জোর দেখাচ্ছেন,
0: অত্যন্ত

0: অংশনীয়।
1: হ্যাঁ, শ্রোতাদের জন্য সেটাই বলার যে এই যে একটা ভাবনা যে অন্য মানুষের মধ্যে তাদের প্রিয়জন বেঁচে থাকতে পারবেন, এইটাও যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে আসতে পারবেন।
0: আমরা সেভাবে এগোচ্ছি, আমরা মানুষের মধ্যে নিয়ে যাচ্ছি যে মৃত্যুই শেষ কথা নয়।
1: ঠিক,
0: আপনার মৃত্যুর পরে আপনার অঙ্গ, আপনার টিস্যু অন্য মুমূর্ষু মানুষের শরীরে প্রতিস্থাপিত হলে তিনি নতুন জীবন ফিরে পাবেন ও আপনি তাদের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। এই ধারণাটাও আমরা প্রচার করার চেষ্টা করছি এবং তাদের সাড়াও পাচ্ছি।
1: আপনার কাছ থেকে একটা দুটো খুব বাস্তব ঘটনা জানতে চাইবো, যেটা মন ছুঁয়ে গেছে শ্রোতাদের, সেটা যদি আমরা শোনাতে পারি।
0: যেমন আমি একটা ঘটনা বলতে পারি, 2012 সালে পিন্টু মণ্ডল চাম্পাহাটির এক ক্ষেত মজুরের ছেলে, রিনাল ফেলিওরের পেশেন্ট, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়। পিজিতে সে ছেলে চিকিৎসাধীন ছিল, 20 বছর বয়স তখন। সেই অবস্থায় একজন মারা গেলেন চাকদয়ের, তার নাম বিমল কর্মকার। সে বিমল কর্মকারের তখন ওখানে ছিলেন ডক্টর সৌরভ কোলে, তিনি ওই বিমল কর্মকারের ভাগ্নে যিনি তত্ত্বাবধান করছিলেন, পরিবারের পক্ষ থেকে বললেন যে আপনার মামার ব্রেন ডেথ হয়ে গেছে, আর তো ফিরে আসার সম্ভাবনা নেই, তার অঙ্গ ব্যবহার করা যেতে পারে। তো তিনি পরিবারের সঙ্গে কথা বলে পরিবারকে রাজি করিয়ে এগিয়ে এলেন এবং বিমল কর্মকারের কিডনি নিয়ে পিন্টু এখনো বেঁচে আছে, খুব অ্যাক্টিভ লাইফ লিড করছে, পরিশ্রমের কাজই করছে। কেন, ক্ষেতমজুরের সন্তান, গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি ওর অসুস্থতার কারণে, কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ করে ও বেঁচে আছে, খুব অ্যাক্টিভ। আমাদের সঙ্গে ওর যোগাযোগ আছে, নিবিড় যোগাযোগ, বিভিন্ন কর্মসূচিতে ওকে আমরা ডাকি, নিয়ে যাই এবং লোককে বলি দেখো যে অঙ্গ প্রতিস্থাপনের মধ্য দিয়ে দিব্যি বেঁচে আছে, সক্রিয় জীবনযাপন করছে।
1: এবং যে কথাটাই শুরুতে বলছিলাম যে মরণোত্তর অঙ্গদান, এর মধ্যে দিয়ে একজন অতি সাধারণ মানুষও অন্য অনেক মানুষের জীবনদাতা হয়ে উঠতে পারেন, এই একটা বিরাট ব্যাপার।
0: একদম, অনেক আছে এরকম, মারা গেছে, গ্রাম থেকে এসেছেন, ডাক্তারবাবুরা বলেছেন যে আপনি দেহদান করতে পারেন, চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে, ওনারা কথা বলে রাজি হয়ে গেছেন, এমন অনেক ঘটনা আছে। আবার অনেক মানুষ অঙ্গীকার করেছেন, অনেক সেলিব্রিটি মানুষ মারা যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে সেই কাজ বাস্তবায়িত করা যায়নি, এমনও করছে। অর্থাৎ বৈচিত্র্যের দেশ তো আমাদের, সুতরাং এখানেও বৈচিত্র্য আছে।
1: আমরা পরিসংখ্যানের কথা কিছুটা আগে জানলাম যে চাহিদা এবং যোগানের মধ্যে ফারাক তো একটা আছেই, একটু যদি বিদেশের নিরিখে দেখি অন্যান্য দেশে এই অঙ্গ প্রতিস্থাপন বা অঙ্গদানের চিত্রটা কেমন।
0: আমি দেশের কথাটাই আবার বলি, সেটা হচ্ছে যে এই যে ঘোষণা, মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা, এটা যদি বাধ্যতামূলক করা যেত।
1: ঠিক,
0: ভারতবর্ষের একটি দুটি রাজ্য ছাড়া তো বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক করলে পরে অনেক বেশি প্রতিস্থাপনযোগ্য অঙ্গ আমরা পেতাম। বিদেশে ধরুন স্পেনে এই ডিক্লারেশন কম্পালসারি, শুধু তাই না, ওখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, বেশ কয়েকটা দেশেই আছে, স্পেনে সেটা খুব সুন্দর কার্যকরী করেছে ওরা। স্পেনে পৃথিবীর সবচেয়ে বেশি অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটে শতাংশের হিসেবে। সেখানে কি আছে, সেখানে প্রিজিউমড কনসেন্ট আছে। প্রিজিউমড কনসেন্ট কি, যে ধরুন আমি জন্মালাম, জন্মানোর সাথে সাথে আমরা অটোমেটিক্যালি অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম দেহ এবং অঙ্গদানে, তাহলে সমস্যা রইল না, সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন, মারা গেলে যেভাবে ব্রেন ডেথ ডিক্লেয়ার হবে অঙ্গ নিয়ে নেওয়া হবে। সাথে একটা রাইডার আছে, রাইডারটা কি, যে এটা ভালো কাজ, উৎকৃষ্ট মানবিক কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু রাষ্ট্র কেন চাপিয়ে দেবে। সুতরাং রাষ্ট্র একটা অপ্ট আউট স্কিম রেখেছে, এটার ধারণাটা দিয়েছিলেন 2017 সালে, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, রিচার্ড থ্যালার।
1: আচ্ছা,
0: বিহেভিয়ার ইকোনমিক্সে তিনি ধারণাটা দিয়েছিলেন যে সামান্য একটু যদি পরিবর্তন করা যায় একটা পলিসিতে, তাহলে আমি সামান্য পরিবর্তনের রেজাল্ট হিসেবে ব্যাপক সাফল্য পেতে পারি। এবং এখানেও তাই, ব্যাপক সাফল্যটা এসেছে কিভাবে, যে এটা করা হলো প্রিজুম কনসেন্ট, আবার সাথে সাথে অপ্ট আউট করা হলো। অর্থাৎ কারো যদি মনে হয় যে আমি দিতে ইচ্ছুক নই, আমি দান করতে ইচ্ছুক নই, তিনি সেটা
1: সেই স্বাধীনতাটা থাকবে,
0: স্বাধীনতাটা থাকবে। রেজাল্ট কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে 0.5% বা তার চেয়েও কম যারা অপ্ট আউট করেন, 99.5% এর উপর তা না অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, ফলে সে দেশে ডিক্লারেশন তো ম্যান্ডেটরি, কোনো অসুবিধা নেই সংগ্রহ করতে, এবং প্রতিস্থাপনের ঘটনা অনেক বেশি ঘটে।
1: ঠিক,
0: এটা যদি আমাদের দেশে আমরা চালু করতে পারি, তার জন্য দরকার সচেতনতা। যে আপনি যদি এখন বলেন যে আমি স্পেনের মতো প্রিজুম কনসেন্ট চালু করব, তার একটা চেষ্টা হয়েও ছিল
1: আসলে, মানে ক্ষেত্রটা প্রস্তুত না থাকলে সেই জিনিসটা
0: ঠিক তাই, ক্ষেত্র প্রস্তুত করার কাছেই সরকার, বেসরকারি সংস্থা, নানান স্বেচ্ছাসেবী সংগঠন, গণসংগঠন, বিজ্ঞান সংগঠন, জনপ্রতিনিধি সবাই মিলে যদি এগিয়ে আসতে পারেন তাহলে এই ক্ষেত্রটা তৈরি হয়, আমরা চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নত শিখরে আমরা তাহলে পৌঁছতে পারি।
1: অবশ্যই, এবং আমার মনে হয়তো ছোটবেলা থেকে স্কুল বা কলেজ তাদেরও পাঠ্যক্রমের মধ্যেই যদি কোনোভাবে যুক্ত করা যায় বা তাদের সচেতনতামূলক আরো একটু ভাব নেওয়া যায়, অবশ্যই আমরা সামনে একটা ভালো দিন, ভালো সময় পাব। এবং সবচেয়ে বড় কথা, অনেক মানুষ তাদের নতুন জীবন পাবেন, অনেক মানুষ তাদের দৃষ্টি পাবেন, তো আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
2: দৃষ্টিপাত অনুষ্ঠানে আজ শুনলেন মরণোত্তর অঙ্গ ও নেত্রদান, এই বিষয়ে সমাজকর্মী, মরণোত্তর অঙ্গদান আন্দোলন কর্মী সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবশ্রী ঘোষ।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছবির গান, প্রথমে শুনবেন শুকনো লঙ্কা ছবি থেকে অনিন্দ এবং উপলের কণ্ঠে একখানি গান। গানটি লিখেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় এবং সুর দিয়েছেন দেবজ্যোতি মিশ্র।

এখন শুনবেন স্বপন চক্রবর্তীর কথায় সুরে সুরের আকাশে ছবি থেকে একখানি গান। গানটি গেয়েছেন আশা ভোঁসলে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গৌতম সুস্মিতের কথায় অশোক ভদ্রর সুরে প্রেম ছবি থেকে একখানি গান। গানটি গিয়েছেন কুমার শানু এবং অনুরাধা পাড়োয়াল।

এখন শুনবেন অন্তরালে ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এখানে গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী।

এখন শুনবেন মায়াবিনী ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে এখানে গান। গানটিতে সুর দিয়েছেন তন্ময় চট্টোপাধ্যায় এবং গানটি লিখেছেনও তন্ময় চট্টোপাধ্যায়। এখন মায়াবিনী ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে গানটি শুনবেন।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন মৌচোর ছবি থেকে মান্নাদের কণ্ঠে একখানি গান, গানটির কথা এবং সুর সলিল চৌধুরীর।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর এবং মালদা বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী সুজিত কুমার লাইক।

গান শুনলেন শিল্পী সুজিত কুমার লায়কের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, রাগ কেদার, শিল্পী অনিন্দ্য মিত্র। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। এখন কেদার রাগে খেয়াল, শিল্পী অনিন্দ্য মিত্র।

তাল ঝাঁপতাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। এখন ঝাঁপতাল তালে তবলা, শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী অনিন্দ মিত্র, রাগ কেদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। এখন শুনবেন তবলা, শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী,

পেশেন্টে আপনার স্বাস্থ্য কথিকা ইমিউনিটির অভাব কী কী লক্ষণ দেখা দেয় বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেব দুলাল দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, 8:00 জানা অজানা কথিকা অরণ্যের স্বাস্থ্য প্রথম পর্ব বলবেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়, 8:05 বাংলা আধুনিক জ্ঞান শিল্পী কৌশিকী ভট্টাচার্য, 8:20 উত্তরণ। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম দীপালী ঘোষের সাক্ষাৎকার গ্রহণ করেছেন অরুষ্টি চট্টোপাধ্যায় প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শরদ শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছবির গানে অনুষ্ঠান প্রথম পর্ব, 9:25 জেলা চিঠি হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভ্রজ্যোতি মজুমদার, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যৌবানীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় সৌরিক ঘোষ ও কিংসু ঘোষ, 12:00 পুরাতনী গান শিল্পী পরাগ দত্ত, 12:15 লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, 12:30 উনজমির দুন ফসল কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার বিষয়ে ডক্টর সৌমিন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় শু উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, 2:30 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি লোকগীতি পরিবেশনা বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, সামাজিক কর্তব্য অবহেলায় বিপদ এ বিষয়ে আলোচনায় থাকবেন চক্রধর হাঁসদা ও মাধব হাঁসদা দ্বিতীয় পর্ব। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, বাইরে থেকে প্রতিবেদন রেকর্ড করে এনেছেন রতন কুরি, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে শিক্ষাদান করবেন রাধা বল্লভ কে সারদাময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি এবং সঙ্গে থাকবেন দুজন বিদ্যার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় অনিল বরণ হেমরম ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা আধুনিক প্রযুক্তি সম্বন্ধে সচেতনতা বলবেন দীপাঞ্জন সরেন, সাঁওতালি লোকগীতি পরিবেশনা ধানু হাঁসদা কাপুমণি হেমরম, 6:38 কৃষিকথার আসর কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ এ বিষয়ে ডক্টর শঙ্কর আচার্য সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস, 7:10 তর্জা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা বলবেন অরুন্ধতী দাস, 8:00 আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের নিবেদন, 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশমান চক্রবর্তী, 8:30 কথায় কাহিনী কাজল রঙা মেয়ে রচনা শাশ্বতী নন্দী প্রযোজনা অনন্যা মজুমদার, 8:45 অর্থনীতির দুনিয়া অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব এ বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপিকা সুতপা দে এবং অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শরদ শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়, 9:30 শ্রবণী শ্রুতি পত্রিকা কবিতা সংখ্যা স্বরচিত কবিতায় শেখর বন্দ্যোপাধ্যায় অশোক অধিকারী এবং প্রদীপ আচার্য, 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, 10:45 বাংলা আধুনিক গান শিল্পী কৌশিকী ভট্টাচার্য, 11:00 লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি, প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন শরদ শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, 6:35 রামচরিত মানুষ 171তম পর্ব, 6:45 ভজন শিল্পী ঋতুপর্ণা দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, 8:30 নজরুলগীতি শিল্পী কৌশিক ভট্টাচার্য, 8:15 পুরাতনী গান শিল্পী পরাগ দত্ত, 9:10 রাজধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় অভি রূপা ভাদুড়ি, 12:00 সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 1:10 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে সঞ্চিত প্রচার তরঙ্গে বিকেল 5:10 ভজন শিল্পী ঋতুপর্ণা দাস, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবকী গুপ্তা, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশান, 7:10 নজরুলগীতি শিল্পী কৌশিকী ভট্টাচার্য, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টা

ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, কোথাও কোথাও দু এক পুষলা বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। সবথেকে কম তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবথেকে বেশি ছিল 97%, সবথেকে কম ছিল 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 19.6 মিলিমিটার। যারা মাছ ধরতে যান সমুদ্র উপকূলে তাদের জন্য রয়েছে এক সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে 14/7/2026 তারিখ অবধি ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে আগামী 15 জুলাই এবং 17 জুলাই অর্থাৎ 15 থেকে 17 তারিখ অবধি ঝোড়ো আবহাওয়া থাকবার কারণে ওই সমস্ত অঞ্চলে হাওয়ার গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই জন্যে 15 জুলাই থেকে 17 জুলাই অবধি মৎস্যজীবী বন্ধুদের পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।